দেবীর সঙ্গে দেখা করলেন এবং শ্রী চৈতন্য দেবীর সঙ্গে মিলিত হওয়ার জন্য পুরী যেতে চাইলেন। কিন্তু শ্রী নিত্যানন্দ শ্রীজীবকে আশীর্বাদ করে বললেন তিনি তা জ্যাঠাদের কাছে বৃন্দাবনেই যেন থাকে, কারণ তার উচিত জ্যাঠারা ভক্তি ধর্মের উপর যে গ্রন্থ রচনা করেছেন তাকেও অবশ্যই এই কাজে যোগ দেওয়া দরকার বা উচিত। শ্রীজীব নিত্যানন্দকে বললেন যে তার এখনও বেদান্ত শাস্ত্র পাঠ হয়নি। নিত্যানন্দ তাকে কাশীতে বিখ্যাত পণ্ডিত মধুসূদন বাচস্পতির কাছে বেদান্ত শিক্ষার জন্য পাঠিয়ে দিলেন। তারপর চার বছর শিষ্য শ্রীজীবের শুধু বেদান্ত শাস্ত্র শিক্ষা। এই শিক্ষা শেষে তিনি অতি দিন দরিদ্র বেশে বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। সনাতন গোস্বামী রূপ গোস্বামী শ্রীজীবকে দেখে তো খুবই খুশি হলেন, ওই যে বলছিলাম পারিবারিক ঐতিহ্য। তারা অন্যান্য গোস্বামীদের সঙ্গে এবং মনীষী ভক্তদের সঙ্গে শ্রীজীবের পরিচয় করিয়ে দিলেন। একে শ্রীজীব সনাতন গোস্বামী রূপ গোস্বামীর ভাইপো, তাছাড়া যথেষ্ট পণ্ডিত, ফলে অল্পদিনের মধ্যে তিনি সকলের প্রিয়পাত্র হয়ে উঠলেন। সনাতনের নির্দেশে রূপ গোস্বামী তার দীক্ষাগুরু হলেন। যদিও রূপ গোস্বামী তার জ্যাঠা, কিন্তু এখন শ্রীজীবের কাছে তিনি তার গুরুদেব বা গুরু মহাশয়। শ্রীজীব গুরুর কাছে থাকেন, ভক্তিশাস্ত্র পাঠ করেন, ক্লান্ত হলে তার সেবা করেন, তার কথা শুনে পুঁথি লেখেন। এভাবেই তার এই শিক্ষানবিশ জীবনটি চলছে। এবার শ্রীজীবের সাহায্যে শ্রীরূপ গোস্বামী বৈষ্ণব দর্শনের তত্ত্বপূর্ণ গ্রন্থ ভক্তি রসামৃত সিন্ধু সম্পূর্ণ করলেন। আর এই সময় তিনি শিষ্য শ্রীজীবের দৃঢ় ভক্তি দেখে তাকে আলাদা করে মানে পৃথকভাবে কৃষ্ণ সেবার অধিকার দিলেন। রূপ গোস্বামী এবং শ্রীজীবের কুটিরের কাছেই রাধা মাধবের মন্দির তৈরি হল। শ্রীজীব এখন জীব গোস্বামী বলে পরিচিত। এর মধ্যে 12-13 বছর কেটে গিয়েছে। সনাতন গোস্বামী রূপ গোস্বামী বৃদ্ধ হয়েছেন, কিন্তু তবু তারা কঠিন এবং দুষ্প্রাপ্য বৈষ্ণব গ্রন্থ সংকলন করতে শুরু করেন এবং বৈষ্ণব ধর্মে তত্ত্বমূলক পুঁথি লিখতেই থাকেন। কিন্তু সব কাজেই জীব গোস্বামীর সাহায্য দরকার হয়, কারণ তখন তিনি তরুণ, তিনি ব্রজমণ্ডলের কর্তা, গুরুর আসন নিয়েছেন। ওড়িশা বাংলা অন্যান্য অঞ্চল থেকে যারাই আসছে তারা শ্রীজীব গোস্বামীর কাছেই সাধারণত দীক্ষা গ্রহণ করছেন। বৃন্দাবনের গোস্বামীদের জ্ঞান এবং ভক্তির খ্যাতি তখন দেশের সর্বত্র। আকবর বাদশাহ এই খ্যাতি শুনে বৃন্দাবনে এলেন। তিনি গোস্বামীদের প্রতিনিধি শ্রীজীব গোস্বামীর সঙ্গে পরিচয় করলেন এবং তার অপূর্ব মূর্তি, অথচ বিলাস ঐশ্বর্যহীন বেশভূষা, তার তেজস্বী প্রকৃতি, অসাধারণ পাণ্ডিত্য, এইসব দেখে আকবর একেবারে মুগ্ধ হয়ে গেলেন। তিনি তখন অনুভব করতে পারলেন যে জীবনের যে সার কথা সেই কথাই নিয়ে তারা একের পর এক গ্রন্থ রচনা করে চলেছেন। তিনি জীব গোস্বামীকে জিজ্ঞাসা করেন যে আপনার জন্য আমি কিছু করতে চাই, আপনাদের কিছু দরকার থাকলে বলুন। গোস্বামীদের হয়ে তাদের মুখপাত্র হয়ে জীব গোস্বামী বলেন, বাদশাহ আমরা সংসার ত্যাগী, আমাদের প্রয়োজন অতি সামান্যই, তাই আমাদের কোনো কিছুর দরকার নেই। তবুও তিনি বারবার অনুরোধ করেন, কিছু তিনি করতে চান তাদের জন্য। তখন জীব গোস্বামী বলেন, বেশ আপনি যখন বলছেন তখন একটু অনুরোধ করব। আমরা এখানে শান্তিতে ঈশ্বর ভজনা, ধর্মচর্চা, শাস্ত্র চর্চা এবং শাস্ত্র রচনা করতে চাই, কিন্তু আমাদের কিছু অসুবিধে সৃষ্টি করছে কিছু মানুষ। এরা বৃন্দাবনের বনে এসে শিকার করে, পশু পাখি হত্যা করে, গাছ কেটে বনের সৌন্দর্য নষ্ট করে। আমরা তাদের অনেক অনুরোধ করেছি কিন্তু তারা কিছুতেই আমাদের অনুরোধ রাখছে না। অথচ এই হত্যা এবং গাছ কাটার ফলে আমাদের মনের শান্তি নষ্ট হয়, আমাদের খুবই কষ্ট হয়, যার ফলে আপনি আমাদের যদি এই প্রাণী হত্যা এবং গাছ কাটা এর থেকে আমাদেরকে মুক্ত করতে পারেন তাহলে আমাদের বড় উপকার হয়, কারণ এতে আমাদের ধর্মচর্চা এবং শাস্ত্রচর্চায় বড়ই অসুবিধে হচ্ছে।
আকবর বাদশাহ তাদের বললেন, বেশ আপনারা নিশ্চিন্ত থাকুন, আজ থেকে বৃন্দাবনে পশু পাখি হত্যা কেউ করবে না, আর গাছ কাটাও বন্ধ হল। তিনি চারিদিকে ফরমান বা আদেশ জারি করে দিলেন, আর তারাও নিশ্চিন্তে তাদের শাস্ত্র আলোচনা, ধর্মচর্চা ইত্যাদি তারা করতে পারলেন। আর সামান্য কিছু কথা, আসলে সামান্য কিছু কথা নয়, ঘড়ির দিকে তাকিয়ে সামান্য কিছু কথাতেই ক্ষান্ত দিতে হয়, কেননা তা নিয়ে পরে আবারও কখনো কথা বলা যায়। এই মুহূর্তে ছোট্ট একটা গান শুনে আর আপনাদের বার্তার কাছে ফিরে আসব, আপনাদের মতামত, আপনাদের বক্তব্য জানব। তার আগে এই মুহূর্তে জয়তী আচার্যের গলায় এই গান।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: এবার আপনাদের বার্তা শুরু করি তপতিদির লেখা এই হোয়াটসঅ্যাপ দিয়ে। সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদিভাই, তপতিদি হিন্দমোটর থেকে। শনিবারের চিরন্তনী শুনবার জন্য বিছানা ছেড়ে প্রস্তুত হয়ে বসলাম। মধুর কণ্ঠে আজ গল্প ও মন মাতানো গান শোনার অপেক্ষায়। অপেক্ষার হলো অবসান, তাই তো? আচ্ছা, অনেক ধন্যবাদ সুপ্রভাত। এরপরে কে লিখছেন? সুপ্রভাত চিরন্তনী ও ইন্দ্রাণীদি, আজ গল্প গান নিয়ে গিয়ে চলুন। সাথে আছি সুন্দর উপস্থাপনা। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখেছেন। 5টা 3-এ, মানে আমি 5টায় চিরন্তনী শুরু করি, আপনারা তারপর পরই জানাতে শুরু করেন। সত্যি তাই, আপনারা আছেন বলেই কিন্তু চিরন্তনী দিয়ে সেই এত নানান রকম গল্প শোনানোর প্রেরণা পাই। অনেক ধন্যবাদ। এরপর লিখছেন, চিরন্তনীতে আমরা শুনি নানা সাহিত্য কথা যা হীরক খচিত। গত সপ্তাহে রূপমঞ্জুরির গল্প শুনে পুরনো স্মৃতি হলো জাগরিত। যতদূর মনে পড়ে, এই সময় আলু না থাকায় হতো বেশি ওলের ব্যবহার। একদম নারায়ণ সেনান লিখেছিলেন, তখন চিত্র ও হটির ওপর সামাজিক অত্যাচার। ইন্দ্রাণী তোমার সুরেলা কণ্ঠে শুনতে চাই সাহিত্যের আরও মণিমুক্ত। স্মরণীয় লেখকের বরণীয় সাহিত্য যা মনকে করবে অভিভূত। কালীকৃষ্ণ মান্না, জগৎপুর, খানাকুল, হুগলি। নিশ্চয়ই আজকের গল্পটাও ভালো লেগেছে। আসলে কোথাও একটা না, আমাদের যে শিক্ষার পরিমণ্ডল বা আমাদের যে পারিবারিক পরিমণ্ডল, তা কিন্তু আমাদের ওই যে বলছিলাম পারিবারিক ঐতিহ্য, তাকে বহন করতে সাহায্য করে। আচ্ছা, এবার কি লিখছেন? শুক্র শনি রবি চিরন্তনী সুরে ভরে ওঠে প্রাণ। মোটিভেশনের কথায় জাগে নতুন করে বাঁচার গান। কখনো জীবন শেখায়, কখনো দেয় সাহসের বাণী। মনের আকাশে ছড়িয়ে পড়ে গানের মধুর টানটি। রেডিও সেই কণ্ঠে হারিয়ে যায় ক্লান্তির ভার। চিরন্তনী তাই সাপ্তাহিক জীবনের এক প্রিয় উপহার। সৌভিক ফ্রম ঢাকুরিয়া। বাহ, খুব সুন্দর বলেছেন। আমরা বলি উইকেন্ড, মানে হ্যাপি উইকেন্ড ইত্যাদি প্রভৃতি, সেটা আপনি খুব সুন্দর করে বলেছেন। চিরন্তনী এখানেই সার্থক। অনেক ধন্যবাদ। এবার কি লিখছেন? শুভ সকাল, শুভ রাধাষ্টমীর শুভেচ্ছা। চিরন্তনীর গান গল্প শোনার জন্য অপেক্ষা করে আছি দিদিভাই। শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকরাইল, হাওড়া থেকে। শুভ সকাল, শুভ রাধাষ্টমী। এবার কে লিখছেন? শ্রবণ সাথী ইন্দ্রাণী, সুপ্রভাত। চিরন্তনীর সাথে দারুণ লাগে এই ভোরবেলা। শাশ্বত বাণীর কথা শোনায় গান গল্পের গাঁথামালা। লিখেছেন উত্তর বাউলি থেকে সুভাষ চক্রবর্তী। সুপ্রভাত আপনাকেও। আর কে লিখছেন? এরপরে, আজ শনিবারে চিরন্তনীর আসরে ইন্দ্রাণী আমাদের ফেলে আসা দিনগুলিতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পারিবারিক ঐতিহ্যের প্রবহমানতা এই গল্পের প্রাণ। রূপ সনাতন গোস্বামীর পরম্পরা হয়তো আজও চলে আসছে। রাধাষ্টমীর শুভেচ্ছা রইল সবার জন্য। দেহের মাঝে কত যে ধন ইন্দ্রিয়তা জানে, চোখের কোনো ধর্ম যে নাই সবাই সেটা মানে। স্বাধীন চোখ সবই দেখে, নেই তো ভেদাভেদ। নারী পুরুষ শিশু কিশোর নিত্য নতুন বেশ। তারপরে অনেকখানি লিখেছেন। আচ্ছা, 5টা 46, আচ্ছা ঠিক আছে, আপনার পুরো লেখাটাই পড়ছি। যে চোখ আমার আকাশ দেখে, পাহাড় নদী বন, গ্রাম শহরে নানান ফারাক, দুস্থ আতুজন। পাপ পুণ্যের ফারাক শুধু জ্ঞান চোখেতেই হয়, চোখের তারায় নেই তো কোনো অসাম্যের ভয়। রঙিন চোখের ইশারাতে জীবন বাজি রাখা, দেখতে দেখতে হারিয়ে যায় যে চোখের আলো ভাষা। আচ্ছা, বিদ্যুৎ রায় নিউটাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এরপর লিখছেন নিবেদিতা সেন, শেওড়াফুলি থেকে। গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজ শনিবারে চিরন্তনীতে শুনছি গান ও নতুন নানান গল্প। খুব সুন্দর এই অনুষ্ঠান, কত কি যে জানা যায় তা আজও শুনছি, এবং তার সঙ্গে গান। গত সপ্তাহে ঘুমের জন্য সেদিনকে গল্প শুনতে পাইনি, আজকে যার গল্প শুনলেন

সেদিন তার পিতৃব্যের মানে জ্যাঠামশাইয়ের গল্প শুনছিলাম। আচ্ছা, এবার লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সেঁজতি, বিবেকনগর, তিমাথানি সবং, পশ্চিম মেদিনীপুর থেকে। শরতের শনির প্রাতে চিরন্তনীর আসরে, গান গল্প কথা ডালিতে শুভ এই বাসরে, রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, আদর্শ বৈষ্ণব যাপন কথায় সুধাকণ্ঠী গল্পথুরু, জাগরণের গল্পকথন সুন্দর সুরে সুধা, সুন্দর এই সকালে হরছে মনের ক্ষুধা, যশ প্রতিষ্ঠা শুকুরি বিষ্ঠা তা তো সকলেই জানি, বিনয় বিনা ভক্তি দত্ত হয় না যে তাও মানি, প্রভু পদে প্রাণ সপিনীয় আলোর পরশ চাই, অনুপ্রেরণায় যথার্থ আলোর দিশা পাই, মনের চোখ খুলতে চাই সেই তো ভালো রাখে, সর্বজনে সর্বক্ষণে সর্বপরিস্থিতির প্রাতে, মনবসনে ময়লা ধুতে তত্ত্ব কথাই সাবান, তাই তো শুনি চিরন্তনীতে আলোর জয়গান। কে লিখেছেন? রাধাষ্টমী শুভেচ্ছা সকল সুধিজনে। লিখেছেন কে আগেই বলে দিয়েছি, অনেক ধন্যবাদ অরিজিৎ দাস অধিকারীকে। আচ্ছা বেশ, এরপরে লিখছেন সুপ্রভা দিদিভাই, রূপ সনাতন শ্রী জীব গোস্বামীকে সশ্রদ্ধ প্রণাম। আজ রাধাষ্টমী, আমাদের দেশের বাড়িতে গোয়াল পুজো হয় গোমাতার বাসস্থানে। গোমাতাকে স্নান করিয়ে সিঁদুর চন্দন তার কপালে এঁকে দেওয়ার প্রথা আছে, সেখানে ঝিঙে বলিদান করার প্রথা আছে। আচ্ছা, লিখছেন মিনতি চট্টোপাধ্যায়, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। আর এবার কে লিখছেন? এরে সেই লেখাগুলো এমন, যাই হোক, আমি যতটুকুনি পড়তে পারছি ততটা ঠিকঠাক করে পড়ার চেষ্টা করছি। কেমন অতিথিচ্ছের উত্তরাধিকারে, ও আচ্ছা ঐতিহ্যের, আচ্ছা আচ্ছা আচ্ছা ঐতিহ্যের উত্তরাধিকারে আজ আছি স্বরগোস্বামীর কথা ও শ্রী রাধাষ্টমী পালনে। ইন্দ্রাণীর সুললিত পৌরোহিত্যে সুন্দর সকালের স্নিগ্ধতার অপূর্ব আবেশ চিরন্তনী ছড়িয়ে দিল অপূর্ব গান গল্প সংযুক্তা ভাদুরী। সংযুক্তাদি অনেক ধন্যবাদ। ইংলিশে লেখাগুলো কি হয়, নানান রকমভাবে আমরা আমাদের মনের ধারণা অনুযায়ী তো আমরা লিখি, সবসময় হয়তো সহজ করে পড়া যায় না, একটু পড়তে অসুবিধে হলো কিছু মনে করবেন না, ভালো থাকবেন। আর এবার কি লিখছেন? শুভ সকাল, কুয়াশা ভেজা সকাল, আজ শনিবারের পয়লা আশ্বিনে চিরন্তনীকে আগাম শারদীয়া শুভেচ্ছা, ধ্যান করে মনকে শান্ত, রাধে রাধে, আমি শিবশঙ্কর সাঁত, পোয়াগড়, হরিপুর, আরবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, আজকে বহু বাড়িতেই কিন্তু রাধে রাধে। অনেক ধন্যবাদ আপনাকে। এবার লিখছেন সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, শনিবারের চিরন্তনী রাধাষ্টমীর পূর্ণ প্রাতে রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীর ভাইপো শ্রীজীব গোস্বামীর কথা আর সাথে সুন্দর সুন্দর গান ভীষণ ভালো লাগছে। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখছেন, অনেক ধন্যবাদ আপনাকেও জানাই সুপ্রভাত। আর এবার লিখছেন ইন্দ্রাণীদি, আপনি আসবেন বলে ভোর ভোর FM রেইনবো সেন্টারটি দিলাম খুলে, আপনার মধুর কণ্ঠে মন তো মোর কারে, তাই অঞ্জলি লই চিরন্তনীরে দ্বারে এলাম, আমি সুদূর থেকে যাহার বজবজের মধ্যে আমার বেথুয়া বাটি ধাম, তারই মধ্যে বাস মোর উৎপল আদক নাম। দিদিভাই সুপ্রভাত, আপনাকেও সুপ্রভাত। বাহ, বেশ সুন্দর করে একটা বেশ মজা করে লিখেছেন, থ্যাংক ইউ। আচ্ছা, এবার কি লিখছেন? আজ পয়লা আশ্বিন, বৈষ্ণব তথ্য শোনালে দিদিভাই ধন্য হলো আমার মন, দণ্ডবাদ প্রফুল্ল কুমার সিংহ, রাঙাভানি, শিলিগুড়ি, দার্জিলিং। ধন্যবাদ আপনাকে সুপ্রভাত। এবার লিখছেন সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, আপনার সুমিষ্ট কণ্ঠে শনিবারে চিরন্তনী শুনছি, খুব ভালো হচ্ছে অনুষ্ঠান, সপ্তাহে তিনটে দিন আপনার সুরেলা কণ্ঠে এই শোনার অপেক্ষায় থাকি, আবারও কালকে শোনার অপেক্ষায় থাকবো। হ্যাঁ, কালকেও আপনারা গল্প শুনবেন উজ্জ্বল ভট্টাচার্যের কাছে। আর সকল শ্রোতা বন্ধুদের জন্য আপনি জানিয়েছেন রাধাষ্টমীর শুভেচ্ছা, ভালো থাকবেন। রাধে রাধে সোমেন যাদবপুর থেকে লিখেছেন। হ্যাঁ, একদম অবশ্যই আপনাকেও সুপ্রভাত, রাধাষ্টমীর শুভেচ্ছা। এরপরে লিখছেন সুপ্রভাত দিদিভাই, আজ এই অপূর্ব সুন্দর সকালে তুমি যে কি অঞ্জলি প্রদান করলে তা এক কথায় প্রকাশ করা অসম্ভব।

অভাব। চিরন্তনী, চিরশ্রুত শ্রীজীব গোস্বামী, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, জীবন দর্শন শুনে মন একেবারে বৃন্দাবনময় হয়ে উঠল। এখন আমাদের এই শহরে এক সপ্তাহ ধরে শ্রী বৃন্দাবন থেকে আগত স্বামীজিদের শ্রীমাত্ম ভাগবত থেকে কথা প্রবচন চলছে, তাই আজই আমার যাওয়ার কথা তুমি আজও আরও জাগ্রত করলে ধন্যবাদ। শুভ রাধাষ্টমী, রাধে রাধে। সুমিতা ব্যানার্জি, নর্থ লোকোট্যাঙ্ক, হীরাপুর, ধানবাদ, ঝাড়খণ্ড। ভালো থেকো অবশ্যই। বাহ, সুন্দরভাবে আজকে দিনটি আপনি যাপন করুন, খুব ভালো থাকুন, ধন্যবাদ। এরপর লিখছেন ফলতা বকুলতলা থেকে শম্ভু। শুভ সকাল, শারদের শুভেচ্ছা, খুব সুন্দর অনুষ্ঠান, বন্ধুরা খুব ভালো ভালো চিঠি লিখছে, ঘর থেকে অনুষ্ঠান চলছে, খুব ভালো লাগছে, রাধার অষ্টমী শুভেচ্ছা। বাহ, আপনাকে শম্ভু আজকে প্রথম পেলাম, খুব ভালো থাকবেন, চিরন্তনীর সঙ্গে থাকবেন প্রত্যেক দিন, কেমন। এবার লিখছেন রূপ ও সনাতন গোস্বামীদের নিয়ে আজকের প্রসঙ্গে অনেক অজ্ঞাত বিষয় আলোকপাত করলেন, সমৃদ্ধ হলাম। সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখছেন, অনেক ধন্যবাদ। বাহ, আপনি ছোট্ট করে সুন্দর করে বলেছেন। এবার লিখছেন সুপ্রভাত দিদি, খুব সুন্দর গল্প, মন ছুঁয়ে গেল, চন্দন কুমার মাল দমদম কলকাতা থেকে লিখেছেন, ধন্যবাদ আপনাকেও। আর এবার লিখছেন কমলেন্দু দাস, বাকযতীন পার্ক থেকে, শনিবারে দিদিভাই, সুপ্রভাত দিদিভাই, শনিবারে চিরন্তনী শুনলাম, সবাইকে সুপ্রভাত, আপনাকেও সুপ্রভাত জানাই। আর এবার লিখছেন চিরন্তনী, গুড মর্নিং ইন্দ্রাণী, চিরন্তনী দি, আচ্ছা শুনছি, খুব ভালো লাগলো, ফ্রম সাগিনা মাহাতো, সিন্দ্রি চাষ, পুরুলিয়া। একদম আপনাকেও গুড মর্নিং। চট করে দেখে নি মেসেজ কেউ কিছু পাঠিয়েছেন। হ্যাঁ, স্নিগ্ধ হাওয়ায় মন জাগে আজ, প্রাণে প্রাণের প্রাণের পারাবারে, মেঘমল্লার বাজালে আজ হৃদয় বিনা তারে, হৃদয়ের এই দিগন্তে আজই রং মাখিয়ে ভাসে, আগমনের ছন্দ মিশে আজই ভোরের বাতাসে। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে, পায়েল খুব ছোট্ট করে সুন্দর করে সুন্দর বলেছেন, ধন্যবাদ। আর কে লিখেছেন দেখি চট করে, গুড মর্নিং ইন্দ্রাণীদি, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ স্টোরি অফ শ্রীজীব গোস্বামী বাই সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসনা। অনেক ধন্যবাদ, গুড মর্নিং। আর এরপর লিখছেন আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, জানাই শুভ সকাল, মন দিয়ে গল্প আর গান শুনছি, সুন্দর পরিবেশনা। এবার দু লাইন খোলা চিঠি, কথা সুরে লাগে দোলা, নবরূপে উঠে তুফান, আচ্ছা তুফান, মানি কি মণিকোঠায় প্রিয় চিরন্তনী, দরবার গতি অম্লান, দুর্বার গতি অম্লান। বাহ, আগামী সপ্তাহের ভোরে আবার, আগামী সপ্তাহের ভোরে আবার কথা হবে, না কেন আগামী সপ্তাহ, কেন আগামী কাল রয়েছে তো, আপনাদের কাছে আসবেন উজ্জ্বল ভট্টাচার্য। আর আমার পরে সমক আসছে ভোরাই নমস্কার কলকাতা নিয়ে, কে আছেন দেখে এই মুহূর্তে একটি ঢুকলো, গুড মর্নিং ইন্দ্রাণীদি, হরে কৃষ্ণ, ভালো লাগছে আজকে চিরন্তনী, আরও এমন আলোচনা আবার করবেন, ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে, একেবারে চেষ্টা তো করি, সবসময়ই চেষ্টা করি সেটা। আর এবারে কে লিখছেন দেখি, চট করে দেখে নি, হোয়াটসঅ্যাপে মনে হলো আবার কিছু এলো। হ্যাঁ, শনিবারে চিরন্তন অনুষ্ঠান, সজল কর্মকার আদিত্যপুর শান্তিনিকেতন থেকে লিখছেন, প্রিয় চিরন্তনী, ঠান্ডা ঠান্ডা হিমেল হাওয়ায় জেগে ওঠে চিরদিনের প্রাণ, ওই ভেসে আসে কাশ্মীরুলিতে আগমনী গান, তোমার অল্প কথার গল্পগুলো সারা জায়গায় প্রাণে, সবুজ বনের রেশ থেকে গিয়ে সুর তুলে মূল সুর তুলে গানে গানে, আদিত্যপুর শান্তিনিকেতন থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আবার সামনের সপ্তাহে আপনাদের সঙ্গে কথা হবে, সবাই খুব ভালো থাকবেন, কেমন। এই মুহূর্তে বন্দে মাতরম।

0: 19শে সেপ্টেম্বর, আজ শনিবার। স্টুডিওর ঘড়িতে সময় 6:03:30। যার গান আকাশে বাতাসে ছড়িয়ে গেল এই মুহূর্তে, তিনি সুচিত্রা মিত্র। আজ তাঁর জন্মদিন, আর তাঁর গানে গানেই শুরু করলাম আজকের শনিবারের ভোড়াই। সঙ্গে আমি সুমক।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: পুরো সেপ্টেম্বর মাস জুড়ে আমরা যে বিষয় রেখেছি শনিবার আর রবিবারের ভোরাইতে, সেই বিষয়ে নতুন করে আর বলার অপেক্ষা রাখে না, কারণ আপনারা সকলেই জানেন। তাও একবার যারা এখনো পর্যন্ত জানতে পারেননি, এই মাসের বিষয়ে, ভোরায়ের বিষয়ে, শনিবার আর রবিবারের ভোরায়ের বিষয়ে সেপ্টেম্বর মাস জুড়ে, তাদের জন্য জানাই এই মাসে আমাদের বিষয় রয়েছে সময়ের দোকান। আর আজকের সময়ের দোকান, আজকের ভোরাই নিয়ে সাতটা পর্যন্ত রয়েছি আমি সুমক, যার বার্তা দিয়ে শুরু করব আজকের ভোরাই। তিনি সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, 41-1 দেশবন্ধু রোড, পশ্চিম আলমবাজার, কলকাতা 35 থেকে পাঠিয়েছেন এই বার্তা। বিষয় সময়ের দোকান। বেশ সুলভ মূল্যে যখন কয়েক ঘন্টা সময় সংগ্রহ করা গেলই, তখন চলে গেলাম একাডেমি অফ ফাইন আর্টস আর নন্দন চত্বরে। একটা সময় এই অঞ্চলে প্রায় দিনই আসতাম, কিন্তু বর্তমানে সময়ের অভাবে যাওয়া হয় না আর, তাই আজ আর আমাকে পায় কে। বেলা দুটো নাগাদ পৌঁছে গেলাম একাডেমি অফ ফাইন আর্টসে। দুপুর 2:30 থেকে নাটক মেঘনাদ, টিকিটও পাওয়া যাচ্ছে। একটি টিকিট সংগ্রহ করে হলের মধ্যে ঢুকে পড়লাম। আজকের শুরুটা ভালোই হলো। মেঘনাদ সাহার ভূমিকায় চন্দন সেন, কিশোর মেঘনাদের ভূমিকায় ঋতব্রত মুখোপাধ্যায় এবং জওহরলাল নেহরুর ভূমিকায় শান্তিলাল মুখোপাধ্যায়ের অভিনয় অনবদ্য। 2.5 ঘন্টায় সেই মহান বিজ্ঞান সাধকের জীবন কথার মঞ্চ রূপায়ণে সমৃদ্ধ হলাম আমি। ওদিকে নন্দনে 5:30 থেকে সত্যজিৎ রায়ের ছবি নিয়ে আলোচনা। সত্যজিৎ রায়ের আবিষ্কার ও বহু ছবির সকল অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় সন্দীপ রায়। ওই অনুষ্ঠান তো দেখতেই হবে, নির্দিষ্ট আসন গ্রহণ করে বসলাম। দুজনের কথাবার্তা আমাকে নিয়ে গেল সেই সময়টাতে, বহু গুণে গুণান্বিত ক্ষণ জন্মা স্রষ্টা সত্যজিৎ রায় ছবি পরিচালনা করতে গিয়ে কতই না খুঁটিনাটি ব্যাপারে লক্ষ্য রাখতেন। ছবি পরিচালনার সময় সত্যজিৎ রায়ের পুরো ইউনিট ছিল এক সুশিক্ষিত সৈন্যবাহিনীর মতো, আর তিনি ছিলেন এক সুদক্ষ সেনাপতি যিনি পরিচালনা করতেন নিপুণভাবে। ঋতিমান চট্টোপাধ্যায় যখন বললেন যে তিনি সেই বিরাট সৌভাগ্যবানদের, বিরল সৌভাগ্যবানদের একজন যিনি এই মানুষটিকে সামনে থেকে দেখেছেন বা তার সঙ্গে কাজ করেছেন, আমিও নিজেকে ভাগ্যবান মনে করি যে সাক্ষী রইলাম এমন এক মনোজ্ঞ আলাপচারিতার। যখন সন্ধ্যে 7:30 সময় নন্দন থেকে বের হলাম, তখন ওই চত্বর আলোয় ঝলমল করছে পুরো। সে আলোর বিচ্ছুরণ

দোকানে যাওয়ার। এই বার্তা পাঠিয়েছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, 41-1 দেশবন্ধু রোড, পশ্চিম আলমবাজার, কলকাতা 35 থেকে। স্টুডিওর ঘড়ি বলছে 6:07 হয়ে 45 সেকেন্ড, 7টা পর্যন্ত আছি শনিবারের ভোরাই নিয়ে। আমি সুমক।

হুগলির কুন্নগরের নবগ্রাম থেকে বার্তা পাঠিয়েছেন শিখা মজুমদার। এক ঘড়ির দোকানের বিজ্ঞাপনে দেখেছিলাম, সময়কে কাবুতে রাখুন দেওয়ালে টাঙিয়ে অথবা কুবজিতে বেঁধে। সময়টা সত্যি বড্ড দামি, কিনতে তো পারলাম না আমাদের সেই শ্যামপুকুর স্ট্রিটের ঘরটা যেখানে আমাদের দু বোনের খুনসুটির সময়টা বাঁধা পড়ে আছে, স্কুলের পথের সেই বড় বাড়িটা যেখানে মাধবীলতা ছিল, এখন সেখানে ফ্ল্যাট উঠেছে, হারিয়ে গেছে সেই স্কুল ফেরার সময়, আর সেই ছোট্ট ছেলেটি যাকে একদিন হাতে ধরে অ আ শেখালাম, স্কুলে নিয়ে গেলাম, সময়ে সেও তো বড় হয়ে গেল, বিয়ে করল, বাবাও হয়ে গেল, কিন্তু আমি কিনতে চাই সেই সময়ে যে কোনো মূল্যে যেখানে আমার শৈশব কৈশোর যৌবন সব হারিয়ে গেছে, হারিয়ে গেছে কত প্রিয়জন, কত বন্ধু, প্রিয় নামে ডাকা কত আপনজন, কোনো মূল্যে আর ফিরে পাওয়া যায় না সেই অমূল্য রতন। সময়ের সেই দোকান কোথায় তা আমি আজও খুঁজে চলেছি। শিখা মজুমদার, নবগ্রাম, কোন্নগর, হুগলি।

নীলাঞ্জনা হাজরা পাঠিয়েছেন পরের বার্তা, কিন্তু কোথা থেকে পাঠিয়েছেন সেটা পাঠাননি, তা লিখে পাঠাননি। পরের বার যখন পাঠাবেন লোকেশন অবশ্যই লিখে পাঠাবেন। আর একটা অনুরোধ সবাইকে, যারা ভোরায়ের বার্তা পাঠান, প্লিজ আপনারা যখন বার্তা লিখবেন বা বার্তা টাইপ করবেন, শুরুতে একবার আর শেষে একবার আপনার নাম আর ঠিকানা লিখে দিলে খুব সুবিধা হয় আমাদের। একদম বার্তার শুরুতে একবার নাম আর লোকেশন, আর বার্তার শেষে একবার নাম আর শাকিন। একবার শুরুতে একবার শেষে লিখে দিলে পড়তে সুবিধা হয়, কেন সেটা আমাদের একেবারেই ভেতরের ব্যাপার, তবে বলছি এটা একটু আমাদের পক্ষে সুবিধে হয় যদি লিখে দেন। আর অবশ্যই নামের সাথে লোকেশন পাঠাতে ভুলবেন না। নীলাঞ্জনা হাজরার বার্তা, বিষয় সময়ের দোকান। এখন প্রায় অর্ধেক জীবন অতিক্রান্ত, তবুও স্কুলের গণ্ডি যেন এখনও পেছনের দিকে টানে টানে স্কুলের বিল্ডিং আর সেই সুন্দর খেলার মাঠ। জীবনে এত জায়গাতে বেরিয়েছি, কিন্তু একটা মায়ামোহ ভারাক্রান্ত হয়ে ডুকড়ে ওঠে খেলার মাঠের সেই সময়ে। অস্তমিত সূর্যের দিকে তাকিয়ে যেন কাবাডি আর কুমিরডাঙ্গা খেলার মুহূর্তের জন্য আটকে থাকি। হই হই করে সারা মাঠ বন্ধুরা দৌড়তাম, যেন একে অন্যের হাত ধরে ছুটতাম, জীবনের অনাবিল আনন্দের স্বাদ নিতাম। সময়টা পার হলাম, ফ্লাইং ডিস্ক নিয়ে খেলতে গিয়ে হোঁচট খেলাম, থুতনি কেটে গেল, চারটে সেলাই নিয়ে বাড়িও ফিরলাম। এখনও সেলাইয়ের দাগ স্কুলের দিনগুলো ফিরিয়ে দেয়। ইতিহাস দিদিমণিকে দেখে দৌড় দিতে গিয়ে পড়ে গিয়েছিলাম, সেদিন পড়া না পারার জন্য ক্লাসের বাইরে দাঁড়িয়েছিলাম, তাই দৌড়নোর বেগটা বেশি ছিল। একটা দুর্দান্ত জীবন ছিল গো আজকের ইঁদুর গতির পথের ধারে কৃত্রিমভাবে ব্যস্ত জীবনে, মজা নেই। হিসেব নিকেশে ভর্তি জীবনে আদায় আছে, কোনো রকম কৃতজ্ঞতা নেই। সেই জন্য সেই স্কুল কলেজের দিন যাপন পাখির ডানা হয়ে আমার ব্যালকানিতে এসে বসে, আমি ধরতেও পারি না, কিনতেও পারি না, মনের অজান্তেই খেলার মাঠে ফিরে যাই বারবার। নীলাঞ্জনা হাজরার বার্তা এসেছে FM রেইনবোর এই মাসের সেপ্টেম্বর মাসের ভোরাইতে, বিষয় সময়ের দোকান।

মীনাক্ষী দাস পাঠিয়েছেন বার্তা 1/11 ফকির ঘোষ লেন বড়ানগর থেকে। শহরের ব্যস্ত রাজপথ ছাড়িয়ে কোনো এক শান্ত গলির মোড়ে যদি সত্যি একটা সময়ের দোকান থাকত, কাঠের পুরনো তাকে সাজানো থাকত নানা আকারের কাচের শিশি আর রঙিন বাক্স, কোনো শিশিতে বন্দি থাকত একখণ্ড একদণ্ড নিখাদ অবসর, কোনোটাতে হারানো শৈশবের ধুলো মাখা একমুঠো বিকেল, আর কোনো মায়াবী পেট্রায় হয়তো ভালোবাসার মানুষের জন্য কিছুটা নিবিড় সান্নিধ্য। আমরা সারা জীবন শুধু ঘড়ির কাঁটার পেছনে অন্ধের মতো ছুটে চলি। সময়ের বড় অভাব এই অজুহাতে কত স্নেহের ডাক অবহেলায় ফিরিয়ে দিই, প্রিয়জনের চোখের আকুল ভাষা পড়তে ভুলে যাই, জীবনের রঙিন ক্যানভাসে ব্যস্ততার ক্লান্তির ধুলো জমতে জমতে একসময় নিঃশব্দেই ফেঁকে হয়ে যায় বেঁচে থাকার আসল আনন্দ। যদি কোনো দিন সেই দোকানে গিয়ে হাত পেতে বলা যেত, আমায় কি খানিকটা অতিরিক্ত সময় ধার দেবেন, সব কাজ ফেলে আজ একটু জানলার ধারে বসে বৃষ্টির গান শুনব, কিংবা অসুস্থ মায়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেব। কিন্তু সময় তো কোনো পণ্য নয় যে তাকে কেনাবেচা করা যাবে। প্রকৃতি বড় নির্দয় মহাজন, সে অতীতকে আর কখনো ফিরিয়ে দেয় না, আবার ভবিষ্যৎকেও আগাম বিক্রি করে না। আসলে সময়ের কোনো পার্থিব দোকানঘর হয় না, জীবনের প্রতিটা নিঃশ্বাস আর বর্তমানের প্রতিটা মুহূর্তই তার এক একটি অমূল্য ডালি। সেই চলমান মুহূর্তগুলোকে হারিয়ে যেতে না দিয়ে ভালোবেসে জড়িয়ে ধরাই মানুষের জীবনের সবচেয়ে বড় সার্থকতা। মীনাক্ষী দাস 1/11 ফকির ঘোষ লেন বড়ানগর থেকে পাঠিয়েছেন এই বার্তা।

6:25 হয়েছে 8 সেকেন্ড। 19শে সেপ্টেম্বর শনিবারের ভোরাই নিয়ে FM রেইনবোতে রয়েছি আমি সুমক, থাকবো 7টা পর্যন্ত। আর এই মাস জুড়ে, সেপ্টেম্বর মাস জুড়ে আমরা শনিবার আর রবিবারের ভোরাইয়ের বিষয় রেখেছি সময়ের দোকান। পরের বার্তা তুলে নিলাম হাতে, পাঠিয়েছেন ডাক্তার সুকুমার হালদার, মানিকনগর, মানিকতলা, অশোকনগর, উত্তর ২৪ পরগনা থেকে। সময় একটা মুহূর্তের জন্য অপেক্ষা করে না, সে অনাদিকাল ধরে তার আপন নিয়মে বয়ে চলেছে। আমরা কখনো তাকে কাজে লাগিয়েছি, আবার কখনো অবহেলায় তার ব্যবহার করতে পারিনি। সে যে চলে যায় কখনো একটি বারের জন্য ফিরে তাকায় না। আমার জীবনের সুদীর্ঘ পথে কত যে তার অপব্যবহার করেছি তার ইয়ত্তা নেই। নিজেকে ফাঁকি দিয়েছি, সময়ের কাজ সময়ে করিনি। শৈশবে পড়েছিলাম, কল্য অভ্যাস করিব বলিয়া যাহা রাখিয়া দিবে তাহা আর কখনো অভ্যাস করিতে পারিবে না। তখন এই কথার মূল্য বুঝিনি। এখন জীবন সায়াহ্নে এসে বুঝতে পারছি পদে পদে কত ভুল করেছি, যে ভুলের সমাধান হবে না। সামনে শুধুই অনুতাপ ছাড়া আর কিছুই নেই। স্রোতধারার মতো আমাদের জীবনধারাও বয়ে চলেছে। তাই মনে হয় কল্পলোকের মতো যদি কোনো সময়ের দোকান পেতাম, তাহলে কিছুটা সময় কিনে নিয়ে ফেলে আসা দিনগুলির সাথে মিলে মিশে একাকার হয়ে যেতাম। ডাক্তার সুকুমার হালদারের বার্তা এসেছে মানিকনগর, মানিকতলা, অশোকনগর, উত্তর ২৪ পরগনা থেকে।

কবিতা পোদ্দার পাঠিয়েছেন বার্তা বিদ্যাসাগরপুর ইন্দা খড়গপুর থেকে। বিষয় সেই একই, সময়ের দোকান। জীবন গড়ার কারিগর হল সময়। সময় কেনাবেচা করেই তো বড় হলাম। ছোটবেলা থেকে স্কুলের প্রতিটা ঘন্টা প্রতিদিন কিনেছি, পড়াশুনো শেষে চাকরি পেয়ে সময় বিক্রি করেছি। সেই সব সময়ের দোকান আজ আর নেই জানো তো। আসলে সময় নিজ ছন্দে আগে আগে চলে বলে তার একটা আলাদা আভিজাত্য আছে। সময়ের নির্ঘণ্ট রুটিন সবসময় জীবনের সাথে চলত, তাই সেদিনের সময়ের দোকানের মূল্যই ছিল আলাদা। বড়রা বলতেন, সময় অপচয় করো না, সময়ই একদিন তোমার উপযুক্ত ভবিষ্যৎ গড়ে তুলবে। আবার অন্যদিকে সময়ে চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, তাই সময়কে নিখুঁতভাবে বিবেচনা করে কেনাবেচা করতেও খুব বেগ পেতে হয়েছে, কারণ প্রতি মুহূর্তে নিয়ম নীতি শৃঙ্খলা। এবার বলি সময় কেনাবেচার দৈনন্দিন বাজারের কথা। আরে মশাই, সময় কেনার সময় কোথায়? অনলাইনে কেনাকাটা, বাজারে যাওয়ার সময় কোথায়? তাই তো সময়ের দোকানগুলো আজ আর নেই। সময় কিনতে পারলে বাকি জীবনটা সত্যি নিশ্চিন্ত হতো। ল্যাপটপ, মোবাইল, ইন্টারনেটের যুগে মানুষ শুধু দৌড়চ্ছে, কোথাও যেন দাঁড়াবার সময় নেই। ব্যস্ততম ভিড়ের মাঝে সময় তোমাকেই তো খুঁজছি। ফ্ল্যাট কালচার আর বড় বড় মলের মাঝে কোথায় আমার সময়ের দোকান বলতে পারো? কবিতা পোদ্দারের বার্তা বিদ্যাসাগরপুর ইন্দা খড়গপুর থেকে।

বিউ পাহাড়ি পাঠিয়েছে বার্তা ধারিন্দা তমলুক পূর্ব মেদিনীপুর থেকে। আজকের এই শান্ত ভোরের আলোয় হঠাৎ মনে হল, শহরেরই তীব্র ব্যস্ততা আর ছুটে চলার ভিড়ে যদি সত্যি একটা সময়ের দোকান থাকতো তবে কেমন হতো বলতো? তোমাদের বিষয় এর সাথে নিজের ভাবনা মিলিয়ে কয়েকটা পংক্তি ভোড়ায়ের বন্ধুদের জন্য সাজিয়ে পাঠালাম। সত্যি যদি পেতাম আমি সময়ের দোকানের খোঁজ, কিনতে যেতাম অতীতটাকে যাকে হারাই রোজ, বৃষ্টি ভেজা শৈশবের গল্প, দাদুর রাত, কিংবা প্রথম ভালোবাসা, প্রথম ছোঁয়া হাত, কিনতে যেতাম একটু সময়, পেতে আবার দেখা, হারিয়ে যাকে গড়েছি আজ আমার ভাগ্য রেখা, কিনতে যেতাম স্কুলের গেটে সেই পুরনো আড্ডা, বর্ষার জলে ভাসানো নৌকো, খাতার পাতার গাড্ডা, একটা বিকেল চেয়ে নিতাম বলতে কিছু কথা, মুছিয়ে দিতে পারতাম যদি অভিমানের ব্যথা, কিনতে যেতাম অলস দুপুর, করতে স্বপন চয়ন, ব্যস্ততাকে বন্ধক দিয়ে জুড়ত্ব উদ।

আকাশ মন, কিছুটা তো কিনতামই ঠিক ভবিষ্যতের দিন, বাবা মায়ের স্নেহের মাঝে হতে আবার লীন। দোকানি তবে মুচকি হেসে বলবে কানে কানে, সময় তো ভাই নদীর মতো কেবল বইতে জানে, যা গেছে তা ফিরবে না আর, ধরো খুশির গান, মুহূর্তকে ভালোবেসে আনন্দে ভরো প্রাণ। পিউ পাহাড়ি, ধারিন্দা, তমলুক, পূর্ব মেদিনীপুর।

ডক্টর তন্ময় ধর পাঠিয়েছেন পরের বার্তা, কিন্তু আরও একবার। অ্যাড্রেস পাঠাননি বা লোকেশন পাঠাননি, প্লিজ পরের বার পাঠাবেন অবশ্যই। প্রিয় সেই আমি যাকে আমি নিজেই ফেলে এসেছি, আজ সময়ের দোকানের ঘুমন্ত দরজাটা ঠেলতেই একটা পুরনো গন্ধ ভেসে এলো। ভেজা মাটি, পোড়া ধুনো আর আশ্বিন রঙা সন্ধ্যার শিশির মেশা বাতাস, সাজানো তাকে প্রথম চোখ পড়ল সেই ছেঁড়া সুতোয়। যেন আজ এতদিন পর বুঝি সুতোটা সেদিন ছেঁড়েনি, শুধু আমার হাত থেকে ছেঁড়েছিল আমার আর সময়ের মধ্যেকার শেষ সততার বাঁধনটাও। তুমি তখনও বিশ্বাস করতে হারানো জিনিস দৌড়ে ধরা যায়। আমি আজ জানি কিছু হারানো শুধু হারানোর জন্যই হয়, যাতে আমরা শিখি ধরে রাখা আর ভালোবাসা এক জিনিস নয়। সুতোটা হাতে নিয়ে আঙুল কাঁপল, কারণ মনে হলো আমি যেন সেই বিকেলের নিজের কান্নাটাই স্পর্শ করছি, যে কান্না তুমি কাঁদনি, চেপে রেখেছিলে পরে কোনো এক নিঃসঙ্গ রাতে আমাকে দিয়ে গেছো কাঁদতে। তারপর সেই দুর্গা প্রতিমা, বৃষ্টিতে গলে যাওয়া মুখ, আজ জানি সেটাই ছিল আমার প্রথম শেখা চলে যাওয়া শব্দটার মানে। প্রতিমা ভাসতে ভাসতে যেভাবে মাটির শরীর ছেড়ে দিয়েছিল রং, ঠিক সেভাবেই আমিও প্রতিটা জন্মদিনে একটু একটু করে ছেড়ে দিয়েছি তোমার নিষ্পাপ চোখ, তোমার নির্ভার হাসি, তোমার নিঃশর্ত বিশ্বাস। আর নীলকণ্ঠ পাখির পালকটা এইটা হাতে নিতেই বুকের

ভেতর কোথাও একটা পুরনো দরজা খুলে গেল হঠাৎ। মনে পড়ল, তুমি ভাবতে ওই পাখি বুঝি শিবের কণ্ঠ থেকে বিষ নিয়ে উড়ে বেড়ায়, রক্ষা করে সবাইকে। আজ বুঝি প্রত্যেক মানুষের ভেতরেই একটা শৈশব থাকে যে নিজের সব বিষ নিজে হজম করে উড়ে যায় নিঃশব্দে, যাতে বড়বেলার আমরা একটু হালকা হয়ে বাঁচতে পারি। তুমি হারাওনি, তুমি শুধু আমার ভেতরে থিতিয়ে গেছো, নদীর তলার বালির মতো, যাকে চোখে দেখা যায় না কিন্তু যার উপর দিয়েই বয়ে চলে সব জল। ইতি তোমারই সেই আমি যে আজও মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে একটা ছেঁড়া সুতো খুঁজে ভবিষ্যৎ আঁকতে ভুল করে ফেলে। ডক্টর তন্ময় ধর, বিষয় সময়ের দোকান।

আসামের বরপেটা থেকে বার্তা পাঠিয়েছেন তপতী বিশ্বাস কর্মকার। আজকের এই যান্ত্রিক কর্মব্যস্ততার মাঝে তোমার পাঠানো বিষয় আমাকে গভীরভাবে ভাবিয়ে তুলল। সত্যি আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় আজ আমাদের সব চাওয়াই যেন হাতের নাগালে, যা একসময় অলীক কল্পনা ছিল তা আজ বাস্তব। কিন্তু এই তীব্র গতির যুগেও একটা জায়গায় আমরা বড় অসহায়, তা হলো সময়। নদী আর সময়ের স্রোত কারো জন্য থমকে দাঁড়ায় না। তোমার ভাবনার সূত্র ধরেই মনে হলো, যদি সত্যি প্রতিটি গলির মোড়ে একটি করে সময়ের দোকান থাকতো তবে কেমন হতো। আমরা হয়তো সেখানে গিয়ে ফেলে আসা শৈশবের কোনো সোনালি বিকেল, প্রিয় মানুষের সাথে কাটানো কোনো জাদুকরী মুহূর্ত, কিংবা হারিয়ে যাওয়া কোনো প্রিয় মুখকে ফিরে পাওয়ার জন্য আকুল হয়ে যেতাম। অতীতের সেই অমূল্য স্মৃতির টুকরোগুলো কিনে এনে সাজিয়ে রাখতাম বর্তমান আর ভবিষ্যতের ক্যানভাসে। বিজ্ঞান যেভাবে অসম্ভবকে সম্ভব করছে, তাতে হয়তো একদিন সময়ের বেচাকেনাও অবাস্তব থাকবে না। কিন্তু ভেবে দেখো তো, কৃত্রিমভাবে কেনা সেই সময় কি সত্যি আমাদের মনের খাঁটি আনন্দ দিতে পারবে, নাকি বর্তমানকে অবহেলা করে অতীতের মোহে বন্দি করে রাখবে? আজ বিজ্ঞান হয়তো অনেক দূরে গিয়েছে, কিন্তু বর্তমানের প্রতিটি মুহূর্তকে মন ভরে বাঁচাই বোধহয় জীবনের আসল সার্থকতা। তপতী বিশ্বাস কর্মকার, বরপেটা, আসাম।

ছটা বেজে 53 মিনিট হয়ে 33 সেকেন্ড, সময় একদম শেষ। আর হয়তো হয়তো না, নিশ্চয়ই আরও একটা বার্তা পড়তে পারবো, কারণ 7টা পর্যন্ত ভোড়াই, আর আজ 19শে সেপ্টেম্বর শনিবারের ভোড়াই, সময়ের দোকান এই শিরোনামে আমরা সেপ্টেম্বর মাস জুড়ে বিষয় রেখেছি শনিবার আর রবিবারের ভোড়াই। আজ শনিবারের ভোড়াই নিয়ে 107 FM রেইনবোতে রয়েছি আমি সমক 7টা পর্যন্ত। আর এই মুহূর্তে ভোড়াইয়ের শেষ বার্তা, আর এই বার্তা পাঠিয়েছেন যিনি, তার নাম শান্তালতা বিষয়ী সাহা। বার্তা পাঠিয়েছেন শহীদ ক্ষুদিরাম নগর চৈতি ব্লক হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে। বিষয় সেই সময়ের দোকান। রূপকের অন্তরালে জীবনমুখী দিনপঞ্জিকার অমূল্য সময়ের হিসেব নিকেশ চাইলে বন্ধু, জীবনের পান্থশালায় লাভ লোকসান উত্থান পতন ভালো মন্দের সাপ লুডোর খেলায় কখনো ওপরে কখনো নেমে আসি পুটে, আবার শূন্য থেকে শুরু করি সময়ের দোকানে জমা খরচের পশোরা সাজিয়ে। সময় বড় নিষ্ঠুর জানো তো, সে থামতে জানে না, চড়ুই বেতির আনন্দে সদা মুশগুল। যত বলি একটুখানি বসো, ও কথা শোনে না। সবার জন্য দিনে 24 ঘন্টাই বরাদ্দ, জন্ম থেকে মৃত্যুর অভিমুখে সময়ের প্রবাহে ছুটে চলাই তো জীবন। এ এক অমূল্য ধন, এরই মাঝে সাঙ্গ করো খেলা, সময়ের দোকানে পশোটা সাজাই আপন খেয়ালে। দিনপঞ্জিকার খাতায় লাভ ক্ষতির অঙ্কে ভাগ শেষ থেকেই যায়। সময়কে বলি দুদণ্ড বাড়তি সময় পেলে বেশ হতো, সময়ের কাজ সময় করতে হয়, কোনো কাজই কালকের জন্য নয়। জন্ম মৃত্যুর মাঝের অমূল্য চরটিকে সাজিয়ে তোলার তোমার পছন্দের পশোরা দিয়ে, কারণ জীবনের মূল্য কল্যাণপুত কর্মে। তাই তো সময়ের দিকে তাকিয়ে বিষাদগ্রস্ত কবি সুইনবার্ন বলেন, হিজ লাইফ ইজ এ ভিশন অর এ ওয়াচ বিটুইন আ স্টিপ অ্যান্ড আ স্টিপ। স্বামী বিবেকানন্দ, ক্ষুদিরাম বসু, কবি সুকান্ত, সুকুমার রায় প্রমুখ মনীষীদের জীবনপাঠ আমাদের এই শিক্ষাই দেয়, সভ্যতার ভাগ্য গঠনে এই যে তিলোত্তমা মূর্তি, এ তো সময়েরই যথার্থ প্রয়োগ, পরিশ্রমের শ্রেষ্ঠ উপাচার। চতুরাঙ্গিক উপাদানে সাজানো সময়ের দোকানে শ্রমের মান্যতাই প্রধান, বলেছেন শান্তালতা বিষয়ী সাহা, শহীদ ক্ষুদিরাম নগর চৈতি ব্লক হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে। আজকের মতো ভোড়াই এ পর্যন্তই, গানে গানে বিদায় নেব আমি সমক, নিউজ ব্রেকের পর নমস্কার কলকাতা নিয়ে থাকব 10টা পর্যন্ত। আমি সমক।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ুর গতিবিধি সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। দুদিনের এই সম্মেলনের আয়োজক জাতীয় পরিবেশ ট্রাইব্যুনাল। পরিবেশ বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, জেলা জজ, বিভিন্ন মন্ত্রকের সচিব ও পদস্থ আধিকারিকরা সম্মেলনে যোগ দেবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রোজগার মেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জন্য নবনিযুক্ত 51,000-এরও বেশি যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। দেশের 45টি স্থানে 25তম এই রোজগার মেলার আয়োজন করা হয়েছে। এর মধ্যে কলকাতায় জাতীয় গ্রন্থাগারে আয়কর দপ্তরের উদ্যোগে রোজগার মেলায় নবনিযুক্তদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডে আমেরিকার সেনাবাহিনীর উপস্থিতি আরও শক্তিশালী করে তুলতে ডেনমার্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। এর ফলে গ্রিনল্যান্ড দখল করার বিষয়ে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার অবসান হতে চলেছে বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুহাত জেলায় গতকাল মসজিদের কাছে বিস্ফোরণে 15 জন পুলিশকর্মী সহ 21 জনের মৃত্যু হয়। কুহাত হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর তাহির শাহ জানিয়েছেন, 73 জন পুলিশকর্মী ও 30 জন সাধারণ নাগরিক এই ঘটনায় আহত হয়েছেন। পশ্চিমবঙ্গের 2টি বিধানসভা, মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উপনির্বাচনের জন্য প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হচ্ছে। আগামী 6ই অক্টোবর 2টি কেন্দ্রে ভোট নেওয়া হবে, ভোট গণনা 9ই অক্টোবর। এদিকে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোলে ডেভিস কাপ টেনিসের ওয়ার্ল্ড গ্রুপ কোয়ালিফায়ার টাইয়ের প্রথম দিনে ভারত দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে 0-2 পিছিয়ে পড়েছে। প্রথম সিঙ্গলসে দক্ষিণ কোরিয়ার সুন উ কেউনের কাছে 6-3, 3-6, 4-6 গেমে পরাজিত হয়েছেন দক্ষিণেশ্বর সুরেশ। অপর সিঙ্গলসে দক্ষিণ কোরিয়ার হাইয়ন চুং সুমিত নাগালকে 2-6, 6-4, 7-5 গেমে হারিয়ে দিয়েছেন। এই মুহূর্তে

0: খবর আপাতত এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: এমনও মুহূর্ত আসে মনে হয় হাজার বছর ধরে বাঁচার যে সুখ এ মুহূর্তে তাই পেয়ে গেছি। সেই হিসেবে আমার বয়স কয়েক সহস্র কোটি অর্বুদেরও প্রায় কাছাকাছি। অন্যথায় এমনও বলতে পারো যে কটি মুহূর্ত তুমি কাছাকাছি ছিলে সে কটি মুহূর্ত শুধু আমি বেঁচে আছি। সলিল চৌধুরীর কয়েকটা কবিতা পড়ছিলাম কয়েকদিন আগে, পড়তে পড়তে একটা লাইন এত ভালো লাগলো, ভাবলাম আজকের ভাবনায় এত সুন্দর কয়েকটা লাইন, এত সুন্দর কয়েকটা ভাবনা, এত সুন্দর একটা ভাবনা, এত সুন্দর করে বলা একটা জীবনের কথা তোমাদের সাথে শেয়ার করি। তাই সলিল চৌধুরীর লেখা এই কবিতার এই অংশ, অংশ নয় এই কবিতা, শোনালাম তোমাদের আজকের ভাবনায়। আর শেষ কটা লাইনে কি সুন্দর বলেছেন, অন্যথায় এমনও বলতে পারো যে কটি মুহূর্ত তুমি কাছাকাছি ছিলে সে কটি মুহূর্ত শুধু আমি বেঁচে আছি। অল্প কয়েকটা মুহূর্ত সঙ্গে থেকো, দশটা পর্যন্ত থেকো সুমুকের সাথে শনিবারের নমস্কার কলকাতাতে। তাহলে মনে হবে

শোতে আছি 107 FM রেইনবোতে। আর তোমাদের গানের রিকোয়েস্ট আশুক 9903659992 তে গান মিলান্তির গানের রিকোয়েস্ট #GM লিখে তোমার পছন্দের গান লিখে পাঠিয়ে দাও 9903659992 এই নাম্বারে।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: 19 সেপ্টেম্বর, আজ শনিবার। আজ আর আজ স্পেশাল ডে, থার্ড স্যাটারডে অফ সেপ্টেম্বর। আর আজ কিন্তু সফটওয়্যার ফ্রিডম ডে বা সফটওয়্যার স্বাধীনতা দিবস, একই সাথে আজ আন্তর্জাতিক রেড প্যান্ডা দিবস বা ইন্টারন্যাশনাল রেড প্যান্ডা ডে। প্রতি বছর পশুপ্রেমী এবং সংরক্ষণবাদীরা একত্রিত হয়ে আন্তর্জাতিক রেড প্যান্ডা দিবস বা ইন্টারন্যাশনাল রেড প্যান্ডা ডে পালন করে থাকে আজকের দিনে, এই থার্ড স্যাটারডেতে এই মাসের। এই দিনটি বিশ্বের অন্যতম দূরে আর সবচেয়ে বিপন্ন স্তন্যপায়ী প্রাণীদের প্রতি উৎসর্গীকৃত। লাল প্যান্ডাদের ক্রমহ্রাসমান আবাসস্থল এবং হ্রাসমান সংখ্যার দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য পালন করা হয় আন্তর্জাতিক রেড প্যান্ডা দিবস। এর সূচনা করেছিল রেড প্যান্ডা নেটওয়ার্ক, যা নেপাল ও পূর্ব হিমালয় জুড়ে বন্য রেড প্যান্ডা এবং তাদের আবাসস্থল সংরক্ষণে নিবেদিত একটি অলাভজনক সংস্থা। বছরের পর বছর ধরে এটি একটি বিশ্বব্যাপী আন্দোলনে পরিণত হয়েছে, যেখানে কয়েক ডজন দেশের চিড়িয়াখানা এবং বন্যপ্রাণী গোষ্ঠীগুলো যোগ দিয়েছে। আজকের এই দিন সম্পর্কে, মানে আন্তর্জাতিক রেড প্যান্ডা দিবস সম্পর্কে আরও দু চার কথা বলবো এবং তাদের যে কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে তাই নিয়ে যদি সময় পাই অবশ্যই জানাবো তোমাদের আজকের 19 সেপ্টেম্বর শনিবারের নমস্কার কলকাতাতে। স্টুডিওর ঘড়ি বলছে 7:11 হয়ে 48 সেকেন্ড। আমি সমকাছি 10টা পর্যন্ত তোমাদের সাথে FM রেইনবোতে।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
3: সৌভিক ঢাকুরিয়া থেকে সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শোনার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছে। আর কেন সেটা নিশ্চয়ই আলাদা করে বলে দিতে হবে না।
4: আকাশে ঘুরির ঝাঁক মাটি বয়স বারো কি তেরো রিক্সা চালাচ্ছে আকাশে ঘুড়ির ছাক ছেলেটাকে ডাকছে বয়স বারো কি তেরো বড় জোর চোদ্দ রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায় ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায় ওই তো লেগেছে প্যাঁচ চাঁদিয়ালে বগ্গায়।

বাবুর ঠেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে।

0: মুক্তির ঘড়ি তাকে খবর পাঠাচ্ছে। পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বজ্ঞা, আকাশে ঘড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বজ্ঞা।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: এটা আগেই বলেছি, আজ আন্তর্জাতিক রেড প্যান্ডা দিবস বা ইন্টারন্যাশনাল রেড প্যান্ডা ডে, সেই নিয়ে দু চার কথা বলছি তোমাদের, শোনাচ্ছি, কিছু ইনফরমেশন দিচ্ছি। রেড প্যান্ডা পূর্ব হিমালয়ের নাতিশীতোষ্ণ বনভূমিতে, নেপাল, ভুটান, উত্তর পূর্ব ভারত, মায়ানমার এবং দক্ষিণ চীনের কিছু অংশে বাস করে এবং ঘন বাঁশ ঝাড়যুক্ত উঁচু অঞ্চলের বন পছন্দ করে। আর এই রেড প্যান্ডাকে আনুষ্ঠানিকভাবে বিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, আর বাসস্থান ধ্বংস, চোরা শিকার আর জলবায়ু পরিবর্তনের কারণে তাদের প্রয়োজনীয় বাঁশ বনগুলোর সংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে এদের খাদ্যের 85-90% হল বাঁশ, মানে রেড প্যান্ডারা লিটারালি বাঁশ খায়। এর সাথে থাকে বিভিন্ন ফল, বেরি, ওক ফল আর মাঝে মাঝে পোকামাকড় বা পাখির ডিম। বাঁশ নির্ভর খাদ্য তালিকা থাকা সত্ত্বেও রেড প্যান্ডারা আসলে মাংসাশী বা কার্নিভোরা বর্গের অন্তর্ভুক্ত। ভারতে প্যান্ডাদের বেশিরভাগই সিকিম, পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চল এবং অরুণাচল প্রদেশে থাকে। এই রেড প্যান্ডাদের সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য যদি সুযোগ পাই আজকে তোমাদের

0: তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে ফ্ল্যাশব্যাক টিউনের। আজকের ফ্ল্যাশব্যাক টিউনের সাথে জড়িয়ে আছেন বিমল কর। কেন, আশা করি গানটা শুনলেই তোমরা ধরতে পারবে।
1: FM Rainbow ফ্ল্যাশব্যাক সং, ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
3: কোন কোন বিখ্যাত মানুষদের জন্মদিন আজ তাদের কথা জানিয়ে দেব এই মুহূর্তে। প্রথমেই বলি কল্লোল যুগের অন্যতম বাঙালি কবি এবং ঔপন্যাসিক অচিন্ত্য কুমার সেনগুপ্তের আজ জন্মদিন। অধুনা বাংলাদেশের নোয়াখালীতে তাঁর জন্ম হয়েছিল 1903 সালের 19শে সেপ্টেম্বর তারিখে। এছাড়া প্রখ্যাত অভিনেতা জহুর রায়েরও কিন্তু আজ জন্মদিন। তাঁরও জন্ম অধুনা বাংলাদেশের বরিশালে 1919 সালে। বিখ্যাত সাহিত্যিক বিমল করের আজ জন্মদিন, টাকি শহরে 1921 সালে। আর সুবিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রেরও আজ জন্মদিন, বিহারের গুজহান্ডি এই ছোট্ট জায়গায় 1924 সালে 19শে সেপ্টেম্বর জন্ম হয়েছিল তাঁর। অভিনেত্রী কল্পনা কার্তিকেরও আজ জন্মদিন, লাহোরে 1931 সালে। এছাড়া অধ্যাপক, লেখক, গবেষক, লোকসংস্কৃতি বিশেষজ্ঞ শ্রী সুধীর চক্রবর্তীর আজ জন্ম হয়েছিল হাওড়ার শিবপুরে 1934 সালের 19শে সেপ্টেম্বর তারিখে। এছাড়া আরেকজন প্রখ্যাত কি বলবো, অ্যাক্টর বলবো তাকে, তাকে সং রাইটার বলবো নাকি সিঙ্গার বলবো, আই এম কনফিউজড। সিঙ্গার, সং রাইটার কাম অ্যাক্টর লাকি আলী, তারও আজ লাকি বার্থডে। মুম্বাই শহরে 1958 সালের 19শে সেপ্টেম্বর তারিখে জন্ম হয়েছিল তার। অ্যাক্ট্রেস ঈশা কোপিকাডের আজ জন্মদিন, মুম্বাই শহরে 1976 সালের 19শে সেপ্টেম্বর তাঁর জন্ম। এছাড়া প্রাক্তন ক্রিকেটার প্লাস কমেন্টেটর, প্রাক্তন ক্রিকেটার কাম কমেন্টেটর আকাশ চোপড়ারও আজ জন্মদিন, উত্তরপ্রদেশের আগ্রা শহরে 1977 সালে জন্ম, সেম ডেট 19th September। আর অ্যাক্ট্রেস মেঘনা নাইডুর আজ জন্মদিন, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় তাঁর জন্ম হয়েছিল 1980 সালের 19শে সেপ্টেম্বর। জানিয়ে দিলাম কোন কোন বিখ্যাত মানুষদের আজ জন্মদিন, পাশাপাশি জানিয়ে রাখি তোমারও যদি আজ জন্মদিন হয় এইসব বিখ্যাত মানুষদের পাশাপাশি, তুমিও কিন্তু স্পেশাল আমাদের সকলের কাছে। তাই তোমার জন্য একবার হ্যাপি বার্থডে, সবাই মিলে বলি উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে। তোমার জন্য একটা দারুণ উপহার, না গানের উপহার দেবো, তার বেশি উপহার দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে আমার নেই। 7:26 হয়ে 31 সেকেন্ড, স্টুডিওর ঘড়ি বলছে আর আমি আছি 10টা পর্যন্ত আজকে শনিবারের নমস্কার কলকাতায়। আর আপাতত নিউ টিউন, আর নিউ টিউনটাই থাক তোমাদের, যাদের আজ জন্মদিন তাদের সকলের জন্য জন্মদিনের উপহার।
0: FM Rainbow Day, Rainbow New Tune, Rainbow New Tune.

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: বাড়ির ঘড়ি যদি মেলানো না থাকে তাহলে মিলিয়ে নাও, 7:31 হয়ে 40 সেকেন্ড। আমি সৌমক আছি আজকে শনিবারের নমস্কার কলকাতায় 107 FM রেইনবোতে। আর যেহেতু আজ লাকি আলীর জন্মদিন, তাই সিঙ্গার সংরাইটার অ্যাক্টর লাকি আলীর জন্মদিনে তিনেকে তিন গানের হ্যাট্রিকে তিন তিনটে গান, এই আওয়ারে লাস্ট আওয়ারে আরও তিন তিনটে গান শুধুমাত্র লাকি আলী। হাউ লাকি ইউ আর।
4: FM রেইনবোতে

0: FM Rainbow-তে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM Rainbow-তে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: তিনে কে তিন গানের হ্যাট্রিকে তিন তিনটে গান শোনালাম তোমাদের লাকি আলীর কণ্ঠে, কারণ আজ সং রাইটার সিঙ্গার অ্যাক্টর লাকি আলীর জন্মদিন। তিনে কে তিন গানের হ্যাট্রিকে তার গান রেখেছি। আর অনেকে আরও একটা সেগমেন্টে তিন তিনটে গান পাঠাতে পারো গান মিলানতিতে। অলরেডি একটা গান এই আওয়ারের গান বাজিয়ে দিয়েছি, পরের দুটো আওয়ারে আরও দুটো গান বাজাবো তোমাদের পছন্দের। অনেকে কিন্তু অভিমান করে লেখো যে আমার গান শোনাও না, অন্যের গান শোনাও, আমার গান হলেই তোমার আমার গানটা শোনাতে ইচ্ছে করে না, নিজের পছন্দের গান বাজাও। একেবারেই তাই না। আসলে তোমাদের থেকে রিকোয়েস্ট যেগুলো পাই, প্রচুর তো রিকোয়েস্ট আসে, তার মধ্যে থেকে তিনটে গান বাজানোর সুযোগ আমার হাতে আছে, তাই তার থেকে বেশি মেসেজ যখন আসে তার আগে যারা পাঠায় সেটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর হচ্ছে সব গান আমাদের সংগ্রহে থাকে না। অনেকেই যে গানের রিকোয়েস্ট পাঠাও সেই গান অবশ্যই এক্সিস্ট করে, কিন্তু সেই গানটা আমাদের কম্পিউটারে নেই বলে সেই গান বাজাতে পারি না। তাই সব যে অভিমানগুলো রয়েছে, দুঃখগুলো রয়েছে সরিয়ে রাখো, কারণ আমরা এই প্রান্তে বসে যে কাজগুলো করি সেটা রিয়েলি ভেরি টাফ জব। তাই সবসময় আমরা ভাবি একভাবে, কিন্তু মানে আমাদের এখানে সিচুয়েশনটা একদম আলাদা হয়ে যায়। তাই সবসময় তোমাদের রিকোয়েস্ট রাখতে পারি না, কিন্তু এমনটা নয় যে তোমাদের একেবারে আমরা মার্ক করে রেখেছি যে তোমাদের কোনো রিকোয়েস্ট রাখবো না, একেবারেই তা নয়। আসলে মোটামুটি যারা রেগুলার বেসিসে মেসেজ পাঠায় তারা শুরুতেই মেসেজ পাঠিয়ে দেয়, আর তারাও জানে মোটামুটি আমরা কোন গানগুলো বাজাই, তাই তারা সেই রকম গানগুলো পাঠিয়ে দেয়। আর তোমরা যদি একটু ভাবনা চিন্তা করে পাঠাও যে গানগুলো আমরা শোনাই, যে গানগুলো আমাদের সংগ্রহে আছে সেই গানগুলো যদি থাকে, অবশ্যই সেই গান কোনো রকম অন্য কিছু বিচার না করে আমরা বাজাবই, বাজাবো কথা দিলাম। তবে আপাতত তোমরা মেসেজ পাঠাবে 9900365999 এই নাম্বারে। কি বিষয়ে? অবশ্যই গান মিলান্তির গানের রিকোয়েস্ট তো পেয়ে গেছি। নতুন করে যারা গান পাঠাতে চাও রিকোয়েস্ট পাঠাও, যদি সেই গান আমাদের সংগ্রহে থাকে তাহলে অবশ্যই বাজাবো। আর আজকের হোয়াটসঅ্যাপ টপিকে একটু অন্যরকম ভেবেছি, প্রত্যেক দিনই অন্যরকম ভাবি, আজকেও একটু আলাদা রকম ভেবেছি। পুজোর যখন এই ফ্লেভারটা আসে না, তখনই একটা দূরের একটা কোনো ডেস্টিনেশন আমাকে অন্তত ব্যক্তিগতভাবে টেনে দেয়। তাই মাঝে মাঝে এমন কিছু বিষয় নিয়ে ভাবনা চিন্তা করব। আর কয়েকদিন আগেই বেশ শরৎকালের সেই নীল আকাশ

তুলোর মতো মেঘ, এরকম একটা ওয়েদার ছিল, কিন্তু আবার সেই বৃষ্টি নামছে, বৃষ্টি নেমেছে, আকাশের মুখ ভার। আজকের ওয়েদার রিপোর্ট কি জানাবো, তবে তার আগে জানিয়ে দিই আজকের হোয়াটসঅ্যাপ টপিক কি রয়েছে 9903653992 তে। আমাদের অনেকের মধ্যে কিন্তু এড়িয়ে যাওয়াটা একটা স্বভাবের মধ্যেই পড়ে, এটা ভালো বা খারাপ সেটা বলছি না, কিন্তু কোনো দায়িত্ব দিলে অনেক সময়ই আমরা সেই দায়িত্বটা এড়িয়ে যাই। আবার এমনও হয় চেনা পরিচিত জগতে বা পাড়ায় এমন কোনো মানুষ থাকে যাকে দেখলেই লোকে এড়িয়ে যায় কোনো একটা নির্দিষ্ট কারণে। আমরা সকলেই কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ এড়িয়ে যেতে পছন্দ করি, বা আমরা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে অনেক কিছু এড়িয়ে যাই। আচ্ছা, তুমি ঠিক কোন বিষয়টা এড়িয়ে যাও বা কাকে এড়িয়ে যাও আর কেন এড়িয়ে যাও জানাও আমাকে, তবে মেসেজটা পাঠিয়েও মনে করে, আমার ডাককে আবার এড়িয়ে যেও না জানো। 9903653992 ইজ দ্য নাম্বার।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: তোমাদের মেসেজ আসছে, প্রচুর মেসেজ আসছে 9903659992। ইন দ্য মিনটাইম আন্তর্জাতিক রেড প্যান্ডা দিবস বা ইন্টারন্যাশনাল রেড প্যান্ডা ডেতে বলেছি যে তোমাদের রেড প্যান্ডা সম্পর্কে কয়েকটা আকর্ষণীয় তথ্য দিয়ে রাখব। রেড প্যান্ডা কিন্তু আসলে ভালুক নয়। নাম রেড প্যান্ডা হলেও এরা দৈত্যাকার প্যান্ডা বা ভালুকের সাথে মোটেও সম্পর্কিত নয়। এরা আইলুরিডি নামের নিজস্ব একটি পরিবারের অন্তর্ভুক্ত, যা এদেরকে অনন্য করে তুলেছে এবং বাকি প্রাণীদের থেকে, পশুদের থেকে আলাদা করে তুলেছে। এছাড়া রেড প্যান্ডারা গাছে চড়তে কিন্তু খুব দক্ষ। এরা তাদের জীবনের বেশিরভাগ সময়ে গাছেই কাটায়। আংশিকভাবে গুটিয়ে নেওয়া যায় এদের নখ এবং নমনীয় গোড়ালির কারণে। এরা এমনকি মাথা নিচের দিকে দিয়েও গাছ বেয়ে নামতে পারে, উল্টো করে, মানে পা উপরে মাথা নিচে, হেট মুন্ডো ঊর্ধ্বপদ, যা বৃক্ষবাসী স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে খুব বিরল একটা দক্ষতা। আজকে এই বিশেষ দিনে তাদের সম্পর্কে বা রেড প্যান্ডা সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিচ্ছি। আর 9903659992 তোমরা জানাচ্ছ যে ওই এড়িয়ে যাওয়ার বিষয়টা জানতে চেয়েছি, যে তোমরা এমন কোনো মানুষ কি আছে বা এমন কোনো বিষয় আছে যা তুমি এড়িয়ে যাও, কোন বিষয়টা তুমি এড়িয়ে যাও বা কাকে তুমি এড়িয়ে যাও, কোন ধরনের মানুষকে এড়িয়ে যাও বা কোন ধরনের বিষয় এড়িয়ে যাও, বা পার্টিকুলারলি কোনো বিষয় বা কোনো মানুষকে কি তুমি এড়িয়ে যাও, বা তোমার চেনা জানা বৃত্তের মধ্যে এমন কি কারোর অভিজ্ঞতা আছে তোমার, তাহলে জানাও আমাকে। তবে মেসেজটা পাঠিও, কিন্তু ওটা এড়িয়ে যেও না। নাম্বার জানা আছে, তাও একবার বলছি, যারা জানো না তাদের জন্য 9903659992 ইজ দ্য নাম্বার, 9903659992। আর যারা গান বিলান্তের গানের রিকোয়েস্ট পাঠাচ্ছ, পাঠাও। আমরা একটা গান বাজিয়ে দিয়েছি, আমি একটা গান, আরও দুটো গানের রিকোয়েস্ট নেব, তবে একটা গান অলরেডি পেয়ে গেছি যে গানটা নেক্সট আওয়ারে বাজাবো। আরও একটা গানের জন্য অনেক রিকোয়েস্ট এসেছে, তার মধ্যে সব রিকোয়েস্ট রাখতে পারি না আমরা সবসময়, কারণ আমাদের কাছে সেই গানের লিস্ট নেই বা সেই গানটা নেই সংগ্রহে, তার জন্য আমরা সেই গান বাজাতে পারি না। তবে তোমাদের গানের রিকোয়েস্ট আসুক, হ্যাশট্যাগ GM দ্যাট ইজ গান মিলান্তে লিখে তোমার পছন্দের গান, শিল্পীর নাম, আর যদি ফিল্ম সং হয় তাহলে ফিল্মের নাম লিখে পাঠিয়ে দাও 9903659992 এই নাম্বারে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রৌদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ুর গতিবিধি সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। দুদিনের এই সম্মেলনের আয়োজক জাতীয় পরিবেশ ট্রাইব্যুনাল, পরিবেশ বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, জেলা জজ, বিভিন্ন মন্ত্রকের সচিব ও পদস্থ আধিকারিকরা সম্মেলনে যোগ দেবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী আজ রোজগার মেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জন্য নবনিযুক্ত 51,000-এর বেশি যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। দেশের 45টি স্থানে বিংশতিতম এই রোজগার মেলার আয়োজন করা হয়েছে। এর মধ্যে কলকাতায় জাতীয় গ্রন্থাগারে আয়কর দপ্তর উদ্যোগে রোজগার মেলায় নবনিযুক্তদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক বসে গতকাল নতুন দিল্লিতে। এতে পৌরোহিত্য করেন লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল। ওই বিলের বিভিন্ন সংস্থান সম্পর্কে কমিটিকে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিরা। পরে শ্রী জয়সওয়াল বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই এই বৈঠক হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিরূপ সংবাদ পরিবেশনের অভিযোগে সিএনএন, এমএস নাও এবং পলিটিকো সংবাদ মাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করা হচ্ছে। ভবিষ্যতে আরও কয়েকটি সংবাদ মাধ্যমের ক্ষেত্রেও একই ধরনের নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্পের অভিযোগ, এই সংবাদ মাধ্যমগুলি তার প্রশাসন সম্পর্কে নিয়মিত মিথ্যা বা আংশিক সত্য খবর প্রচার করে আসছে। বাগিচা শ্রমিক ও তাদের পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে কেন্দ্র রাজ্যকে 312 কোটি টাকা অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা প্রকল্পে রাজ্যে চা বাগান এলাকায় শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং বিশ্রাম কেন্দ্র তৈরি করার জন্য এই অর্থ বরাদ্দের প্রস্তাব অনুমোদিত হয়েছে। রাজ্যে 2টি বিধানসভা, মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উপনির্বাচনের জন্য প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হচ্ছে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলের সুপার সিক্সের ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু বিকেল 3টে। এই মুহূর্তে হেডলাইন আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: গান মিলান্তি,
5: আটে বেজে 2 মিনিট হয়েছে 40 সেকেন্ড। সেকেন্ড আওয়ারে চলে এলাম শনিবারের নমস্কার কলকাতায়, আর সেকেন্ড আওয়ার শুরুই করলাম গান মিলান্তির গানের রিকোয়েস্ট দিয়ে। প্রসেনজিৎ ভট্টাচার্য, প্রসেনজিৎ ভট্টাচার্য মেসেজ করেছিলেন এবং শুনতে চেয়েছিলেন আগরতলা ত্রিপুরা থেকে পছন্দের গান শ্রেয়া ঘোষালের কণ্ঠে কৃষ্ণা কটেজ থেকে, মানে কৃষ্ণা কটেজ ফিল্ম থেকে। রাজ অ্যাক্ট্রেস

মিস ঈশা কোপিকারের জন্মদিন। শুনতে থাকো, সঙ্গে রাখো শনিবারের নমস্কার কলকাতায় সুমককে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আপনি কিছু নেই শোনা কিউকি হাম অভি নেই পড়া, মানে এখনো পর্যন্ত আপনাদের মেসেজগুলো আমি পড়ে উঠতে পারিনি, এইবার পড়ব। আর গৌতম দত্ত কিষাণগঞ্জ বিহার থেকে মেসেজ করেছেন, আজকে প্রথম তার মেসেজ দিয়ে শুরু করলাম। খুব সুন্দর একটা ফুলের ছবি পাঠিয়েছেন, শুভ সকাল জানিয়েছেন, সকাল থেকে তোমার সাথে আছি, প্রোগ্রাম খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ছাদ বাগানের কাজ করতে করতে তোমাকে শুনতে পাচ্ছি, এই জন্য ফুলের ছবি, এবার বুঝতে পেরেছি। গৌতম দত্ত কিষাণগঞ্জ বিহার। আর সৌভিক সরকার কসবা হালদু থেকে মেসেজ করেছে, সুপ্রভাত জানিয়েছো, ভোড়াইতে খুব সুন্দর সুন্দর চিঠি ছিল আজ, আর আমি টক্সিক লোকেদের থেকে একটু দূরত্ব বজায় রাখি, তাদের এড়িয়ে চলি। আর কিছু পাড়ার কাকিমা আছে যারা পিএনপিসি করতে একেবারে উস্তাদ, তাদেরকেও এড়িয়ে চলি আমি। সৌভিক সরকার কসবা হালতু। স্যাটারডে এগেইন, সোমক এগেইন। আমি যদি কোনো অ্যালকোহলিককে দেখি তাহলে এড়িয়ে যেতে চেষ্টা করি, কারণ অনেক সময় ঝামেলা হয়। প্রসেনজিৎ ভট্টাচার্যা আগরতলা ত্রিপুরা। নেক্সট মেসেজ এসেছে সোমনাথ ঘোষের কাছ থেকে, দমদম ক্যান্টনমেন্ট থেকে। ভেরি নাইস টপিক, যারা পিএনপিসি করেন তাদেরকে আমি এড়িয়ে চলি, কারণ এটা আমি লাইক করি না। সোমনাথ ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট। আরেকটা মেসেজ পড়ে দিই, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে মেসেজ করেছো, সকালের শুভেচ্ছা জানিয়েছো, আমার তরফ থেকেও শুভেচ্ছা রইল, আর গুড মর্নিং জানালাম। যারা পরীক্ষা করার জন্য রক্ত নিতে আসে সেই দাদাদের আমি দারুণভাবে এড়িয়ে চলি। তবে প্লিজ আজকে আমার মেসেজের যে টপিক সেটা তুমি এড়িয়ে যেও না। আমি কি বলেছি যদি মনে হয় যে আরেকবার তুমি শুনতে চাও, বলে দিচ্ছি। আসলে আমাদের অনেকের মধ্যেই এড়িয়ে যাওয়াটা একটা স্বভাবের মধ্যে পড়ে, এটা ভালো বা খারাপ সেটা বলছি না, কিন্তু কোনো দায়িত্ব দিলে অনেক সময় আমরা সেই দায়িত্বটা এড়িয়ে যাই। আবার এমনও হয় চেনা পরিচিত জগতে বা পাড়ায় এমন কোনো মানুষ থাকে বা থাকেন যাকে দেখলেই লোকে এড়িয়ে যায় কোনো একটা নির্দিষ্ট কারণে। আমরা সকলেই কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ এড়িয়ে যেতে পছন্দ করি, বা আমরা ইচ্ছে করে বা অনিচ্ছাকৃতভাবে অনেক কিছুই এড়িয়ে যাই। তুমি ঠিক কোন বিষয়টা এড়িয়ে যাও বা কাকে এড়িয়ে যাও আর কেন এড়িয়ে যাও জানাও আমাকে, তবে মেসেজটা এড়িয়ে যেও না। 9903659992 এই নাম্বারে তুমি মেসেজ করো, জানাও তোমার মনের কথা, আর জানাও সেই মানুষের কথা বা সেই জিনিসের কথা যে জিনিসটা তুমি এড়িয়ে যাও। স্টুডিওর ঘড়ি বলছে 8:12, এই জাস্ট 13 হলো, 10টা পর্যন্ত আছি শনিবারের নমস্কার কলকাতায়, আমি সোমক। এবার একটু ভূতুরে ব্যাপার স্যাপার হয়ে যাক।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: দেখো, যদি তুমি খুব ইন্টেলিজেন্ট ওয়েতে কথা বলো, কেউ যদি তোমার সেই লেভেলটা বুঝতে না পারে বা তোমার সেই কথা টোনটা বুঝতে না পারে, তোমাকে যদি ভুল বোঝে, তাহলে তাকে এড়িয়ে চলাই উচিত। কারণ অনেক সময়ই আমরা অনেক কথাই খুব সিরিয়াস নোটে বলি, কখনো হালকা চালে বলি, কিন্তু সবসময় যে কাউকে আঘাত করার জন্য বলি তা কিন্তু নয়। জাস্ট কথার বলার ধরনগুলো আমাদের আলাদা আলাদা হয়। কিন্তু যদি তোমাকে কেউ না বুঝতে পারে, তোমার কথার ধরনটা যদি ধরতে না পারে, তাহলে সেই মানুষকে এড়িয়ে যাওয়াই উচিত। দেখি যাদবেন্দ্র পাণ্ডা কি বলছেন। জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে মেসেজ করেছেন, শুভেচ্ছা, প্রভাতী শুভেচ্ছা জানিয়েছেন। আমার তরফ থেকে রইল, সমাজের দুমুখো মানুষ দেখলে আমি এড়িয়ে যাই, যারা সামনে একরকম কথা বলে আর পেছনে আর একরকম কথা বলে। এদের চরিত্র বোঝা খুব কঠিন, তাই বাধ্য হয়ে এড়িয়ে যাই। আজ আর ভোড়াইতে তোমার মিষ্টি গলাতে সময়ের দোকানের বার্তাগুলো পাঠ আর বার্তার সঙ্গে মিলিয়ে মন ছুঁয়ে যাওয়া গানগুলো এক কথায় অনন্য। যেমন তোমার অসাধারণ উপস্থাপনা, ঠিক তেমনি অসাধারণ বাচনশৈলী, উচ্চারণ মাধুরী। শোনার অপেক্ষায় থাকি আমি, খুব ভালো সুস্থ আনন্দে আর সুরে সুরে থেকো সুমক। যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর। খুব ভালো কথা বা একটা পজিটিভ ভাইব আরেকজনের মধ্যে ছড়িয়ে দিলে সেটা নাকি ফিরে আসে, রিবাউন্ড করে। তো আমাকে যে কথাগুলো বললেন ঠিক একই কথা আমি ফিরিয়ে দিলাম, আপনিও ঠিক এমনভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরে সুরে থাকুন। ভবানী নায়ক, সমাপ্তি নায়ক, ডি মঙ্গলঘাট শ্যামপুর হাওড়া থেকে মেসেজ পাঠিয়েছে বা পাঠিয়েছেন, হোয়াট এভার, সুপ্রভাত জানিয়েছ বা জানিয়েছেন। আমার তরফ থেকে রইল, এড়িয়ে যাওয়ার স্বভাবটা আমাদের সবার মধ্যেই কম বেশি আছে জানো তো। আমার মধ্যেও আছে কিনা ভাবতে গিয়ে দেখলাম আছে তো। যে কাজটা করতে একদম ভালো লাগে না সেটাকে বলি আজ থাক কাল করব, আর সেই কালটা কখন যে এক সপ্তাহ পরে চলে আসে বুঝতেই পারি না। আবার এমন কেউ ফোন করলে যার সঙ্গে এই মুহূর্তে কথা বলার ইচ্ছে নেই, ফোনটা দেখেই মনে হয় উফ একটু পরে ফোনটা করি, তারপর সেই পরে কোট অ্যান্ড কোট আর আসে না। তবে এড়িয়ে যাওয়া সবসময় খারাপ নয়, কখনো কখনো নিজের শান্তির জন্য কিছু মানুষ বা কিছু পরিস্থিতি থেকে একটু দূরে থাকাও দরকার। কিন্তু দায়িত্ব আর সম্পর্ক দুটোকেই যদি সবসময় এড়িয়ে চলি, তাহলে একদিন দেখব সমস্যাগুলোই আমাদের এড়িয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে না। তাই এখন ভাবি যেটা এড়িয়ে যাওয়া দরকার সেটা এড়াব, আর যেটা সামনাসামনি মোকাবিলা করা দরকার সেটা সাহস করে করব। ভবানী নায়ক, সমাপ্তি নায়ক, ডিহি মঙ্গলঘাট শ্যামপুর হাওড়া, দুর্দান্ত একটা মেসেজ রিয়েলি বলছি, পড়তে গিয়ে প্রত্যেকটা কথা এত দামি কথা, আমি তো ভীষণ রকম ফিল করছিলাম, তোমরা নিশ্চয়ই সকলে ফিল করেছো। এই বার্তা পরের শোতে বা আমার যত শো হবে সব শোতে নিশ্চয়ই পাঠাবেন। আরও একবার এই শো এর অপেক্ষায় রইলাম, আমি শো মক। দীপ কুমার তুং, দীপক কুমার তুং, গ্রাম বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে মেসেজ করেছেন, গুড মর্নিং জানিয়েছেন। গুড মর্নিং আমার তরফ থেকেও। আমার গ্রামে কিছু সুযোগ সন্ধানী মানুষজন আছে যারা যখন দরকার পড়বে আমার কাছে আসবে, সেই দরকারটা যাচাই করার জন্য আবার অন্যের কাছেও গিয়ে পরীক্ষা করে নেবে যে আমি ঠিকঠাক বললাম কি না, আমি ঠিকঠাক তাকে উপদেশ দিতে পারলাম কি না। তো সেসব ব্যক্তিদেরকে আমি অতীতের শিক্ষা নিয়ে এড়িয়ে চলতে চাই। আর আজ যেসব বিশিষ্ট মানুষদের জন্মদিন, তাদের সকলকে শুভ জন্মদিনের প্রণাম জানাই। দীপক কুমার তুং, গ্রাম বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া। আর কি পাঠিয়েছ, শরতের আকাশ নিয়ে যখন কথাই বললে, গত রবিবার বাড়ির কাছে একটা রেল ব্রিজের উপর থেকে একটি ছবি তুলেছিলাম, যেটা এই টেক্সটের আগে পাঠালাম, ভিউ ওয়ান্স করে দেখো। টপিকে আসি, আমি যে সমস্ত লোকজনকে এড়িয়ে যাই যারা নিজেদের স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না, খেয়াল করে দেখবে এই লোকজনেরা তাদের নিজেদের কথা ছাড়া আর কিছুই ভাবতে পারে না। শাওন বারাসাত থেকে লিখেছো বোধ হয়, কিন্তু তোমার নামটা লিখতে ভুলে গেছো, কিন্তু তোমার মেসেজের টাইপ দেখে আর তোমার ছবি দেখে বুঝলাম শাওন ফ্রম বারাসাত। আর তোমার সুবিধা অসুবিধা কোনো কিছুরই গুরুত্ব নেই এইসব মানুষদের কাছে, তাদের নিজেদের লক্ষ্য পূরণ করাই আসল উদ্দেশ্য। আর দরকার মিটে গেলে তোমাকে মনেও রাখবে না। আমি একটা অ্যাড করছি, চায়ের ভাঁড়ের মতো ছুঁড়ে ফেলে দেবে। এখানেই শেষ না, তুমি লিখছো, আরও ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে তোমার কোনো দরকারে এদেরকে কোনোদিনই পাবে না, পাওয়ার মধ্যে আছে শুধু মৌখিক আশ্বাসটুকুই। এদের থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। ইনসিডেন্টালি এমন একজন মানুষকে আমি চিনি যার সাথে, মানে তোমার এই ডেসক্রিপশনের সাথে যার স্বভাব চরিত্র পুরোপুরি মিলে যায়, আর আমি তার থেকে শত হস্ত দূরে থাকি, আর সেও আমাকে ভয় পায়, এড়িয়ে চলে না, কারণ জানে আমার কাছে সে এক্সপোজড। 8:00 জাস্ট 22 মিনিট সময় আছি 10:00 পর্যন্ত আজকের শনিবারের নমস্কার কলকাতায়, সঙ্গে থেকো তুমিও। আর এই মুহূর্তে তোমাদের জন্য রইল ফ্ল্যাশব্যাক সং।
0: FM Rainbow তে Rainbow Flashback Song. Rainbow Flashback Song.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ১৯শে সেপ্টেম্বর অতীতে কোন বছর কি কারণে বিখ্যাত? ১৭৯৬ সালের ১৯শে সেপ্টেম্বর ফিলাডেলফিয়ার নিউজ পেপার ক্লেপুলস আমেরিকান ডেইলি অ্যাডভার্টাইজারে আজকের দিনে জর্জ ওয়াশিংটন প্রেসিডেন্ট হিসেবে তাঁর বিদায়ী ভাষণ প্রকাশ করেছিলেন। ১৮৪৯ সালের ১৯শে সেপ্টেম্বর আজকের দিনেই ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে প্রথম কমার্শিয়াল লন্ড্রি বা বাণিজ্যিক লন্ড্রি চালু হয়েছিল। ১৮৬৫ সাল ১৯শে সেপ্টেম্বর আজকের দিনে আটলান্টা ইউনিভার্সিটি অর্থাৎ আটলান্টা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। আর আজকের দিনে জার্মানি প্যারিস অবরোধ করেছিল ১৮৭০ সালে। ১৯০৭ ১৯শে সেপ্টেম্বর এই দিনেই ইন্ডাস্ট্রিয়াল কম্বাশন সিনথেটিক ফুয়েলস বা কেমিক্যাল হিট এজেন্টস অর্থাৎ প্রথম তাপ ও জ্বালানি উৎপাদনকারী উপাদান আবিষ্কার করা হয়েছিল ১৯শে সেপ্টেম্বর তারিখে। এমনভাবে বিভিন্ন বছর এই ১৯শে সেপ্টেম্বর বিখ্যাত হয়ে রয়েছে। আরও বেশ কিছু ঘটনা রয়েছে আজকের দিনের ডায়েরিতে, খুলব সেই ডায়েরির পাতা আবার কিছুক্ষণ পর। সঙ্গে থেকো সমকের আজ শনিবারের নমস্কার কলকাতায় ১০টা পর্যন্ত। স্টুডির ঘড়ি বলছে ৮:৩০ হয়ে ৫০ সেকেন্ড, আর আসছে তোমাদের মেসেজ 9903653992।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: তোমাদের কয়েকটা মেসেজ আপাতত পড়ে দিই, অনেকগুলো মেসেজ জমে আছে, তাই সেই সব মেসেজগুলো না পড়লেই নয়। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে মেসেজ করেছো, গুড মর্নিং জানিয়েছো। গুড মর্নিং আমার তরফ থেকেও, শনিবার রবিবার অপেক্ষায় থাকি অপূর্ব চিঠির বিষয়বস্তু শোনার জন্য তোমার কণ্ঠে। আর এবার বিষয় বলি, আমি যখন ট্রেন ধরার জন্য হাঁটি সেই সময় রাস্তায় একজন আছেন, পাড়ার বৌদি। বৌদি বলেন জরুরি কথা। জানি রোজ এক কথা, তাও বলবে জরুরি কথা প্রত্যেকটা দিন। আমাকে সংসারের কথা বলে শান্তি পায়, বুঝতে পারি, তাই মাঝে মাঝেই রাস্তা বদল করি, তবে রাগ করি না। আমি সুমি নামে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছিলাম জানো, ভেবেছিলাম তাকে বলবো, কিন্তু যখন জানতে পারলাম যে সে আমাদের থেকে উঁচু জাতের মেয়ে, তারপর আর কোনো দিন বলিনি। তাকে দেখলে আমার মনের মধ্যেটা আনচান করতো, তাই আমি তাকে এড়িয়ে চলতাম। কিন্তু কে লিখেছ, নাম আর লোকেশন কিছু লেখনি, তাই বলতে পারলাম না। মাধাই দাস বহুরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন, প্রিয় সুমক, শরতের রোদ ঝলমলে প্রভাতী শুভেচ্ছা জানালাম। আচ্ছা, বাইরে বোধ হয় রোদ উঠেছে, আমি ভেবেছিলাম বোধ হয় আকাশ মেঘলা থাকবে, হোয়াট এভার, খুব ভালো লাগলো শুনে। নমস্কার কলকাতা, শুনছি তোমার অনুষ্ঠান, মানে নতুন নতুন তথ্যের সমৃদ্ধ অনুষ্ঠান উপহার পাওয়া, খুব ভালো লাগছে, নমস্কার কলকাতা। এবার বিষয়ে বলি, আমি এড়িয়ে চলি ভণ্ড ধর্ম নিরপেক্ষ মানুষদের, কারণ তারা মুখে একরকম বলে আর কার্যক্ষেত্রে দেখি তার ঠিক উল্টোটা। এটা সমাজের পক্ষে বিপজ্জনক, তাই এই ভণ্ড ধর্ম নিরপেক্ষ মানুষদের এড়িয়ে চলি। ও আচ্ছা, ধর্মনিরপেক্ষ নয়, ধর্মনিরক্ষর মানুষদের এড়িয়ে চলি। মাধাই দাস বহুরু ঘোষপাড়ার, গুড মর্নিং, আমি ধর্মীয় ব্যক্তিদের এড়িয়ে চলি। কিন্তু কে লিখেছেন সেই মেসেজ, লিখে পাঠিয়েছেন কিন্তু লেখেননি, কে লিখেছেন, কোথা থেকে লিখেছেন। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে মেসেজ করেছেন, গুড মর্নিং জানিয়েছেন, গুড মর্নিং আমার তরফ থেকেও, আমি তাদেরকে এড়িয়ে চলি যারা পেছনে আমার সমালোচনা করে, আর যারা মুখে এক আর মনে আর এক, আর যারা মুখোশ পড়ে থাকে তাদেরকে সবসময় এগিয়ে চলো। আপাতত আমি তোমাদের একটা কাজ করতে পারি, একটা দুর্দান্ত নতুন গান শোনাতে পারি, শুনে দেখো কেমন লাগে।
0: FM রেইনবোতে রেইনবো নিউ টিউন,

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: নমস্কার, লালবাজার ট্রাফিক কন্ট্রোল থেকে বলছি। শুক্রবার সবাইকে এই মুহূর্তে শহরে যান চলাচল একেবারে স্বাভাবিক। আজকে উল্লেখযোগ্য মিটিং মিছিল বলতে বিকেল 4:30 নাগাদ একটি প্রসেসন কোয়েস্ট মল থেকে টুয়ার্ড ট্রায়াঙ্গুলার পার্ক, বালিগঞ্জ ফাড়ি, গড়িয়াহাট হয়ে যাবে। 200-250 মতন স্ট্রেন থাকবে। এছাড়া বড় মিটিং মিছিলের খবর আমাদের কাছে কিছু নেই। আর আচ্ছা, রাখি বাকি দিকে ট্রাফিক নর্মাল থাকবে।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
4: রূপা,

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: পাকিস্তানের করাচিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু এবং পাকিস্তানের রাষ্ট্রপতি তৎকালীন রাষ্ট্রপতি আইয়ুব খানের উপস্থিতিতে পাকিস্তান ও ভারতের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 19 সেপ্টেম্বর 1960 সালে। জানতে তুমি, হয়তো জানতে, আর যদি না জানতে, জানিয়ে দিলাম আমি দিনের ডায়েরি খুলে। আর আজকে দিনে ভারত চীন সীমান্ত সংঘর্ষ শুরু হয়েছিল, 1962 সালের ভারত চীন সীমান্ত সংঘর্ষ 19 সেপ্টেম্বর তারিখে। 1992 সাল, আজকের দিনে ইউগোস্লাভিয়া জাতিসংঘ সাধারণ পরিষদ থেকে বহিষ্কৃত হয়েছিল, তাও সেই 19 সেপ্টেম্বর তারিখে। আর 2006 সালের 19 সেপ্টেম্বর, আজকের দিনেই বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্কারী সামুদ্রিক ঝড়ে বাংলাদেশের 115 জন জেলের মৃত্যু হয়েছিল আর হাজারেরও বেশি জেলে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। 8:47 হয়ে 32 সেকেন্ড, তোমাদের মেসেজ আসছে আমার কাছে। দিনের ডায়েরি শেষ করলাম আজকে, দিনের ডায়েরি বন্ধ করলাম আর খুললাম গানের খাতা। কানে দিলাম ঢেলে তোমার প্রিয় এই গান, যে গান ভাবো একা একা, যদি ভাবো একা একা, তাহলে সেই গান তোমার সাথে থাকবে এই পুরো সময়টা ধরে, অন্তত 10টা পর্যন্ত থেকো আমার সাথে, সুমুকের সাথে, শনিবারের নমস্কার কলকাতাতে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আন্তর্জাতিক রেড প্যান্ডা দিবস বা ইন্টারন্যাশনাল রেড প্যান্ডা ডে আজ। আর রেড প্যান্ডা সম্পর্কে বেশ কিছু আকর্ষণীয় তথ্য দিচ্ছিলাম তোমাদের। রেড প্যান্ডারা তাদের বেশিরভাগ সময় কিন্তু ঘুমিয়ে কাটায়, মানে দায়িত্ব এড়িয়ে যায়। এরা দিনে 13 ঘন্টা পর্যন্ত বিশ্রাম নিতে পারে। কম শক্তি সম্পন্ন বাঁশের খাদ্যাভ্যাসের কারণে শক্তি সঞ্চয় করা এদের জন্য কার্যত একটা সবসময়েরই কাজ। তার জন্য দিনে মানে 13 থেকে 14 ঘন্টা এরা ঘুমিয়েই কাটায়। আর এর আগেই বলেছি, রেড প্যান্ডারা প্রধানত খায় বাঁশ। এরা যেহেতু জায়ান্ট প্যান্ডাদের মতো দক্ষতার সাথে বাঁশ হজম করতে পারে না, তাই পর্যাপ্ত পুষ্টি পাওয়ার জন্য রেড প্যান্ডাদের প্রচুর পরিমাণে বাঁশ খেতে হয়। রেড প্যান্ডারা অরিজিনাল ফায়ারফক্স নামে পরিচিত। আর মজার কথা হলো, ফায়ারফক্স ব্রাউজারের নাম আর লোগোটি রেড প্যান্ডা থেকেই অনুপ্রাণিত। আজকের দিন আজ আন্তর্জাতিক রেড প্যান্ডা দিবস বা ইন্টারন্যাশনাল রেড প্যান্ডা ডে। পাশাপাশি আজ 3rd Saturday অফ সেপ্টেম্বর সফটওয়্যার ফ্রিডম ডে বা সফটওয়্যার স্বাধীনতা দিবস, 19শে সেপ্টেম্বর শনিবার। আজ সময় আছি তোমাদের সঙ্গী হয়ে আরও 1 ঘন্টা 7 মিনিট 107 FM রেইনবোতে। সঙ্গে থেকো তুমিও 10টা পর্যন্ত FM রেইনবোতে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: এই মুহূর্তে একটা অন্য ধরনের মজার মেসেজ পেয়েছি। প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা ত্রিপুরা থেকে মেসেজ করেছেন, দিনের ডায়েরি। ট্রাম্প ভারতের বিরুদ্ধে 100% ট্যারিফ বিলে সই করলেন 19 September 2026। জাস্ট আউটস্ট্যান্ডিং, যাই না আপনি লাইটার মোডে লিখেছেন কিনা, আমি তো বেশ লাইটার মোডেই নিলাম। তবে একটা কথা বলবো, যারা তোমার ওপর খুব আধিপত্য বিস্তার করার চেষ্টা করবে, তোমাকে ভয় দেখাতে চেষ্টা করবে, দাবিয়ে রাখা চেষ্টা করবে এবং ভাববে যে তুমি তাকে ভয় পাও, তাদেরকে জাস্ট এড়িয়ে চলো না। এর সাথে বাস্তবের কোনো ক্যারেক্টারের কিন্তু কোনো রকম কোনো সম্পর্ক নেই। 8:57:15 তোমাদের মেসেজ আসছে 9903653992 তে। আর তোমরা জানাচ্ছ যে কোন জিনিসগুলো তোমরা এড়িয়ে চলো বা কোন মানুষকে এড়িয়ে চলো আর কেন এড়িয়ে চলো। 9903653992 9903659992 এই নাম্বারে আসুক তোমাদের মেসেজ। আমি আছি আরও এক ঘন্টা আজকের শনিবার অর্থাৎ 19 September-এর নমস্কার কলকাতায়। টিল টেন।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ুর গতিবিধি সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। দুদিনের এই সম্মেলনের আয়োজক জাতীয় পরিবেশ ট্রাইব্যুনাল। পরিবেশ বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতি, জেলা জজ, বিভিন্ন মন্ত্রকের সচিব ও পদস্থ সরকারি আধিকারিকরা সম্মেলনে যোগ দেবেন। ভারতের সফটওয়্যার পরিষেবা রপ্তানি 2025-26 অর্থবর্ষে 8.2% বেড়ে 221.4 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই এর প্রকাশিত বার্ষিক সমীক্ষায় কম্পিউটার সফটওয়্যার এবং তথ্য প্রযুক্তি ভিত্তিক পরিষেবা রপ্তানির দিকটি পর্যালোচনা করা হয়। দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডুসুর নির্বাচন গতকাল শেষ হয়েছে। দুই দফায় হওয়া নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত 39.86% ভোট পড়েছে। মোট 1000 ইভিএম এর মধ্যে 40টি ইভিএম সংরক্ষণ করে রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসে ইউনিভার্সিটি স্পোর্টস স্টেডিয়ামে মাল্টিপারপাস হলে আজ ভোট গণনা। ইউরোপীয় ইউনিয়ন বা ইউ প্রতিনিধিদের নিজেদের দেশে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার তালিকা আরও বাড়িয়েছে রাশিয়া। গত 23 জুলাই রাশিয়ার বিরুদ্ধে ইইউ যে নিষেধাজ্ঞার 21তম তালিকা প্রকাশ করেছে তার প্রেক্ষিতেই মস্কোর এই পদক্ষেপ। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন গ্রিনল্যান্ডে আমেরিকার সেনাবাহিনীর উপস্থিতি আরও শক্তিশালী করে তুলতে ডেনমার্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে। এর ফলে গ্রিনল্যান্ড দখল করার বিষয়ে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার অবসান হতে চলেছে বলে মনে করা হচ্ছে। ভিভিজি রামজি প্রকল্পে 125 দিনের কাজের জন্য রাজ্য সরকার চলতি অর্থ বছরের বরাদ্দ অর্থ বিভিন্ন জেলায় পাঠানোর কাজ শুরু করেছে। এই প্রকল্পে রাজ্যের 3339টি গ্রাম পঞ্চায়েতে 425.40 কোটি টাকা দেওয়া হবে। জাপানের নাগোয়ার পালোমো মিজুহো স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে 20তম এশিয়ান গেমস। ভারতীয় সময় দুপুর 2:30 শুরু হবে অনুষ্ঠান। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন শুটিংয়ে দুবারের অলিম্পিক পদকপ্রাপ্ত মনু ভাকের এবং শর্টপাটে এশীয় চ্যাম্পিয়ন তাজিন্দর পাল সিং তুর। এই মুহূর্তে হেডলাইনস আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 এফএম রেইনবো। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 এফএম রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: গান মিলান্তি, গান মিলান্তি।
4: অনেক আগে মেসেজ করেছিল সৌম্যজিৎ দলুই ফ্রম লেকটাউন, আর শুনতে চেয়েছো ফসিলসের এই গানটা। আরও অনেকের মেসেজ এসেছে কিন্তু পরপর তো গান শোনাচ্ছি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড। আর যেসব গান আমাদের সংগ্রহে নেই সেই গানও শোনাতে পারছি না, তাই প্রচুর মেসেজ আসা সত্ত্বেও, প্রচুর রিকোয়েস্ট আসা সত্ত্বেও আমি জাস্ট 3টে গানই শোনাতে পারবো। বিষাক্ত মানুষ ফসিলস, রিকোয়েস্ট এসেছে সৌম্যজিৎ দলুই লেক টাউন থেকে। উপহার

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: অনেকগুলো মেসেজ জমে আছে, মেসেজগুলো পড়ে দিই। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে মেসেজ করেছেন, গুড মর্নিং জানিয়েছেন। গুড মর্নিং আমার তরফ থেকেও। যাতায়াতের পথে খুব তাড়া থাকলে কেউ কথা বলতে চাইলে তাদেরকে এড়িয়ে চলা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। আর আমি অভিজিৎ বীরভূম জেলার দুবরাজপুর থেকে শুনছি, আমি আজকাল নেগেটিভ লোকজনদের একটু এড়িয়ে চলি, এদের নেগেটিভ এনার্জি খুব বাজে প্রভাব ফেলে একদম। এ কথাটা আমিও পার্সোনালি ভীষণ মনে করি, যে যেসব মানুষরা সবসময় নেগেটিভিটিতে বিশ্বাস করে বা নেগেটিভ আলোচনা করে বা নেগেটিভ ভাবনা চিন্তা নিয়ে ঘুরে ফিরে বেড়ায়, সেগুলো আমাদের মধ্যে ভীষণ ইনফিউজড হয়। মানে অনেক সময় তাদের সাথে কথা বললে আমাদের মধ্যে সেই নেগেটিভিটি ইনফিউজড হয়ে যায়। হোয়ার অ্যাজ উল্টো দিকে যারা খুব পজিটিভ ভাবনা চিন্তা করেন, মানুষের ভালো চান, তাদের সাথে কথা বললে আমার মধ্যেও সেই পজিটিভ ভাইবটা ঢুকে পড়ে। কৃষ্ণেন্দু বিশ্বাস পাড়াডাঙ্গা রানাঘাট থেকে মেসেজ করেছেন, সুপ্রভাত জানিয়েছেন। সুপ্রভাত আমার তরফ থেকেও। তোমার জাদু ছোঁয়ার ছোঁয়ায় সময়ের দোকানের বার্তাগুলো আজ ভোড়াইতে, সেগুলো শুনে মন ভরে গেছে। এবার বিষয় বলি, আমি এড়িয়ে চলি যারা কানে ব্লুটুথ গুঁজে কথা বলতে বলতে গাড়ি চালায় তাদেরকে, আর যারা বসুন্ধরাকে সবুজ করে তোলার কাজে আমাকেই দুর্বল করার চেষ্টা করে তাদের থেকে দূরে থাকি।

0: পেরিয়ে যাই নিমন্ত্রণ বাড়ি, চিত্তব্রত গুহ ফ্রম জয়রামপুর হাওড়া। আর আপাতত তোমাদের কানে থাকুক ফ্ল্যাশব্যাক টিউন, আর নিউ টিউনও আছে কিছুক্ষণের মধ্যেই, আর আছে তিনেকে তিন গানের হ্যাট্রিকে। আমরা ঢুকে পড়েছি লাস্ট আওয়ারে শনিবারের নমস্কার কলকাতাতে। স্টুডিওর ঘড়ি বলছে 9:09 হয়ে 45 সেকেন্ড। আমি সৌমক আছি, আজ শনিবার 10টা পর্যন্ত।
1: FM Rainbow Flashback Song.

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। হাওয়া অফিসের হালচাল হালচাল।
1: আবার সেই শরতের মেঘ, যে সাদা মেঘটা দেখা যাচ্ছিল কয়েকদিন ধরে, বেশ রোদ উঠেছিল, জামাকাপড় শুকিয়ে যাচ্ছিল, হিউমিডিটি কমে গিয়েছিল অনেকটাই, সেটা আবার একটু চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছি। ওয়েদার রিপোর্টও তাই বলছে, জেনারেলি ক্লাউডি স্কাই, লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার, মূলত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সবচেয়ে কম 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি সেলসিয়াস কম। আর সবচেয়ে কম তাপমাত্রা গত 24 ঘন্টায় ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 97%, 97%, আর সবচেয়ে কম ছিল 77%, 77%। গত 24 ঘন্টায় বৃষ্টি প্রভূত হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, 32.6 মিলিমিটার, 32.6 মিলিমিটার, জাস্ট আনবিলিভেবল। প্রচুর বৃষ্টি হয়েছে, ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, আর অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে, তাই বৃষ্টির পরিমাণ এতটাই বেড়েছে। তবে সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের জন্য অ্যাজ সাচ কোনো রকম কোনো সতর্ক বার্তা নেই। স্টুডিওর ঘড়ি বলছে 9:00 বেজে 16 মিনিট হয়ে 36 সেকেন্ড, তোমাদের কানে রইল আজকের নিউ টিউন।
0: এফএম রেইনবোতে রেইনবো নিউ টিউন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: তোমাদের কিছু মেসেজ পড়ে দিই, কারণ অনেকগুলো মেসেজ জমে আছে, আর তারপর তিনটে গান শোনাবো ব্যাক টু ব্যাক। প্রথমে যে মেসেজটা পড়বো এই মুহূর্তে, যাদবপুর থেকে সোমেন মেসেজ পাঠিয়েছে, সুপ্রভাত জানিয়েছ। প্রথমে তোমাকে জানাই শরতের একরার শুভেচ্ছা আর ভালোবাসা। আমি কাকে এড়িয়ে যাই জানো? না, জানি না তো, এবার জানবো। আমি এড়িয়ে যাই সেই আমিটাকে যে কাল রাতে ঘুমোতে যাওয়ার আগে বলেছিল কাল থেকে সব ঠিক করে ফেলবো। সকালবেলা আয়নার সামনে দাঁড়ালে তার সাথে দেখা হয়, সে বলে আজ থাক, কাল থেকে করব। আর আমি এড়িয়ে যেতাম পাড়ার সেই কাকুকে যে দেখা হলেই সবসময় বলতো, কিরে চাকরি বাকরির কি খবর, বিয়ে কবে করবি? আর যারা অযথা মানুষকে নিয়ে পিএনপিসি করে তাদেরকে আমি এড়িয়ে যাই। এড়িয়ে যাই লজ্জায়, রাগে নয়, কারণ তার প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আসলে আমরা কাউকে এড়াই না, আমরা এড়িয়ে যাই নিজের অস্তিত্বটাকে, যে কাজটা করতে আমরা ভয় পাই, যে মানুষটা আমাদের না পাড়াটা মনে করিয়ে দেয়, তাকেই আমরা এড়িয়ে যাই। প্রতিদিন ভোরাইতে তোমার মিষ্টি কণ্ঠ শোনার অপেক্ষায় থাকি, আবারও থাকবো। ভালো থেকো, ভালোবাসা নিও, সোমেন যাদবপুর। এত ভালোবাসা মাখিয়ে, এত ভালোবাসা জারিত করে যদি মেসেজ পাঠাও, সে ভালোবাসা না নিয়ে থাকা যায়? থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ওয়ান্ডারফুল মেসেজ। হাওড়া থেকে রীতা মেসেজ করেছেন, সম্পূর্ণ অচেনা মানুষ যখন আমার মেসেঞ্জারে এসে অডিও কল ভিডিও কল করেন, আমি ফোন ধরি না, এড়িয়ে যাই। পায়াল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে মেসেজ করেছো, এড়িয়ে চলি আমি অপরাধী আছে যারা, অন্যায়ের ডাকে যারা দিচ্ছে আজও সাড়া, এড়িয়ে চলি যারা ভেদাভেদ মেনে চলে, মানুষকে ঠকায় যারা অনেক কথার ছলে, এড়িয়ে চলি যারা অহংকারী হয় মনে, দুর্নীতিকে শান দেয় তাদের মনে মনের কোণে, এড়িয়ে চলি তাদের হৃদয়ে ভাঙে যারা, এড়িয়ে চলি তাদের হৃদয়ে ভাঙে যারা, মানুষের ডাকে যারা দেয় না কভু সাড়া। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া, দুর্দান্ত মেসেজ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর মেসেজ। আর মৌসুমী ঘোষ কসবা থেকে মেসেজ করেছেন, গুড মর্নিং ভাই, গুড মর্নিং, গুড মর্নিং, দারুণ টপিক দিলে আজ, এড়িয়ে চলি আমি তাদের যারা পরনিন্দা চর্চা করতে ভালোবাসে, অন্যদের বেশি জাজ করে, নিজেদের দোষ দেখতে পায়।

0: না, তাদেরকে এড়িয়ে চলি। বাজে তর্ক করে যারা তাদেরকেও এড়িয়ে চলি। এরম টাইপের নেগেটিভ থিঙ্কিং পিপলদের যতটা পারি অ্যাভয়েড করি আমি। ভালো থেকো ভাই, মৌসুমী ঘোষ কসবা। আমরা অনেকে এড়িয়ে চলি, আর কারণগুলো খুব ভালো লাগছে আজকের মেসেজগুলো পেয়ে। এত সুন্দর সুন্দর কারণগুলো তোমরা লিখছো, যে কারণগুলো আর কাদের কাদের এড়িয়ে চলছো সেটাও লিখছো। আমরা নিজেরাও নিশ্চয়ই অনেকে ব্যাপারটার সাথে আইডেন্টিফাই করতে পারছি নিজেদের। হ্যাঁ, এমনটা তো আমাদের সাথেও হয়ে থাকে। 9টা বেজে ঠিক 25 মিনিট, সময় কমে আসছে, 10টার মধ্যে আজকে থেকে শো থেকে বিদায় নেব আমি সুমক। তবে তার আগে রেখে যাব তোমাদের ব্যাক টু ব্যাক 3-3টে গান, 3-1-3 গানের হ্যাট্রিকে। আর আজ লাকি আলীর জন্মদিন, তাই লাকি আলীর কণ্ঠে 3-3টে গান, আরও 3-3টে গান শোনাব তোমাদের। আমি সুমক।
1: FM রেনবোতে 3-1

0: FM Rainbow Team, Tine ke Teen, Tine ke Teen, Ganer Hattrick, Ganer Hattrick. শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আমার এড়িয়ে চলার গল্পটা একটু আলাদা। স্কুলে যাওয়ার সময় আমার দুই দাদার বর্তিকে এড়িয়ে যেতাম, কারণ তাদের সামনে যদি পড়ে যেতাম সেদিন স্কুল যাওয়া বন্ধ হয়ে যেত। তাই দাদা দিদিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতাম, কারণ কিছুই না, দিদি বলবে কাজের ভয়ে স্কুলে চলে যাচ্ছিস আর দাদা বসিয়ে দেবে আরও কাজ করতে। তাই আমি স্কুলে বের হওয়ার সময় দিদি আর দাদাদের এড়িয়ে যেতাম। আসলে মা মারা যাওয়ার পর সংসারের যাবতীয় দায় আমার কাঁধে চেপেছিল। অনেক সংগ্রাম করে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছিলাম, আর এখন আমাকে দেখে অনেকেই এড়িয়ে চলে, কারণ আমার কাছে পাড়ার বহু ছাত্রছাত্রী পড়ে, তাদের অভিভাবকেরা সময় মতো মাইনে দিতে পারে না, তাই তারা আমাকে দেখে এড়িয়ে চলে। উত্তরা দাস, বহরু, ঘুষপাড়া। সৌমেন ব্যানার্জি পানিহাটি থেকে মেসেজ করেছেন, আমি সেই সব মানুষদের এড়িয়ে যাই যারা রাজনৈতিক পালাবদলের পর নিজেদের রং বদলে ফেলেছে। নো কমেন্টস। যা বোঝার সবাই বুঝেছে। সানন্দ শিলিগুড়ি থেকে বলছে, সানন্দই বোধহয় বা সানন্দ বা সানন্দ, হোয়াট এভার। হ্যালো সুমকদা, হাই, কেমন আছো? খুব ভালো আছি, আশা করি খুব ভালো আছো। হ্যাঁ, আমি ভালো আছি, তুমিও নিশ্চয়ই খুব ভালো আছো সানন্দ। আমি আজকে প্রথমবার অ্যাপের মাধ্যমে তোমার প্রোগ্রাম শুনছি, নমস্কার কলকাতা। একের পর এক খুব সুন্দর সুন্দর বাংলা আর হিন্দি গানগুলো প্লে করছো, শুনে খুব ভালো লাগছে, আর অনেক ইনফরমেশনও জানতে পারলাম তোমার প্রোগ্রামের মাধ্যমে। এক কথায় খুব ভালো প্রোগ্রাম হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, FM রেইনবো কলকাতাতে শুনছি, সানন্দ শিলিগুড়ি থেকে মেসেজ করেছো। আর

পলতা বকুলতলা থেকে শম্ভু মেসেজ করেছে, শারদিয়ার শুভেচ্ছা জানিয়েছে আমার তরফ থেকেও, আমাদের সকলের তরফ থেকেও, এফ এম রেইনবোর পরিবারের সকলের তরফ থেকেই। জীবনে বাধা প্রতিকূলতা আসবেই, তুমি লিখেছো, তুমি মানুষের জন্য কি করেছো সেটা মানুষ দেখতে পাবে না, মানুষ কেবল দেখবে তুমি তার জন্য কি করনি। প্রতিবেশীরা তোমায় নিয়ে সবসময় চর্চা করবে, কটু কথা বলবে, সেদিকে কান না দিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। ফলতা বকুলতলা থেকে শম্ভুর মেসেজ। সত্যি এইসব শুনে মন খারাপ করো না, সামনের দিকে জাস্ট এগিয়ে চলো।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আজকের মতো সময় একদম শেষ, 10 মিনিট আছি। লাস্ট কয়েকটা মেসেজ পড়ে দিয়ে আজকের মতো টাটা বাই বাই বলবো। আমি সুমক, শ্যাম সুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, কলকাতা 153 থেকে মেসেজ পাঠিয়েছেন। সুপ্রভাত সুমক। শ্বেত বস্ত্র পরিধানে পাড়ার বিষ্ণু কাকা, দেখতে সে পরম শান্ত, কপালে তিলক আঁকা, এখনও সে কর্মরত নাম করা অফিসে, থাকার মধ্যে আছেন মা সদাই তার পাশে, নিজে থাকেন ঠান্ডা ঘরে, মা থাকেন বারান্দায়, তীব্র গরমে জেগে থাকেন সারা রাত অনিদ্রায়, তালপাতার পাখাখানা মার কাছে বন্দি, বিদ্যুতের বিল কমাবার বিষ্ণু কাকার ফন্দি, বুড়ো বয়সেই লেগেই আছে মায়ের নানা রোগ, ডাক্তার ছাড়াই ওষুধ কেনেন, পয়সা সঞ্চয়ে মনোযোগ, দেখা হলে আমায় বলে রাগবি মাকে যতনে, পরিণামে ভালোই হবে, রাগবি সদা মনে, এড়িয়ে চলি। এমন মানুষ যার মস্তিষ্ক পূর্ণ জ্ঞান ভাণ্ডারে, নিজের দায়িত্ব করে না পালন, আবার নীতি কথা বলে সবারে। শ্যাম সুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, কলকাতা 153। আর শঙ্করচন্দ্রদের মেসেজ এসেছে বারাসাত থেকে। মিষ্টি হেসে বলছে কথা, সাদা সিধে সরল, মুখোশ পরা মানুষগুলোর অন্তরেতে গরল, আমার জীবনে এমন মানুষের উজ্জ্বল উপস্থিতি, মুচকি হেসে বলি কথা, এড়িয়ে চলি নীতি, সুযোগ পেলেই মারবে ছুরি, যা গোটানো আস্তিনে, মুখোশ পরা সেসব মানুষগুলো নিয়েছি আমি চিনে, সুযোগ সন্ধানী সেসব মানুষ, মোদের ঘুরছে চারিপাশ, জনসমক্ষে তাদের নাম নাইবা করলাম ফাঁস। শঙ্করচন্দ্র দে ফ্রম বারাসাত। জানতে চেয়েছিলাম তোমাদের কাছে এমন কোন মানুষ আছেন বা এমন কোন জিনিস আছে যা আমরা এড়িয়ে যাই, কিন্তু একটা মেসেজ যখনই আসে, আমি বেশ কিছু মেসেজ আসে, বিশেষ করে এই মেসেজ, যে মেসেজ এড়ানো যায় না। মোহনা ব্যানার্জি ফ্রম বেহালা। এই মেসেজটা শুনলে তুমি বুঝবে যে মোহনার মধ্যে কতটা ট্যালেন্ট রয়েছে, আমি যার জন্য মোহনার মেসেজ কোনোভাবেই মিস করার চেষ্টা করি না। দুর্দান্ত মেসেজ, আর এই মেসেজ দিয়েই আজকের মতো শো থেকে বিদায় নেব। আমি সুমক, মোহনা ফ্রম বেহালা। অসীম পথে দেহরথে চলছি আস্তে ধীরে, চপল হিয়া ব্যস্ত ভারী, চাইনি নয়ন ফিরে, আমার কিবা হবে জেনে চালায় যে জন রথ, তাহার যখন জানা আছে সকল রকম পথ, নিদ্রা ভারে অলস তনু মদিয়া দুই আঁখি, ভেবেছিলেম চালাক আমি, বেশ তো দিলাম ফাঁকি, হঠাৎ পথে উঠল যে ঝড় কালো মেঘের ফাঁকে, রথের চালক আড়াল হতে আমার নজর রাখে, তখন আমি নিদ্রা ভেঙে মিলিয়া দুই আঁখি, নিজের নিকট নিজেকে যে দিলেম বড় ফাঁকি, খুঁজছি আমি পথের মাঝে নতুন বাঁচার পথ, থামিয়ে দিয়ে অপেক্ষমান আমার দেহ রথ, পাইনি খুঁজে সম্মুখে মোর ধুলির চাদর পরে, অট্ট হাসে কি উল্লাসে বজ্রখানি ছুড়ে, ধ্বংসলীলায় মেতেছে কে, এসেছে আজ তবে, কঠিন আধার ঘুচিয়ে দেবে আধারের উৎসবে, আমি তখন ঝড় মুখে বিরক্ত করি কর, দিলেম আমার বুকটি পেতে বইল তাতে ঝড়, ভাঙল যে মোর অজ্ঞানতা সকল বাধা বের, অশান্ত মন শান্ত হল তখন পেলুম টের, বৃথাই আমি দুচোখ বুঝে ডাকছি যাকে হায়, সে তো গো আড়াল হতে আমার পানি চায়। বেহালা থেকে মোহনা ব্যানার্জি। এই মেসেজের পর আর কিছু না, শুধু গান, আর এই গানের সাথে সাথেই বিদায় নেব। আমি সুমক, শনিবারের নমস্কার কলকাতা থেকে সঙ্গে ছিলাম তোমাদের 6টা থেকে 7টা ভোরাই, আর 7টা থেকে 10টা নমস্কার কলকাতা নিয়ে। আগামীকাল আবার যদি সব ঠিক থাকে দেখা হবে, কথা হবে, দেখা তো হবে না।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি পশু রুদ্র। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। জাতীয় রাজধানী অঞ্চল সংলগ্ন নয়ডা, হাপুর, গাজিয়াবাদ, মেরাট, বুলন্দশহর সহ আটটি জেলার বায়ুর গুণমান উন্নত করার পদক্ষেপ পর্যালোচনায় ছিল এই বৈঠকের উদ্দেশ্য। সুইডিশ চেম্বার অব কমার্সের সাম্প্রতিক বিজনেস ক্লাইমেট সমীক্ষায় ৪০টির বেশি আন্তর্জাতিক বাজারের মধ্যে সুলভে বাণিজ্য করার মতো পরিবেশ সৃষ্টিতে ভারত শীর্ষস্থান লাভ করেছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল সমাজ মাধ্যমে এই তথ্য সকলের সঙ্গে ভাগ করে নেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করেছেন। ইউক্রেনের বিরুদ্ধে চলতি সংঘর্ষের জন্য মস্কোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও তাদের ওপর চাপ সৃষ্টির জন্য রাশিয়ার অর্থনীতির মূল স্তম্ভ নষ্ট করার উদ্দেশ্যেই নতুন এই আইন। এই আইনে ট্রাম্পকে তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানিকারক রাশিয়ার পাঁচটি শীর্ষ সংস্থাকে ১০০% পর্যন্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের কর্মকর্তা লুক লিন্ডবার্গ রাষ্ট্রসংঘের খাদ্য বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং খাদ্য কৃষি সংস্থার মহানির্দেশক কু দং ইউ যৌথভাবে এই ঘোষণা করেন। খাদ্য, চা ও কমলালেবু উৎসবের পাশাপাশি পর্যটন শিল্পের আকর্ষণ বাড়াতে রাজ্যের পর্যটন দপ্তর আরও বিভিন্ন ধরনের উৎসব করার সিদ্ধান্ত নিয়েছে। দপ্তরের উদ্যোগে কলকাতায় গতকাল ঘুড়ি উৎসবের উদ্বোধন করে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ একথা সাংবাদিকদের জানান। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন উচ্চ মাধ্যমিক পরীক্ষা তৃতীয় সেমিস্টারের পরীক্ষার্থীদের সুবিধার্থে কৃষ্ণনগর শিয়ালদা মাতৃভূমি লোকাল আগামী 21, 24, 25, 28, 29, 30 সেপ্টেম্বর এবং আগামী 1 অক্টোবর 13, 12, 13, 14 তারিখে জালালখালী হল স্টেশনে অতিরিক্ত স্টপেজ দেবে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছি ঋতি সেন শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ুর গতিবিধি সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেছেন। দিল্লির এই সম্মেলনের আয়োজক জাতীয় পরিবেশ ট্রাইব্যুনাল। প্রধানমন্ত্রী আজ দেশের 45টি স্থানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোজগার মেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জন্য 51,000-এর বেশি নবনিযুক্ত যুবক-যুবতী রাশিয়া অর্থনীতির মূল স্তম্ভ নষ্ট করার লক্ষ্যে নতুন এই আইন। কলকাতা হাইকোর্ট আলিপুরদুয়ারের বক্সার জঙ্গলে হোমস্টে নিয়ে পরিবেশ আদালতের রায়ের ওপর চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে। এর আগে গত 25শে আগস্ট 8 সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর কর্মসূচির শেষ দিনে আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর সমুদ্র সৈকতে সাফাই অভিযানে অংশ নেন রাজ্যের বন পরিবেশমন্ত্রী মনোজ কুমার ওরাও। সৈকতে নেমে প্লাস্টিক ও আবর্জনা পরিষ্কারের পাশাপাশি তিনি রোপণ করেন ম্যানগ্রোভ চারাও। ভারতের আবহাওয়া দপ্তর আজ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা এবং সিকিম থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখার কারণে পশ্চিমবঙ্গের বহু জেলাতেই আজও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ রাধাষ্টমী। দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থী নদিয়ার মায়াপুরের ইস্কনে সমবেত হয়েছেন উৎসব প্রত্যক্ষ করতে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: ঘড়ির কাঁটা বলছে 11:03 হয়েছে 40 সেকেন্ড। আর প্রত্যেক দিন এই সময়টা আমরা নিয়ে আসি আপনাদের ভীষণ পছন্দের অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে। আরও একটা অনুষ্ঠান গান্ধরিয়া, গান্ধরিয়ায় রয়েছি আমরা। কে কে রয়েছে?
1: আমি সৌম, আর আমার সঙ্গে জয়শ্রী। আর আমরা দুজনে আজ, আপনারা তো জানেনই, আজকের দিনটা রবীন্দ্রনাথের গান শোনার এবং শোনানোর দিন। আর সেই সঙ্গে অবশ্যই থাকবে তাকে নিয়ে কিছু কথা।
0: রবীন্দ্রনাথ আমাদের মনে, আমাদের প্রাণে, আমাদের সবটা জুড়ে। রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ কথা বলতে বসলেই মনে হয় কি বলবো, বেশ আজকে কি বলবো, গান শুনি। গানটা শুনে মন ঠিক যা বলবে আমরা তাই বলবো। গান শুনে ফিরে আসি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন সৌম্য জয়শ্রীর সাথে গান্ধরিয়া রবীন্দ্রনাথ।

0: স্তব্ধ হলো দশ দিক, নত করি আঁখি, বন্ধ করি দিল গান যত ছিল পাখি। শান্ত হয়ে গেল বায়ু, জলকলস্বর মুহূর্তে থামিয়া গেল বনের মর্মর। বনের মর্মরের মাঝে মিলাইল ধীরে নিস্তরঙ্গ তটিনীর জলশূন্য তীরে। নিঃশব্দে নামিল আসি সায়ান্ন ছায়ায়, নিস্তব্ধ গগন প্রান্ত নির্বাক ধরায়। সেইক্ষণে বাতায়নে নীরব নির্জন আমাদের দুজনের প্রথম চুম্বন।
1: রবীন্দ্রনাথ, যার প্রেমে অধিকার আছে দখল নেই, আকাঙ্ক্ষা আছে অন্ধ আসক্তি নেই, বিরহ আছে কিন্তু ভালোবাসার মৃত্যু নেই, তার প্রেম তাই ব্যক্তিগত থেকেও মানবিক হয়ে ওঠে, আপন থেকে আপনার হয়ে ওঠে, সাধারণ থেকে বিশেষ হয়ে ওঠে। রবীন্দ্রনাথ, তার সবইতেই যেন ভালোবাসা আর ভালোবাসা, ত্যাগেও ভালোবাসা, বিরহেও ভালোবাসা, তাই তিনিই বোধহয় বলতে পারেন

0: এমন সময় সূর্য উঠল পূব দিকের নীল পাহাড়ের শিখরে। দেবদারুর শিশির ভেজা পাতার ঝালরের ভেতর দিয়ে আলো ঝিলমিল করে উঠল।
1: হঠাৎ চারটি বিদেশিনী মেয়ে দুই কুকুর সঙ্গে নিয়ে রাস্তার বাঁকের মুখে তার সামনে এসে পড়ল। কি জানি কি ছিল তার মুখে, কিংবা তার সাজে, কিংবা তার চালচলনে বড় মেয়েটির, মেয়ে দুটি কৌতুকে মুখ একটুখানি বাঁকিয়ে চলে গেল। ছোট মেয়ে দুটি হাসি চাপবার চেষ্টা করলে চাপতে পারল না, দুজনে দুজনকে ঠেলাঠেলি করে খিলখিল করে হেসে ছুটে চলে গেল।
0: কঠিন কৌতুকের হাসিতে ঝর্ণাগুলিরও সুর ফিরে গেল, তারা হাততালি দিয়ে উঠল। প্রবাসী মাথা হেঁট করে চলে আর ভাবে, আমার দেখার মূল্য কি এই হাসি? সেদিন রাস্তায় চলা তার আর হলো না, বাসায় ফিরে গেল। একলা ঘরে বসে চিঠিখানি খুলে পড়লে, তুমি কবে ফিরে আসবে, এসো এসো শীঘ্র এসো, তোমার দুটি পায়ে পড়ি।

রবীন্দ্রনাথের প্রেমের চরিত্ররা শুধু ভালোবাসতে জানে না, তারা ভালোবাসার অর্থ নিয়ে প্রশ্নও করে। তাই তার প্রেমে যেমন মিলন আছে তেমনই বিরহ আছে, যেমন আকর্ষণ আছে তেমনই আত্মসম্মান আছে, যেমন আছে আশা তেমন আছে দূরে যাওয়া। ভালোবাসাকে বাঁচিয়ে রাখার একটা অপ্রাণ চেষ্টা আছে রবীন্দ্রনাথের প্রত্যেকটা কলমের আখরে আখরে। প্রথম চিঠি, রবীন্দ্রনাথের কলম থেকে, তার চেতনা থেকে সৌম্য আর জয়শ্রীর এই প্রথম চিঠি। গানে গানে কথায় কথায় আমরা থাকছি।

রবীন্দ্রনাথের সৃষ্টির মধ্যে প্রেমের যে আঙ্গিকটা আমরা দেখি, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিক, সেটা হলো নিজেকে উজাড় করে দেওয়া।

0: তাই তার গানে আমি ধীরে ধীরে তুমির মধ্যে নিজেকে খুঁজে পায়। রবীন্দ্রনাথের প্রেম মানে অনেকাংশেই আত্মসমর্পণ।
1: সত্যি তাই, প্রেম শুধু বাধার নাম নয়, প্রেম বোধহয় মুক্তির নাম। যে প্রেমে পড়ে দম বন্ধ হয়ে যায়, সত্যি কি সেটা প্রেম, শিখিয়েছেন রবি ঠাকুর। আর তাই তার কথায় কথায় আজকে আমরা থাকবো দুপুর একটা পর্যন্ত। বিশেষ জরুরি কাজ, 11:30 স্টাম্পড, সেখানেও আমরা ফিরব, শুনেও ফিরে আসব গানে গানে কথায় কথায় সৌম্য জয়শ্রীর সাথে। আপনি থাকছেন গান দরিয়ায়।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

107 FM Rainbow এ গান্ধরিয়া নিয়ে সঙ্গে রয়েছি আমি সৌম এবং জয়শ্রী। আর আজ যেমনটা গানে গানে কথায় কথায় রবীন্দ্রনাথের ভালোবাসায় মজেছি আমরা, ভালোবাসার কবিতা, ভালোবাসার গান, ভালোবাসার সৃষ্টি সেই সব নিয়ে মেতে রয়েছি। আর একবার তার সেই জগতে ঢুকলে সচরাচর বেরোতে ইচ্ছে করে না, কিন্তু কখনো কখনো ওই কিছুটা বিরতি নিতে হয়। এখনো ঠিক তেমনি একটা বিরতি আমরা নেব, দিল্লি থেকে ঘুরে আসব খেলার দুনিয়া থেকে, শুনব স্টাম্পড। আর স্টাম্পটের পর আবার আমরা ফিরছি গান্ধরিয়ার আসরে।

0: আমার নয়ন ভুলানো এলে। সত্যি তাই, রবীন্দ্রনাথ নিয়ে সৌম্য জয়শ্রী আজকে মানে আমরা স্টুডিওতে বসে ভাবছি যে রবীন্দ্রনাথের আমরা এক কণাও আজকে বলতে পারবো না, ধরতে পারবো না। কারণ রবীন্দ্রনাথ মানেই অকুল পাথার, যেখানে সত্যি কোনো কুল নেই, কোনো সীমা নেই। প্রত্যেকের নিজস্ব চিন্তায়, নিজস্ব চেতনায় রবীন্দ্রনাথ যতবার ধরা দিয়েছেন ততবার নতুন করে পেয়েছি তাকে, বারবার হারিয়েছি তাকে নতুন করে পাবো বলে।
1: কিন্তু কিছুটা আমরা ধরার চেষ্টা করব এবং সেই টুকুনির মধ্যে আমরা নিজেরা আবদ্ধ থাকব না। আমরা আমাদের চর্চার মাধ্যমে, আমাদের পড়ার মাধ্যমে, শোনার মাধ্যমে রবীন্দ্রনাথকে চেষ্টা করব আরেকটু জানতে, আরেকটু বুঝতে।
0: আর তার সাথে সাথে বিশেষ কিছু জরুরি কাজ, সেগুলো তো আমাদের থাকেই।
1: শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, সেই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। গত 9 সেপ্টেম্বর 2026 থেকে শুনছেন অনুষ্ঠানটি।

0: চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। তাই শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।
1: এর সাথে এই ঘোষণাটি এখানে শেষ হলো। আর যে ঘোষণা আপনাদের জন্য রয়েছে, একটা পর্যন্ত আমরা থাকব রবীন্দ্রনাথকে নিয়ে গানে গানে কথায় কথায় সৌম্য জয়শ্রীর সাথে। আমরা চলে যাব একদম সংবাদ বিরতিতে, সংবাদ বিরতির পরে ফিরে আসছি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গান্দরিয়া।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ু গতিবিধি সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেছেন। দুদিনের এই সম্মেলনের আয়োজক জাতীয় পরিবেশ ট্রাইব্যুনাল, পরিবেশ বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, জেলা জজ, বিভিন্ন মন্ত্রকের সচিব ও পদস্থ সরকারি আধিকারিকরা সম্মেলনে যোগ দেন। প্রধানমন্ত্রী আজ দেশের 45টি স্থানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোজগার মেলায়

0: বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জন্য 51,000-এর বেশি নবনিযুক্ত যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। কলকাতায় জাতীয় গ্রন্থাগারে আয়কর দপ্তরের উদ্যোগে 20তম এই রোজগার মেলায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করেছেন। ইউক্রেনের বিরুদ্ধে চলতি সংঘর্ষের জন্য মস্কোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও তাদের ওপর চাপ সৃষ্টির জন্যে রাশিয়ার অর্থনীতির মূল স্তম্ভ নষ্ট করার লক্ষ্যেই নতুন এই আইন। এর আগে এ সংক্রান্ত বিল সেনেটে 86-11 এবং 262-159 ব্যবধানে মার্কিন প্রতিনিধি সভায় পাশ হয়। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুরনো একটি খুনের মামলায় জড়িত থাকার অভিযোগে গতরাতে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে আজ হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে। ভিবিজি রামজি প্রকল্পে 125 দিনের কাজের জন্য রাজ্য সরকার চলতি অর্থ বছরের বরাদ্দ অর্থ বিভিন্ন জেলায় পাঠানোর কাজ শুরু করেছে। এই প্রকল্পে রাজ্যে 3,339 গ্রাম পঞ্চায়েতে 425,40,00,000 টাকা দেওয়া হবে বলে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলের সুপার সিক্সের ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলবে। বারাসাত স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 3টায়। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: অলসই আমার ইচ্ছে করে তোদের মতো মনের কথা কই, একদমই সত্যি। যদিও আজকে আমরা স্টুডিওতে দুই সই নই, আমরা দুজনে রয়েছি, আমরা সৌম আর জয়শ্রী রয়েছি, কিন্তু তবুও ইচ্ছে তো আমাদের এরকমই করে মনের কথা কই। আর রবীন্দ্রনাথ ঠাকুরের মনের কথা আমরা কিন্তু এই মুহূর্তে রবি ঠাকুরের মনের কথা শুনছি না, আমরা তার চেতনার মনের আখরে লেখা যে কথা সে কথাই শুনছি, সে কথাই বলছি। সংবাদ বিরতির পর আমরা ফিরে এসেছি, আবারও রয়েছি গান্দরিয়ায় রবি ঠাকুরকে নিয়ে, তার কলমকে নিয়ে। আর ঠিক কিছুক্ষণ আগে সৌম্য বলছিল না যে আমরা এই যে অকুল সমুদ্রে নেমেছি, এটা আমরা জেনেই নেমেছি যে আমরা এক অংশও ধরতে পারবো না, কিন্তু তবু ইচ্ছে তো করে, সাধ্য হয়। তো এই মুহূর্তে সৌম্য আমরা কোথায় যাব?
1: আমরা রবীন্দ্রনাথের ছোট গল্প কিছুটা শোনানোর চেষ্টা করলাম, কবিতা গান তো আছেই। এখন আপাতত তাঁর আরেকটি সৃষ্টি শেষের কবিতা, সেখানে একবার ঢুঁ মারি।
0: বেশ,
1: শেষের কবিতার দুটি চরিত্র অমিত এবং লাবণ্য, তাঁদের নিয়েই যত রাজ্যের চর্চা আমাদের। অমিত বিলেত ফেরত, শিক্ষিত বুদ্ধিদীপ্ত রসিক, কিছুটা আত্মমুগ্ধও বটে। তার কথাবার্তায় সাহিত্য দর্শন সব কিছুর একটা মিশেল রয়েছে। আর অন্যদিকে লাবণ্য সম্পূর্ণ অন্য রকমের, শান্ত সংযত বুদ্ধিদীপ্ত, এবং তার অন্তরের একটা দিগন্ত রয়েছে যেখানে সে গভীরভাবে অনেক কিছু উপলব্ধি করে। শিলংয়ে অমিত এবং লাবণ্যর দেখা হয় এবং প্রথম পরিচয়ের পর, প্রাথমিক কথোপকথনের পর ঘটে অদ্ভুত আকর্ষণ।
0: অমিত আর লাবণ্যের ভালোবাসার কথা, আর এই জায়গাটাতেই ঠিক শিলংয়ে যখন তাদের প্রথম পরিচয়, তাদের অল্প স্বল্প কথা হয়েছে, এইখানে এই শেষের কবিতার প্রেম সত্যি অন্য রকম হয়ে ওঠে। অমিত লাবণ্যকে শুধু ভালোবাসে না, লাবণ্যর বুদ্ধি, স্বাধীন চিন্তা এবং ব্যক্তিত্বের প্রেমে পড়ে। আর লাবণ্যও অমিতের মধ্যে এমন একজন মানুষকে খুঁজে পায় যার সঙ্গে সে নিজের মনের গভীরতম কথাগুলো বলতে পারে। তাদের প্রেম তাই শুধু আবেগে নয়, রয়েছে বুদ্ধির আদান প্রদান, সাহিত্য রসিকতা, আর তার সঙ্গে আত্মিক বন্ধুত্ব। এখানেই রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ কোথায় গিয়ে যেন এই মানবিক প্রেমকে, মানবিক চেতনাকে, মানবিক বুদ্ধিসত্তা এবং নিজস্বতাকে কেমনভাবে যেন অদ্ভুতভাবে ঈশ্বর তত্ত্বের সঙ্গে মিলিয়ে দিতে পারতেন। মাটি থেকে দাঁড়িয়ে কেমন করে হাত দুটো এবং চোখ মন চেতনা সবটা তার সঙ্গে বিলীন করে দিতে পারতেন। এখানেই বোধহয় রবীন্দ্রনাথ ঠাকুর আরও পাঁচজনের থেকে নিজেকে আলাদা করতে পেরেছেন, কারণ এই যে সংযোগ মানব থেকে মহামানবের, আমি রাজা থেকে তিনি রাজা, এই দুটো জায়গায় এই যে একটা সূক্ষ্ম সেতু তিনি তৈরি করতে পেরেছেন, এখানেই বোধহয় তিনি উপনিষদের ঋষি রবীন্দ্রনাথ।

0: রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ নারী পুরুষের প্রেমকে স্বাধীনতা দিয়েছেন, তিনি নারী পুরুষের প্রেমকে স্বতন্ত্র দিগন্ত দিয়েছেন। আমরা চোখের বালি, নৌকাডুবি, শেষের কবিতা, ঘরে বাইরে, এই এই সমস্ত তার লেখনীর মধ্যে প্রেমের সঙ্গে জড়িয়ে রয়েছে, কিন্তু এরকম প্রচুর রয়েছে। আমরা তো এই কটা হয়তো এই মুহূর্তেই বললাম, আছে তো প্রচুরই। এই সমস্ত প্রেমের সঙ্গে কেমন হয় যেন একটা ব্যক্তি স্বাধীনতা জড়িয়ে আছে, সামাজিক নিয়ম কর্তব্য এবং সবথেকে বড় কথা ব্যক্তি মানুষের নিজস্ব সত্তা জড়িয়ে রয়েছে। তাই রবীন্দ্রনাথের প্রেমের চরিত্রগুলো শুধু প্রেমিক বা প্রেমিকা নয়, তারা নিজেরাও কিন্তু স্বতন্ত্র মানুষ। তাদের প্রত্যেকের ভালোবাসার নিজস্ব ভাষা আছে, নিজস্ব দিক নির্দেশনা আছে। তারা শুধু যেন ভালোবেসে মানে আলোর মতো, জোনাকির মতন শুধু একবার জ্বলল আর নিভে গেল তা হলো না, কিন্তু তারা ভালোবাসায় দাগ রেখে যেতে পেরেছে, সেটাই বোধহয় হওয়া উচিত।
1: আমরা যখন জানলা দিয়ে বাইরের আকাশের দিকে তাকাই, যখন আমাদের আশেপাশের গাছপালাগুলো দেখি, আমরা খেয়াল করি প্রত্যেকটা পাতা এক এক রকমের সবুজ। রবীন্দ্রনাথের প্রেমও ঠিক তেমনি, এক একটি প্রেমের এক এক রকম শেড। এই যে ব্যক্তি স্বাধীনতার কথা, সব কিছুর ঊর্ধ্বে ওঠার কথা, এ কথা কিন্তু স্ত্রীপত্রেও রয়েছে, রয়েছে তার অন্যান্য অনেক কবিতায় গল্পে তো বটেই। এখন আরেকটু অন্যরকম প্রেমের স্বাদে যাই। ক্ষণিকারই একটি কবিতা, ক্ষণিক দেখা। রবীন্দ্রনাথ লিখছেন সেখানে, চলেছিলে পাড়ার পথে কলস লয়ে কাঁখে, একটুখানি ফিরে কেন দেখলে ঘোমটা ফাঁকে, ওইটুকু যে চাওয়া দিল একটু হাওয়া, কোথা তোমার ওপার থেকে আমার এপার পরে, অতি দূরের দেখা দেখি অতি ক্ষণিক তরে, আমি শুধু দেখেছিলাম তোমার দুটি আঁখি, ঘোমটা ফাঁদা আধার মাঝে ত্রস্ত দুটি পাখি, তুমি এক নিমিখে চেয়ে আমার দিকে, পথের এক

দিকে রে, দেখলে কতখানি, একটু মাত্র কৌতূহলে একটু দৃষ্টিহানি। যখন ঢাকা ছিলে তুমি, তেমনি রইলে ঢাকা, তোমার কাছে যেমন ছিনু তেমনি রইল ফাঁকা। তবে কিসের তরে থামলে লীলা ভরে, যেতে যেতে পাড়ার পথে কলস লয়ে কাঁখে, একটুখানি ভিড়ে কেন, দেখলে ঘোমটা ফাঁকে।

যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। আমরা এই অনুষ্ঠানে যতবার সৌম্য এবং আমি চেষ্টা করেছি, রবীন্দ্রনাথ কখনো ভালোবাসাকে সেই শক্ত বাঁধনে বাঁধতেই চাননি যেখান থেকে একটি মানুষের মনে হয় আমি বন্দী। তিনি ভালোবাসাকে সবসময় মুক্তি দিয়েছেন, মুক্তির আকাশ দিয়েছেন। তিনি সবসময় ভালোবাসাকে সেই আকাশে উঠতে দিয়েছেন যেখানে বোধহয় এক পৃথিবীরও বাইরে গিয়ে তার রেশ থেকে যায়। ঠিক কিছুক্ষণ আগে আমরা সৌম্যর কাছে যে কবিতাটি শুনছিলাম, ক্ষণিকারই একটি পার্ট, সেখানে অল্প দেখায় অল্প ভালো লাগায় কেমন করে মনের মধ্যে দাগ রেখে যায় একটি মুখ, সত্যি কথাই। ঠিক তার পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের আরও একটি লেখা দেখুন, যেখানে তিনি বাঁধতে চাননি, যেখানে সেই অল্প দেখাই ভালো লাগা যেমন আছে বিরহও আছে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলাম কুয়ার ধারে নিমের ছায়া তলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে, আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়, কোন আলসে রহিনু বসে কিসের ভাবনায়, পদধ্বনি শুনি নাই গো, কখন তুমি এলে কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে তৃষা কাথর বান্ধ আমি, শুনে চমকে উঠে জলের ধারা দিলাম ঢেলে তোমার করপুটে, মরমরিয়া কাঁপে পাতা কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে, যখন তুমি শুধালে নাম পেলে বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছি কোনো কাজ, তোমায় দিতে পেরেছিলাম একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি।

সত্যজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: রবীন্দ্রনাথের গানে রবীন্দ্রনাথের কথায় আমরা আছি, কিন্তু সেখান থেকে আরেকটি জরুরি ঘোষণা আপনাদের জন্য। 138তম ডাক আদালত ও পেনশন আদালত, মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28/10/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিসে পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 CR Avenue কলকাতা 712 বেলা 12:30 থেকে গুগল মিটের ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেল অফিসে, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 CR Avenue, কলকাতা 712 ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেই ক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in বা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সাথে টেলিফোন নম্বর 0332212 0250 বা 0332212 0612 বা 0332212 0500 তে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক আদালত বা পেনশন আদালত কথাটি উল্লেখ করতে হবে। আইনি বিষয় জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM Rainbow, সাত সুরে সারাদিন।

রবীন্দ্রনাথের উপন্যাস, ছোট গল্প, কবিতার কথা তো আমরা বললাম। রবীন্দ্রনাথের চিঠির দিকে আমরা যদি একটু তাকাই, সেখানেও প্রেমের আভাস কম নেই। মৃণালিনী দেবীকে লেখা চিঠির কথাই যদি ধরি, সেখানে রবীন্দ্রনাথ অন্য একজন মানুষ। সেই চিঠিতে রোম্যান্টিক ইশারা, মধুর রসের মাধুর্য, প্রাণখোলা কথা, ব্যাকুলতা সব কিছুরই মিশেল আছে। যেমন একটি চিঠিতে তিনি লিখছেন, যেমনি গাল দিয়েছি অমনি চিঠির উত্তরে এসে উপস্থিত, ভালো মানুষের গাল নয়, কাকুতি মিনতি করলেই অমনি নিজ মূর্তি ধারণ করেন, আর দুটো গালমন্দ দিলেই একেবারে জল। একেই তো বলে বাঙাল। ছি ছি, ছেলেটাকে পর্যন্ত বাঙাল করে তুললে গা। আবার আরেকটি চিঠিতে রবীন্দ্রনাথ লিখছেন, এরকম করে চিঠি লিখে লিখে কেবল তোমাদের অভ্যেস খারাপ করে দেওয়া হয়, এতে তোমাদের মনেও একটুখানি কৃতজ্ঞতার সঞ্চার হয় না। এখন আমার ক্রমশ বিশ্বাস হয়ে আসছে তোমার কাছে আমার চিঠির কোনো মূল্য নেই, এবং তুমি আমাকে দুছত্র চিঠি লিখতে কিছুমাত্র কেয়ার করো না। এই যে মান অভিমান এবং ভালোবাসার আর এক রকম শেড, এও কিন্তু আমরা রবীন্দ্রনাথের চিঠিতে দেখতে পাই। শুধু মৃণালিনী দেবীর ক্ষেত্রে নয়, অন্যান্য অনেক মানুষের সঙ্গে চিঠির আদান প্রদান যখন তাঁর ঘটেছে, সেখানেও রবীন্দ্রনাথের নানান রকম মেজাজের ছোঁয়া আমরা পাই।

0: প্রকৃতির সঙ্গে প্রেমের মিলন, রবীন্দ্রনাথের প্রেম প্রকৃতি থেকে বিচ্ছিন্ন নয়। বসন্ত, বর্ষা, শরৎ, নদী, আকাশ, চাঁদ, প্রকৃতির নানা রূপ তাঁর প্রেমের অনুভূতিকে বহন করে। ফলে ব্যক্তিগত প্রেম অনেক সময় প্রকৃতির বিশালতার সঙ্গে মিশে যায়। রবীন্দ্রসাহিত্যে প্রেমের সর্বোচ্চ স্তরে অনেক সময় ভক্তি বা ঈশ্বরের সে খোঁজ স্পষ্ট দেখা যায়। গীতাঞ্জলির এমন বহু কবিতায় মানুষ আর অসীমের সম্পর্কে প্রেমের ভাষায় তিনি প্রকাশ করেছেন। মানুষের প্রতি প্রেম, তার প্রেম শেষ পর্যন্ত ব্যক্তি মানুষকে ছাড়িয়ে মানব প্রেমে পৌঁছে দিয়েছেন রবি ঠাকুর। জাতি, ধর্ম, দেশ, পরিবেশ, পরিচয়, সীমা সব কিছু অতিক্রান্ত করে মানুষের মধ্যে যে মিলন রবীন্দ্রনাথের চিন্তায়, সেটিও প্রেমের একটি বৃহত্তর রূপ। রবীন্দ্রনাথের কাছে প্রেম কেবল দুটি মানুষের কাছে আসা নয়, প্রেম হল দূরত্বের মধ্যেও কাউকে অনুভব করা, না পাওয়ার মধ্যেও তাকে পাওয়া, আর নিজের সীমা ছাড়িয়ে অন্যের মধ্যে নিজেকে আবিষ্কার করা।
1: রবীন্দ্রনাথ লিখছেন, মিলনের প্রথম দিনে বাঁশি কি বলেছিল? সে বলেছিল, সেই মানুষ আমার কাছে এলো যে মানুষ আমার দূরের। আর বাঁশি বলেছিল, ধরলেও যাকে ধরা যায় না তাকে ধরেছি, পেলেও সকল পাওয়াকে যে ছাড়িয়ে যায় তাকে পাওয়া গেল। তারপরে রোজ বাঁশি বাজে না কেন? কেননা আধখানা কথা ভুলেছি, শুধু মনে রইল সে কাছে, কিন্তু সে যে দূরেও তা খেয়াল রইল না। প্রেমের সে আধখানায় মিলন সেইটিই দেখি, যে আধখানায় বিরহ সে চোখে পড়ে না। তাই দূরের চিরতৃপ্তিহীন দেখাটা আর দেখা যায় না, কাছের পর্দা আড়াল করেছে। দুই মানুষের মাঝে যে অসীম আকাশ, সেখানে সব চুপ, সেখানে কথা চলে না। সেই মস্ত চুপকে বাঁশির সুর দিয়ে ভরিয়ে দিতে হয়। অনন্ত আকাশের ফাঁক না পেলে বাঁশি বাজে না। সেই আমাদের মাঝের আকাশটি আঁধিতে ঢেকেছে, প্রতিদিনের কাজে কর্মে কথায় ভরে গিয়েছে, প্রতিদিনের ভয় ভাবনা কৃপণতায়।

0: হৃদয় পানি হৃদয় টানে, নয়ন পানি নয়ন ছোটে, দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বই নয় কুমুটে। শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে, আমার বাঁশি লুটায় ভূমে, তোমার কোলে ফুলের পুঁজি, তোমার আমার এই যে প্রণয় নিতান্তই সোজাসুজি।
1: বাসন্তী রং বসনখানি নেশার মতো চক্ষে ধরে, তোমার গাঁথা যুথির মালা স্তুতির মতো বক্ষে পড়ে, একটু দেওয়া একটু রাখা, একটু প্রকাশ একটু ঢাকা, একটু হাসি একটু সরম, দুজনের বুঝি এই বোঝা বুঝি, তোমার আমার এই যে প্রণয়
0: নিতান্তই সোজাসুজি। মধুমাসের মিলন মাঝে মহান কোনো রহস্য নেই, অসীম কোনো অবোধ কথা যায় না বেঁধে মনে মনেই, আমাদের এই সুখের পিছু ছায়ার মতো নাই কো কিছু, দোহার মুখে দোহেছে নাই হৃদয়ের খোঁজাখুঁজি, মধুমাসে মোদের মিলন নিতান্তই সোজাসুজি।
1: ঘড়ির কাঁটা বলছে আজকের মতন আমাদেরকে এই অনুষ্ঠান থেকে টাটা বাই বাই বলতে হবে।
0: এতক্ষণ সঙ্গে ছিলাম 107 FM রেনবোয়ে গান্ধরিয়ার আসরে, আমি সৌম এবং আমার সঙ্গে জয়শ্রী। আর এমনভাবেই অন্য কোনো একদিন অন্য কোনো সময়।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ু গতিবিধি সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেছেন। দুদিনের এই সম্মেলনের আয়োজক জাতীয় পরিবেশ ট্রাইব্যুনাল, পরিবেশ বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতি, জেলা জজ, বিভিন্ন মন্ত্রকের সচিব ও পদস্থ সরকারি আধিকারিকেরা সম্মেলনে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী আজ দেশের 45টি স্থানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোজগার মেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জন্য 51,000-এরও বেশি নবনিযুক্ত যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। কলকাতার জাতীয় গ্রন্থাগারে আয়কর দপ্তরের উদ্যোগে 62তম এই রোজগার মেলায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করেছেন। ইউক্রেনের বিরুদ্ধে চলতি সংঘর্ষের জন্য মস্কোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও তাদের ওপর চাপ সৃষ্টির জন্য রাশিয়ার অর্থনীতির মূল স্তম্ভ নষ্ট করার লক্ষ্যেই নতুন এই আইন। এর আগে এই সংক্রান্ত বিল সেনেটে 86-11 এবং 262-159 ব্যবধানে মার্কিন প্রতিনিধিসভায় পাস হয়। বিশিষ্ট গায়ক, সুরকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে অসম জুড়ে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হয়েছে। গত 17 সেপ্টেম্বর থেকে 3 দিন ধরে পালিত হচ্ছে জুবিন দিবস। গুয়াহাটির কাছে সোনাপুরের জুবিন ক্ষেত্রে হাজার হাজার অনুরাগী সমবেত হয়ে প্রিয় শিল্পীর প্রতি নিবেদন করছেন তাদের শ্রদ্ধা। প্রায় 15 দিন ধরে বন্যার জলে ভাসছে মালদার মানিকচকের গোটা ভূতনি এলাকা। চরম অসহায় অবস্থায় দিন কাটছে বন্যা দুর্গতদের। উঠে আসছে পর্যাপ্ত ত্রাণ না মেলার অভিযোগ। গত 4 সেপ্টেম্বর থেকে ভূতনিতে এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলের সুপার সিক্সের ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলবে বারাসত স্টেডিয়ামে। খেলা শুরু বিকেল 3টায়। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা FM নেটওয়ার্ক প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি দেশের যুব সমাজের জন্য সম্ভাবনার নতুন দরজা খুলে দিয়েছে। এর ফলে যুব সমাজের ভবিষ্যৎ গঠনের পাশাপাশি দেশের উদ্যোক্তাদের জন্য বৃহৎ বাজারের পথ প্রশস্ত হচ্ছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ 20তম রোজগার মেলায় শ্রী মোদী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে 51,000 নবনিযুক্তের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। 2047-এর মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে যুব সমাজকে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান শ্রী মোদী। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, বর্তমানে দেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার 54%-এরও বেশি অজীবাশ্ম জৈব জ্বালানি থেকে আসে। পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে ভারত বিশ্বে তৃতীয় এবং সৌরশক্তির প্রসারে দ্বিতীয় বৃহত্তম বাজার হয়ে উঠেছে। মুর্শিদাবাদের রেজিনগরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিবিরের প্রার্থী রবিউল আলম চৌধুরীও তার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তিনবারের প্রাক্তন বিধায়ক রবিউল জানিয়েছেন, মমতা ব্যানার্জির কথায় তিনি প্রার্থীপদ প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। মমতা ব্যানার্জি রেজিনগরে প্রচারে আসবেন বলেও দাবি করেন তিনি। এদিকে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নন্দীগ্রামে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পন্থী তৃণমূল প্রার্থী সঞ্চিতা প্রধান দে গতকালই তার নাম প্রত্যাহার করে নিয়েছেন। নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহ বলেছেন, ভয়াবহ বন্যার পর দুর্যোগের আগাম সতর্কীকরণ ব্যবস্থা কার্যকর করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সেদেশের সংবিধান দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি দুর্যোগের ঝুঁকি কমানো, আগাম প্রস্তুতি এবং দ্রুত মোকাবিলায় জোর দেওয়ার কথা বলেন। পাকিস্তানের চিকিৎসা ও দন্ত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে আফগান ছাত্রছাত্রীদের ফেরত পাঠিয়ে দেওয়ার নির্দেশ নিয়ে রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করায় পাশাপাশি ইসলামাবাদকে সতর্ক করেছেন। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর,
3: নাটকের দুপুর
2: 107 FM রেইনবো দিয়ে নাটকের দুপুর,
3: নাটকের দুপুর।
4: শুরু হচ্ছে রহস্য নাটক মানুষ পিশাচ।

কাহিনী হেমেন্দ্র কুমার রায়, বেতার নাটক কল্যাণ ঘোষ, আবহ সঙ্গীত পরিচালনা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা রামজীবন মিত্র। মানুষ পিশাচ।

0: অমিও, আকাশের অবস্থা খুব সুবিধের মনে হচ্ছে না, ঝড় উঠলো বলে। কাছে কোথাও লোকালয় নেই।
1: তুমি যতই স্পিড বাড়াও, যে ঝড় আসছে তাকে কিছুতেই হারাতে পারবে না। ওই দেখো, আকাশের শেষ আলো নিভে গেল।
2: ওহো, কি মজা! এই বন জঙ্গলের ভিতরে থেকে আমি কখনো ঝড় দেখিনি। ভাগ্যিস আজ দাদার সঙ্গে এসেছে।
3: পরেশ, নিশীথ ঠিকই বলেছো, ঝড়কে আর এড়িয়ে যাবার চেষ্টা করে লাভ নেই। ওই দেখো, কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে মাঠের গাছপালা কিরকম পাগলের মতন দুলছে।
2: কি মজা, কি মজা, ঝড় এসেছে।
0: শিলা, বন জঙ্গলের ভেতর ঝড় যে কি মারাত্মক বিপজ্জনক, সে ধারণা তোমার নেই।
1: অমিয়, দূরে লোকালয়ের মতো কি একটা দেখা যাচ্ছে না? তুমি তো এই অঞ্চলের পথঘাটের খবর রাখো।
3: আরে বাবা, হ্যাঁ, আমি ওইদিকেই যাচ্ছি। তবে ওখানে আলয় আছে বটে, কিন্তু লোক নেই।
0: এই তার মানে?
3: ওটা একটা ছোট শহর। অনেকদিন আগে মড়কে ওখানকার বেশিরভাগ লোকই মারা পড়ে যায়, বাকি সবাই পালিয়ে যায়, আর ফিরে আসেনি। ওই শহরের নাম হচ্ছে আলীনগর। ওখানে এখন জনশূন্য বড় ভাঙা বাড়ি আর ধ্বংসস্তূপ ছাড়া অন্য কিচ্ছু নেই। তবে ওরই মধ্যে কোনোখানে হয়তো মাথা গুঁজে আজকের মতো এই ভয়ঙ্কর ঝড়কে ফাঁকি দিতে পারবো।
1: বাহ, খুব ভালো হবে।
2: ও দাদা, এই অন্ধকারে আলীনগরে গিয়ে আর কাজ নেই, তার চেয়ে মাঠে ঝড়ের ধাক্কা খাওয়া অনেক ভালো।
3: কেন রে শিলা, আলীনগরে যেতে তোর আপত্তি কিসের?
2: আমাদের বাবুর্চির মুখে শুনেছি আলীনগরে এখন যারা থাকে তারা মানুষ নয়।
3: মানুষ নয়? তুই কি বাঘ ভাল্লুক হায়নার কথা বলছিস?
2: না দাদা না, তারা নাকি মানুষের মতো দেখতে, কিন্তু তারা মানুষ নয়। শুনেছি, জানো তো, তারা দিনে কবরে গিয়ে ঘুমোয়, রাত্রে আবার বেরিয়ে এসে দেখা দেয়। তোমরা হাসছো।
3: তুই কি ভূতের কথা বলছিস? ছিল আছি, এখনো তোর এই সমস্ত কুসংস্কার আছে? পরেশ, নিশীথ, শিলাকে নিয়ে শিগগির গাড়ি থেকে নেমে পড়ো। শোনো, সামনের এই মসজিদে গিয়ে ঢোকো।

0: অমিয়, এই ভাঙা মসজিদ থরথর করে কাঁপছে, মাথার উপরে ভেঙে পড়বে না তো?
1: আর ভেঙে পড়লে উপায় কি?
2: ও দাদা, ও দাদা, চলো না আমরা বাইরে পালিয়ে যাই।
1: পাগল, বাইরে গেলে ঝড়ে উড়ে যাবি।
3: জোরে বৃষ্টি শুরু হলো দেখছি।
0: অমিয়, তুমি গাড়ি থেকে টর্চ টেনেছো?
1: এনেছি, এনেছি।
0: একবার জেলে দেখো তো কোনো দিকে শুকনো জায়গা আছে নাকি। বৃষ্টির জলে মসজিদের ভেতরটাতে একেবারে ভেসে যাচ্ছে, অন্ধকারে পা বাড়াতে ভয় হচ্ছে, যদি সাপটা কিছু থাকে।
1: দাদা, জ্বালছি, জ্বালছি।
2: দাদা, ওকে দাদা, ওকে।
1: সত্যি তো, কেউ ভগ্ন স্তূপের মাঝখানে মেঝের উপর স্তব্ধ হয়ে বসে আছে অদ্ভুত এক মানুষের মূর্তি। দীর্ঘকায়, ঘোর কৃষ্ণবর্ণ দেহ, লম্বা লম্বা চুল মাথা থেকে কাঁধ পর্যন্ত ঝুলে পড়েছে, পরনে পরনে কালো ওভারকোট আর কালো আলখাল্লা। শব্দটা কি ভয়ঙ্কর উজ্জ্বল, যেন বাঘের চোখের মতন জ্বলছে, দেখলে বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে।
4: কে তুমি? পথিক।
1: তোমার নাম কি?
4: আমি পথিক, এই পরিচয়ই যথেষ্ট।
0: এখানে কেন?
4: যে জন্যে তোমরা এখানে এসেছো আমিও সেই জন্যেই এখানে।
3: এতক্ষণ সাড়া দাওনি কেন?
4: দরকার হয়নি তাই দিইনি।
2: দাদা, দাদা, শিগগির এখান থেকে বেরিয়ে চলো, নইলে না আমি হয়তো অজ্ঞান হয়ে যাব।
0: হ্যাঁ অমি, বাইরেই চলো, এখানকার পরিবেশ ভালো লাগছে না।
1: বেশ, চলো আমরা গাড়িতে গিয়ে বসি।
2: তখনই তোমাকে বলেছিলাম দাদা, এখানে এসো না।
1: কেন? তুই কি ভেবেছিস লোকটা ভূত?
2: ও ভূত কিনা আমি জানি না, কিন্তু কিন্তু চোখ দেখে না আমার বুকের রক্ত কিরকম শুকিয়ে যাচ্ছিল।
1: তোর না সব তাতেই বাড়াবাড়ি, নে এখন তোর গাড়িতে উঠে বস।
2: স্টার্ট দাও দাদা, এখানে আর এক মিনিট নয়।

0: ছজন লোক তালে তালে পা ফেলে দম দেওয়া পুতুলের মতন গাড়ির দিকে এগিয়ে আসছে। প্রত্যেকের বরণে সাদা কাপড়, প্রত্যেকের দেহের উপরের দিকটা আড়ষ্ট, আর প্রত্যেকের হাত দুটো পক্ষাঘাতগ্রস্ত রোগীর হাতের মতো দুপাশে স্থিরভাবে ঝুলছে ঝুলছে কেবল ওদের পা গুলো। কারা? গাড়ির হর্ন বাজিয়ে দেখি তো ওরা সরে যায় কিনা। হর্নের শব্দ শুনে ওরা সরছে না, এগিয়ে আসছে।
1: এ তোমরা, আমার হর্ন শুনতে পাচ্ছ না? সরে যাও, নইলে গাড়ি চাপা পড়ে মরবে।
2: ওরা তো কোনো কথাই শুনছে না, এগিয়েই আসছে।
0: ডাকাত পরেশ নিষেধ, বন্ধুটাও
3: আমি ওরা কাছে এসে পড়েছে,
1: আর এক পা এগুলি গুলি করবো। এই শেষবার বলছি, পথ শেষ করে দাঁড়াও, নইলে গুলি চালাতে বাধ্য হবো।
0: একদিন আলোয় ওদের চোখগুলো এখন দেখা যাচ্ছে, ভয়ানক নিষ্পলক দৃষ্টি, যেন মরার চোখ। নিষেধ পরেশ, আমি তিন গুনলেই গুলি চালাবে। এক, দুই, তিন।

0: ওকে গায়ে গুলি লাগা শত ওরা যে একইভাবে এগিয়ে আসছে। আমিও
1: আমিও ওরা গাড়ির কাছে এসে পড়েছে। উফ, কি ভয়ঙ্কর!

0: আচ্ছা মানিক, দিনে দিনে হলো কি বলতো? হ্যাঁ, দুনিয়ায় বড় বড় সাধুর অভাব হয়েছে অনেকদিনই, কিন্তু আজকাল বড় অসাধুরও খোঁজ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, দেখো পুলিশ কোর্টের রিপোর্টে দেখেছি খালি কতগুলো কাটকাটা আর ছিচকে চোরের গল্প। আফ দূত, তার খবরের নিকুচি করেছে
1: জানত। শহরে বড় বড় চোর ডাকাতের আকাল হয়েছে, এটা তো পুলিশের কৃতিত্বের পরিচয়। এই জন্যই আমাদের সুন্দরবাবুকে ধন্যবাদ দেওয়া উচিত।
0: ওই দেখো, বলতে বলতেই সুন্দরবাবু হাজির।
2: কি চাটা খাওয়া হয়ে গেছে দেখছি?
0: হয় নেই, আপনার জন্য এক পেয়ালা আসবে।
2: শুধু চা?
0: পাগল, টোস্ট, ডিম, জ্যাম সব আসবে। আপনি নির্ভয় চেয়ারে বসে পড়ুন।
2: হ্যাঁ বসি।

0: তুমি কি আজকের কাগজখানা ভালো করে পড়নি?
1: না, ওই পুলিশ কোর্টের কলম ছাড়া আর কিছু আমি দেখিনি। কেন বলো তো?
0: সীমান্ত এলাকা থেকে এই পত্রিকা নিজস্ব সংবাদদাতা কি লিখেছে জানো?
1: কি?
0: শোনো তাহলে, বিভীষণ বিভীষিকা, রহস্যময় মেয়ে চুরি। সীমান্ত এলাকার পার্বত্য গ্রামগুলিতে ভীষণ আতঙ্কের সৃষ্টি হয়েছে। গত এক মাসের মধ্যে তিনটি পরিবারের তিনটি মেয়েকে কে বা কারা চুরি করে নিয়ে গেছে। প্রথম ঘটনাটা বীরনগর গ্রামের মধুসূদন কর্মকারীর বড় মেয়ে প্রমোদা সন্ধ্যার সময় গ্রামের প্রান্তে পুষ্করিণীতে গিয়েছিল, তারপর সে আর ফিরে আসেনি। আর দ্বিতীয় ঘটনাটা এরকম, বীরনগর থেকে 10 মাইল দূরে চণ্ডীপুর গ্রামের পঞ্চানন চৌধুরীর বড় নাতনি কমলা প্রচণ্ড গরমের জন্য বাইরের বারান্দায় রাত্রি শুয়েছিল। হঠাৎ শেষ রাতে কমলার ভীত চিৎকারে সবাই ছুটে আসে, কিন্তু কমলাকে তারা আর দেখতে পায়নি।
1: আর তৃতীয় ঘটনাটা?
0: তৃতীয় ঘটনাটি যেটি ঘটেছে সেটা মাত্র 2 দিন আগে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিস্টার আর এন সেনের একমাত্র কন্যা শীলা তার ভাই মিস্টার অমিয় সেনের সঙ্গে জঙ্গলে শিকার দেখতে গিয়েছিল। পৌর শহর আলীনগরের কাছে কারা নাকি আক্রমণ করে শীলাকে নিয়ে পালিয়ে গিয়েছে। পুলিশের তদন্তে প্রকাশ, উপরোক্ত প্রথম দুটি ক্ষেত্রেই অপহরণের ঠিক পরপরই গ্রামবাসীরা যখন অপহৃতাদের খোঁজাখুঁজি করছিল তখন গ্রামের পথে কে নাকি ভয়াবহ অট্টহাস্য করে উঠেছিল, কিন্তু কাউকে গ্রামবাসীরা দেখতে পায়নি। কেবল এক আশ্চর্য শব্দ তারা শুনতে পায়। অনেকগুলি লোক যেন সৈন্য দলের মতো সমান তালে সশব্দে পা ফেলে চলে যাচ্ছে।
2: আরে ধুর ধুর ধুর ধুর ধুর ধুর, পুরো ব্যাপারটাই আজ বই মোড়াই। আরে শুনুন মোড়াই, চোরেরা চুরি করতে সে অট্টহাস্য হাসে, আর ঘোড়ার সৈন্যদের মতন তালে তালে পা ফেলে চলে, জীবনে আমি এই প্রথম শুনলাম। আরে বাবা, তারা তো নাচতে নাচতেও পালাতে পারতো।
1: আসতে পারি?
3: যুবকটির পোশাক এলোমেলো, মাথায় ব্যান্ডেজ, চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত। আপনি কাকে চান?
4: জয়ন্ত বাবুকে। আমি ভয়ানক বিপদে পড়ে ছুটে এসেছি।
3: হ্যাঁ, আমারই নাম জয়ন্ত। আপনার নামটা জানতে পারি কি?
4: আমার নাম অমিয় সেন। আমি সীমান্ত এলাকা থেকে আসছি।
3: ও ও, হ্যাঁ, বসুন বসুন বসুন। খবরের কাগজে বোধ হয় এইমাত্র আপনারই নাম দেখলাম। আপনি তো ওখানকার ডিএম মিস্টার আর এন সেনের পুত্র।
4: আগে হ্যাঁ, ব্যাপারটা যখন আগেই শুনেছেন তখন আমি কেন সেখানে এসেছি সেটা বোধহয় বুঝতে পেরেছেন।
3: আপনার বোনকে আপনি উদ্ধার করতে চান?
4: আগে হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করেছি শীলাকে উদ্ধার না করে বাবার কাছে মুখ দেখাবো না।
3: তাহলে আগে সমস্ত ঘটনা আমাদের কাছে খুলে বলুন।
4: কিন্তু কিন্তু সব শুনে আপনি হয়তো আমাকে পাগল কিংবা মিথ্যেবাদী বলে মনে করতে পারেন।
3: কেন?
4: সমস্ত ঘটনাটাই এমন অসম্ভব যে আমার বাবাও আমার কথা বিশ্বাস করেননি, অথচ আমার প্রত্যেকটা কথাই কিন্তু সত্য।
3: হোক অসম্ভব, তবু কোনো কথাই আপনি গোপন করবেন না। কিছু লুকোলে আমি আপনার কোনো উপকারই লাগবো না, এটা কিন্তু মনে রাখবেন, কেমন? তাহলে ঘটনাটা প্রথম থেকে বলতে শুরু করুন।

0: অমিয় বাবু, কথা বলতে বলতে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, নিন একটু জল খান।
1: ধন্যবাদ।
0: এবার বলুন, তারপর কি ঘটল? অমানসিক কণ্ঠের হাসি শুনে আপনার বোন অজ্ঞান হয়ে গেলেন তো? তারপর
1: ওদিকে ওদিকে ভাঙা মসজিদের ভেতর থেকে সেই ভয়ঙ্কর হাসি, এদিকে বন্দুকের গুলিতে আহত হয়েও নির্বিকারের মতো সেই ছটা আড়ষ্ট দেহ একেবারে আমাদের গাড়ির কাছে এসে পড়েছে। আমার আমার পাশে শিলার মূর্ছিত দেহ পড়ে রয়েছে, চারিদিকে ঝোড়ো হাওয়া বইছে, ঘন ঘন বজ্রপাতের শব্দ, প্রচণ্ড বৃষ্টি। আমি যেন কেমন আচ্ছন্নের মতন হয়ে গেলাম। সে অবস্থায় বুঝতে পারলাম পরেশাদ নিশ্চিত গায়ে ভেতরে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। মরা চোখের মতন দৃষ্টি নিয়ে সেই মূর্তিগুলো হঠাৎ দুভাগে বিভক্ত হয়ে গেল। তিনজন এলো গাড়ির বাঁ পাশে আর বাকি তিনজন এলো ডান পাশে। তারপর আচম্বিতে দুখানা ভীষণ কঠিন হাত আমার আমার কোমর জড়িয়ে ধরল। কি অস্বাভাবিক ঠান্ডা হাত! আমি আমি প্রাণপণে বাধা দিয়েও কিছু করতে পারলাম না। হাত দুখানা আমাকে এক টানে গাড়ির ভেতর থেকে বার করে নিয়ে শূন্যে তুলে ধরে ছুঁড়ে দিল। মাটিতে পড়ে মাথায় চোট লেগে অজ্ঞান হয়ে যাবার পূর্ব মুহূর্তে আবার আবার শুনতে পেলাম সেই ভয়ঙ্কর অট্টহাসি।

0: জানেন, জানেন যখন জ্ঞান এলো তখন তখন ভোর হয়ে গেছে। গাড়ির হুডের উপরে মাথা রেখে পরেশ আর নিষেধ তখনও মুচ্ছমানের মতন পড়ে রয়েছে। আমি পাগলদের মতন গাড়ির কাছে ছুটে গেলাম, দেখলাম দেখলাম শিলা নেই।
1: উত্তেজিত হবেন না, তারপর
0: দেখুন দেখুন কথা আর বেশি বাড়াবো না, কেবল কেবল এইটুকু জেনে রাখুন, বিকেল পর্যন্ত আমরা তন্ন তন্ন করে আলীনগরের সমস্তটা খুঁজে দেখলাম, কিন্তু কিন্তু কারোর কোনো চিহ্নই খুঁজে পেলাম না। এখন এখন আপনি একমাত্র ভরসা জয়ন্তবাবু, যদি পারেন আমার আমার বোনকে খুঁজে দিন।
2: মিস্টার সেন, আপনি যা বললেন তার কিনারা করা জয়ন্ত বা পুলিশের কাজ নয়।
0: তাহলে তাহলে কি আমি আমার বোনকে আর ফিরে পাবো না?
2: দেখুন আমিও, আপনার কথা যদি পাগলের প্রলাপ না হয় তাহলে তো রীতিমতো ভৌতিক ব্যাপার বলে মানতে হয়। জয়ন্ত কিংবা পুলিশ ভূত ধরতে পারবে না, তার জন্য দরকার একজন ভালো রোজা। আপনার বোনকে ভূতে উড়িয়ে নিয়ে গেছে।
0: জয়ন্তবাবু,
1: মানিক, জিনিসপত্র সব গুছিয়ে নাও, আমরা আজই অমিয়বাবুর সঙ্গে আলীনগরের দিকে যাত্রা করব।
2: আজই?
1: হ্যাঁ।

0: আমি বাবা আর এক পাও নড়ছি না, তোমাদের পাল্লায় পড়ে শেষটা কি আত্মহত্যা করবো?
1: আচ্ছা সুন্দরবাবু
0: বলো,
1: এবার তো আমরা খানিকটা বিশ্রাম করতে পারি। হুম, আলীনগর শহর আমাদের দেখা হয়ে গেছে। হ্যাঁ আসুন, এই নদী তীরে খানিকটা বিশ্রাম নেওয়া যাক।
0: মাসালে জয়ন্ত, মাসালে
2: এরপরে আমরা কি করবো জয়ন্ত বাবু?
1: ভাবছি আজকের রাতটা আমরা এই নদীর তীরেই কাটিয়ে দেবো।
0: হ্যাঁ সে কি কথা, থাকবো বললি তো থাকা হয় না, এখানে থাকবে কোথায়?
1: যদিও আজ আকাশে চাঁদ উঠবে না, তবু মাথার উপর আকাশের চাঁদোয়া তো আছে।
0: যদি বৃষ্টি আসে?
1: এখানে মাথা গোঁজবার মতো পুরো বাড়ির তো অভাব নেই, গোটা শহরটাই তো আজ আমাদের দখলে।
0: মরে যাই আর কি, কোথায় শোনালে, সব ব্যবস্থাই করে দিলে দেখছি। বলি পুরো বাড়িতে পোড়া পেটের অন্ন জোগাবে কে?
2: আজ অন্ন জুটবে না।
0: দেখো মানে সবসময় রসিকতা আমার ভালো লাগে না, ও উপস্টুপোষ আমি করতে পারবো না।
2: তাহলে আপনি বাসায় ফিরে যান।
0: একলা?
2: অবশ্যই।
0: হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি উপোস করেই থাকবো।
1: ভয় নেই সুন্দরবাবু, আজ রাত্রে অন্ন না জুটলেও অন্য কিছু জুটতে পারে, বুঝলেন? আচ্ছা নিশীথবাবু, আপনি বলুন তো আপনাদের গাড়িতে কি কি রসদ আছে?
3: এক কাঁধি বর্তমান কলা,
1: বেশ,
3: ল্যাংড়া আম, সন্দেশ, ছ ডজন চিকেন স্যান্ডউইচ, কিছু কেক আর বিস্কিট।
1: কি সুন্দর বাবু, আজ রাতটা এতে চলে যাবে তো?
2: আচ্ছা অমি বাবু, আপনি না বলছিলেন এখানে নাকি মানুষ আসতে চায় না?
4: হ্যাঁ, জায়গাটার বদনাম আছে, আর সেটা যে মিথ্যে নয় এই জনশূন্য শহরই তার প্রমাণ।
2: তাহলে নদীর তীরে বালির উপরে এই পায়ের দাগগুলো কিসের জানতো? দেখেছো?
1: নদীর জলের দিক থেকে ওপরের দিকে উঠে এসেছে লম্বা পায়ের দাগের সারি, সবগুলোই মানুষের পায়ের দাগ।
2: দাগগুলো সম্বন্ধে কিছু বুঝতে পারছো জানতো?
1: দাগগুলো যখন এত স্পষ্ট তখন নিশ্চয়ই পুরনো নয়। হয়তো কালই এখান দিয়ে একদল লোক গিয়েছে, যে দলের একজন লোক খুব বেশি লম্বা। কারণ বেটেদের চেয়ে লম্বা লোকদের পায়ের দাগের মধ্যে ব্যবধান হয় বেশি। আর আর হ্যাঁ, আর দলের একজন লোক খুব মোটা, বুঝলে?
2: মোটা,
1: হ্যাঁ, তাই তার পায়ের দাগ বালির ভেতর বেশি গভীর হয়ে বসেছে। আর আরেকটা ব্যাপার আছে, দলের একজনের ডান পাটা খোঁড়া, বালির ওপর তার ডান পায়ের আঙুলের চিহ্ন রয়েছে কিন্তু গোড়ালির চিহ্ন নেই, দেখো। আর আর এখানে ছজনের পায়ের দাগ আছে।
2: ছজন? আচ্ছা
1: আচ্ছা অমিয় বাবু, আপনাদের যারা আক্রমণ করেছিল
4: ওদের দলের ছজন লোক ছিল,
1: এগুলো তাদেরই পায়ের দাগ হলেও হতে পারে। তাহলে ভূত প্রেত বলে সন্দেহ করার কোনো কারণ নেই, ছায়া মূর্তি হলে তাদের পায়ের দাগ এখানে পড়তো না।
5: তারা ভূত প্রেত কিনা জানি না, কিন্তু আমাদের বন্দুকের গুলি খেয়েও তারা এগিয়ে এসেছিল, এটা মনে রাখতে হবে।
2: হ্যাঁ, হয়তো উত্তেজনার মাথায় আপনাদের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছিল।
3: অসম্ভব, অত কাছ থেকে অতি বড় আনাড়ির গুলিও ব্যর্থ হতে পারে।
1: যাকে যাকে এখন সব নিয়ে তর্কের প্রয়োজন নেই, তার চেয়ে এখন দেখা যাক ওই দাগগুলো কোন দিকে গিয়েছে। হ্যাঁ মানে মানে চলো চলো চলো চলো এগোনো যাক।
2: জয়ন্ত, জয়ন্ত দেখো দাগগুলো সামনের ওই পরিত্যক্ত কবরখানার ভেতরে প্রবেশ করছে।
1: হ্যাঁ তাই তো দেখছি, এখনো দু চারটে কবরের পাথর অটুট আছে, কিন্তু এই পরিত্যক্ত শহরে এই পুরো কবরখানায় ছজন মানুষ কি উদ্দেশ্যে এসেছিল? হয়তো তারা এখনো ভেতরেই রয়েছে, কারণ পায়ের দাগ দেখে বোঝা যাচ্ছে এ পথ দিয়ে তারা এখনো বেরিয়ে আসেনি।
2: হয়তো তারা অন্য পথ দিয়ে বেরিয়ে গিয়েছে,
1: হতে পারে, কিংবা হয়তো তারা এখনো বেরিয়ে যায়নি।
0: কিন্তু সন্ধে হয়ে গেছে যে, আলো নেই,
1: আকাশের আলো নেই, আমাদের তো আলো আছে। সুন্দর বাবু ভুলে যাচ্ছেন কেন, আমরা ছটা বড় পেট্রোলের লণ্ঠন এনেছি, সেগুলো জ্বাললে এখানটা দিনের আলোর মতো আলোকিত হয়ে উঠবে।
0: কিন্তু জয়ন্ত, রাত্রিবেলা বেড়াবার পক্ষে কবরস্থান খুব ভালো জায়গা নয়, আমরা তো কাল সকালে ওখানে যেতে পারি।
1: না না সুন্দর বাবু, এক রাত্রির হেরফেরে অনেক সুযোগ নষ্ট হয়ে যেতে পারে, আমি আজকেই এখানে ঢুকবো। মানিক, আলোগুলো নিয়ে আসার ব্যবস্থা করো তাড়াতাড়ি।

0: জয়ন্তবাবু, সেদিন আমরা কিন্তু ঠিক এরকম ভয়ঙ্কর হাস্য শুনেছিলাম।
1: যে হাসছে সে হয় পাগল, নয় আমাদের ঠাট্টা করছে।
2: জয়ন্ত, শিগগির আলো জ্বালো, শিগগির আলো জ্বালো।
1: কোথায় যাচ্ছেন পরেশবাবু?
3: লণ্ঠনগুলো গাড়ি থেকে নিয়ে আসি।
1: না, যদি এখানে সত্যি শত্রু থাকে তাহলে আলো নয়, অন্ধকারই এখন আমাদের বন্ধু।
2: শত্রুরা কিন্তু আমাদের অন্ধকারই দেখতে পেয়েছে। ওই ঝোপের ভেতর থেকে তারা আমাদের দিকে তাকিয়ে আছে। ওই দেখো জয়ন্ত, ঝোপের ভেতরে চারটে চোখের আগুন জ্বলছে আর নিচ্ছে, জ্বলছে আর নিচ্ছে।
1: সুন্দর বাবু, ওগুলো বুনো শেয়ালের
2: চোখ। দেখি দেখি,
1: মিথ্যে ভয় পেয়ে রজ্জুকে সর্পভ্রম করবেন না সুন্দর বাবু, ভয় বড় সংক্রামক।
4: জয়ন্ত, জয়ন্ত, শুনতে পাচ্ছ? নদীর জলে ঝপ ঝপ শব্দ হচ্ছে। কে জানো, কে জানো নদী পার হচ্ছে। শব্দটা শব্দটা থেমে গেল। ও শোনো, খুব কাছে পায়ের শব্দ শোনা যাচ্ছে, কে যেন এদিকে আসছে। না, আর তো শোনা যাচ্ছে না।
0: জয়ন্তবাবু, যেখানে দিনের বেলায় মানুষ আসতে ভয় পায়, সেখানে অন্ধকারে যে বেড়াতে আসে তাকে কি সাধু বলে মনে হয়?
4: জয়, আমরা কি ওর পিছনে কবরখানায় গিয়ে ঢুকবো?
1: কবরখানায় ঢুকতে গেলে আলো জ্বালতে হবে, কিন্তু আলো জ্বেলে নিজেদের ধরা দেওয়া কি উচিত হবে?
2: বাস, কি অন্ধকারে বাবা, দুনিয়াতে এত অন্ধকার থাকতে পারে? ও জয়ন্ত, কোন দিকে গাড়ি আছে বলে দাও, তোমরা না যাও, আমি একলাই গাড়ি দিকে বসে থাকবো।
1: মনে হচ্ছে আজও হয়তো ঝড় বৃষ্টি হবে, আকাশ কালো মেঘে ঢেকে গেছে।
5: অন্ধকারে যারা দেখতে পায় তারা আসুক, এখন অন্ধকারে যারা দেখতে পায় না তাদের কাছে আকাশের মেঘ তোদের ডাকছে, নিঝুম রাতের আঁধার তোদের ডাকছে। কবরের দুয়ার খুলে যাক, কফিনে জীবন জাগুক, মরা চোখে আলো ফুটুক। আমার কবর বাসি পিশাচের দল।

0: বিলট ধ্বসের শব্দ আমি চিনি, কিন্তু কিন্তু অমন করে কথা বলল কে?
1: আরে বাবা, ওরে বাবা, মানে কি শ্বশুরের নরকে এসে পড়েছে?
2: আশ্চর্য, কি পাগলের প্রলাপ! কি ডাকছে অমন করে, কাদেরই বা ডাকছে? আচ্ছা মানিক, তুমি কি বলো, লণ্ঠন গুলো জেলে আমরা কি কবরখানায় ঢুকে ওই পাগলটাকে আক্রমণ করবো?
3: জন্তু, ওই দেখো কবরখানার ভিতরে কতগুলো আলো নড়ে চড়ে বেড়াচ্ছে।
2: হ্যাঁ তাই তো, আলোগুলো যেন সার বেঁধে একদিকে এগিয়ে চলেছে।
4: যাদের হাতে আলো আছে তাদের অস্পষ্ট ভাবে দেখা যাচ্ছে।
2: অমিয় বাবু, আপনাদের ছজন লোক আক্রমণ করেছিল না? মানিক, নদীর তীরে আমরা ছ জোড়া পদচিহ্ন আবিষ্কার করেছিলাম, এখন আলোগুলো গুনে দেখো, ওগুলো ছজনের হাতেই আছে।
0: জয়ন্তবাবু, জয়ন্তবাবু, তাহলে ওরাই আমার বোন শিলাকে চুরি করেছে।

0: ভূত হোক কিংবা মানুষ হোক, আমি এখনই ওদের শেষ করে দেব।
1: শান্ত হন, শান্ত হন অমিয় বাবু, এখন গোঁয়ার তুমি করবার সময় নয়। যদি ডাকাত হয় তাহলে দলে ওরা কতজন আছে আমরা জানি না, শুধু শুধু আমাদের প্রাণটা চলে গেলে আপনার বোনকে উদ্ধার করবো কি করে?
0: শান্ত, আলোগুলো আবার কোথায় অদৃশ্য হয়ে গেল?
1: যাকগে, আমাদের এখানে অপেক্ষা করা সার্থক হয়েছে, কাল সকালে এই কবরখানাই হবে আমাদের কার্যক্ষেত্র। চলো চলো, এখন চলো, বাকি রাতটুকু গাড়িতে বসে কাটিয়ে দিই।
0: এখানকার সবই কি অস্বাভাবিক? এমন জায়গায় এই সময় কি আবার গাড়িতে ছুড়ে হাওয়া খেতে এলো?
2: একখানা নয়, আরো একখানা মোটর গাড়ি। ওই শোনো, এটাও খুব জোরে ছুটে চলেছে।
3: ডাকাতরা কি আমাদের আক্রমণ করবার জন্য মোটরে করে দলবল নিয়ে এলো?

0: এসে কোন অ্যাক্সিডেন্টের শব্দ?
1: হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সিডেন্টই বটে, আমাদেরই সর্বনাশ হলো বোধ হয়। ওই দেখো, আমাদের দুখানা গাড়ি নেই, আমাদের অদৃশ্য শত্রু দুখানা মোটরই জ্বালিয়ে ছেড়ে দিয়েছে, আর চালকহীন গাড়ি দুটো খানিক দূরে গিয়ে পাহাড়ে ধাক্কা লেগে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে।
2: কিন্তু এতে শত্রুদের লাভ?
1: আমাদের পালাবার পথ বন্ধ হলো, আর এখনই হয়তো তারা আমাদের আক্রমণ করবে। ওই শোনো, ওরা আসছে এখন, সত্যি ছুটে পালানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।

0: ভাগ্যিস কাল দারোগা মোহাম্মদ সাহেবের ফাঁড়িতে আশ্রয় পেয়েছিলাম। মানিক, ও মানিক, সুন্দরবাবুকে ডাকো না।
1: সুন্দরবাবু, ও সুন্দরবাবু, দয়া করে এবার গাত্রোত্থান করুন। সুন্দরবাবু, চা খান।
2: চা কে কে? ও মানিক, ও আচ্ছা,
0: কি হলো সুন্দরবাবু, হঠাৎ অমন করে উঠলেন কেন?
2: ন্যাকা কিছু যেন জানেন না, অমন করে উঠলাম কেন? জেনে শুনে আবার ন্যাকা সাহায্য কেন জানেন তো? মনে নেই কাল ভূতেদের খপ্পর থেকে পালাবার সময় পাহাড়ের উপর থেকে বুড়ো বাসে ডিগবাজি খেয়ে মুক্ত বুড়ে পড়ে গিয়েছিলাম। এখন তো এই চোয়াল ভালো করে নাড়তে পারছি না।
0: ও হো, সরি সরি সরি, আমার মনে ছিল না।
2: আমি বাবু, আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, বোনকে যদি ফেরত পেতে চান তো ভালো দেখে একটা রোজা ডাকুন, বুঝেছেন? ও মশাই আমি বাবু, ও আমি বাবু, এই তখন থেকে একদৃষ্টে জানলার বাইরে কি দেখতেন বলুন তো? আরে ও মশাই, আরে আরে আরে আরে, কোথায় যাচ্ছেন? ও জয়ন্ত মানি, দেখো দেখো, আমার মনে হচ্ছে অমিয় বাবুকেও ভূতে ধরেছে, কিরকম পাগলের মতন ছুটে বেরিয়ে গেল দেখলে? দেখো ধরো ধরো ধরো,
3: জয়ন্ত বাবু, মানিক বাবু, শিগগির আসুন, তাকে ধরেছি।
4: জয়ন্ত বাবু, এই এই সেই লোকটা যেদিন শিরা চুরি যায় সেদিন একেই আমি ভাঙা মসজিদের ভেতরে দেখেছিলাম। আমার আমার দৃঢ় বিশ্বাস, ডাকাতরা যখন আমাদের আমাদের আক্রমণ করেছিল তখন তখন এই লোকটাই ভয়ঙ্কর ভাবে হেসেছিল, একে দেখেই চিনতে পেরেছি আমি।
0: দীর্ঘ দেহ, কুচকুচে কালো রং, মুখের ওপর লম্বা লম্বা চুলগুলো ঝুলে পড়েছে, পরনে কালো ওভারকোট আর কালো পাজামা, চোখ দুটো ভয়ঙ্কর তীক্ষ্ণ, গোখরো সাপের চোখের মতো পলক পড়ে।
5: জয়ন্ত বাবু,
0: আরে আসুন আসুন দারোগা মোহাম্মদ সাহেব।
5: কি জয়ন্ত বাবু, মামলা কিছু গড়বড় আছে নাকি?
0: তা একটু আছে।
5: এই তোমার নাম কি?
6: হাজি নবাব আলী।
5: এই বাবুদের তুমি চেনো?
6: না, ওদের আমি কখনো দেখিনি, ওরা কি বলছেন তাও বুঝতে পারছি না।
0: আলীনগরের ভাঙা মসজিদে তুমি কি করতে গিয়েছিলে?
6: জীবনে কোনোদিন আমি আলীনগরে যাইনি।
3: মিথ্যে কথা,
6: মিথ্যে বলা আমার পাপ।
5: আজ তোমাকে ফাঁড়িতে বন্ধ থাকতেই হবে, এখন আমার সময় নেই, কাল সকালে তোমাকে ভালো করে পরীক্ষা করব।
6: কোন আইনে আপনি আমাকে বন্ধ করে রাখতে চান?
5: আইনের কথা তুমি উকিলদের জিজ্ঞাসা করো, আমি উকিল নই, দারোগা। এই সেপাই, একে নিয়ে গিয়ে ফাটকে পড়ো তো।
2: জয়ন্ত, মানিক, তারা এসেছে, ওরা এসেছে।
0: সুন্দর বাবু তো চেঁচাচ্ছেন কেন রাত্রিবেলা, কি হয়েছে?
2: আরে আরে, আমার কানের কাছে যে অট্টহাসি শুনলাম আমি।
7: পাগল নাকি, এই গভীর রাত্রে ঘরের ভিতরে কে আসবে? আপনি মশাই স্বপ্ন দেখছিলেন।
0: মানিক বড্ড গুমোট লাগছে, জানলা খুলে দাও তো।
7: ঠিক আছে। জয়ন্ত জয়ন্ত, কিছু শুনতে পাচ্ছ?
0: মানিক মানিক, কুইক চলে এসো।

0: একি নবাব কই? নবাবের ঘরের দরজা খোলা, নবাব নেই।
1: খুশমন্ত, খুশমন্ত্রে নবাব উড়ে গেছে, যাওয়ার সময় আমার কানের কাছে হেঁটে গেছে।
0: খুশমন্ত্রে নিকুচি করেছে, এই দেখুন দরজার তালায় চাবি লাগানো রয়েছে, বাইরে থেকে কেউ তালা খুলে নবাবকে পালাতে সাহায্য করেছে। আর এই ঘটনা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো ছায়ামূর্তি নয়, রক্ত মাংসের মানুষের হাত এই দরজার চাবি খুলেছে। আর একটা ব্যাপার পরিষ্কার, অমিয়বাবু ঠিক লোককেই ধরেছিলেন, নবাব আলী এই অপরাধী দলের পাণ্ডা, নইলে সেইভাবে পালিয়ে যেত না।
2: কিন্তু চৌকিদার ঈশ্বর কোথায় গেল?
0: ওই দেখুন দারোগাবাবু, উঠোনের উপরে দেয়ালে ঠেসান দিয়ে কেজন বসে আছে।
2: আরে ওই তো, ওই তো ঈশ্বর। কি ভয়ানক!
0: ঈশ্বর মরে কাঠ হয়ে গেছে, চোখ দুটো কোনো কিছু দেখে ভীষণ ভয় পেয়ে ঠিকরে বেরিয়ে এসেছে। ও, মৃত মানুষের মুখে এমন ভয়ের চিহ্ন আগে কখনো দেখিনি আমি।
3: জয়ন্ত, একে কি কেউ?
0: না না না মানিক, এ লোকটাকে কেউ খুন করেনি, কেবল ভয় পেয়ে মারা করেছে।
2: ঈশ্বর খুব সাহসী চৌকিদার ছিল, শয়তানের সামনে দাঁড়াতেও ভয় পেত না, অথচ দেখা যাচ্ছে ভীষণ ভয় পেয়ে সে মারা গেছে। তার কেমন আশ্চর্য ভয় দেখালো কারা? বুঝতে পারছি নবাবের একটা দল আছে, কিন্তু তারা এইটুকু সময়ের মধ্যে খবর পেল কেমন করে? সুন্দরবাবু, আপনি তো কলকাতা পুলিশের পুরনো লোক, এই রহস্য কিছু বুঝতে পারছেন?
1: আমি তো গোড়া থেকে বলছি ওরাই, এ হচ্ছে ভৌতিক ব্যাপার, রোজা ডাকতে হবে।
0: জয়ন্ত, আমরা এইমাত্র শুনেছি কারা যেন তালে তালে পা ফেলে চলে যাচ্ছে, কে তারা? সত্যি তো, ওদের কথা তো ভুলেই গিয়েছিলাম। শিগগির শিগগির আমাদের বন্দুকগুলো আনো মোহাম্মদ সাহেব, আর এক মিনিটও দেরি নয়, থানা থেকে ফোর্স নিয়ে এক্ষুনি চলুন তাদের পেছনে ছুটি, ওরাই হচ্ছে নবাবের দল।

0: জয়ন্তবাবু, এইবার তো মুশকিল। পথ এখান থেকে তিন দিকে গিয়েছে, কিন্তু সেই বদমায়েশগুলো গেছে কোন দিকে?
1: শুনুন, এক কাজ করা যাক, মোহাম্মদ সাহেব আর সুন্দরবাবু যান সামনের দিকে, অমিয়বাবু, নিশীথবাবু আর পরেশবাবু যান বাঁ দিকে, আমি আর মানিক যাচ্ছি ডান দিকে। সব দলেই কয়েকজন করে চৌকিদার থাকুক।
0: খুব ভালো ব্যবস্থা। যে দল প্রথমে শত্রু দেখা পাবে তখন যেন তিনবার বন্দুক ছোড়ে, তাহলেই অন্য দুই দল তাদের সাহায্য করতে এগিয়ে যেতে পারবে।
1: বেশ, তাহলে যাওয়া যাক।
2: জয়, জঙ্গল শেষ হয়ে আমরা এখন একটা জলমগ্ন মাঠের উপর এসে দাঁড়িয়েছি। এখনো তো কারো দেখা পেলাম না, মনে হচ্ছে তারা এই পথে আসেনি।
1: তুমি কি বলতে চাও তারা কোনো পথে না গিয়ে হাওয়ার সঙ্গে মিলিয়ে গেছে? তুমিও কি শেষকালে ভূতে বিশ্বাস করলে মানিক? যতক্ষণ না আমাদের অন্য দুটো দল বন্দুক ছুঁড়ছে ততক্ষণ আমাদের এগিয়ে যেতে হবেই।
2: কিন্তু আর তুমি সামনে এগোবে কি করে? সারা মাঠ জলে থই থই করছে, পথ দেখা যাচ্ছে না। মাঠে যদি কোনো খানা, ডোবা বা পুকুর থাকে তাহলে তো তলিয়ে যেতে পারে। এই কোমর সমান জল ঠেলে এগোনো আমার মতে খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না।
1: মানিক, মানিক, কই দেখো, জলমগ্ন প্রান্তরের মাঝখানে এক সার আলোর মালা,
2: তাই তো?
1: এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, মানিক, মানিক, আবার সেই ভয়ঙ্কর ছয়। হ্যাঁ,
2: তাহলে ওরাই হচ্ছে অভাবের দল। কিন্তু ওরা আলো জেল আমাদের দৃষ্টি আকর্ষণ করলো কেন?
1: কেন করলো পরে ভাববো, আগে তিনবার বন্দুক ছুড়ে বাকি সবাইকে জানিয়ে দিয়ে শত্রুদের দেখা পাওয়া গেছে। ওরা শুনতে পেয়েছে কি? যাক, নিশ্চিন্ত হলাম, ওরা সাড়া দিয়েছে।
2: জয়, জয়, ছোটা আলো দুলতে দুলতে আমাদের দিকে এগিয়ে আসছে।
1: চৌকিদার, চৌকিদার, আলো নেবাও, ওরা আমাদের আক্রমণ করতে আসছে। মানিক, এসো এসো, আমরা জলে নেমে খানিকটা এগিয়ে থাকি। আমাদের দলবল এসে পড়লেই আমরা ওদের আক্রমণ করবো। বন্দুক।

0: ও বাপরে বাপরে বাপ, সেই থেকে চৌকির মতো ছুটি করছি, আর পাচ্ছি না যে একটু যে বিশ্রাম করবো তার উপায় নেই। কই জয়ন্ত, কোথায় তোমার সেই হতো ছাড়াগুলো?
1: ওই তো সামনের দিকে দেখুন না।
0: ও বাবা, তো আলোর মালা দেখছি। হ্যাঁ
2: জয়ন্ত বাবু, ওগুলো কি সত্যুদের আলো? তাই তো মনে হচ্ছে। আলোগুলো খানিকক্ষণ আগে পর্যন্ত নাচতে নাচতে আমাদের দিকে এগিয়ে আসছিল, এখন কি এক অজ্ঞাত কারণে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে।
3: আলোগুলো খুব উঁচু জায়গায় রয়েছে, বন্দুক ছুড়ে ওদের ভয় দেখানো যাক। না, কিছুই তো হলো না।
0: ওরা ভূতি হোক আর রাক্ষসী হোক, আমার সঙ্গে চালাকি, গুলি করে আলো গুলিয়ে দেবো না।
4: কি আশ্চর্য, একটা আলো নিভে গেল, বাকিগুলো তো এখনো জ্বলছে। ওদের কি ভয় ডর নেই?
3: চলুন চলুন, আমরা সবাই জমির উপরে উঠে ওদের অ্যাটাক করি।
0: পাগল নয়, বিপদের ভয় নেই আপনার?
3: হোক বিপদ, তবু আমি এগোবো। আপনারা যদি সঙ্গে আসতে চান তো আসতে পারেন।
2: মানিক, আমার একটা সন্দেহ হচ্ছে। মনে হচ্ছে আমরা এক্ষুনি নিরেট বলে প্রমাণিত হব।
1: তার মানে?
2: উঁচু জমিটার তলায় আমরা এসে গেছি, মোহাম্মদ সাহেব আর সুন্দরবাবু ওপরে উঠে এতক্ষণে নিশ্চয়ই আলোকগুলোর কাছে চলে গেছেন, তবু দেখো আলোগুলো এখনো জ্বলছে। তার মানে
3: জয়ন্তবাবু, কেউ এখানে নেই, কেউ না।
0: জয়ন্ত, গাছের ডালে খালি লণ্ঠন গুলো ঝুলছে, আমাদের ভয়ে ভূতেরা চম্পট দিয়েছে।
2: ব্রেভো ব্রেভো নবাব, তোমার চতুর বুদ্ধিকে সেলাম না করে থাকতে পারছি না।
1: এত হাসছ কেন?
2: বলো কি মানিক, এত বড় প্রহসনেও হাসবো না? আলেয়ার মতো আমাদের বিপথে চালনা করে সাত ঘাটের জল কাদা ঘাটিয়ে নিজে দলবল নিয়ে অন্যদিকে চম্পট দিয়েছে। সত্যি নবাব বাহাদুর বটে। যাক গে, ভোর হয়ে এসেছে, এখানে আর আমাদের থেকে লাভ নেই, চলো এবার ফেরা যাক।

0: জয়ন্ত কোথায় গেছে সুন্দরবাবু?
1: কি জানি, সকাল থেকে আমিও তাকে দেখতে পাচ্ছি না।
0: আরে আসুন আসুন মোহাম্মদ সাহেব, আসুন। নবাবীর কোনো খবর পেলেন?
2: না, কিন্তু এখানকার এক দোকানির মেয়ে চুরি হয়ে গেছে।
0: হ্যাঁ, আবার মেয়ে চুরি?
2: এবারে শুধু চুরি নয়, সঙ্গে সঙ্গে খুনও হয়েছে।
1: খুন? কি ভয়ঙ্কর ব্যাপার!
2: সত্যি ভয়ঙ্কর ব্যাপার। খুন হয়েছে চুরি যাওয়া মেয়েটির মা। কি বিভৎসভাবে মারা গেছে মহিলাটি! মুখে সাংঘাতিক ভয়ের ভাব, গলায় একটা মস্ত ছেঁদা, কিন্তু ঘরের কোথাও এতটুকু রক্তের চিহ্ন নেই। অথচ সমস্ত শরীরটা রক্তশূন্য হয়ে গেছে। আমি তো দেখে হতভম্ব হয়ে গেছি। আর একটা ব্যাপার, ঘটনার পরেই গ্রামের লোক শুনতে পায় কারো যেন তালে তালে পা ফেলে চলে যাচ্ছে।
1: আমি তো বারবার বলছি মশাই, এটা ভূতুড়ে কাণ্ড, আমার কথা কেউ বিশ্বাসই করছে না।
3: মোহাম্মদ সাহেব, আমার মনে হয় এই সমস্ত ঘটনার মূল সূত্র আছে ওই আলীনগরে।
1: ওই তো জয়ন্ত এসে গেছে, জয়ন্ত এসে গেছে। জয়ন্ত, ভয়ানক খবর, মেয়ে চুরির সঙ্গে মেয়ের মা খুন।
0: জানি, ঘটনাস্থল থেকে আমি মাত্র আসছি।
2: জয়ন্ত বাবু, আমি সদরে খবর পাঠাতে যাচ্ছি ফোর্সের জন্য। ফোর্স এলে আমরা আলীনগরে যাব।
0: মানিক, শোনো, সদর থেকে ফোর্স আসতে দিন চারেক সময় লাগবে। আমি অতদিন অপেক্ষা করে বসে থাকতে পারবো না। তাছাড়া অত লোকজন নিয়ে গেলে নবাব সাবধান হয়ে পালিয়ে যাবে। তা কি করতে চাও তুমি?
3: শোনো, কাল রাত থাকতে চুপি চুপি তুমি আর আমি আলীনগরে যাত্রা করব।
0: পায়ে হেঁটে? সে তো 30-35 মাইল দূরে।
3: আমি একটা গাড়ির বন্দোবস্ত করেছি, আগে নিজেরা দেখে আসি, তারপর দরকার হলে মোহাম্মদ সাহেবের সাহায্য নেব। মানিক, রক্তশূন্য মৃত মহিলাটির মুখ আমি কিছুতেই ভুলতে পারছি না। জানো, অত রক্ত গেল কোথায়? গলার কথাটা দেখে মনে হলো কোনো রক্তলোলুপ জন্তু গলা কামড়ে সমস্ত রক্ত শুষে পান করেছে। মানিক, আমি তোমাকে বলছি, আলীনগরেই এই রহস্যের মীমাংসা হবে। মনে রেখো, কাল ভোর রাতে আলীনগর।
0: জয়ন্ত, আলীনগরে তো আমরা পৌঁছে গেছি, এবার কোন দিকে যাবে? জয়ন্ত, কি ভাবছ? জয়ন্ত,
3: মানিক, আমি ভাবছি এরা কি সাংঘাতিক অপরাধী, এরা কি মানুষ?
0: এরা খালি মেয়ে চুরি নয়, হত্যাকারীও বটে।
3: না মানিক, এরা শুধু হত্যাকারী নয়। তুমি যদি সেই মৃত মহিলাকে দেখতে শিউরে উঠতে, হত্যাকারী দাঁত দিয়ে গলায় ছেঁদা করে সমস্ত রক্ত শুষে নিয়েছে। শুধু তাই নয়, যেটুকু রক্ত মাটিতে পড়েছিল তাও জিভ দিয়ে চেটে তুলে নিয়েছে। আচ্ছা, মানুষের পক্ষে কি তা সম্ভব?
0: জয়, জয় দেখো, আমাদের সেদিনকার গাড়ি দুটোর ভগ্নাংশ।
3: তাই তো, গাড়ি থামো, গাড়ি থামো মানিক। মানিক, একটা ব্যাপার লক্ষ্য করো, গাড়ির ভেতর আমাদের খাবার ছিল, বন্ধ টিনের ভেতর বিস্কুট জ্যাম সব ছিল, কিচ্ছু নেই।
0: আরে তাই তো, কোথায় গেল সেগুলো?
3: কোথায় আবার? ওই নবাবের বাসায়। দেখো মানিক, যাদের পায়ের ছাপ পড়ে, যারা বিস্কুট আর জ্যাম খায়, তারা নিশ্চয়ই অশরীরী নয়, তোমার আমার মতোই মানুষ।
0: জয়, দেখো, মাটিতে 6টা পায়ের ছাপ।
3: না, দেখছি ভগবান সত্যি আমাদের ওপর সদয়। গাড়িটা এখানেই থাক, চলো মানিক, এই পায়ের দাগ অনুসরণ করে আমরা এগিয়ে যাই।
0: পায়ের দাগ একটা বিশাল পুরনো অট্টালিকার সামনে শেষ হয়েছে। মনে হচ্ছে একসময় এটা একটা কোনো রাজার প্রাসাদ ছিল।
3: মানিক দেখো, একটা আধপোড়া সিগারেট পড়ে রয়েছে।
0: তাই তো,
3: আর খুব বেশিক্ষণ আগে এটা ফেলাও হয়নি, এখনো ধোঁয়া বের হচ্ছে, দেখতে পাচ্ছ?
0: হ্যাঁ।
3: তার মানে শত্রু কাছাকাছি কোথাও খাপটি মেরে আছে।
0: এখন কি করবে?
3: এই প্রাসাদের ভেতরে ঢুকবো, বন্দুক পিঠে ঝুলিয়ে নিয়ে হাতে রিভলভার নাও, এবার এগিয়ে চলো।
0: হুরি বাবা, কি বিশাল প্রাসাদ! উঠোনটা, উঠোনটা দেখেছো জয়? কি প্রকাণ্ড! এই বিশালতার মধ্যে আমরাই যেন হারিয়ে গেছি মনে হয়। এর মধ্যে কাকে কোথায় খুঁজব?
3: আগে একতলার ঘরগুলো দেখা যাক।
0: এতগুলো ঘর দেখতে হবে?
3: ওহ মানিক, তুমি বড্ড অধৈর্য। ঠিক আছে, চলো, ওই ওই যে ঘরটা বাইরে থেকে শিকল তোলা আছে ওটাই আগে দেখা যাক। মানিক, তুমি প্রথমে দেখো।
0: কি হয়েছে মানিক, তোমার মুখখানা রকম কাগজের মতো সাদা দেখাচ্ছে কেন? কি আছে ঘরের ভেতর? হ্যাঁ দেখি দেখি দেখি, সরো সরো সরো।
3: কি যে ছটা ভীষণ মূর্তির জন্য চারিদিকে এমন হুলস্থুল কাণ্ড বেঁধে গেছে, এই আধো আলো অন্ধকারে ধুলোর উপর তারাই শুয়ে রয়েছে। ওরা কি জেগে না ঘুমিয়ে? কোনো মূর্তির চোখ খোলা, আবার কারো বা পুরো বুঝে আছে। তবে কি
0: জয়, জয় ঘরের বাইরে চলে এসো, মনে হচ্ছে এটা কোনো ফাঁদ। জয়, মূর্তিগুলো কাছে যাচ্ছে কেন? জয়,
3: মানে মানে কি এগুলো মরা?
0: মরা?
3: হ্যাঁ, কিন্তু এদের মানলো কে?
0: জয়, কামদিকের মূর্তিটা কপালের উপর দিকটা দেখো,
3: বুলেটের দাগ, দাগ দেখো না, শুকোয়নি,
0: মনে হচ্ছে অমিয় বাবুদের বুলেট হয়েছে।
3: হতে পারে। আরে আরে, এই মূর্তিটার পেটে একটা ছাঁদা, এটা দেখো পায়গুলি লেগেছে।
0: হ্যাঁ, এরা তাহলে গুলি খেয়ে মরেছে, কিন্তু বাকি তিনজন কি বিষ খেয়ে মারা গেছে? তাদের শরীরে তো গুলির চিহ্ন নেই।
3: মানিক, এরা কেউ গুলি খেয়ে কিংবা বিষ খেয়ে মরেনি। মানিক, এমন আশ্চর্য মৃত্যু কখনো দেখিনি, অথচ এরা পরশু রাত পর্যন্ত বেঁচে ছিল সে প্রমাণও আছে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, যারা বুলেট খেয়ে মরে না, অথচ আজ এখানে অকারণে এসে মরে পড়ে রইল। ব্যাপারটা মানিক, মানিক আজ কিংবা আমি সত্যি ভয় পাচ্ছি। কে কে কে ওখানে?
0: জয়, নবাব, নবাব পালাচ্ছে।
3: শিগগির এসো মানিক, ওকে ছাড়া যাবে না, ধরতেই হবে। এসো এসো এসো এসো, এদিকে। ওই তো নবাব দোতলায় উঠেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। ওই যে ঘরটায় গিয়ে ঢুকলো,
0: এখন উপায় জয়ন্ত, ও ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। এই বিশাল ভারী দরজা ভাঙবি কি করে? এই দরজা ভাঙতে গেলে হাতির দরকার।
3: মিছেই কি আমি ব্যায়াম করি? আমার শরীরের মাংস পেশির জয় হোক। মানিক, মানিক, নবাব জানলা দিয়ে গলে পালিয়ে যাচ্ছে, ওর পায়ে গুলি করো শিগগিরই। মানিক, এর মাথা টিপ করে রিভলভার ধরে থাকো, আমি এর হাতে হাত কড়া পরিয়ে দিই, বাধা দিলেই গুলি করবে। তারপর নবাব, তোমার নবাবীর খবর বলো। কি হলো, চুপ করে আছো কেন?
4: কি জানতে চাও?
3: তুমি মেয়েদের চুরি করে লুকিয়ে রেখেছো?
4: জানি না।
3: এখানে তুমি কি করো?
4: জানি না।
3: তোমার ওই ছজন সাকরেদ মরলো কেন?
4: জানি না।
3: ও, তার মানে তুমি কিছুই বলবে না?
4: না।
3: কথা বলাবার অনেক উপায় আমার জানা আছে, আমি এক্ষুনি ওই দেশলাইয়ের কাঠি জেলে তোমার চিবুকের তলায় ধরব, ধীরে ধীরে তোমার দেহের মাংস পোড়াবো।
4: তাতেও কিচ্ছু বলবো না।
3: বেশ, ঠিক আছে, তোমায় নিয়ে গিয়ে আগে ফাটকে পুরি, তারপর ধোলাইয়ের চোটে মুখ খোলাবো।
4: একবার চেষ্টা তো করেছিলে, পেরেছিলে কি?
3: ও, ভেবেছ আবার পালাবে? দেখা যাবে, এখন চলো।
4: যাব না।
3: যাবে না? তোমার ঘর যাবে, আমরা তোমাকে লাথি মারতে মারতে নিয়ে যাব।
4: কি, তুমি আমাকে লাথি মারতে মারতে নিয়ে যাবে? দেখো পারো কিনা।
0: ধ্যানে বুঝলো মনে হচ্ছে।
3: দূরাত্মার ছড়ের অভাব নেই, বেড়া লান্নি খেয়ে বসেছেন আমাদের প্রশ্ন আড়াবার জন্য।
0: জয়ন্ত, জানলার কাছে এসে দেখো, নিচে বালির স্তূপ, লাফিয়ে পড়লে হাত পা ভাঙার কোনো ভয় নেই। আলামার সব ব্যবস্থাই নবাব করে রেখেছিল,
3: ওর মতো শয়তানের পক্ষে সবই সম্ভব। কিন্তু আর কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নবাবের ভণ্ডামি দেখবো? হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসবে। জাগাও, জাগাও নবাবকে, জাগাও।
0: জয়ন্ত, আমাদের আর কষ্ট করতে হবে না, নবাব সাহেব চোখ মেলেছেন।
5: তোমরা আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না।
3: তুমি বুঝি ধ্যানে নিজের ভবিষ্যৎ দেখতে পেলে?
5: পারবে না, তোমরা আমাকে ঘরের বাইরে নিয়ে যেতে পারবে না। জানো তোমরা কার সঙ্গে লাগতে এসেছ? আমি তোমাদের প্রভু, মানব দানব ভূত প্রেত সবাই আমার আজ্ঞা পালন করবে। আমি এই মৃত আলীনগরের এক উচ্ছত্র সম্রাট।
3: হাসি থামার শয়তান।
5: আমার জীবন হারা জীবন্তের দল, সূর্যের চোখ কানা হয়েছে, দিনের আলো নিভে গেছে, কবরের দরজা খুলছে,
4: এইবার তোরা ওঠ, উঠে দাঁড়া, মরকের ফটকে আলো জ্বাল, রাত তোদের ডাকছে, শ্মশান তোদের ডাকছে, আমি তোদের ডাকছি, ওরে আয়, আয় আমার পিশাচের দল।
3: মানিক, আমরা কি এখানে পাগলের প্রলাপ শুনতে এসেছি? ওই বদমাশটা ঝাঁকড়া চুল ধরে মাটি থেকে টেনে তোলো।
0: জয় জয়, দেখো দেখো দেখো, ওই দেখো সেই ছোটা মরা জ্যান্ত হয়েছে।
4: আমার কবর বাসির দল,
0: দাঁড়িয়ে থেকো না, দাঁড়িয়ে থেকো না, চলে এসো।
3: না না, আমি যাবো না, ওদের আমি ভয় করি না।
0: পাগলামি করো না জয়, মনে রেখো বন্দুকের বুলেট ওদের গতিরোধ করতে পারে না। ওই ওরা এসে বললো, লাফ মারো জয়, জানলা দিয়ে লাফ মারো জয়, আরো জোরে, আরো জোরে ছোট, আরো জোরে।
2: কি অলৌকিক কাহিনী শোনালেন জয়ন্ত বাবু, ছটা মরা আপনাদের আক্রমণ করতে এসেছিল।
3: মানিককে জিজ্ঞেস করুন, আমি শুধু তাদের পায়ের শব্দ শুনেছি, আর মানিক সচক্ষে দেখেছে, এই জন্যই তো আমরা নবাবকে ধরতে পারিনি।
0: হ্যাঁ নিশ্চয়ই, আমরা ওদেরকে দেখেছি।
2: এর ভেতরে নিশ্চয়ই কোনো কারসাজি আছে, মরা আক্রমণ করছে না, অসম্ভব।
6: বেশ তো, দলবল নিয়ে চলুন না এখনই।
2: আজ নয়, কাল সকালে শহর থেকে ফোর্স আসছে, তারপর আমরা যাব নবাবের শয়তানি খতম করতে আলীনগরে। এমন জায়গা কখনো দেখিনি, চারিদিকে খালি ভাঙা বাড়ি আর শ্মশানে নিস্তব্ধতা, সত্যি গা ছমছম করে।
3: আসুন, এই কবরখানার ভেতর দিয়েই আমাদের যেতে হবে।
2: সত্যি বলতে কি জয়ন্তবাবু, গোলমাল একটা কিছু আছেই, আপনারা যা দেখেছেন তা ভূতের চেয়েও আশ্চর্য, জ্যান্ত মরার কল্পনাও আমি করতে পারছি না।
6: তারা যদি এখানে থাকে তাহলে আপনিও সচক্ষে দেখতে পাবেন।
2: সামনে সামনে ওটা কি, কি বিশাল অট্টালিকা!
3: ওর ভেতরেই আছে সব রহস্যের সমাধান।
2: তার মানে নবাবের আস্তানা এখানে? কিন্তু অত বড় বাড়ি ঘেরাও করতে গেলে তো অনেক লোকের দরকার।
3: না না না না, বাড়ি ঘেরাও করে লাভ নেই, কনস্টেবলরা

0: ভেতরের উঠানে অপেক্ষা করুক, আমরা ডাকলেই তারা যেন ছুটে আসে। আসুন বাড়ির ভেতরে প্রবেশ করা যাক। না, তারা এখানে নেই।
1: আপনি ঘর ভুল করেননি তো জয়ন্তবাবু?
0: না মোহাম্মদ সাহেব, ঘরের মেঝের দিকে তাকিয়ে দেখুন, ধুলোর উপর ছটা দেহের পরিষ্কার ছাপ রয়েছে।
2: জয়ন্ত ঠিক কথাই বলছে, আমার নাকেও পচা মরার গন্ধ আসছে।
3: সত্যি সেদিন এখানে মরা পচা গন্ধ ছিল,
1: কিন্তু কিন্তু গেল কোথায় তারা?
0: চলুন তো দোতলায় সেই ঘরটাতে যেখানে নবাব আহত হয়েছিল, আসুন।
1: কই কই, এ ঘরেও তো কেউ নেই। বাড়ির সব ঘরই যে এমন খালি দেখবো তাতে কোনো সন্দেহ নেই। চলুন চলুন চলুন জয়ন্তবাবু, ফিরে যাওয়া যাক।
0: দাঁড়ান দাঁড়ান মোহাম্মদ সাহেব, অত হতাশ হওয়ার কোনো কারণ হয়নি। মাটির দিকে তাকিয়ে দেখুন,
1: জমাট বাঁধা রক্তের দাগ।
0: হ্যাঁ, রক্তের দাগ। সেদিন মানিকের গুলিতে নবাবের পা জখম হয়েছিল।
1: কিন্তু জখম পা নিয়ে নবাব গেল কোথায়?
0: ওই দেখুন, রক্তের দাগটা ওই দেওয়ালের গায়ে শেষ হয়েছে।
1: হ্যাঁ, সে তো দেখতে পাচ্ছি, কিন্তু নবাব কোথায়? আমার মনে হয় জয়ন্তবাবু, নবাব বোধহয় অন্য দিক দিয়ে পালিয়েছে।
0: না না না না না না মোহাম্মদ সাহেব, নবাব এইখানেই আছে, কোথাও যায়নি। কারণ রক্তের একটা রেখাই দেওয়ালের গায়ে শেষ হয়েছে। নবাব ঘর থেকে বেরিয়ে গেলে রক্তের আরেকটা রেখা দেখতে পাওয়া যেত।
3: কিন্তু নিরেট দেয়ালের সামনে গিয়ে নবাব অদৃশ্য হলো কেমন করে? এটা তো অলৌকিক কাণ্ড।
0: না মানিক, অলৌকিক নয়। দেখো দেখো দেখো, দেওয়ালের গায়ে দুটো কড়া। এসব শেখ গেলে পুরনো বাড়িতে প্রায় গুপ্ত দ্বার থাকে। মানিক, কড়া দুটো ধরে জোরে টান মারো তো।
3: বেশ।
0: ওই দেখো, দেওয়ালের পেছনে একটা সরু পথ দেখা যাচ্ছে।
3: তাই তো,
0: সবাই রিভলভার হাতে নাও, সাবধানে এসো।
3: জানো তো, ওই দেখো সামনে একটা বিশাল দরজা, দরজার ভিতর থেকে বন্ধ।
0: আমার অনুমান যদি ভুল না হয়, দরজার ওপারেই আমরা নবাবের সাক্ষাৎ পাবো। কিন্তু এখন তো দরজাটা ভাঙা দরকার। ঠিক আছে, আরেকবার নিজের শক্তি পরীক্ষা করেই দেখা যাক। ওই দেখুন মোহাম্মদ সাহেব, আপনার নবাব উপস্থিত এখানে, দেখেছেন?
4: আমার কি সাহস, আমাদের দেখে দাঁত বাক করে হাসছে।
0: সালাম আলীনগরের সম্রাট, ঘরের ভেতরে যেতে পারি কি?
5: এসো।
0: তোমার সেই জীবন হারা জীবন্তের দল কোথায়?
5: বড় হঠাৎ এসে পড়েছো, তাদের জাগাবার আর সময় পেলুম না।
0: এ জীবনে আর সময়ও পাবে না।
4: ওরে বাবা, এই যে মরা।
1: তাই তো, ঘরের এক পাশে পাশাপাশি শুয়ে আছে ছটা মূর্তি, কিন্তু কিন্তু মনে হচ্ছে সবকটে প্রাণহীন।
0: ওদের বুকে হাত দিয়ে দেখুন, শ্বাস প্রশ্বাসের কোনো চিহ্ন নেই।
1: গায়ে হাত দেওয়া দরকার নেই, দূর থেকে বুঝতে পারছি এগুলো মরা।
3: এই মরাগুলোই সেদিন বেঁচে উঠেছিল।
4: কি সর্বনাশ, আওয়াজই ধরা জেগে ওঠে, আওয়াজই তেড়ে আসে।
5: ভয় নেই, ওরা কেউ আর জাগবে না। এইবার আমিও ওদের মতো ঘুমিয়ে পড়ব।
0: তুমি ঘুমিয়ে পড়বে মানে?
5: তুমি কি ভেবেছো জ্যান্ত নবাবকে এখান থেকে নিয়ে যাবে? না না, তা পারবে না। এই দেখো,
0: তুমি বিষ খেয়েছো?
5: হ্যাঁ, তোমরা হঠাৎ এসে পড়লে ওদের জাগাতে পারলাম না। বিষ না খেয়ে উপায় কি?
1: তুমি সত্যি সত্যি ওদের জাগাতে পারো?
5: পারি, অবিশ্বাস হচ্ছে দেখবে।
4: আর দেখে দরকার নেই, আমার খুব বিশ্বাস হয়েছে।
5: তোমরা কি বিশ্বাসযোগ্য মানুষের কথা শোনোনি? আমি বহু সাধনায় সেই বিদ্যা অর্জন করেছি, নানান দেশের কবর খুঁজে খুঁজে বেছে বেছে খুব জোয়ান মোড়া আমি তুলে এনেছি। যখন দরকার হয় তখন আমি তাদের নিজের আত্মার অংশ দিই, এরা আমার হুকুমে চলাফেরা করে। আর কিছু জানবার আছে? আমার ঘুমোবার সময় ঘনিয়ে এসেছে।
0: তুমি মেয়ে চুরি করতে কেন?
5: বলেছি তো, আমি আলীনগরের সম্রাট, আমার বেগমের দরকার নেই, তাই তো আমি মেয়ে ধরে এনেছি। কিন্তু একজনও আমার বেগম হবার উপযুক্ত নয়।
3: আমার আমার বোনকে কোথায় লুকিয়ে রেখেছো?
5: পাশের ঘরে গিয়ে দেখো, ওই কোণের দিকে দরজা ঠেললেই ঘর দেখতে পাবে।
6: দাদা
3: শিলা,
5: চেহারা হয়েছে তোর?

0: দাদা, দাদা ওই ভয়ঙ্কর মড়াগুলো ওখানে শুয়ে রয়েছে, আমাকে বাইরে নিয়ে চলো দাদা।
1: কোনো ভয় নেই, ওরা আর কাউকে ভয় দেখাতে পারবে না, ওদের আমরা মাটির তলায় পুঁতে ফেলবো।
2: তোমরা সব এখান থেকে চলে যাও, আমাকে শান্তিতে মরতে দাও।
3: না না, তা হয় না, তোমার মৃত্যু সচক্ষে না দেখে আমরা এখান থেকে যাব না।
2: আমার মৃত্যু নিশ্চিত, তোমরা চলে যাও।
3: না, তোমাকে আমরা বিশ্বাস করি না।
2: কি এত বড় স্পর্ধা? আলীনগরের সম্রাটের কথাকে তুমি বিশ্বাস করতে পারছ না? এর জন্য তোমাদের শাস্তি পেতেই হবে।
4: গায়ে গুলি লাগলো, কিচ্ছু হচ্ছে না। জয়ন্তবাবু, জয়ন্তবাবু কিছু একটা উপায় বের করুন।
5: মানিক, মানিক, নবাবকে ধাক্কা মেরে ফেলে দাও, ও আমার মড়াগুলোকে যা দিয়ে তুলছে, তাড়াতাড়ি জোরে ধাক্কা মারো।
4: মড়াগুলো আবার শুয়ে পড়েছে, যাক বাবা বাঁচিল।
3: যাক বাবা, মানুষ পিশাচের আতঙ্ক এতদিনে দূর হলো। ধন্যবাদ জয়ন্তবাবু, ধন্যবাদ।

0: হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী অবলম্বনে মানুষ পিশাচ রহস্য নাটক শুনলেন। বেতার নাটক কল্যাণ ঘোষ। অভিনয় করেছেন সুন্দরবাবু, বলাই মুখোপাধ্যায়, মোহাম্মদ প্রশান্ত পাল, পরেশ মতিলাল সেন, নিশীথ দেবজ্যোতি ঘোষ, শীলা স্বপ্না বন্দ্যোপাধ্যায়, অমিয় অসীম মুখোপাধ্যায়, নবাব সুতেজ সাত্ত্বিক, মানিক বিপাশ কুরি, আর জয়ন্তর ভূমিকায় দেবরাজ রায়।
1: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে শুনছেন এই মুহূর্তের খবর, পড়ছি বার্তাপতি মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জন্য নবনিযুক্ত 51,000-এরও বেশি যুবক যুবতীদের হাতে নিয়োগপত্র প্রদান করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি নবনিযুক্তদের উদ্দেশ্যে বলেন, এই যুবক যুবতীরা আজ এমন সময়ে সরকারের সঙ্গে যুক্ত হয়েছেন যখন দেশ বিকশিত ভারত গড়ে তোলার মতন বড় লক্ষ্যে এগিয়ে চলেছে। নবনিযুক্তদের সেই লক্ষ্যে অংশ নিতে হবে বলে তিনি জানান। পাশাপাশি যুব সম্প্রদায়ের প্রতিনিধি হওয়ার কারণে অন্যান্য যুবদের প্রতিও দায়িত্ব নিতে এবং তাদের চাহিদা উপলব্ধি করে কাজ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। মুর্শিদাবাদের রেজিনগরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিবিরের প্রার্থী রবিউল আলম চৌধুরীও তার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তিনবারের প্রাক্তন বিধায়ক রবিউল জানিয়েছেন, মমতা ব্যানার্জি এবং কুণাল ঘোষের সঙ্গে তার এ বিষয়ে কথা হয়েছে। দলনেত্রীর নির্দেশে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন তিনি। আজ থেকেই প্রচারেও নামবেন তিনি। মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফুটবল খেলোয়াড় প্রতীকেই নির্বাচন তিনি লড়বেন। একাধিক কর্মসূচিতে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল পুরুলিয়া যাচ্ছেন। টামনা থানা এলাকার কারাডিতে করম উৎসবে যোগ দেবেন তিনি। এজন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী করম নৃত্য পরিবেশন করবে বেশ কিছু দল, থাকছে বিশেষ প্রদর্শনী। মুখ্যমন্ত্রী জেলায় প্রশাসনিক বৈঠকেও যোগ দেবেন। উল্লেখ্য, করম পুজো উপলক্ষে আগামী মঙ্গলবার 22শে সেপ্টেম্বর পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ভারত নেপালকে আরও 11 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে ওষুধ, তাঁবু, হাইজিন কিট, স্লিপিং ব্যাগ সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। সমাজ মাধ্যমের একটি বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, নেপালের পুনর্গঠনের কাজে ভারতের সাহায্য অব্যাহত থাকবে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলের সুপার সিক্সের ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়েন্ট মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলছে। বারাসাত স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে বিকেল 3টায়।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকার দেশের যুব সমাজকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে তাদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর সর্বদা গুরুত্ব দিয়েছে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ 20তম রোজগার মেলায় শ্রী মোদী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে 51,000 নবনিযুক্তের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। তিনি বলেন, বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ দ্রুত বৃদ্ধির লক্ষ্যেও সরকার কাজ করছে। এই লক্ষ্যকে সামনে রেখেই প্রায় 1,00,000 কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গের কালিম্পং থেকে অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে পুলিশ আজ 28 বছর বয়সী এক আফগান নাগরিক সৈয়দ বিলাল খানকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কয়েক মাস ধরে কালিম্পং শহরে ভাড়াটে হিসেবে অবৈধভাবে বসবাস করছিলেন তিনি। জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি আফগানিস্তানের নাগরিক এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন বলেছেন, বিশ্বের সেমিকন্ডাক্টর ডিজাইন কর্মী শক্তির প্রায় 20% বর্তমানে ভারতের। ডিজাইন ক্ষেত্রে প্রতিভার বিকাশে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। প্রায় 85,000 ডিজাইন ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি চলছে বলেও জানান তিনি। নতুন দিল্লিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, দক্ষতা উন্নয়নের সব ক্ষেত্রে সরকার অগ্রাধিকার দেবে, বিশেষ করে সেমিকন্ডাক্টর উৎপাদনে জোর দেওয়া হবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ আজ শিলিগুড়ির উত্তরকন্যায় দার্জিলিং ও কালিম্পং জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। পাহাড় ও ডুয়ার্সে উন্নয়নমূলক কাজ, পঞ্চায়েতের পরিস্থিতি, জিটিএ এর কার্যক্রম এবং কর্মী ঘাটতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। পরে সাংবাদিকদের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, বিডিওদের সঙ্গে কথা বলে সমস্যাগুলি চিহ্নিত করা হয়েছে। একাধিক কর্মসূচিতে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল পুরুলিয়া যাচ্ছেন। টামনা থানা এলাকার করাড়িতে করম উৎসবে যোগ দেবেন তিনি। এজন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী করম নৃত্য পরিবেশন করবে বেশ কিছু দল। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন। সাত

0: সময় ছবিতে যাকে একদম রাখতে চাই না সেটা হচ্ছে আর এই প্রচন্ড ঝড় বৃষ্টি। বিকজ প্রথমেই যেটা বলে দিতে হয় সেটা হচ্ছে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে আগামী 2-3 ঘন্টার মধ্যে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আর সাথে 30-40 কিলোমিটার বেগে একটা মানে ঝোড়ো হাওয়া বইতে চলেছে। তাই যে যেখানে যাওয়ার আছে একটু সাবধানে বেরিও প্লিজ।
1: হ্যাঁ, কিন্তু ঝোড়ো হাওয়ার চোটে একটা জিনিস তো ঝড়ের বেগে একদম উঠেই চলে গেছে, মানে উড়েই চলে গেছে অলমোস্ট, কিন্তু সেটাকে উঠতে দেওয়া যাবে না, তার কারণ সময়টা টিক টিক টিক টিক করে ওই জায়গাটাতেই চলে এসেছে যখন ইটস দ্য টাইম ফর
2: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। Weekend Cafe, Weekend Cafe.
1: Yes, of course. Weekend Cafe time আর Weekend Cafe তে একদম প্রথমেই যে কণ্ঠস্বরটা আপনি শুনতে পেলেন, যেখানে আপনাকে ঝড়ের খবর দিল, সেটা নান আদার দ্যান অরুণিতার, এবং সঙ্গে যাকে শুনতে পাচ্ছেন সেটা নান আদার দ্যান, ইয়েস ইউ গেস দ্যাট রাইট, মহুয়ার।
0: And it's 4 PM, 7:04 PM আর তখন কিন্তু AM তোমাদের সঙ্গে চলে এসেছি
1: আড্ডা দিতে, চলে এসেছে AM,
0: হ্যাঁ চলে এসেছি আড্ডা দিতে আর উইকেন্ড ক্যাফেতে থাকবো আমরা। এখন অনেকটা সময় তোমাদের সঙ্গে অনেক রকম বকবক হবে, অ্যান্ড সেই বকবকের মধ্যে যেটা প্রথমেই বলতে ইচ্ছে করছে সেটা হচ্ছে পূজোর শপিং শুরু করলে কি এই ঘামে ভেজা আবার বৃষ্টিতে ভেজা মাঝে মধ্যে কড়কড় করে বাজ পড়া তার মাঝখানে পূজোর শপিং শুরু হলো কি?
1: নাহলে
0: ওই যে টেলার দাদা কিন্তু এরকম ভালো করে বলবে না, টেলার দাদা বলবে একদম নেবো না তোমার জিনিস, শাড়ির পলস লাগাবো না,
1: একদম বাতিল বাতিল।
0: দেখো প্রচন্ড সুন্দর করে শাড়ি নিয়ে গান গাইছে নাকাসা জিজ, কিন্তু টেলার দাদার কাছে গেলে এত ভালো কিছুর আশাই করো না।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ও ইয়েস উইকেন্ড ক্যাফে। ঘড়ির কাঁটা বলছে 4:10 হয়ে যা, 4:12 ছুঁই ছুঁই। আর তোমার জামা কাপড় কেনার যে মানে ব্যবস্থা, মানে যদি মনে হয় যে অনেক দিন একটা ছুটি পাওয়া যাচ্ছে না, একটা উইকেন্ড দরকার, অনেকেরই তো শনিবারের অফিসের ব্যাপার থাকে, শুধুমাত্র সানডেটাই ভরসা, তাহলে তাদের জন্য বিশ্বকর্মা বাবাজি আমাদের জন্য ফ্রিতে একটা ফ্রাইডে ছুটি দিয়েছিল, আর হালকা ছুটি।
2: হ্যাঁ,
1: তো ওই হালকা ছুটিতে অনেকে গিয়ে কেনাকাটা করেছেন, জামা কাপড় কিনেছেন, আনন্দ করেছেন, মজা করেছেন, কিন্তু বিশ্বকর্মা পুজো,
2: বিশ্বকর্মা পুজো মানে ওই ছাদে গিয়ে ঢিল দে দে রে ভাইয়া করে ঘুড়ি ওড়ানো, আর যে ভোকাটা করে আওয়াজ করা, এটার মধ্যে ভাই একটা আলাদা ব্যাপার আছে।
1: ইয়েস, একটা মজা আছে। মানে এমনি প্রচুর লোক পুজো বলতে, কিন্তু এটা সত্যি চোখের মধ্যে মানে মানে চোখের সামনে ভেসে ওঠে আর কি ব্যাপারটা। তো কিন্তু ওই যে ঘুড়ি খেয়ে ছাদ ওড়াবেন না,
2: ঘুড়ি খেয়ে ছাদ কেউ ওড়াইনি, মানে সেটার ব্যাপারে আমি যাচ্ছি না, কিন্তু ঘুড়ি কাল উড়েছে, বহু ধরনের ঘুড়ি উড়েছে, এবং সেটা নিউ টাউনে একেবারে ফেস্টিভ্যাল আকারে।
1: হ্যাঁ, কিন্তু ঘুড়ি মানে ঘুড়ি ওড়বার

0: স্বপ্ন, কিন্তু ঘূর্ণিঝড় সেখানে কোনো রকম বাদ সাধতে পারিনি। আর ঘূর্ণিঝড়ের খবর, মানে তুমি একটু আগে ঝড়ের খবর বলছিলে, ঘূর্ণিঝড়েরও ইনফ্যাক্ট খবর রয়েছে। যাই হোক, ব্যাক টু নিউ টাউন ঘুরি ফেস্টিভ্যাল।
1: হ্যাঁ, মানে হঠাৎ মেয়েটা যে কেন ঘুড়ি থেকে ঘুড়িতে চলে গেল,
0: ঘূর্ণিঝড়
1: উঠতে পারছি না,
0: নির্দেশ নেই, এই জাস্ট চলে যায় আর কি।
1: মানে ম্যাডাম ঘুড়ি খেয়ে ছাদে রয়েছেন কিনা বুঝতে পারছি না। এনিওয়ে,
0: আমি স্টুডিওতেই রয়েছি, 107 স্টুডিও।
1: মানে আমি বিষয়ে আসি।

0: হয়েছে রং বেরঙের ঘুড়ি।
1: হুম,
0: তো সেই সমস্ত কিছু মিলে কিন্তু এই যে একটা পুজো পুজো ভাব, এই যে একটা ফেস্টিভ ফেস্টিভ মুড, সেই ব্যাপারটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর তাই চলো ঘুড়িতে আর একটু মাঞ্জা দিয়ে আসি আর কি, কারণ অলরেডি মাঞ্জা দেওয়ার জন্য লোকজন দোকানে ঘুরে বেড়াচ্ছে, পুজোর মাঞ্জাটা কেমন হবে
1: দিতেই হবে, ওটা নিয়ে কোনো প্রশ্ন নেই, ওটা নিয়ে কোনো মানে দ্বিমত নেই, ওটা হতেই হবে।
0: হুম, কিন্তু তার আগে তো ঘুড়ির মাঞ্জার দিনটা গেল আর কি। ইনফ্যাক্ট তার রেস এখনো চলছে, দু একটা ঘুড়ি আজকেও রোদেতে দেখতে পাওয়াই যাবে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: হ্যাঁ, আমি জানি মাঞ্জা আর ঘুড়ির সুতোয় টান দেওয়া, এতে টাইম কাটালে তো হবে না, কিন্তু যেটা আসল বিষয় সেটা হচ্ছে তোমাদের সঙ্গে গপ্পের একটা টপিক, যেটা দিয়ে আর কি তোমার আমার মধ্যে গপ্পটা শুরু হয়।
2: হ্যাঁ, শুরু হয় আর গপ্পটা চলতে থাকে, গপ্পটা গোটা প্রোগ্রামটার মধ্যেই ঘুরে ঘুরে আসে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ওই মাঞ্জাটা কিন্তু বেশি ধারালো হয়ে গেলে যে মাঞ্জা দিচ্ছে তারও হাতটা ট্যাক করে কেটে যেতে পারে, সেটা থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। মানে তার কারণ হচ্ছে যে আপনি কি সেই ব্যক্তি যিনি যখন একা থাকেন তখন নিজেকে একেবারে একটা সেলিব্রিটি মনে করেন এবং নিজের ব্যাপারে নিজেই স্পিচ দিতে থাকেন, বা মনে করুন আপনার মনে হলো যে আপনি যখন একা রয়েছেন তখন আপনি প্রাণ খুলে গান গাইবেন এবং আপনাকে মানে দ্য লেজেন্ড সিঙ্গার হিসেবে উপাধি দেওয়া হবে। তো আমার কাছে যেটা মনে হতে পারে যে আমি এটা করছি, এটা আমার জন্য একদম ভেরি স্পেশাল এবং এটা আমার কাছে একটা ভীষণ সিক্রেট জিনিস যেটা আমি হয়তো চাইছি না, বাট অ্যাকচুয়ালি হয়তো সেটা
1: মধ্যে কথা হচ্ছে তোমার যদি কোনো হিডেন ট্যালেন্ট থাকে যেটাকে তুমি আর কি সবার সামনে প্রকাশ করতে চাও না,
2: কিন্তু তোমার
1: কাছে ইউ হ্যাভ, তুমি জানো ইউ হ্যাভ দ্যাট হিডেন ট্যালেন্ট।
2: হ্যাঁ, তো সেটা যখন হয়তো আপনি একা ঘরে থাকছেন বা তুমি একা ঘরে থাকছো তখনই তুমি সেটা করছো। আমার প্রশ্নটা হচ্ছে একা ঘরে তুমি ঠিক কতটা অদ্ভুত, তাই মন খুলে শেয়ার করে ফেলো সেই সমস্ত অদ্ভুতরে খামখিয়ালি অভ্যেস, যেটা যে কোনো অভ্যেস হতে পারে, যা ইচ্ছে হতে পারে, যেটা শুধুমাত্র তুমি যখন একা থাকো তখনই করো। সেটা
1: উত্তরটা কিন্তু মজার হতে হবে।
2: হ্যাঁ, উত্তরটা মজার হতে হবে।
1: 9903653992 খোলা রয়েছে তোমারই জন্য, চলে এসো, তুমি সেখানে এসে জানিয়ে ফেলো চটপট করে তোমার কোনো হিডেন ট্যালেন্টের কথা, যেটাকে হয়তো মানে ঠিক লোকের কাছে প্রকাশ করতে চাও না, হয়তো কেউ অদ্ভুত ভাবতে পারে বা সামহাও, বাট ইউ নো
2: সেটাকে নার্চার করো,
1: বাট ইউ নো ইউ হ্যাভ দ্যাট ট্যালেন্ট, তো সেটা তুমি আমাদেরকে জানিয়ে ফেলো। আপাতত তোমার জন্য বনি চক্রবর্তী অ্যান্ড কুনাল গাঞ্জাওয়ালা উইথ উই আর অ্যাওয়ে ফ্রম দ্য মুভি দুই পৃথিবী।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: প্রশ্নটা ছিল যেটা, সেটা আরেকবার বলে দিচ্ছি, জাস্ট আরেকবার বলে দিচ্ছি ছোট্ট করে। সেটা হচ্ছে যে আমরা জানতে চেয়েছিলাম 9903653992 তে যে একা ঘরে তুমি কতটা অদ্ভুত, তোমার সেই হিডেন ট্যালেন্টটা যেটা তুমি

0: ঘরে নার্চার করো, সেটা তুমি চাইলে সবার সামনে আনতে পারো, তুমি জানো সেটা তুমি খুব ভালো করে করতে পারো, কিন্তু তুমি একটু একাই করতে পছন্দ করো। তো তোমার সেই স্পেশাল ট্যালেন্টটা, সেই সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা আমরা জানতে চেয়েছিলাম। আমরা কারা? আমরা রয়েছি অরুণিতা আর মহুয়া, রয়েছি 107 FM রেইনবোতে, নিয়ে উইকেন্ড ক্যাফে, বলো।
1: ওকে, সৌগত সোনারপুর থেকে মেসেজ করছে, বলছে, হাই দিদিরা, আমি বাড়িতে একা থাকলে শুধু ঘুমাই আর জেগে থাকলে ফোনে গেম খেলি।
0: মানে ঘুমানোটাও ট্যালেন্ট
1: একদম,
0: এবং গেম খেলাটাও ট্যালেন্ট
1: একদম। সেটাই ও বলেছে আর কি। ও মানে একা থাকলে গেমটা খেলে কেন, মা থাকলেই বকবে যে আবার তুই ফোনে গেম খেলছিস,
0: এই ফোনটা তো মানে ছুঁড়ে ফেলে দেবো।
1: এই যে এইটার ভয়ে মোটামুটি ও এটাকে ট্যালেন্ট বলে কনসিডার করলেও এটাকে লুকিয়ে রাখে কিন্তু। এনিওয়ে, তোমাদেরকে একজনের ট্যালেন্টের গল্প শোনাই,
0: ভয়ঙ্কর ট্যালেন্ট,
1: ভয়ঙ্কর ট্যালেন্ট। তো কে, উনি কোথায় থাকেন জানতে চেয়েও না, কারণ সমাজ মাধ্যমে এই ভিডিওটি আর কি ভীষণভাবে ভাইরাল হয়েছে। দ্যাট ইজ, একজন যেটা করেছেন সেটা হচ্ছে একজন অটো চালক, তিনি অটো চালিয়ে যাচ্ছেন এবং অটোর ওপরে একটি কুমির শুয়ে আছে,
0: মা গো বাবা।
1: এবার সেই কুমিরকে নিয়ে তিনি বাই বাই করে অটো চালিয়ে চলেছেন। তো এই যে অটো চালিয়ে চলেছে, সেই ভিডিও দেখে লোকজনের মোটামুটি চক্ষু চড়ক গাচ্ছে, এই কী ব্যাপার রে বাবা, খুব সাহসী চালক যে এইভাবে মানে কুমিরকে বন্ধু বানিয়ে একদম সঙ্গে করে নিয়ে চলেছে যেখানে যাচ্ছে।
0: ভিডিওটা যেটা দেখা যাচ্ছে,
1: মানে ব্যাপারটা হাতি মেরে সাথীর বদলে কুমির মেরে সাথী হয়ে গেছে,
0: মানে মোটামুটি ইন্ডিয়ান অটো সেটা দেখে বোঝা যাচ্ছে। এবং এই ভারতবর্ষে কোন কোন জায়গায় কুমির পাওয়া যায়, তার মধ্যে খুব বিখ্যাত জায়গার নাম আমার মনে পড়ছে, সেটা হচ্ছে সুন্দরবনের বিভিন্ন দ্বীপ।
1: তো এনিওয়ে, তো এটা যেখানকারই হোক, আপাতত তো নামটা লেখা নেই, তবে হ্যাঁ অনেকেই কিন্তু সন্দেহ করেছে এটা আবার এআই দিয়ে বানানো নয় তো। তো এনিথিং ক্যান বি হ্যাপেন, বাট ভিডিওটা দেখে যতটা মনে হচ্ছে ভিডিওটা সত্যিই হবে। এনিওয়ে, এই ধরনের লোচায় উলফাত আমরা খুব সুর করে শুনি বরং, আর যিনি যা ঘটাচ্ছেন ঘটান তিনি, যদি
0: সাবধানে থাকতে হবে।
1: এটা কুমিরের সঙ্গে বন্ধুত্বটা সুন্দরভাবে করে নিতে পারেন, কুমির যদি তাকে কোনো ক্ষতি না করে তাহলে ক্ষতি কি।
0: বলেছে ও ও কুমির তোমার জলকে নেমেছি, কুমির বলেছে ও ভাই অটো ভাই তোমার অটোয় উঠেছি,
1: ব্যাপারটা সেরকম হয়ে গেছে। এনিওয়ে, অ্যান্ড অল দ্য লোচায় উলফাতিস যখন মিউজিক্যালি শোনা যায়, ইটস গুড অ্যাকচুয়ালি, বাই বেনিদাল ফ্রম দ্য টু স্টেটস।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: আচ্ছা, দুর্গাপুজো এসে গেছে মানে তো অনেক রকম ব্যাপার, শুধুমাত্র তো জামা কাপড় কিনবো, আনন্দ করব, প্ল্যানিং করব সেটা তো নয়, তার সঙ্গে একটু সাজুগুজু করতে হবে।
2: মানে সাজুগুজু মানে ভীষণ ভাবে, মানে পার্লারের এখন দেখবে ভর্তি ভর্তি স্কিম, আপনি এই এত রকম ট্রিটমেন্ট এই এই এই পেয়ে যাচ্ছেন এই টাকায়,
1: এই টাকায়, এবং তার সঙ্গে এইটা এইটা এটা ফ্রি।
2: হ্যাঁ, তার সঙ্গে আবার ফ্রি গিফট,
1: তারপরে আবার বলে দেবে যে তার সঙ্গে মানে আপনি তার সঙ্গে মাত্র 200 টাকা বা মাত্র 300 টাকা দিয়ে দিলে আপনার একটা 6 মাসের কার্ড হয়ে যাবে, প্রত্যেক মাসে আসবেন, আপনার প্রত্যেক মাসে আমরা 25% অফ করে দেবো। মানে কাস্টমারটাকে একদম সুন্দরভাবে রাখা যায়, বিজনেস স্ট্র্যাটেজি,
2: বিভিন্ন রকম স্ট্র্যাটেজি রয়েছে।
1: কিন্তু অনেকে আবার
2: নিজেকে সুন্দর রাখার স্ট্র্যাটেজি, নিজেকে সুন্দর রাখার স্ট্র্যাটেজি করতে গিয়ে অনেকে যে কত কি করে ফেলেন তার কি কোনো ধারণা আছে?
1: ধারণা মানে ধারণার ঊর্ধ্বে গিয়ে ব্যাপারটা, মানে একটা কথা আছে না, গল্পের গুরু গাছে ওঠে, মানে এটা হচ্ছে ধারণা,
2: এটা গল্প নয়,
1: এটা ধারণা,
2: ধারণা সত্যি
1: চাঁদে চলে গেছে,
2: একদম সত্যি ধারণা, দ্যাট ইজ মানে ধারণাও বলবো না, সত্যি ঘটনা।
1: হ্যাঁ,
2: বিষয়টা হয়েছে কি, একজন মহিলা, অবশ্যই এদেশীয় নয়, তিনি মানে চীনের, 75 বছর বয়সে নিজের বাড়ি এবং সারা জীবনের যা সঞ্চয় প্রায় 4 কোটি টাকা পার্লারে দিয়ে এসেছেন।
1: মা গো, মানে ভারতীয় মুদ্রায় 4 কোটি টাকা,
2: হ্যাঁ
1: ভাবা যায়।
2: এবং সেটা কেন করেছেন না, তার বিষয়টা চাই যে তার 75 বছর বয়স কিন্তু ত্বক চাই প্রচন্ড টান টান,
1: মানে সারা জীবন আমি অনেক কষ্ট করেছি, এবার শেষ বয়সে আমি আমার নিজের পরিচর্যা করব, সেলফ লাভ, সেলফ কেয়ারের একটা পরামর্শ থাকবে।
2: মানে উনি ঠোঁটে ট্যাটু করিয়ে এবং ভ্রুতে মানে মেরিডিয়ান ম্যাসাজ এবং বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিয়ে যেটা দেখা গেছে যে যা চিকিৎসা উনি করেছেন, মানে স্কিন ট্রিটমেন্ট যা যা করেছেন, তাতে প্রায় 4 কোটি টাকা,
1: মানে 4 লক্ষ বলেও সরি এসে যাচ্ছে, মানে হয় না, আরে আরো বেশি, আরো বেশি,
2: আরো বেশি, আরো বেশি করতে করতে মোটামুটি ব্যাপারটা 4 কোটি টাকায় পৌঁছে গেছে। তবে এখানেই কিন্তু শেষ নয়, এর মধ্যে হ্যাঁ সেখানেও বাকি আছে, এবং রূপচর্চার জন্য খরচা করতে গিয়ে তিনি কোনো এক সময় তার গয়নাও বিক্রি করে দিয়েছেন।
1: মানে এটা মহিলার প্যাশন,
2: এবং সেই করে মোটামুটি প্রায় 42 লক্ষ টাকার দিয়ে তখন একবার

0: ট্রিটমেন্ট করিয়েছিলেন। আর আপাতত
1: কম বয়সে,
0: হ্যাঁ আপাতত কিন্তু 4 কোটি টাকা তিনি সমস্ত কিছু মিলে তার ত্বক টান টান রাখতে গিয়ে খরচ করে ফেলেছেন।
1: আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই
0: সময়ের মধ্যে,
1: যে দেখো পার্লারে মোটামুটি গিয়ে সাজুগুজু করা সেটা একটা অন্যরকম জিনিস, সেটা সবাই পছন্দ করে বা এক একজনের প্রেফারেন্স এক এক রকম, মোটামুটি কেউ না কেউ কোনো না কোনো সময় গেছি, কিন্তু কতটা কতটা এক্সপেন্স করতে তুমি পছন্দ করবে?
0: না ভাই, না ভাই, এ যা মোটামুটি নিউজ পড়েছি এরপরে আর কোনো নিজেকে নিয়ে কথাই বলতে চাই না, চুপচাপ আপাতত একটা গানে চলে যাই। মোটামুটি চাইনিজ ঘটনা থেকে সোজা ইন্ডিতে, মানে ইন্ডিয়ায় ফিরে আসি, অ্যান্ড ইন্ডি পপ তোমাদের জন্য এই মুহূর্তে বাই সোনু নিগম।
2: এফএম রেনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: Yes, both the Lalonas are on the floor. আমরা রয়েছি 107 FM রেইনবোতে।
1: ওগো লালনা, ধুলো উড়িও না।
0: বাবারে বাবা, ধুলো কি উড়বে? ঘূর্ণিঝড়ে তো একেবারে সমস্ত কিছু মানে ঝোড়ো হাওয়ায় উড়ে চলে যাচ্ছে। ঘূর্ণিঝড় হাওয়া আসার
1: মানে ঝোড়ো ব্যাটিং চলছে চারিদিকে।
0: ঝোড়ো ব্যাটিং চলছে ডিসেম্বরের মধ্যে, কিন্তু তিনটে ঘূর্ণিঝড় আসতে পারে। বলতে দাও, বলতে দাও, বলতে দাও। মানে ঘূর্ণিঝড়ের খবর বলতে দেবে না।
1: না, বলতে দেবো।
0: বলো দুগ্গা মাই, কি বলতে দেবে?
1: আমার এই মুহূর্তে যেটা মনে পড়ে গেল, যেটা বলতেই হবে, দ্যাট ইজ ক্যাটরিনা কাইফ।
0: ক্যাটরিনা
1: যাকে নিয়ে এই
0: মুহূর্তে ঘূর্ণিঝড়ে চলে গেলাম, ক্যাটরিনা কাইফ।
1: হ্যাঁ হ্যাঁ, যাকে নিয়ে এই মুহূর্তে প্রচুর চর্চা, প্রচুর মানে প্রচুর মানুষজন তার পোস্টপার্টাম বিউটিকে কেউ খুব প্রেজ করছে, আবার কেউ ক্যাটরিনা কাইফকে নিয়ে প্রচুর চর্চা করছে। অ্যান্ড তাদের জন্য বলি, প্লিজ একটু ফ্ল্যাশব্যাকে তাকাও, একটু ফ্ল্যাশব্যাকে তাকাও। মনে করো যখন ক্যাটরিনা কাইফ প্রথম এন্ট্রি নিয়েছিল ম্যায়নে প্যার কিউঁ কিয়াতে, অ্যান্ড জাস্ট and just remember
0: kano tar pore to aro onek kichu chole
1: geche onek kichu chole geche
0: ganga diye kano ganga mane arab sagor diye onek dheu
1: ganga theke temps onek jol boriye goriye geche byapar ta seta noy that is she jokhon ar ki career e entry niyechilo motamoti dhore nao sei 2005 sal sei shomote jokhon oi just chill chill gaan ta take dekha giyechilo tumi jotoi just chao chao bole thako na kano actually byapar ta is chill and katrina kaif er beauty তখনও যেরকম ছিল এখনও ঠিক ততটাই
0: সিজলিং,
1: ততটাই সিজলিং অ্যান্ড চিলিং। তো তাই এনজয় দ্য সং। ফ্ল্যাশব্যাকে আজকে তোমার জন্য কিন্তু রয়েছে ম্যায়নে প্যার কিউঁ কিয়া থেকে সোনু নিগম আর জয়েশ গান্ধী।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: হ্যাঁ হ্যাঁ, লেটস গো তো বটেই। বিষয়টা হচ্ছে, আমরা মানে আবার টপিকে ফিরে আসি। দ্যাট ইজ, তোমাদেরকে আজকে টপিক দেওয়া হয়েছিল যে বন্ধ ঘরের মধ্যে নিজের যে হিডেন ট্যালেন্টটাকে নিজের মধ্যে রেখে দাও, কারোর কাছে খুব একটা এক্সপ্লোর করতে চাও না। সেই ট্যালেন্টটা কি, যেটা তুমি জানো যে তুমি ভীষণ ভালো পারো, বাট খুব একটা কাউকে দেখাতে স্বাচ্ছন্দ্য বোধ করো।
2: কিন্তু আমাদের প্রিয় ভাই বোনেরা আবার অনেকে কান্নাকাটি করতে শুরু করছে, দিদি ভাই আমার মেসেজটা কেন পড়ছে না।
1: হ্যাঁ, প্রকাশ মেসেজ করেছে, বলছে, হ্যালো দিদিরা, আমি প্রকাশ কৈখালি সর্দার পাড়া থেকে। আমার হিডেন ট্যালেন্ট হলো ইলেকট্রনিক্স জিনিস নিয়ে কিছু তৈরি করা। সেটা আমার বাড়িতে খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে। এর মধ্যে আমি একটা মিনি রোবট রেডিও তৈরি করেছি।
2: এটা কিন্তু বেশ মানে সিরিয়াস একটা ট্যালেন্টের ব্যাপার। হ্যাঁ, সিরিয়াস ট্যালেন্টের ব্যাপার। তো প্রকাশ, এটা কোনো না কোনো একটা সময় ডেফিনেটলি তোমার বাড়ির লোকজন বুঝতে পারবেন এবং তোমাকে নিশ্চয়ই ভীষণভাবে মানে ভালোবাসবেন আর কি ব্যাপারটার জন্য।
1: এরপর মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে লিখছেন, গুড আফটারনুন আর জে ফ্রেন্ডস এ এম। আমি বাড়িতে একা থাকলে গানের সঙ্গে লিপ মিলিয়ে রিলস তৈরি করি, সোশ্যাল মিডিয়াতে পরিবেশন করি।
2: আচ্ছা, মানে পরিবেশন করে দাও, লোককে জানিয়ে দিচ্ছি।
1: হ্যাঁ হ্যাঁ,
2: পরে জানানো যাচ্ছে, ওই যে ফোনটা হয়েছে তত নষ্টের গোড়া।
1: সেরকম ব্যাপার তো থাকেই। তো এর পরের মেসেজ কার একটু পড়ে নি চটপট করে, প্রচুর মেসেজ এসেছে। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল থেকে বলছে, দিদিরা পুজো এসেই গেল, অনেক দিন হয়ে গেছে তোমাদের

0: তোমাদের কথা বলো।
1: আমরা কিন্তু লাস্ট উইকে এসেছিলাম, এই এ এম জুটি, অরুণিতা মহুয়া জুটি গত শনিবার এসেছিল, আবার এই শনিবার এসেছি।
0: একদম,
1: যাই হোক যাই হোক, তোমরা মেসেজ করেছো, তোমাদের জন্য আমি একটু চাইছি, প্লিজ একটু চাইছি, একটু হালকা করে, ছোট্ট করে, এই যে এই শব্দটা যখন হয় না, হাততালি শব্দটা তো খুব মজা লাগে, আমার নিজের দারুণ মজা লাগে।
0: আরে দাঁড়াও, হাততালি দেওয়ার কিন্তু অনেক সময় রয়েছে, বাকিদের মেসেজগুলো একটু একটু পড়ে নি,
1: অল্প অল্প করে।
0: রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখছে, গুড আফটারনুন দিদি, ইয়েস আমি সেই ব্যক্তি, যখন আমি একা থাকি আমি গান করার চেষ্টা করি, নিজেই করি, নিজেই শুনি, অথবা গল্প লেখার চেষ্টা করি।
1: গল্পটা কি পাবলিশ হয় নাকি?
0: দ্যাট ইজ গুড। অ্যাকচুয়ালি জানো তো, আমরা অনেক সময় নিজেদের জীবনে যে গল্পগুলো জমাই সেগুলোকে লিখে রাখতে ভালোবাসি, কারণ আমাদের জমে থাকা অনেক অনুভূতি অনেক সময়তেই আমরা প্রকাশ তো করি না। কিন্তু ধরো তুমি একটা কোনো একটা ঘটনা, ছোট একটা ঘটনা চোখের সামনে ঘটতে দেখছো রাস্তায়, এবং তারপর সেটাকে এসে বেশ একটা ছোট গল্পের রূপ দিয়ে দিলে নিজের খাতা পেনের মাধ্যমে,
1: বা তুমি যেটুকু দেখেছো সেটাকে একটা ক্লু হিসেবে নিয়ে,
0: হ্যাঁ মানে এক্স্যাক্টলি ওটাকে একটা ক্লু হিসেবে ইউজ করে, মানে ওই চরিত্রগুলোকে ওখান থেকে পিক করে একটা নিজের মতো করে গল্প লিখে ফেললে, এই গুণ কিন্তু অনেকেরই থাকে। বাই দ্য ওয়ে, নিজেদের এই সুন্দর সুন্দর গুণগুলোকে অবশ্যই নার্চার করো, সেগুলোকে সযত্নে লালন করো আর কি,
1: সযত্নে লালন করো,
0: এবং এই নিজের নিজেটাকে কখনো হারিয়ে যেতে দিও না,
1: লুকিয়ে রাখাটাও একটা কতটা ব্যাপার সেটা জানি না, বাট হ্যাঁ অনেকে হয়তো শাই ফিল করতে পারে, মানে খুব কিরম একটা মনে হতে পারে যে আমি ঠিক এম্বারাসড হয়ে যাচ্ছি, এম্বারাসড হওয়ার কিছু নেই,
0: হ্যাঁ নিজের প্রতিভাকে প্রকাশ করো। বাই দ্য ওয়ে, এই ঘন্টা থেকে আপাতত টাটা বাই বাই, পরের ঘন্টায় যাচ্ছি, সঙ্গে থাকো।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। ভারত আজ ওষুধপত্র, তাঁবু, স্লিপিং ব্যাগ, ফরেন্সিক সামগ্রী সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ত্রাণ হিসেবে নেপালে পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক বলেছে 11 টন ত্রাণ সামগ্রী নেপালের কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, এটি ভারতীয় বায়ুসেনার 9ম ত্রাণ বহনকারী বিমানে করে পাঠানো হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেন, নেপালে দ্রুত ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় ভারত নিজের সহযোগিতা বজায় রাখবে। নেপালের অর্থমন্ত্রী ডক্টর স্বর্ণিম ওয়াগলে বলেছেন, ভারত ও নেপাল নিজেদের সুসম্পর্ক বজায় সমৃদ্ধ করতে যৌথভাবে কাজ করে চলেছে। নতুন দিল্লিতে আজ রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজ আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, পারস্পরিক যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি দুই দেশকেই পরিবেশের ঝুঁকি প্রশমনে ব্যবস্থা নিতে হবে। গুজরাটের উধনা থেকে উকাই সোমগড় স্টেশন পর্যন্ত যান চলাচলের জন্য 4 লেনের রোড ওভারব্রিজ নির্মাণের 133 কোটি টাকা অনুমোদন করেছে ভারতীয় রেল। রেল মন্ত্রক জানিয়েছে, এই সেতুতে 91 কোটি টাকা ব্যয়ে একটি ওপেন ওয়েভ গার্ডার স্থাপন করা হবে। এই ওভারব্রিজ সড়ক যোগাযোগ আরও মসৃণ করবে বলে মন্ত্রক জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকার দেশের যুব সমাজকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে তাদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির উপর সর্বদা গুরুত্ব দিয়েছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ 20তম রোজগার মেলায় শ্রী মোদী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে 51,000 নবনিযুক্তের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। তিনি বলেন, বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ দ্রুত বৃদ্ধির লক্ষ্যেও সরকার কাজ করছে। এই লক্ষ্যকে সামনে রেখেই প্রায় 1 লক্ষ কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা চালু করা হয়েছে। এই উদ্যোগের আওতায় সরকার প্রথম কর্মজীবনে প্রবেশ করছেন এমন তরুণদের 15,000 টাকা পর্যন্ত উৎসাহ ভাতা দিচ্ছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন বলেছেন, বিশ্বের সেমিকন্ডাক্টর ডিজাইন কর্মীশক্তির প্রায় 20% বর্তমান ভারতের। ডিজাইনিং ক্ষেত্রে প্রতিভার বিকাশে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। প্রায় 85,000 ডিজাইন ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি চলছে বলে জানান তিনি। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: আচ্ছা বলো তো, কতটা জেদি হলে ঠিক মানাবে এখন এই মুহূর্তে এই যে আমরা স্টুডিওতে বসে রয়েছি?
2: মানে এতবার জিদি জিদি জিদি জিদি শুনে শুনে কি তুমি জিদি টু দি পাওয়ার ইনফিনিটি হয়ে গেছো?
1: জিদি টু দি পাওয়ার ইনফিনিটি,
2: বুঝতে পেরেছি।
1: এটা হচ্ছে যে মানে একটু আগে একজন ভদ্রমহিলার জেদের কথা আমরা দেখেছিলাম, যিনি 75 স্কিন টান টান রাখবেন, কিন্তু এবারেও যদি আপনার মনে হয় যে না আপনি টাকা খসাবেন না, টাকা আপনি রোজগার করতে চাইছেন, তাহলেও কিন্তু আপনার সেই জেদটা কিন্তু বেশারা সুন্দর জায়গা থেকে মানে যেমন কিছু কায়িক পরিশ্রম না করেই আপনি কিন্তু রোজগার করতে পারেন।
2: কিভাবে কিভাবে?
1: সেটা হচ্ছে যে জাপানে রিসেন্টলি এক ধরনের প্রতিযোগিতার কথা ঘোষণা করা হয়েছে, যেখানে প্রতিযোগিতাকে কি করতে হবে, মানে প্রতিযোগীকে কি করতে হবে তুমি ভাবতে পারো?
2: কি করতে হবে?
1: তাকে ঘুমাতে হবে।
2: ও মা,
1: 90 মিনিটস, দেড় ঘন্টা তাকে ঘুমাতে হবে। তাকে ঘুমানোর জন্য যথেষ্ট অনুকূল পরিবেশ দেয়া হবে, তাকে ঘুম পাড়িয়ে দেয়া হবে। 90 মিনিট ঘুমাতে পারলেই আছে পুরস্কার। কিন্তু
2: মানে ঘুম পাড়িয়ে দেয়া হবে মানে কি রকম? পাশে বসে খোকা ঘুমালে পাড়া জুড়ুলো করবে নাকি?
1: না, যাতে সে ঘুমায় সেজন্য তাকে সুদিং মিউজিক দেয়া হবে, তাকে রিল্যাক্স করার মতন ব্যবস্থা করা হবে, করে তাকে ঘুম পাড়িয়ে দেয়া হবে। কিন্তু যখন এটা প্রতিযোগিতা, তাহলে নিশ্চয়ই সেখানে কিছু একখানা ব্যাপার তো থাকবেই, যে মানে যে কে কতটা ঘুমালো, মানে সবাই 90 মিনিট ঘুমিয়ে পড়লো, তাহলে আর সেখানেই হচ্ছে জেদের ব্যাপার। তোমাকে সেই প্রথমে ঘুম পাড়িয়ে দেবে, কিন্তু তারপরে গাছে তুলে মুইকে কেড়ে নেওয়ার মতন তোমার ঘুমটা যাতে ব্যাঘাত ঘটে সেই ব্যবস্থা যথেষ্ট করা হবে।
2: আচ্ছা, কিরকম কিরকম?
1: নানা রকম আছে, কলকাঠি করা হবে, সেগুলো পুরোটাই প্রকাশ্যে আনা হয়নি।
2: আচ্ছা,
1: কিন্তু সেখানে দেখা হবে যে যারা প্রতিযোগী তারা কতটা গভীর ঘুমের মধ্যে রয়েছে,
2: মানে ওই যে পাশে ঢাক ঢোল পিটলেও ঘুমোচ্ছে কিনা সেই ব্যাপারটা আর কি দেখা।
1: ঢাক ঢোল, কারা নাকড়া, সুরসুরি, চিমটি ইত্যাদি প্রভৃতি অনেক রকম থাকবে, কিন্তু তা সত্ত্বেও গভীর ঘুম, কার কতটা গভীর ঘুম সেটা কিন্তু যন্ত্র দিয়ে মেপে নেওয়া হবে একদম সবার সামনে।
2: মানে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে যে দ্যাট ঘুম ইজ পারফেক্ট অর নট।
1: মানে এখানে তোমাকে একদম মানে আমার থেকে ভালো ঘুম ঘুমের লোক আর কি হতে পারে,
2: মানে ঘুমোতে আমার থেকে ভালো ঘুমোতে কেউ পারে না,
1: না এরকম যদি তোমার একটা ব্যাপার থাকে, গর্ব থাকে আর তোমার পয়সা রোজগার করার একটা জেদ থাকে যে না আজকে এবার আমি পয়সা রোজগার করেই আনবো, তাহলে তুমি জাপানে চলে যাও। বাদ বাকি মানে ভিসা টিজার ডিটেলসটা অবশ্য আমি বলতে পারবো না, সেটা অবশ্য ভারত সরকারই বলতে পারবে।
2: বুঝতে পেরেছি। মোটামুটি বন্ধু আমার একখানা দুর্দান্ত কম্পিটিশন বানাইছে, এটুকু বোঝা গেছে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ইয়েস, উইকেন্ড ক্যাফে শুনছো তুমি অরুণিতা আর মহুয়ার সাথে। তবে আজকে কিন্তু এক সুন্দরীর ভেরি ভেরি হ্যাপি বার্থডে। তো সেই সুন্দরীর নাম আদার দেন ঈশা কোপেকার। ঈশা কোপেকারের বার্থডে কত, মানে কত বছর সুন্দরীর বয়স হলো সেটা কি বলবো?
2: না, সেটা আমরা জন্মদিন বলছি যখন
1: বিষয়টা বলতে পারি, অবশ্যই বলতে পারি। বিষয়টা হচ্ছে সুন্দরীদের তো বয়স বাড়ে না,
2: বাড়ে না,
1: তাদের কাছে একটা সংখ্যা মাত্র।
2: বয়সটা একটা এগোয় পেছোয়, মানে
1: হ্যাঁ
2: হয়, মানে সংখ্যাটা বদলে বদলে যায়, পেছন দিকে বদলে যায়,
1: মানে মানে লুকসটাই আর কি পিছন দিকে বদলে যায়, সংখ্যাটা যতই বাড়ুক। অ্যাকচুয়ালি বিশ্বাস করা যায় না যে ঈশা কোপেকারের 50 বছর বয়স। ঈশা কোপেকার আজকে তার 50 বছর বয়স। বলিউডে যখন তিনি এন্ট্রি নিয়েছিলেন, তিনি কিন্তু তার মোটামুটি যেটাকে জলভা বলে সেই জলভায় সকলকে একদম খালাস
2: খালাস করে দিয়েছেন। কিন্তু এই যে ওনার হ্যাপি বার্থডেটা হলো, তাহলে হ্যাপি বার্থডের জন্য তো হ্যাপি বার্থডে গান তো বাজাতে হবে, এটা গান হয়তো বানতে হয়। তো তার জন্য এই যে হ্যাপি বার্থডে সঙ্গ।

0: Yes, happy birthday to Isha Kopikar. আর এবার আমরা শুনবো ঈশা কপিকারের সেই জলওয়ালা সং, যার নাম হচ্ছে খালাস,
1: from the film Company.

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: Jamai.
2: নমস্কার, এখনো পর্যন্ত শহর কলকাতার যান চলাচল সর্বত্র স্বাভাবিক আছে। তবে কিছুক্ষণ আগে কোয়েস্ট মলের কাছ থেকে 200 মতো কালেকশন নিয়ে একটা প্রসেশন বের হয়েছে, যার জন্য আমির আলী এভিনিউর উপরে একটু প্রেশার হয়েছে। বাদ বাকি সমস্ত রাস্তাতে স্বাভাবিক ছন্দে গাড়ি চলছে। নমস্কার, হ্যাভ এ গুড ডে।
1: জ্যাম জ্যাম জ্যাম জ্যাম।

0: तुम्ही सुनछो वीकेंड कैफे 107 एफएम रेनबो ते वीकेंड कैफे वीकेंड कैफे
1: Yes, Weekend Cafe শুনছো তুমি অরুণিতার মহুয়ার সঙ্গে আর ওই যে তোমাদের বহুক্ষণ আগে একখানা টপিক দিয়েছিলাম দ্যাট ইজ কি তোমার হিডেন ট্যালেন্ট
2: যেটা কিনা তুমি বন্ধ দরজার এই পারেই শুধুমাত্র নজর করো হয়তো তুমি সেটাতে একটু শাই ফিল করো কিন্তু শাই ফিল করার অ্যাকচুয়ালি কিছু নেই তোমার সেই হিডেন ট্যালেন্টটা সম্পর্কেই জানতে চেয়েছি
1: তো তুমি যদি চাও এখনো পর্যন্ত আমাদের মেসেজ কিন্তু করতেই পারো সেটা নিয়ে
2: হ্যাঁ 9903659992 খোলা রয়েছে কিন্তু সেখানে আমরা একটা কথা বলেছিলাম যে সেটা যদি একটু মজার হয় বা অদ্ভুতরে রাদার টপিকটা এরকমই ছিল তোমার সেই অদ্ভুতরে অভ্যেস যেটা তুমি একা থাকলেই করো সেটা শুধুমাত্র ট্যালেন্ট নয় তুমি কিছু একটা করো একা থাকলেই করো যেটা তুমি কাউকে ঠিক ডিসক্লোজ করতে চাইছো না কিন্তু এখানে তুমি আমাদের সঙ্গে
1: আমাদেরকে বলতেই পারো সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন অরুণিতা ও মহুয়া গুড ইভিনিং একা থাকলে একটু লোভী হয়ে যাই এটা ওটা সেটা খাবার সকলের চোখ ফাঁকি দিয়ে মাঝে মধ্যে খেতে থাকি আসলে সেই সময় আমি শৈশবে ফিরে যাই
2: ওহো আচ্ছা
1: ভেরি নাইস
2: এইটা কিন্তু মজার লাগলো আমার মানে একা থাকলেই মনে হয় ফ্রিজটা খুলে কি কি আছে চলো আজকে ফ্রিজটা একদম রেড করা হয়ে যাক
1: শাওন বারাসাত থেকে লিখছে আমার একটা হিডেন ট্যালেন্ট আমি মাছ খেতে দিলে চেষ্টা করি বিড়াল কুকুরের জন্য কিছু যেন বাকি না থাকে কাটাগুলোও না আর আমার এই ট্যালেন্ট আমি সবার সামনে নিলজ্জভাবে প্রকাশ করি কিছুদিন আগে একটা অনুষ্ঠান বাড়ি গেছি আমার পাশে বসেছেন যারা তারা মাছের আইটেম কিছুই নিল না মাটন খাবে বলে বসে আছে এদিকে আমি মাটন খাই না বলে মাটনের আগে দুটো মাছের আইটেম ছিল ওগুলো নিলাম তার মধ্যে একটা আইটেম ছিল পমফ্রেট মাছ সেটা খাওয়ার পর মাছের ভেতরের কাঁটাটা তিনবার ফোল্ড করে মুখে ভরতেই পাশের সবাই এমনভাবে আমার দিকে তাকালো যেন মনে হচ্ছে যে আমি অনেক দিন খেতে পাইনি বলে এভাবে খাচ্ছি
2: এইটা মজার ছিল এটা সিরিয়াসলি মজার ছিল যাই হোক
1: মানে জানো তো তোমাদের এই সমস্ত গল্পগুলো দিয়ে না আমাদেরও যখন মানে কোনো একটা টপিক আমরা ঠিক করি আমরাও ভাবি যে তোমাদের এই সমস্ত সমস্ত সুন্দর উত্তরে এই টপিকগুলো ওই যে বলে না হিন্দিতে একটা কথা যে চার চাঁদ লাগ গয়া
2: চার চাঁদ
1: ব্যাপারটা ঠিক সেরকমই হয়ে যায়
2: মানে উত্তরগুলো ঠিকঠাক আসবে তো সেটা ভেবেও আর কি টপিকগুলো ঠিক করতে হয় যাই হোক তোমার এই সুন্দর ট্যালেন্টটা বজায় থাকুক তবে হ্যাঁ পমফ্রেট মাছের কাঁটা কিন্তু খেয়ে ফেলা যায় মানে খেয়ে একদম
1: মানে পাট পাট করে খেয়ে নেওয়া যায়
2: ঢোকগিলে খেয়ে নেওয়া যায়
1: এবার মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে লিখছেন বৈকালিক শুভকামনা জানালাম আমি যখন ঘরের মধ্যে একা থাকি তখন জোরে জোরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আমার কৈফিয়ত কবিতাটি আবৃত্তি করে মোবাইলের রেকর্ডিং করি পরে সেই রেকর্ডিং কেমন হয়েছে শুনি
2: আচ্ছা মানে নিজের মধ্যেই সেই ব্যাপারটা সেই মানে আগুনটা রয়েছে সেটা নিয়ে

0: কি।
1: মানে এই যে নিজেকে ভালোবাসার এই গল্প, এটাও কিন্তু মানে একটা কাহিনী। আর তোমার এই নিজের কাহিনী যদি আমাদেরকে জানাতে চাও সেটা জানিয়ে ফেলো। আপাতত সনিধি চৌহান এন্ড গায়ত্রী আইয়ার ফ্রম দ্য ফিল্ম হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড।
0: অনেক অনেক অনেক মেসেজ রয়েছে আমাদের কাছে, সেই মেসেজগুলোও পড়বো, কিন্তু আপাতত তোমাদের জন্য গানটা,
1: ইয়েস আপাতত তোমাদের জন্য সেই সুন্দর গান থাকলো।

0: এই যে গানটা, এই গানটা শুনতে শুনতে গানটার পিকচারাইজেশনের কথা মনে পড়েনি, এরকম লোকজন মধ্যে খুব কম আছে।
1: মানে যারা এই সিনেমাটা দেখেছেন, যারা এই সিনেমাটা দেখেছেন তারা সবাই জানেন, মানে ওই যারা সুপারম্যান কাপল তারা রাত্রিবেলা শেষে ডান্স করছে,
0: মানে মিনিশালাম্বা।
1: ইয়েস, তো
0: হ্যাঁ, আমরা কোথায় আছি সেটা একটু মনে করে দিতেই হবে, কারণ এত অসাধারণ ইনফো একমাত্র একটা জায়গাতেই পাওয়া যায়, যার নাম হচ্ছে
2: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
0: করেক্ট। আর আজকে উইকেন্ড ক্যাফেতে রয়েছে মহুয়া আর অরুণিতা।
1: ইয়েস, আর উইকেন্ড ক্যাফে শুনছো, টুকটাক বেড়াতে যাওয়ার খবর দেব না, এসা গেছে হো সকতা আমি জানি, তুমি বলবে পূজোর সময় এখন প্রচুর বেড়াবার প্ল্যান করছি, জামা কাপড় কেনার আছে, অনেক খরচ আছে দিদি। নো নো নো, নট এগেন, এখন বেশি দূরে যাওয়ার প্ল্যান দিও না। না না বন্ধু, তোমাকে বেশি দূরে যাওয়ার প্ল্যান দিচ্ছি না, মানে পাড়ার মধ্যে কাছে পিঠে যদি বেড়াতে চাও তার মধ্যে কিন্তু এই মুহূর্তে তোমাকে বলতে পারি শিবপুর বোটানিক্যাল গার্ডেনে কিন্তু একটা খুব এক্সাইটিং জিনিস ইন্ট্রোডিউস হয়েছে, দ্যাট ইজ জায়ান্ট ওয়াটার লিলি রাইড। তুমি ভাবছো সে আবার কি? ইয়েস,
0: জায়ান্ট ওয়াটার লিলি রাইড, মানে ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
1: হ্যাঁ, মানে বোটানিক্যাল গার্ডেনে যারা গেছো তারা জানো যে ওই যে শাপলা ফুল হয়, তো ওই শাপলা ফুলের মোটামুটি একটা বিশাল একটা ইয়ে রয়েছে, মানে যেটার পাতাগুলো সে বিরাট বড় বড়, এবং এখন কিন্তু
0: মানে শাপলা ফুল বা পদ্ম ফুল যেগুলো জলে,
1: না ওটা পদ্ম নয়, এটা পদ্ম নয়,
0: এটা ওয়াটার লিলি বলেই দিচ্ছ। হ্যাঁ, কিন্তু মানে এই গোত্রের গাছের যে বড় বড় পাতা, সেই পাতার কথা তুমি বলছো, সেই পাতার কথা আমাদের বন্ধুরা ইমাজিন করবে, তাই তো?
1: হ্যাঁ, যারা গেছে তারা তো জানি। তো এই যে বোটানিক্যাল গার্ডেনে যেটা রয়েছে, এই মোটামুটি পাতাগুলো হচ্ছে প্রায় 4 ফুট, ঠিক আছে? তো এই পাতার মধ্যে 90 কেজি অবধি যাদের ওজন তারা কিন্তু দিব্যি বসে থাকতে পারেন, এবং থার্মোকলের সাহায্যে কিন্তু ভেসে থাকতে পারেন। তো এই যে একটা শালুক পাতায় বসার একটা মানে কি বলবো অভিজ্ঞতা, সেটা কিন্তু যদি অর্জন করতে হয় তাহলে কিন্তু এই ওয়াটার লিলি, জায়ান্ট ওয়াটার লিলি রাইড উপভোগ করতে পৌঁছে যেতে হবে কোথায়? বোটানিক্যাল গার্ডেন। এখনো পর্যন্ত কিন্তু প্রায় 250-300 পর্যটক এই মানে এই যে বিশাল গোলাকার শালুক পাতা তার উপর বসে এর আনন্দ নিয়েই
0: নিয়েছেন। আচ্ছা একটু বলে দিন, সেটা হচ্ছে যে বোটানিক্যাল গার্ডেনের 1 নম্বর যে গেট, সেখান থেকে ঢুকতে হবে, সেখান থেকে গেলে কাছাকাছি আছে, মানে বোটানিক্যালটা তো বিরাট বড় জায়গা, অনেকগুলো গেটস রয়েছে, তো গেট নাম্বার 1 দিয়ে ঢুকে সেখানেই যে কাছের জলাশয়, সেখানে দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত, 12টা থেকে 3টে, জাস্ট এই 3 আওয়ার্স এর জন্য কিন্তু এই রাইডটা।
1: এবং এটাও বলে দিই, এটা কিন্তু ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত বোটানিক্যাল গার্ডেনে এসেই কিন্তু এটা সুযোগ পাওয়া যাবে বলে এখনো অবধি জানা যাচ্ছে। পরবর্তীতে
0: সেখানে গিয়ে মানে জলের পাতার উপরে চেপে আপনি মানে
1: মানে বর্ষা মানে এরকম ভাবে পুকুরের ওপর বসে, পুকুরে আর কি শালুক পাতার ওপর বসার যে অভিজ্ঞতা সেটা কিন্তু মন্দ নয়, মানে ভাবা যাচ্ছে না যে আমি শালুক পাতার ওপর বসে আছি।
0: এটা এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স।
1: তো এইরকম এক্সপিরিয়েন্স করতে করতে মানে কি বলবো আর কি, যখন উঠবেন ওই শালুক পাতার ওপর প্লিজ আশা করবেন না যে ওটার ওপর বসে একটু খাওয়া দাওয়া করে নিন।
0: না, তবে যেটা হতে পারে, যখন ওই পাতার উপর বসবেন, মানে রাতের খবরটা যদি আপনি আমাদের থেকে পান তাহলে ডেফিনেটলি মনে রাখবেন মহু আর অরুণিতা এই খবরটা কোথাও একটা বলেছিল আর কি, উইকেন্ড ক্যাফেতে বলেছিল।
1: আপাতত তোমার জন্য বেনিদাল আর শালমালি খোলগাড়ে উইথ ও মারিয়া।

0: ইয়েস ইয়েস ইয়েস ইয়েস ইয়েস উই আর ব্যাক। কিন্তু ব্যাক হলে কি হবে, আমরা ব্যাক টু ব্যাক গান শুনবো। এবারে শুনবো তিন একে তিন গানের হ্যাটট্রিক, রয়েছি মহুয়া আর অরুণিতা নিয়ে 107 FM রেইনবো। আর বলতে চাইছে
1: না না, যেটা বলতে চাইছি সেটা হচ্ছে একদম মন দিয়ে গান শোনো, কারণ তোমাদের জন্য তিনখানা দুর্দান্ত গান সাজিয়ে রেখেছি আমরা। আর তারপরেই কিন্তু ফিরে আসবো আবারও টপিকে। শুধু যাওয়ার আগে টপিকটা আরও একবার মনে করিয়ে দিতে চাই, দ্যাট ইজ তোমার যদি কোনো হিডেন ট্যালেন্ট থাকে যেটা তুমি হয়তো কারোর সামনে খুব একটা প্রকাশ করতে চাও না, বাট আমাদেরকে আজকে বলে দিতেই পারো। 9903659992 ইজ ইউর নাম্বার, সেখানে এসে কিন্তু জানিয়ে দাও। আপাতত হিয়ার বি গো উইথ দ্য থ্রি সংস।
2: FM Rainbow Tea.

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে অনিন্দ্য চট্টোপাধ্যায়। ভারত আজ ওষুধপত্র, তাঁবু, স্লিপিং ব্যাগ, ফরেন্সিক সামগ্রী সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ত্রাণ হিসেবে নেপালে পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে 11 টন ত্রাণ সামগ্রী নেপালের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেন, নেপালের দ্রুত ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় ভারত নিজের সহযোগিতা বজায় রাখবে। নেপালের অর্থমন্ত্রী ডক্টর স্বর্ণিম ওয়াগলে বলেছেন, ভারত ও নেপাল নিজেদের সুসম্পর্ক সমৃদ্ধ করতে যৌথভাবে কাজ করে চলেছে। নতুন দিল্লিতে আজ রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজ আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, পারস্পরিক যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি দুই দেশকেই পরিবেশের ঝুঁকি প্রশমনে ব্যবস্থা নিতে হবে। মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলায় আজ এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় 3 জন শিশু, 2 জন নারী ও 3 জন পুরুষ সহ 8 জন প্রাণ হারিয়েছেন। পুণ্যার্থীদের একটি গাড়ি বৃষ্টির জলে তোড়ে ভেসে যায় বলে খবর। এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এই দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করার কথা ঘোষণা করেন তিনি। গুজরাটের উদনা থেকে উকাই সোমগড় স্টেশন পর্যন্ত যান চলাচলের জন্য 4 লেনের রোড ওভারব্রিজ নির্মাণের জন্য 133 কোটি টাকা অনুমোদন করেছে ভারতীয় রেল। এই ওভারব্রিজ সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ করবে বলে মন্ত্রক জানিয়েছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন বলেছেন, বিশ্বের সেমিকন্ডাক্টর ডিজাইন কর্মীশক্তির প্রায় 20% বর্তমানে ভারতের। ডিজাইন ক্ষেত্রে প্রতিভার বিকাশে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে বলে তিনি মন্তব্য করেন। বাংলাদেশের রাজধানী ঢাকায় বেশ কয়েকটি বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ 200টিরও বেশি চেকপোস্ট বসিয়েছে। ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্টস চ্যাম্পিয়ন হয়েছে। বারাসাত স্টেডিয়ামে মোহনবাগান 3-2 গোলে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে দিয়েছে। এই মুহূর্তের খবর শেষ হল।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: কুনাল গাঞ্জাওয়ালা এন্ড জুন ব্যানার্জি, কোথায় শুনছি? এইখানে।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: আর উইকেন্ড ক্যাফেতে কারা রয়েছি? রয়েছি অরুণিতা অ্যান্ড মহুয়া। প্রশ্নটা যেটা ছিল তোমাদের কাছে সেটা হচ্ছে যে এমন কোন একটা হিডেন ট্যালেন্ট যেটা তুমি বন্ধ দরজার এপারে বসেই করো, তুমি কাউকে বলো না, তুমি নিজের মধ্যেই সেটা রেখেছো, কিন্তু তুমি জানো তুমি এটাতে খুব এক্সপার্ট। সেটা যে কোনো কিছু হতে পারে, যে কোনো কোনো অদ্ভুত টাইপের কিছু হতে পারে। তো প্রচুর মেসেজ এসেছিল, এবার সেই মেসেজগুলো পড়তেই হবে অরুণিতা, পড়ে ফেলছি। তো এবার যে লিখেছে সে হচ্ছে অভিজিৎ সেনহাটি বেহালা থেকে। অরুণিতা এবং মহুয়াদি ভাই, গোধূলি শুভেচ্ছা নিবেদন সহ বলি, আমি ঘরে একা থাকি, থাকাকালীন গলা ছেড়ে গাইতে সত্যিই খুব ভালোবাসি, এবং স্পেশালি কুমার শানুর আর অভিজিৎ স্যারের আলটিমেট রোম্যান্টিক সংসগুলো আমি খুব। কুমার শানু আর অভিজিৎ, আচ্ছা,
2: ভেতরে একটা রোমান্টিসিজমের একটা ফিল আছে।
0: আমি বাড়িতে শুধু ঘুমাই আর জেগে থাকি আর খেলি, গেমস খেলি। আচ্ছা, এটা তুমি অবশ্য একই মেসেজ দুবার কেন পাঠিয়েছো ভাই? না, এটা করো না, এটা এটা না হলেও হবে। আচ্ছা, আরেকজনকে পাঠিয়েছে মহুয়া অরুণিতা, উইকেন্ডের শুভেচ্ছা জানাই। আমি রান্না করি নানা রকম, কিন্তু আমার ফ্যামিলি বন্ধুদের দিয়ে থাকি, এ টু জেড নিজেই করি। একা থাকলে গান, আয়নার সামনে দাঁড়িয়ে নাচও করি, ডান্স করি হেডফোন নিয়ে, কি করব। আমার কিছুদিন আগে আমি মাকে হারালাম, 2 বছর হলো। আর তুমি কি আজকে মোদক এনেছো মহুয়ার জন্য? আমি নিজে বলে গেছিলাম, এন্ডি বলে রেখেছি।
2: এই সত্যি তো,
0: তুমি আজ মোদক এনেছো, বলেছিলে আনবে, মোদক বানানো শেখালে, আমরা করব গণেশ পূজার রেসিপি তুমি বলেছিলে, তোমার বান্ধবীকে দাও, দেখো দেখো অ্যান্ডি বলেছে।
2: ঠিক ঠিক, অ্যান্ডি অ্যান্ডি কিন্তু একদম মনে রেখেছে,
0: কিন্তু আমি নিজেই ভুলে গেছিলাম। যাই হোক অ্যান্ডি, থ্যাংক ইউ সো মাচ এত মিষ্টি করে
2: মনে করিয়ে দেওয়ার জন্য,
0: মনে করিয়ে দেওয়ার জন্য। বাট ইটস ওকে, ওর অরুণিতা ভুলে গেছে, মানে ওর কাছ থেকে ডাবল ডাবল এবার নিতে হবে।
2: একদম একদম।
0: যাই হোক, শুভ বিকেল দিদি ভাইরা, আমি একলা ঘরে কান পেতে শোনার চেষ্টা করি, দেওয়ালের কোন মুখ আছে কিনা, যদি
2: দেওয়ালের কান আছে কিনা ও শোনার চেষ্টা করে।
0: ও জানে দেওয়াল কান পেতে আমাদের কথা শুনে, তাহলে ও যখন একা থাকে তখন দেওয়ালে কান পেতে চেষ্টা করে যে দেওয়াল কিছু বলছে কিনা, সেই কথাটা ও শুনবে।
2: ওকে,
0: অদ্ভুত। গণেশ ডোমজুর থেকে এটা লিখে পাঠিয়েছে, মেসেজ আরো রয়েছে, সেগুলো পড়বো নাকি? আর
2: অবশ্যই পড়বো, তবে আপাতত এতক্ষণ ধরে মেসেজ পড়বার পর একটা গান যদি না শোনাই তাহলে দ্যাট উড বি গালাত বাত।
0: আর বাকি গালাত বাতটা হচ্ছে অরুণিতার সঙ্গে হিসাবটা আমি করব।

0: হ্যাঁ, ওকে, বুঝতে পেরেছি। মানে বিষয়টা হচ্ছে আমরা ফিরে চলে এসেছি, অ্যান্ড ফিরে এসে তোমাকে যেটা বলতে পারি, দ্যাট ইজ আমি জানি প্রত্যেক দিন সকালবেলা বাড়িতে যেটা নিয়ে ঝামেলা লাগে, দ্যাট ইজ কি বাচ্চাকে ব্রেকফাস্টে কী দেবে, টিফিন বক্সে কী দেবে। ওকে, আই নো দ্যাট।
1: কিন্তু তুমি যত টেস্টি জিনিসই দাও না কেন, কিছু না মানে ফেরত আসবেই। হয়তো সেটা প্রথম যেদিন তুমি ভ্যারিয়েশনটা দিলে সেটা ঠিক আছে, কিন্তু সেটা আবার তুমি কয়েকবার পর পর দিলে তখন আবার ওটা ফেরত চলে
0: আসে। আহা, সে তো হতেই পারে। তো আগামী এক সপ্তাহ,
1: তা বলে কি আমি লড়াই ছেড়ে দেবো?
0: হ্যাঁ, তা বলে কি লড়াই ছেড়ে দেবো নাকি?
1: একদম না।
0: তো বাড়ির খুদেটি যিনি আর কি স্কুলে যাচ্ছেন, তার টিফিন বক্সটা তো ভর্তি করে দিতেই হবে, এবং যাতে তার টিফিন বক্স শুধু ভর্তি নয়, মানে তাতে পর্যাপ্ত পুষ্টি পায়, সেই ব্যাপারটা নিয়েও ভাবনা চিন্তা করতে হবে। তার জন্য তোমাকে একটা রেসিপি বলতে পারি। দেখো, ছোটরা কিন্তু লাউ বা এই জাতীয় জিনিস খেতে একেবারেই পছন্দ করে না।
1: তাহলে তুমি বলতে চাইছো লাউটাকে খাওয়াবে কিন্তু ক্যামোফ্লেজ করে?
0: একদমই ক্যামোফ্লেজ করে। কিভাবে খাওয়াতে পারো? কি লাউকে কুড়িয়ে নিতে পারো, এবার তার মধ্যে সামান্য গাজর, তারপর ভেঙে নেওয়া পনির, মানে পনিরটাকে আর কি গ্রেট করে দিতে পারো, এবং তার মধ্যে মুগ ডাল বাটা,

0: লঙ্কার গুঁড়ো দিতে চাইলেও দিতে পারো,
1: বোঝা গেল? তুমি প্লিজ আমাকে বলো এটা আগের দিন রাত্রিবেলা করে রাখা যাবে, পরের দিন সকালবেলা দিয়ে দেওয়া যাবে?
0: একদম, মানে বিষয়টা হচ্ছে তুমি অবশ্যই চাইলেই করতে পারো, সবজিগুলোকে গ্রেট করে রাখতেই পারো তো, এবং সেখানে তুমি মুগ ডালটাও ভিজিয়ে রাখতে পারো। অ্যান্ড সকালবেলা হচ্ছে মুগ ডালটাকে একটু বেটে নিয়ে তার সঙ্গে একটু বেসন আর সুজি মিক্স করে, আর ওই যে সবজিগুলো আর পনিরটা মেখে রেখেছিলে সেটা দিয়ে মিক্স করে একদম হাতে ছোট ছোট করে হয় প্যাটির মতো বানিয়ে নিয়ে বানাতে পারো, বা ওটাকে যদি চাও একটু সামান্য দুধ দিয়ে বা জল দিয়ে পাতলা করে প্যানকেকও বানাতে পারো।
1: বা
0: এরকমভাবে কিন্তু লাউয়ের প্যানকেক আর সাথে একটুখানি কোনো ধরনের চাটনি বা সস দিয়ে কিন্তু
1: বলে লাউয়ের গোলা রুটি
0: একদম বাচ্চাদের খাওয়াতেই পারো। আরও একটা খাবারের কথা বলি, যেমন দেখো সুইট কর্ন, সেটা খেতে কিন্তু বাচ্চারা ভালোই বাসে, তো এই সুইট কর্নকে তুমি যদি একটু মানে হালকা সেদ্ধ করে স্ম্যাশ করে নাও, এবং ওর মধ্যে ধরো চালের আটা দিয়ে ওর মধ্যে টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো এই সমস্ত দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিলে,
1: আচ্ছা,
0: এবং একইভাবে এরকম ছোট ছোট করে প্যানকেক বানিয়ে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিলে, আর চালের আটায় যখন জিনিসটা হচ্ছে তখন ব্যাপারটা এমনি বেশ একটু ক্রিস্পি হবে, এটাও কিন্তু বাচ্চাদের মানে টিফিনে দেওয়ার জন্য বেশ একটা ভালো জিনিস।
1: টিফিন বক্সটা কিন্তু ভালো হতে হবে, জিনিসটা যদি ঠান্ডা হয়ে নেতিয়ে যায় তাহলে, যদিও চালের গুঁড়ো
0: থাকার জন্য ব্যাপারটা কিন্তু অতটাই হবে না। আরো একটা
1: মেসেজ আমি পড়ে ফেলি, রেসিপিতে আমরা যেতেই পারি কিন্তু মেসেজ এখানে যিনি দিয়েছেন তিনি ওই কিচেনের কথাই বলেছেন, সেই জন্য চলে আসলাম আর কি। অরুণিতা দি মহুয়াদি, আমি এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি, ছুটি পেলেই কিচেনে থাকি, কদিন ধরে ট্রাই করছিলাম আনারস ইলিশ, আমার মতো করে প্রথম দিন সেই রকম বানাতে পারিনি কিন্তু দ্বিতীয় দিন পারফেক্ট হয়েছে, তৃতীয় দিন বাড়ির সবাইকে পাত পেড়ে খাইয়েছি আনারস ইলিশ, খুবই তারিফ, ইলিশের সবাই খুব তারিফ করেছে। নেক্সট মানডে অন্য কিছু ফিউশন করার চেষ্টা করব, আমি কার্টুন পেইন্টিং করি। আচ্ছা, তুমি যে ইলিশ রান্না করে খাওয়ালে এটা তোমার হিডেন ট্যালেন্ট ছিল নাকি তুমি এটা সবাইকে প্রকাশ?
0: না না, অবশ্যই হিডেন, ব্যাপারটা ও যখন এক্সপেরিমেন্ট করেছে তখন তো ব্যাপারটা হিডেনই রেখেছিল,
1: তারপরে বলেছে মানে ওই তারপরে সবার সামনে আর কি মাছের মানে কাঁটা চিবিয়ে খাওয়ার মতন সবাই খাবে। নেক্সট মানডে অন্য কিছু ফিউশন ট্রাই করব, আমি কার্টুন পেইন্টিং করতে ভালোবাসি, 10টা থেকে 11টা পর্যন্ত আমি প্রতিদিন এরকম কিছু করি। আচ্ছা, সারাদিন কাজে থাকি, রাতে সময় পাই না, রাতে ঘুমাও? হ্যাঁ, স্বাভাবিক, রাত 10টা থেকে 11টা
0: মানে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এই যে মি টাইমটা বার করা খুব জরুরি।
1: এটা কে বলেছিল? উৎপল মাইতি বেহালা থেকে।
0: অ্যাকচুয়ালি মি টাইমটা কিন্তু রিয়েলি আমাদের প্রত্যেকের জন্য খুব জরুরি, না হলে সব সময় জীবনে কি ভাবনা ভুলেছি সে ভাবনা, ব্যাপারটা সুরে সুরে ভালো লাগে কিন্তু ব্যাপারটা সব সময় করলে কিন্তু ব্যাপারটা সত্যিই ভালো না, কারণ একটু মি টাইম দরকার, কারণ নিজেকেও তো একটু জানা দরকার। ইউ গট টু হিট দ্য জ্যাকপট। The way to win.

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: চকচক করলেই শোনা হয় না, আর ঝলমল করলেই কিন্তু জ্যাকপট হয়ে যায় না। জ্যাকপট সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে শুনছিলাম এই গানটা। আচ্ছা, কিন্তু আমাকে এবার আমার একটা গুরুদায়িত্ব পালন করতে হবে, বুঝলে অনুনীতা?
2: কিরকম?
1: সেটা হচ্ছে যে লোকজন প্রচুর মেসেজ করেছিল, তিনজনের মেসেজ আমার পড়া হয়নি,
2: সেগুলো পড়ে ফেলো।
1: কুমার আহমেদাবাদ গুজরাট থেকে লিখছে, আমি যখন বাড়িতে একা থাকি ঘরের সমস্ত কিছু ওলট পালট করে ঘরকে অন্য রূপ দেওয়ার চেষ্টা করি, তারপর এক কাপ কড়া করে চা বানিয়ে আরাম করে চেয়ারে বসে পড়ি, ঘরের সাজে নিজেকেও অন্যরকম মনে হয়।
2: এটা কিন্তু রিয়েলি ভীষণ একটা রিফ্রেশিং ব্যাপার। হয়তো অনেকের মনে হতে পারে যে না, ইটস ভেরি মাচ এক্সস্টিং, কি জিনিসপত্র এদিক ওদিক চাটানি করবো, এই করবো ওই করবো, বাট তুমি নিজে করে দেখো, একটা দিন ওটা করে দেখো, তারপর দেখবে বেশ ঘরটাকে কয়েকদিন বেশ একটা নতুন নতুন ফিল হচ্ছে, ভালো লাগছে।
1: ঘরে যদি তোমার সঙ্গে আরেকজন কেউ থাকে, তার মতামতটা থাকাটা মনে হয় জরুরি, সেই কনসেন্টটা যেন থাকে, নাহলে কিন্তু গৃহ যুদ্ধ হলে কিছু বলার নেই। যাই হোক, অরিব ভট্টাচার্য বহরমপুর মুর্শিদাবাদ থেকে বলছে, শুভ বিকেল দুই দিদি ভাই, আমার হিডেন ট্যালেন্ট হলো ফটোগ্রাফি, আর যেন কেউ যখন আমার খারাপ ফটো তোলে তখন আমার নিজের প্রতিভা দেখানোর ইচ্ছাটা আরো বেড়ে যায়, আর যখন একা থাকি তখন নিজের ছবিগুলো এডিট করতে বসে যাই, ছবি তোলা আর এডিটিং দুটোই আমার একা থাকার সঙ্গী। বাহ, এটা বেশ একটা ভালো ব্যাপার। আমি একা বাড়িতে থাকলে এক্সারসাইজ করি, সেটা দিল্লি থেকে লিখেছে মোহাম্মদ মেরাজ।
2: আরে এক্সারসাইজ করবে সেটা একা কেন, পারলে রোজ করো, কারণ নিজেকে সুস্থ রাখার জন্য ভীষণ ভীষণ ভাবে জরুরি।
1: আচ্ছা, আর যে দিদিরা অনুষ্ঠান খুব ভালো লাগছে, দিদিরা আমি ঘরে থাকলে ঘর পরিষ্কার রাখি, গান করি, শেখ ইলিয়াস বজবজ থেকে বলছিল।
2: ভেরি গুড, ভেরি গুড,
1: থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এই যে 9903653992 তে তোমাদের সাথে কথা বলি,
2: কথা বলি কিন্তু মেসেজে, কিন্তু প্লিজ তোমরা এভাবে কল করো না, কারণ তখন কিন্তু
1: কল, ভিডিও কল, এগুলো কিন্তু আমরা জাস্ট, আমরা একদমই, আমাদেরকে এনকারেজ করাও হয় না এবং আমরা রিসিভও করি না।
2: হ্যাঁ, তো সেই কারণে বারবার কল করলে আমাদের নিজেদেরও বাজে লাগে। তো তোমার যেটা বলার আছে মেসেজ করে পাঠিয়ে ফেলতে পারো আমাদেরকে, মানে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবার জন্য, তো সেটা আমরা পড়তে পারি, তুমি কি বলতে চাও জানতে পারি, কল না করলেও হবে, কারণ আমাদের গলা তো তোমরা এমনিই শুনতে পাচ্ছ।
1: রাইট, কিন্তু এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে 6:23 হয়ে 46 সেকেন্ড হয়ে গিয়েছে, সময় কিন্তু টিকটিক করে আমাদের বলে দিচ্ছে টাটা বলবার টাইম হয়ে গেছে।
2: টাটা বলবার টাইম তো হচ্ছে, কিন্তু মহুয়া এই উইকেন্ডে তুমি কি করবে বলো?
1: এই উইকেন্ডে দেখো, উইকেন্ডের অর্ধেকটা চলে গেছে, শুক্রবার গতকাল আমার ছুটি ছিল, গতকাল আমি অবশ্য শপিং করেছি, যে প্রশ্নটা দিয়ে তুমি আজকের প্রোগ্রাম ওপেনিং করেছিলে। আগামীকাল আমার একটা নিমন্ত্রণ রয়েছে, সেই নিমন্ত্রণ রক্ষা করতে আমাকে যেতে হবে।
2: বেশ, মোটামুটি যারা উইকেন্ডের যা প্ল্যান করেছো সেগুলোকে সফল করে ফেলো, আর একদম জমিয়ে উইকেন্ড কাটাও। আপাতত অরুণিতা আর মহুয়া তোমাকে বলবে টাটা। And Abhijit and Shreya Ghoshal for you from the film Mehuna.

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রায় 40টি দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি দেশের যুব সমাজের জন্য সম্ভাবনার নতুন দরজা খুলে দিয়েছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ 20তম রোজগার মেলায় শ্রী মোদী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে 51,000 নবনিযুক্তের হাতে চাকরি নিয়োগপত্র তুলে দেন। দেশের 45টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হয়। কলকাতায় জাতীয় গ্রন্থাগারে আয়কর দপ্তরের উদ্যোগে আয়োজিত এই মেলায় 227 জনকে নিয়োগপত্র প্রদান করা হয়। এর মধ্যে 25 জন নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। হাওড়ার শরৎ সদনে আয়োজিত অনুষ্ঠানে 100 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘ 25 বছরের জনপ্রতিনিধিত্ব ও জনসেবার পর্বকে সামনে রেখে দেশজুড়ে পালিত হচ্ছে সেবা সংকল্প অভিযান 2026। তরুণ প্রজন্মের নতুন চিন্তাভাবনা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং উদ্ভাবনী চেতনাকে উৎসাহিত করতে আয়োজন করা হয়েছে ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জের। আজ নিউ টাউনের IIT খড়গপুর রিসার্চ পার্কে রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের আয়োজনে সেবা সংকল্প অভিযান 2026 সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জের পোর্টালের উদ্বোধন হয়। উদ্বোধন করেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী কল্যাণ চক্রবর্তী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিল্লি, জম্মু কাশ্মীর, লাদাখ, ঝাড়খণ্ড এবং কর্ণাটক হাইকোর্টে 14 জন বিচার বিভাগীয় আধিকারিককে বিচারপতি ও অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন। আইন ও বিচার মন্ত্রক জানিয়েছে, ভারতের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শের পর এই নিয়োগ করা হয়। আগামী 21 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে 2027 উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টার, চলবে 14 অক্টোবর পর্যন্ত। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মসিউর রহমান সর্দার জানিয়েছেন, তৃতীয় সেমিস্টারে মোট নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা 7,18,620। জাপানের আইচি নাগোয়ায় মিজো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে সেদেশের রাজা নারুহিতোর উপস্থিতিতে আজ আনুষ্ঠানিকভাবে 20তম এশিয়ান গেমস শুরু হয়েছে। 2 ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানে জাপানের রাজপরিবার, গেমসের আধিকারিক এবং অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া সভাপতি শেখ জোয়ান বিন হাম্মাদ আল থানি উপস্থিত ছিলেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

আকাশবাণী কলকাতা এফএম রেডিও প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রায় ৪০টি দেশের সঙ্গে স্বাক্ষরিত

মুক্ত বাণিজ্য চুক্তি দেশের যুব সমাজের জন্য সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ 20তম রোজগার মেলায় শ্রী মোদী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে 51,000 নবনিযুক্তের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। আসন্ন উপনির্বাচনে আইএসএফকে আলমারি প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন। খাম প্রতীক নিয়ে ভাঙর থেকে দুবার বিধানসভা ভোটে জিতেছিলেন নওশাদ সিদ্দিকী। রাজ্যে দুই আসনে উপনির্বাচনের আগে সেই প্রতীকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে দিয়েছে কমিশন। 2026 সালে বিধানসভা নির্বাচনে বাঁশি প্রতীক নিয়ে লড়েছিল হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টি। উপনির্বাচনে সেই দল পেয়েছে টেবিল প্রতীক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিল্লি, জম্মু কাশ্মীর ও লাদাখ, ঝাড়খণ্ড এবং কর্ণাটক হাইকোর্টে 14 জন বিচার বিভাগীয় আধিকারিককে বিচারপতি ও অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন। আইন ও বিচার মন্ত্রক জানিয়েছে, ভারতের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শের পর এই নিয়োগ করা হয়েছে। আগামী 21শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে 2027-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টার, চলবে 14ই অক্টোবর পর্যন্ত। মোহনবাগান সুপার জায়ান্ট কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। বারাসাত স্টেডিয়ামে আজ সুপার সিক্সের রুদ্ধশ্বাস ম্যাচে মোহনবাগান 3-2 গোলে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে 8 বছর পর লিগ খেতাব জয় করেছে। 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে সবুজ মেরুন দল লিগ জিতল। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাপানের নাগোয়ায় 20তম এশিয়ান গেমসের উদ্বোধন হয়েছে। প্রায় রোজই একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে এই গেমসে। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা বহন করেন অলিম্পিক্সের শুটিংয়ে জোড়া পদকজয়ী মনু ভাকের এবং ভারতের পুরুষ কাবাডি দলের অধিনায়ক পবন সেরহত। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

हाय हमें यूं देखना, ऐसा ना हो बदनाम हो जाए, ये मुमकिन है इसी का कल

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুভ্রা চক্রবর্তী। রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক বদলে দিল নির্বাচন কমিশন। এতদিন খাম প্রতীক নিয়ে ভোটে লড়া ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ISF এর হাতে এবার তুলে দেওয়া হয়েছে আলমারি প্রতীক। অন্যদিকে 2026 সালের বিধানসভা নির্বাচনে বাঁশি প্রতীক নিয়ে লড়া হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টিকে দেওয়া হয়েছে টেবিল প্রতীক। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যে নির্বাচন কমিশনের কাছে খাম প্রতীক ফেরতের দাবি জানিয়েছে ISF। অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে পুলিশ আজ এক আফগান নাগরিককে পশ্চিমবঙ্গের কালিম্পং থেকে গ্রেপ্তার করেছে। আদালতে পেশ করা হলে তাকে 3 দিনের জেল হেফাজত দেন বিচারক। পুলিশ সূত্রের খবর, সৈয়দ বিলাল খান নামের বছর 28-এর ওই ব্যক্তি আফগানিস্তানের কাবুলের ইউসেফ খেয়াল এলাকার বাসিন্দা। বেশ কয়েক মাস ধরে কালিম্পংয়ে ভাড়াটা হিসেবে তিনি থাকছিলেন। ডাক সেবা উপহার প্রকল্পের আওতায় ইন্ডিয়া পোস্ট থেকে উপহার বিতরণ করা হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় যে দাবি করা হচ্ছিল তা ভুয়ো বলে খারিজ করেছে সরকার। PIB ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং ভারতীয় ডাক বিভাগের ডাক সেবা উপহার নামে কোনো উপহার, পুরস্কার বা লটারি সংক্রান্ত প্রকল্প নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রায় 40টি দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি দেশের যুব সমাজের জন্য সম্ভাবনার নতুন দরজা খুলে দিয়েছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ 20তম রোজগার মেলায় শ্রী মোদী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে 51,000 নবনিযুক্তের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। কলকাতায় জাতীয় গ্রন্থাগারে আয়কর দপ্তরের উদ্যোগে আয়োজিত এই মেলায় 227 জনকে নিয়োগপত্র প্রদান করা হয়। এর মধ্যে 25 জন নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, বিকশিত ভারতের স্বপ্নে ভারত এগিয়ে চলেছে। আগামী 21 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে 2027-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা তৃতীয় সেমিস্টার, চলবে 14 অক্টোবর পর্যন্ত। মোহনবাগান সুপার জায়ান্ট কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। বারাসাত স্টেডিয়ামে আজ সুপার সিক্সের রুদ্ধশ্বাস ম্যাচে মোহনবাগান 3-2 গোলে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে 8 বছর পর লিগ খেতাব জয় করল। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।

0: আমার ঝুমকা।
1: পূজোর সময় পকেটটা ফাঁকা হয়ে গেলেও মাঝে মাঝে এরকম ঝুমকা টুমকা পড়ে যেতে পারে ওই ভিড়ের মধ্যে বাজার টাজার করতে গিয়ে। তারপর যদি সেই প্রিয় মানুষটি একবার আবদার করে বসে, একটা সিনেমা দেখাও না দেখাও না, পূজোয় এতগুলো সিনেমা আসছে, তাহলে তুমি কি তার মনটি রাখবে না বলো? সে মন রাখতে তো তুমি বাধ্য। আর তোমার মতন ফিল্মি ফ্রিকের জন্য উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবোতে প্রত্যেক শনিবার রাত্রির হলেই ট্যানট্যান করে চলে আসে আজ আত্রেয় আর সৌমিক, তোমার সঙ্গে রাত 12টা পর্যন্ত টানটান সিনেমার টানটান উত্তেজনা নিয়ে টপ লেভেল থাকবে।
2: সত্যি তাই, এবং টপ লেভেলে তোমাকে রাখবো সেটাও গ্যারান্টি তো আত্রেয় আর সৌমিক তোমাকে দিচ্ছেই। এবং পুজোর সময় প্রচুর ভালো ভালো সিনেমা রিলিজ করছে, যার অলরেডি হয়তো তুমি বুকিং করতে মানে চেষ্টা করছো। না, এখনও শুরু হয়নি, হয়ে যাবে, দাঁড়াও, এখনও তো মাসখানেকের একটু কম বাকি আছে, হয়ে যাবে। এবং কোন সিনেমা দেখবে, কোন হলে দেখবে বলবো না, কোন সিনেমা দেখবে, কবে দেখবে, সেটারও একটা চেকলিস্ট কিন্তু আমরা তৈরি করে দিতেই পারি।
1: আর এই পুজোর আগের এক মাসে কি সিনেমা বেরোবে না নাকি? প্রচুর সিনেমা বেরিয়ে গেছে, বেরোচ্ছে, কোন সিনেমার কি খবর না খবর, একেবারে হাঁড়ির খবর, সমস্ত কিছু আপাতত সৌমিক আর আত্রেয় দেবে। তুমি বরং ওই ঝুমকা টুমকা কিনে দেওয়া থেকে বাঁচার জন্য তাকে বলো, তুমি আমার সুন্দরী কমলা।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: বলতে পারবেন এই প্রিলিউডটি লাকি আলীর কোন বিখ্যাত গানের?

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: টেক্কা কে হিট কে মিস, টেক্কা টেক্কা।
2: হ্যাঁ, টেক্কা বলতে কে হিট কে মিস বলতে বলতে এই যে আমরা প্রথমেই যে লক্ষ্মীলাভের কথা দিয়ে শুরু করি সবসময়তে, হ্যাঁ গতকালই বিশ্বকর্মা পুজো গেছে, লক্ষ্মীলাভের কথা তো বলতেই হবে কারণ সামনেই দুর্গাপুজো আসছে। ভাইবের মোটামুটি বাজেট ছিল 40 কোটি, যেটার এখনও অবধি বক্স অফিস কালেকশন ওই 1 কোটি 80 লাখের আশেপাশে। দায়রা, যার রিভিউ তোমাকে আজকে শোনাবো, সেটারও বাজেট ছিল মোটামুটি 60 কোটি, তবে একদিনেই 1 কোটি টাকার বক্স অফিস কালেকশন কিন্তু হয়ে গেছে। এবং মির্জাপুর, যার বাজেট ছিল মোটামুটি 100 কোটির আশেপাশে, এখন অবধি মির্জাপুরের বক্স অফিস কালেকশন 201 কোটির আশেপাশে।
3: একটা সিনেমা, যে সিনেমাটা প্রথম দিকে আশাই দেখেনি যে এই সিনেমা এইরকমভাবে বক্স অফিসে হিট করবে, কিন্তু মাঝে মাঝে এমন কিছু

0: ঘটনা ঘটে যায় না, যেগুলো ভাবতেও অবাক লাগে, যেগুলো অনেক বেশি সিনেমাটিক। তাই 3 কোটি টাকা দিয়ে তৈরি হনুমান আনশ, সেই সিনেমা আপাতত 233 কোটি 63 লক্ষ টাকা রোজগার করে ফেলেছে, উইচ ইজ হিউজ। আর যে সমস্ত সিনেমা নিয়ে খুব লাফালাফি করেছিল সবাই, যেরকম সৌমিক, যেরকম আত্র, যেরকম তুমি, যেমন টক্সিক, টক্সিক হয়ে কিচ্ছু করা যায় না জীবনে, 500 কোটি টাকা দিয়ে সিনেমা বানিয়ে শেষমেশ 139 কোটি টাকা রোজগার করে আপাতত বসে রয়েছে, ডিজাস্টার যাকে বলে। আর সাইফ দা, অক্ষয় দা, মানে আমাদের অক্ষয় এবং সারা দেশের অক্ষয়, আপনারা এটা কি করলেন? কিছুই তো অক্ষয় করতে পারলেন না। 130 কোটি টাকা দিয়ে হাইওয়ান তৈরি হয়েছিল, এখনো পর্যন্ত মাত্র 9 কোটি টাকা রোজগার করেছে। না না, এ আমি নিতে পারছি না, কিন্তু গানটা যে বড্ড মনে ধরেছে এই সিনেমার, একটু শোনাই না।
1: FM Rainbow তে Rainbow New Tune।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: সিনে সিনে সিনে ক্যুইজ।

0: 나를 켄트 타쿤 시네 퀴즈.
1: 봄비 토키즈 봄비 토키즈 볼리우드 시네 판다 볼리우드 시네 판다.
2: হলো না হলো না না না হয়নি, যেটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম যে ধুরন্ধর এবং তার সিকুয়েল ধুরন্ধর দ্য রিভেঞ্জ এই দুটোই কিন্তু অস্কারে যাবে, নমিনেশন পাবে, এরকম একটা জল্পনা কল্পনা বহুত আলোচনা হয়েছে। বাট আলটিমেটলি খবর পাকা যে এই দুটোর মধ্যে কোনোটাই যেতে পারলো না, তার কারণ 14 জন জুরি মেম্বার থাকে, তার মধ্যে মাত্র 4টে ভোট পেয়েছে, বলেছে না না এটা ঠিক মনোপ্রত হচ্ছে না। এছাড়াও ম্যায় ওয়াপাস আউঙ্গা ভীষণ চর্চিত একটা সিনেমা ছিল, যেটা এবং হয়েছেও খুব ভালো, সিনেমার কথা অনেকবার বলেছি উই ক্যান ফিল মি ফিভারে, সেই সিনেমারও অস্কারে যাওয়ার সম্ভাবনা ছিল, বাট সম্ভাবনাই রয়ে গেল, কারণ আলটিমেটলি সেটাও ভারত থেকে অস্কারে নমিনেশন পায়নি। তাহলে পেলোটা কে?
3: পেলো হচ্ছে যে তার নাম হচ্ছে মহারাষ্ট্রের মানে একটা মারাঠি ফিল্ম আর কি, গোধাল বলে একটা সিনেমা, যেটা মোটামুটি একটা মহারাষ্ট্রের ওই লোকনৃত্য এবং ওই একটা মানে সাংস্কৃতিক ভাবটা যার মধ্যে বড্ড কি বলবো খুব বেশি ফুটে উঠেছে এইরকম একটা সিনেমা, সেটা কিন্তু নমিনেশনে গেছে। এবং ছবিটিতে অভিনয় করেছে কিশোর কদম থেকে শুরু করে ঈশিতা দেশমুখ, যোগেশ সোহিনী। তো মোটামুটি এখন দেখা যাক যে অস্কার পায় কিনা, মানে একাডেমি অ্যাওয়ার্ডস পায় কিনা, সবটাই আমাদের দেখতে হবে। তবে হ্যাঁ, মেয়ে বাপা সাউঙ্গা হয়নি, ধুরন্ধর হয়নি, তার দুঃখ তো রয়েই গেল।
2: কিন্তু অস্কারের কথা বলেছে সৌমিকা রাত্র, মনে পড়ে গেল তো, আরেকবার হবে নাকি নাচো নাচো।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 CR এভিনিউ কলকাতা 712 বেলা 12:30 গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগ সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নাম্বার ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30 সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস ADPS/CS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 CR এভিনিউ কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টকরণের জন্য ADPS CS এর সাথে টেলিফোন নাম্বার 0332212025 অথবা 0332212062 অথবা 0332212050 যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে অথবা ইমেলে ডাক আদালত অথবা পেনশন আদালত শব্দটি অবশ্যই উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, Rainbow Review, Rainbow Review, Rainbow Review।
3: কি প্রেমে পড়ছেন নাকি? তাহলে সাবধান, কারণ এই প্রেম কিন্তু একেবারেই পরোয়া করে না, বুঝলেন তো। আদ্রিত রায় আর্য রায়ের যে জুটি সেটাকে সামনে রেখে অভিরূপ ঘোষের এই সিনেমার গল্প, সেটা মূলত প্রেমের ওই নানান মুড, ইমোশন আর রিলেশনশিপের ওঠাপড়া নিয়ে। সিনেমার একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এখানে প্রেম মানে শুধু ওই চোখে চোখ, স্লো মোশন আর ব্যাকগ্রাউন্ড মিউজিক নয়, আছে একটু অ্যাট্রাকশন, আছে কেমিস্ট্রি, আছে ইগো ক্ল্যাশ, আর আছে হার্ট ব্রেক, অর্থাৎ রিলেশনশিপের পুরো একেবারে রোলার কোস্টার। আদ্রিতকে এই ছবিতে বেশ এনার্জেটিক এবং ইন্টেন্স মুডে পাওয়া গেছে। আর্য রায় নতুন মুখ হিসাবে নিজের প্রেজেন্স তৈরি করার একটা চেষ্টা করেছেন। তবে হ্যাঁ, কিছু জায়গায় গল্পের যে গতিপথ সেটাকে আন্দাজ করা যায়, আর স্ক্রিন প্লে সেটা আরেকটু টাইট হলে ইম্প্যাক্টটা হয়তো আরেকটু বাড়ত। কিন্তু আপনি যদি লাইট হার্টেড ইয়ং রোমান্টিক ড্রামা, কেমিস্ট্রি আর ইমোশনের একটা মিশেল দেখতে চান, তাহলে বেপরোয়া আপনার উইকেন্ড ওয়াচ লিস্টে থাকতেই পারে। আর শেষ কথা হলো না, মানে প্রেমে কি আর শেষ কথা হয়, কিন্তু আমাকে তো রিভিউটা শেষ করতে হবে, তাই আমার শেষ যে কথাটা সেটা হলো, প্রেম যখন বেপরোয়া তখন ওই মার্কিংটাও একটু বেপরোয়া হোক। 7টা রেনবো কালারের মধ্যে আর যে অরিজিৎ বেপরোয়াকে দিলাম 3.5টে রেনবো কালার।
2: Rainbow Review Cinema Report Card only on 107 FM Rainbow, 107 FM Rainbow, Rainbow Review, Rainbow Review। FM Rainbow তে Rainbow New Tune, Rainbow New Tune, Rainbow।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: বলতে পারবেন এই প্রিলিউডটি লাকি আলীর কোন বিখ্যাত গানের

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে কুইজ। ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর।
1: আচ্ছা, ভূতের ভুয়ো কন্টেন্ট বানিয়ে ভাইরাল হতে গিয়ে যদি সত্যিকারের ভূতের পাল্লায় পড়েন তাহলে কি হবে? এই প্রশ্নই সামনে রেখে আসছে বাংলা হরর কমেডি থ্রিলার ভূতু আয়া ভাগো। হ্যাঁ, থ্রিলারে দেখা যাচ্ছে যে একটা ফেক প্যারানর্মাল কন্টেন্ট বানিয়ে রাতারাতি ভাইরাল হয়ে যায় তিন বন্ধু, কিন্তু সেই মজার খেলাই যখন সত্যিকারের সুপারন্যাচারাল ঘটনার মুখোমুখি করে দেয়, তখন কমেডি থেকে গল্পটা ধীরে ধীরে ঢুকে পড়ে মিস্ট্রি আর সাসপেন্সের জগতে। রাহুল ব্যানার্জি, দেবরাজ ভট্টাচার্য, আরিয়ান ভৌমিকের সঙ্গে রয়েছেন শ্রীমা ভট্টাচার্য, শ্রীলেখা মিত্র এবং মৌমিতা পণ্ডিত। সব মিলিয়ে ট্রেলারটা দিচ্ছে হাসি, ভয় আর রহস্য।

0: টিনেরই একটা মিশেল। ভূতুয়ায়া ভাগো, মানে ভূতকে ভয় পাবেন নাকি ভূতের সঙ্গে হাসবেন, সেটা জানতে অপেক্ষা করতে হবে 25 সেপ্টেম্বরের।
1: তবে রাহুলের কথা বড্ড মনে পড়ে যাচ্ছিল গো, আসলে ট্রেলারটা দেখতে দেখতে এই সিনেমাটাই অ্যাকচুয়ালি নির্মাতারা বলেইছেন যে রাহুল অরুণোদয় ব্যানার্জির মেমোরিতে তারা ডেডিকেট করলেন, কারণ এই সিনেমায় কিন্তু তিনি অভিনয় করেছিলেন, তাই তার অভিনয় আরও একবার দেখতে পারবো। বাট আপাতত বাংলার মাঠ ঘাট বন পেরিয়ে তোমাকে একটু বোম্বাই কা জঙ্গল মে নিয়ে জানা হয়, এবং সেই জঙ্গলের মধ্যেই কি অমঙ্গলটা লুকিয়ে রয়েছে? না, ভনিতা করার কোনো কারণ নেই, তার কারণ এখন তোমাকে ওয়ানের ট্রেলারের কথা বলছি। রিসেন্টলি রিলিজ করেছে তমান্না ভাটিয়া এবং সিদ্ধার্থ মালহোত্রার সিনেমা ওয়ানের অফিসিয়াল ট্রেলার, ইতিমধ্যে 20 মিলিয়ন ভিউজ। ইয়ে তো হোনাইতা, তার কারণ তার গান অলরেডি ট্রেন্ডিংয়ে চলে এসেছে। কিন্তু যেটা ট্রেলার দেখে বুঝলাম যে বোন নিয়ে মনের মধ্যে যতই ভয় ঢোকানোর চেষ্টা হোক না কেন, সিদ্ধার্থ কিন্তু একেবারে কুচ পারওয়া নেই এই ভাইফটাতে রয়েছে। একটা জঙ্গল নিয়ে সেখানে সব কিছু তুমি পাবে, হরার পাবে, অ্যাকশন পাবে, প্রেম পাবে, পারিবারিক ব্যাপার স্যাপার পাবে, লৌকিক অলৌকিক সব কিছু পাবে। বাট একটা রহস্য রয়েছে, সেই রহস্যটা কিন্তু ট্রেলারের মধ্যে ভালোই ঘনীভূত করানোর চেষ্টা করা হয়েছে। তাই সেই রহস্য
2: FM Rainbow.

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। সব চরিত্র কাল্পনিক, সব চরিত্র কাল্পনিক। বিহাইন্ড দ্য সিনস, বিহাইন্ড দ্য সিনস, বিহাইন্ড দ্য সিনস।
1: সাইয়ারা তু তো বদলা নেই, না বদলাইনি, বদলাইনি, কিচ্ছু বদলাইনি, নায়ক বদলাইনি, নায়িকা বদলাইনি, ডিরেক্টর পর্যন্ত বদলাইনি। আরে বাবা, ওই রকম একটা হিট হয়েছে, এক বছর এখনো ঘোরেনি, তার মধ্যে আবার একটা অ্যানাউন্সমেন্ট, তার মধ্যে শুটিং শুরু হব হব করছে, এই না হলে হিট ফর্মুলার রিপিট। না না, সৌমিকা রাত্রে মোটেই এত বাজে ছেলে নয় যে খালি নিন্দে টিন্দে করবে। কি ভালো সিনেমা, কি তার বক্স অফিসের রেকর্ড, কি তার গানের ক্রেজ, জেনজি পাগল হয়ে গেছিল সাইয়ারা দেখার পরে। আহান পান্ডে এবং অনিত পড্ডা তারা আবার রিইউনাইট করছেন, আবার তারা নায়ক আর নায়িকা, সেই প্রেমের কাহিনী থাকবে এবং ডিরেকশনে আবার মোহিত সুরি। আর জানা যাচ্ছে যে মুম্বাইয়ের অন্ধেরিতে প্রথম দিকে শুটিং হবে, সেটাও আবার এই অক্টোবর মাসে শুরু হলো বলে।
2: হ্যাঁ, মানে মোহিত সুরি ওই জুলাই আর আগস্টে লুক টেস্ট করেছেন এবং অক্টোবর থেকে শুটিং শুরু হচ্ছে। ওই YRF বলে একটা স্টুডিও আছে, সেখানকার একটা ইনডোর সেটে শুট হবে এবং নভেম্বরে শুটিংটা কিন্তু গোয়ায় স্থানান্তরিত হবে। তো
1: যাদের আবার কি ওই সেই বাইক টাইক নিয়ে ঘোরাঘুরি বালির মধ্যে,
2: সেটা বলা যাচ্ছে না। তো যাদের আর কি নভেম্বরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, গোয়াতে করে নাও, বলা যায় না তো কখন কোথায় দেখে ফেলতে পারো। আর ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে, 27-এর মধ্যে নতুন সিনেমা চলে আসবে, চিন্তা করার কোনো কারণ নেই।
1: কি আনন্দ, কি আনন্দ! কিন্তু ব্যাপার হচ্ছে যে সাইয়ারার হিরো হিরোইন এবং ডিরেক্টররা মিলে কোন সিনেমাটা তৈরি করছেন, সেটার নাম কি সেটা এক্ষুনি বলতে পারবো না। শুধু জানি শুটিং শুরু হচ্ছে, নাম জানতে পারলে বলে দেবো।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।
1: শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9ই সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25শে আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, রেনবো রিভিউ, রেনবো রিভিউ, রেনবো রিভিউ।
3: এনকাউন্টার নাকি ইনভেস্টিগেশন? ইটস পৃথ্বীরাজ সুকুমারন ভার্সেস করিনা কাপুর খান। রিলিজ করে গেছে মেঘনা গুলজারের নতুন ফিল্ম দায়রা। 2019 হায়দ্রাবাদের মোলেস্টেশন অ্যান্ড মার্ডার কেস, যার শাস্তি দিতে একজন পুলিশ অফিসার বেছে নিয়েছিলেন এনকাউন্টারের পথ। কিন্তু তার এই অ্যাকশনের হলো অপোজিট রিয়াকশন, তৈরি হলো স্পেশাল ইনভেস্টিগেশন টিম। আদৌ এই এনকাউন্টার কোনো প্ল্যান নয় তো? কে কাকে দেয় জাস্টিস? রুল বুক নাকি হাতের কাছে পেয়েছি একেবারে টোটাল ফিনিশ? বিষয়টা অনেকটা অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথি ওষুধের মতো। একটাই সাইড এফেক্ট থাকলেও তাড়াতাড়ি কাজ হয়, আর আরেকটায় কাজ হয় স্লো, কিন্তু সাইড এফেক্ট নেই বললেই চলে। কোন ওষুধে জাস্টিস পাওয়া সঠিক সেই বিচারটা পরিচালক একদম সম্পূর্ণভাবে দর্শকের উপরই ছেড়ে দিয়েছেন। আর ঠিক এখানেই ক্রাইম থ্রিলার হয়েও দায়রা কখনোই টিপিক্যাল ক্যাটাগরিতে পড়বে না। এই সিনেমায় মোরালিটি নিয়ে হাজারটা প্রশ্ন থাকলেও জ্ঞান দেওয়ার ভারাক্রান্ত চেষ্টা নেই, লার্জার দেন লাইফ বাহুবলী নেই, এবং DCP অজুনার ভূমিকায় করিনার ভালো অভিনয়টাও নেই। ওজনদার সংলাপ দিয়ে বাজিমাত করার জায়গাতে তিনি বেবো, ওভার ড্রামাটিক, ওভার এক্সপ্রেসিভ। তবে এখানে পুরোপুরি রাজ করেছেন পৃথ্বীরাজ সুকুমারন অ্যাজ DCP রমন কুমার। মেঘনা গুলজার এর আগে তলোয়ার বানিয়েছেন, সেখানেও ক্রাইম আর জাস্টিস নিয়ে সমাজের সামনে আয়না ধরেছেন। এখানেও তিনি আয়না ধরার কাজটা আর এক কাছে ওপরে গিয়ে করেছেন। ভালো সিনেমা যারা ভালোবাসেন তাদের জন্য দায়রা অবশ্যই মাস্ট ওয়াচের তালিকাতেই রাখব। আমি সৌমি, মেঘনা গুলজার পরিচালিত দায়রাকে দিলাম 7.5/5 রেইনবো কালার্স।
4: Rainbow Review Cinema Report Card Only on 107 FM Rainbow. 107 FM Rainbow. Rainbow Review.

0: সব চরিত্র কাল্পনিক, সব চরিত্র কাল্পনিক, বিহাইন্ড দ্য সিনস, বিহাইন্ড দ্য সিনস, বিহাইন্ড দ্য সিনস।
1: এই না আর কল্পনা না, 11 বছর কেটে গেছে, তাতে কি হয়েছে ভাই? আবার রাজ চক্রবর্তী অ্যান্ড মিমি চক্রবর্তী উইল বি ব্যাক টুগেদার। তার কারণ রাজ চক্রবর্তীর সিনেমায় অভিনয় করছেন মিমি চক্রবর্তী, ক্ল্যাপস্টিক নিয়ে একটা ছবিও ছেড়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সিনেমার নাম তাণ্ডব। তার শুটিং শুরু হয়ে গেছে, শুটিং ইজ গোয়িং অন। এবং সেই পোস্টে একজন বিশেষ ব্যক্তি কমেন্ট করেছেন, কি বলতো?
2: এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে শুভশ্রী লিখেছেন সুপার হ্যাপি। হ্যাঁ, এখান থেকেই গল্পটা একটু অন্যরকম আর কি। যাই হোক, মানে উনি না লিখলেও পারতেন, ঠিক আছে, মানে জোর করে মেনশন করার কি দরকার যে তিনি খুব খুশি?
1: কারণ বড়ের সিনেমা, এবং বড়ের সিনেমাতে পুরনো নায়িকা ফিরে এসেছে, খুশি না হয়ে পারা যায়? আবার তাদের এত গান, এত সিনেমা, এত কিছু চলছে, কিন্তু এখনো পর্যন্ত তো দেবদা এবং শুভশ্রী দিদি কিছুতেই নামটি বলছেন না। সিনেমার নামটা কি বলুন না, আপনার সিনেমার একটা গান শুনিয়ে দিচ্ছি, এবার অন্তত নামটা বলে দিন।
0: এফএম রেনবোতে রেনবো নিউ টিউন, রেনবো নিউ টিউন।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 এফএম রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: হ্যাঁ, এবার তোমাকে আজকে একটা গানের প্রিলিউড শুনিয়েছিলাম এবং জিজ্ঞেস করেছিলাম এটা কোন গান, এবং বলেও দিয়েছিলাম এটা লাকি আলীর গান। তো যারা যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নামগুলো আগে বলি। ঋতিকা নাথ, মশিলা, আধ্যা মাইতি, পূর্ব মেদিনীপুর, শঙ্করচন্দ্র দে বারাসাত, প্রবীণ চৌহান মধ্যপ্রদেশ, সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি, মেঘনা মল্লিক মহিষাদল, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল, গোপাল সিনহা মধ্যমগ্রাম, কবিতা দাস বাঘাযতীন, অভিজিৎ পালচৌধুরী সোদপুর, আভা লস্কর হাওড়া, প্রশান্ত ধক বড়গাছিয়া, গণেশ ডোমজুর, সুশান্ত সেনগুপ্ত রাঁচি, শান্তনু ঘোষ বাউড়া এবং রুমকি দাস আন্দুল।
2: 19 সেপ্টেম্বর এই তারিখটা না হেভি লাকি, তার কারণটা একটু রেইনবোওয়ালা স্টাইলেই বরং বলি। আমাদের ছোট্টবেলার সেই মানুষটি, তার জন্মদিন আজ লাকি আলীর জন্মদিন 19 সেপ্টেম্বর। তাই সৌমিক আত্রেও আজকের প্রথম সিনে কুইজে লাকি আলীর গান ছাড়া অন্য কিছু ভাবতেই পারেনি।
1: সত্যি তাই, তার কারণ হচ্ছে লাকি আলী আমাদের মানে ছোটবেলা থেকে এই এখনো বড় হওয়া অব্দি এতগুলো গানের সঙ্গে জড়িয়ে আছে, এত রকম ভাবে জড়িয়ে আছে। হয়তো প্রচুর মানে কি বলবো প্রচুর গান নেই, কিন্তু যে কটা গান রয়েছে সে কটা গান আমরা যখন শুনি না মানে আমাদের সত্যি গুজবাম্পস দেয়।
2: ফ্রম নিউট মানে সেই ওই ইন্ডি পপ টু ফিল্মি গান, তিনি যে সাফার করেছেন তার জন্য তার নামটাই কাফি। তাই লাকি আলীর সাফার নাম আর থাকলো তোমার জন্য তোমাশার সাউন্ড ট্র্যাক থেকে। আর 10:20 সৌমিক আর আত্রেয় আবার ফিরে আসবে, ততক্ষণ তোমার জন্য থাকবে এশিয়ান গেমস 2026 এর ডেইলি হাইলাইটস। স্টে টিউনড টু 107 এফএম রেইনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: চিনতে পারছেন এটা কোন শিল্পীর গাওয়া গান?

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, রেনবো রিভিউ, রেনবো রিভিউ, রেনবো রিভিউ।
2: গোগুয়াগনের হার্দিক আর ম্যাজগাঁও এক্সপ্রেসের হার্দিকের ভাইবের কথা মনে আছে তো? সেরকমই কিন্তু হার্দিক ভাইব আবারও ফিরে এসেছে কুণাল খেমু পরিচালনায় এবং অভিনয়ে অ্যাকশন কমেডি মুভি ভাইব দিয়ে। মোটামুটিভাবে পার্শ্ব চরিত্র এইভাবে বড় পর্দায় মেন ক্যারেক্টার হয়ে ফিরে আসা, এটা ইন্ডিয়ান সিনেমাতে সেইভাবে নেই, তবে কুণাল খেমু কিন্তু এটা দেখিয়েছেন। যদিও শুধু চরিত্রটাকেই আনা হয়েছে, তার পিছনের কোনো গল্প এখানে নেই, গল্প সম্পূর্ণ আলাদা। তবে গল্পটা মোটামুটিভাবে এইরকম যে একজন সাধারণ অফিস কর্মী, একটা অস্বাভাবিক প্রেম, আর তারপরেই শুরু গুপ্তচরদের দুনিয়ায় একেবারে একটা পাগলাটে ঘোলাটে অভিযান, যেখানে সাধারণ জীবনের হার্দিক হঠাৎ জড়িয়ে পড়ে এক বিপজ্জনক পরিস্থিতিতে। সঙ্গে রয়েছে তার বন্ধু বাক্স। তার গল্প যতই এগোয় ততই সাধারণ অফিসের জায়গা নেয় একটা স্পাই মিশন, অদ্ভুত চরিত্র আর সাংঘাতিক রকমের একটা ঝামেলা। ছবির অন্যতম আকর্ষণ কুণাল খেমু।

0: আর স্পার্স শ্রীবাস্তবের জুটি, এবং সিনেমার বেশ কিছুটা অংশের পরই কিন্তু আসেন প্রীতি জিন্টা একেবারে অন্য রকম অবতারে। তাকে অ্যাকশন ওরিয়েন্টেড চরিত্রে দেখা এই ছবির কিন্তু অন্যতম আকর্ষণ, আর অবভিয়াসলি তার উপস্থিতি গল্পে একটা আলাদা এনার্জি যোগ করেছে। ছবির হিউমার কিন্তু অনেকটা আনকনভেনশনাল, এখানে স্পাই জনরাকে খুব সিরিয়াসভাবে না নিয়ে একটু মজা অ্যাবসার্ড কিছু সিচুয়েশন এগুলোর মধ্যে দিয়ে মোটামুটি দেখানোর চেষ্টা করা হয়েছে। যারা প্রচলিত সিরিয়াস স্পাই থ্রিলারের বদলে একটু অদ্ভুত ধরনের কমেডি দেখতে পছন্দ করো, তাদের কাছে কিন্তু এই সিনেমার অ্যাপ্রোচটা জাস্ট জমে যাবে। তবে হ্যাঁ, ছবির সমস্যা রয়েছে একটু স্টোরি টেলিংয়ে। গল্পে অনেক কিছু ঘটেছে কিন্তু সবসময় সমানভাবে সেটা জুড়ে যায়নি, একটা সিনের সঙ্গে আরেকটা সিন কোথাও যেন মনে হয়েছে একটু অবিচ্ছিন্নভাবে রয়েছে। তবু ভাইবের কিন্তু গভীর স্পাই ড্রামা তৈরি করা কোনো উদ্দেশ্য ছিল না, বরং দর্শককে নতুন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে হাসানোর চেষ্টা করাই এই সিনেমার মূল লক্ষ্য। তাই একেবারে নিখুঁত কমেডি খুঁজতে গেলে ভাইব নয়, আবার স্পাই থ্রিলারের জন্য ভাইব নয়। কিন্তু কুণাল খেমুর অভিনয়, স্পার্সের কমিক এনার্জি আর প্রীতি জিন্টার নতুন অবতার, এই সমস্ত কিছুর জন্য কিন্তু ডেফিনেটলি ভাইব তোমাকে একটা আলাদা ভাইব দেবেই দেবে। তাই আমি আরজে মধু 107 FM ব্রেন বোর্ড তরফ থেকে ভাইব সিনেমাকে দিলাম 700 রেনবো কালার্স এর মধ্যে 4টে রেনবো কালার্স। এই উইকেন্ডের ভাইবটা কিন্তু তুমি জাস্ট রেডি রেখো।
1: রেনবো রিভিউ সিনেমার রিপোর্ট কার্ড only on 107 FM rainbow 107 FM rainbow rainbow review rainbow review FM rainbow te rainbow new tune rainbow new tune

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: চিনতে পারছেন এটা কোন শিল্পীর গাওয়া গান?

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ইয়াদে ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ফ্ল্যাশব্যাক ফিভার।
2: ফিরে এসছি একেবারে ফিরিয়ে নিয়ে যেতে, সৌমিকা রাত্রেও তোমাকে এক্ষুনি 2013 সালের সাঁ করে ফিরিয়ে নিয়ে চলে যাবে। তার কারণ 2013 20 সেপ্টেম্বর রিলিজ করেছিল, বাকিটা ব্যক্তিগত না, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য আর কিছু ব্যক্তিগত ছিল না। তার কারণ এই সিনেমা সেই সময় বিশ্বের বিভিন্ন বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে ঘুরে এসেছিল। ঋত্বিক চক্রবর্তী, অপরাজিতা ঘোষ, মাধবী মুখোপাধ্যায়, চুনি গাঙ্গুলি, তাদের নিয়ে একটা অসাধারণ সিনেমা। ঋত্বিক চক্রবর্তী যেখানে থাকেন সেখানে অন্য একটা তো কিছু হয়ই, এবং সেটাই সেখানে হয়েছিল। যে সিনেমার ডিরেকশন দিয়েছিলেন প্রদীপ্ত ভট্টাচার্য এবং বাকিটা ব্যক্তিগত, সেই সময় কিন্তু বেস্ট বেঙ্গলি ফিচার ফিল্ম হিসাবে ন্যাশনাল অ্যাওয়ার্ডটাও ছিনিয়ে নিয়েছিল। তাই দেখতে দেখতে 13 বছর হয়ে গেল, ভাবা যায় বলো?
3: সত্যি তাই। এবং আত্রেও যে মুহূর্তে বাকিটা ব্যক্তিগতর কথা বললো, মানে এটা যদি একটা নর্থ পোলের সিনেমা হয়, আর একটা সাউথ পোলের সিনেমা 18 সেপ্টেম্বর রিলিজ করেছিল 2009 সালে, এবং তার নাম ওয়ান্টেড। বুঝতেই পারছো কেন বললাম নর্থ পোল আর সাউথ পোল, কারণ ওয়ান্টেড হচ্ছে এমন একটা সিনেমা এখনও আজও 2026 দাঁড়িয়ে আমি ধরো খেতে খেতে টিভি দেখছি, কোনো একটা চ্যানেলে ওয়ান্টেড হচ্ছে, সে যেখান থেকেই হোক আমি কিন্তু সেটা কমপ্লিট করে তারপর উঠি। এবং সালমান খান, আয়েশা টাকিয়া, মহেশ মাঞ্জারেকর, এই একটা মানে আর প্রকাশ রাজ সবথেকে বড় কথা, মানে এদের অভিনয়, এদের সেই একটা জলবা, মানে ওয়ান্টেড যা দেখিয়েছিল মানে জাস্ট ভাবা যায় না।
2: এবং সেই জলবা এখনও চলিতেছে চলিতেছে চলিতেছে, তার কারণ সালমান খান ফ্যানরা কখনো তার জলবাটা ভুলে যেতে পারেন না।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, সিনেমা ওয়ালা, বাংলার সিনেফান্ডা, বাংলার সিনেফান্ডা, সিনেমা ওয়ালা, বাংলার সিনেফান্ডা, বাংলার সিনেফান্ডা।
1: বলি জলবাটা কি শুধু সালমান খানই দেখাতে পারেন? ওরে 40 বছর ধরে বুমবাদা বাংলা ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিচ্ছে, এবং তাই জন্যই অটোগ্রাফে বলে দিয়েছিলেন আমি ইন্ডাস্ট্রি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইবারে সত্যি সত্যি তিনি একটা ইন্ডাস্ট্রির অভিনয়ের বাইরেও বিশেষতম দায়িত্ব পেয়ে গেছেন। তার কারণ তিনি কিন্তু এবারে মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন থেকে আমাদের যে সেন্সর বোর্ড রয়েছে, যাকে অফিসিয়ালি আমরা বলি সেন্সর বোর্ড ফর ফিল্ম সার্টিফিকেশন CBFC, সেই সেন্সর বোর্ডের একজন নির্বাচিত সদস্য।
2: একদমই তাই, এবং 2017 সালে শেষবার 12 জন সদস্যকে নিয়ে একটা বোর্ড গঠিত হয়েছিল এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের মেয়াদ শেষ হয়ে যায়। তো তারপর 2026 সালে আমাদের বুম্বাদা এই তালিকায় নাম তুলেছেন আর কি, কী বলবো। আর এটা একটা বিশাল বড় সম্মানের তো ব্যাপার, আমাদের জন্য বিশাল বড় একটা গর্বেরও বটে। এবং এর সঙ্গে আরও বেশ কয়েকজন জনপ্রিয় মানে অভিনেতা অভিনেত্রী রয়েছেন, যেমন আমাদের সবার প্রিয় পঙ্কজ ত্রিপাঠি রয়েছেন, প্রীতি জিন্টা রয়েছেন, সুনীল শেট্টি রয়েছেন, মনোজ যোশী রয়েছেন, আরও অনেকে রয়েছেন। তবে বুম্বাদার এই যে কি বলবো, মানে এই যে মুকুটে নতুন যে পালকটা মানে গজালো, তার জন্য বুম্বাদাকে একটা হ্যাটস অফ তো জানাতেই হয়
1: না। তার জন্য একটুখানি হালকা করে ফ্ল্যাশব্যাকে গেলে কেমন হয়?
0: FM রেনবোতে রেনবো ফ্ল্যাশব্যাক সং,
1: বলছি সেন্সর বোর্ডে যখন ঢুকবেন তখন কি এইটাই বলবেন?

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
1: হ্যাঁ, বিজয় সালগাঁওকার আবার ফিরছে এবং তার সামনে এবার আরও কঠিন পরীক্ষা। অজয় দেবগন অভিনীত দৃশ্যম দ্য কনক্লুশনের ট্রেলারে দেখা যাচ্ছে যে দৃশ্যম টু এর পরের গল্পে পুরনো রহস্যকে ঘিরে শুরু হয়েছে নতুন তদন্ত। এবার বিজয়ের সাজানো দুনিয়ায় এবার প্রবেশ এসপি ক্রাইম ব্রাঞ্চ রজবীর সিং তোমারের চরিত্রে জয়দীপ আহলাতের, এবং সঙ্গে ফিরছেন টাবু, শ্রিয়া সরণ এবং রজত কাপুর, আর প্রকাশ রাজ যোগ করেছেন নতুন মাত্রা। ট্রেলারে একটা মিস্ট্রি সাসপেন্স আর বিজয় ও রজবীরের যে বুদ্ধির লড়াই সেটা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা সিনে উঠে এসেছে। এবং ট্রেলারে টাবুর একটা ডায়ালগ ছিল, সেটা হচ্ছে যে আমি এখন সলিউশন চাই না, বা আমি এখন খোঁজ চাই না, আমি যেটা চাই সেটা হচ্ছে রিভেঞ্জ। এবং এই যে দৃশ্যম ফ্র্যাঞ্চাইজির একটা সিনেমা এবং সেটাকে খুব নাটকীয়ভাবে 2রা অক্টোবরই রিলিজ করা হচ্ছে, এটা নিয়ে কিন্তু আমি ভীষণ এক্সাইটেড।
2: এই যে তুমি দৃশ্যমের ডায়লগের কথা বলছিলে না, বিশ্বাস করো সৌমিক, আত্রেয়র এই ট্রেলারটা দেখার পরে মনে হয়েছে এটা শুধুমাত্র ট্রেলার নয়, এটা হচ্ছে একটা ডায়লগ ভর্তি ট্রলার। তার কারণ কী ডায়লগ, কী ডায়লগ লিখেছে, সে জয়দীপের জন্য বলো, অজয়ের জন্য বলো, বা টাবুর জন্য বলো, কিন্তু ট্রেলারের বাইরে বেরিয়ে সবই পোস্টার আসা থেকে আমাদের এক্সাইটমেন্ট টপ লেভেলে চলে গেছে। তার কারণ লাভ রঞ্জন একদম নতুন অভিনেতাদের ছটা তৈরি করছেন, ছজন নতুন অভিনেতার ডেবিউ হতে চলেছে পহেলা প্যার দুসরি বার সিনেমায়। তারা কারা? অলিশা চোপড়া, স্পর্শ ওয়ালিয়া, সাক্ষী বৈদ্যা, কুণাল বৈদ, সরগাঁও কর লথরা এবং

তুষার ছেব্বর, পেহলা প্যার দূসরি বার সিনেমার নাম। সেখানে নিছক বন্ধুত্বই যে শুধু থাকবে তা নয়, তার কারণ সেখানে লেখা হয়েছে ক্যাপশনে, পুরানে ক্রাশ পাপি দোস্ত আর পেহলা প্যার, রেড ফ্ল্যাক্স হি রেড ফ্ল্যাক্স। মানে ভাবা যাচ্ছে না কি যে হবে, কিন্তু এই যে আমাদের ছোটবেলার সেই বন্ধুত্ববালা সিনেমাগুলো না, এখনো ভুলতে পারি না, সে যেখানেই যাই না কেন।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: চিনতে পারছেন এটা কোন শিল্পীর গাওয়া গান?

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ। চুপচুপকে ফিল্মি গসিপ, চুপচুপকে।
1: হ্যাঁ, এবার চুপচুপকে একটা ব্যাপার হয়ে গেছে, সেটা হচ্ছে সোনু নিগম আর সালমান খানের মধ্যে একটা ঝামেলা অশান্তি কি শুরু হয়েছে? মানে সোনু নিগমের গান, মানে সালমান খানের গান শুনে কি চরম বিরক্ত সোনু নিগম?
2: হ্যাঁ হ্যাঁ, একেবারে সেই মুখ চোখ কুঁচকে কি অবস্থা। ম্যায় হুঁ হিরো তেরা গাইছিল, সেই সময় সেই গান শুনতে শুনতে সালমান খান

0: সোনু নিগম কিরা করছে, কি বিরক্ত হচ্ছে, সালমান খানের গান একেবারে তার কানে পোষাচ্ছে না, সবকিছু সেগুড়ে বালি। সৌমিকা রাত্রের মতন এক্সাইটেড হয়ে যারা যারা এইসব নিয়ে খুব গসিপ করেছে ওই ইন্টারনেটে ভিডিওটা দেখে, যে সালমান খানের গান চালিয়ে শুনতে শুনতে সোনু নিগম বিরক্ত হয়েছেন এবং তিনি বসে বসে সেটা আবার ভিডিও করে ছেড়েছেন সোশ্যাল মিডিয়াতে, মানে এই ধরনের ভাবনা চিন্তাও যারা করেন তাদের সমস্ত স্বপ্নে জল ঢেলে দিয়ে সোনু নিগম নিজেই এসে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন যে নো, দিস ইজ আ ফেক ভিডিও, এআই এর যুগে কি না কি হচ্ছে সৌমিক।
1: সত্যি তাই, তাই এআই এর যুগে একদম এসব সম্পর্ক নিয়ে বিশেষ করে একদম মাথা ঘামাবেন না, বরঞ্চ মাথা ঘামাবেন এই ভালো ভালো গানে।
0: ইয়েস, এবং সেখানে সালমান সোনু নিজেরাই নিজেদেরকে বলেছেন তেনু লেকে চলো চলো চলো।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: হ্যাঁ, মানে আজকের এই যে দ্বিতীয় সিনে কুইজ, এখানে এত লোক উত্তর দিয়েছে, মানে কি আর বলবো। যাই হোক, সবাই সঠিক উত্তর দিয়েছে, আমরা খুব খুশি হয়েছি। নামগুলো বলি: বাপি লস্কর, ক্যানিং, সৌরভ মহাপাত্র, মেটিয়া বুরুজ, অভিষেক ঘোষ, লেকটাউন, শঙ্কর চন্দ্র দেব বারাসাত, রিঙ্কু সাপুই বাউরিয়া, জয় দাস উনসানি, রুমকি দাস নাথ আন্দুল, শামীম কল্যাণী, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল, সুশান্ত সেনগুপ্ত রাঁচি, ত্রিপর্ণা নস্কর, রঘুদেব বাটি, ঋতিকা নাথ, মশিলা, প্রশান্ত ধক বড়গাছিয়া, সুবীর সেন দেগঙ্গা, নবকুমার দাস গাব্বেরিয়া, শরীফুল ইসলাম ঠাকুরপাড়া, সায়ন আদান, তন্ময় ভবানীপুর, রমা দত্ত বেলতলা রোড, আভা লস্কর হাওড়া, শুভদীপ প্রামাণিক শান্তিপুর, কেশব দমদম, শঙ্কর নন্দী ব্যারাকপুর, গোপাল সিনহা মধ্যমগ্রাম, অ্যান্ডি, কবিতা দাস বাঘাযতীন, সময়িতা তরফদার সোনারপুর, অভিজিৎ পালচৌধুরী সোদপুর, সম্রাট মুখার্জি হাওড়া, তপন সিনহা টালিগঞ্জ এবং দেবব্রত হাজরা পশ্চিম মেদিনীপুর।
2: যতই তুমি 80s ট্রেন্ড বানাও না কেন AI দিয়ে, যতই তুমি 90s ফিরে যাও না কেন, এই ব্যাপারটা তো তোমাকে মেনে নিতে হবে যে 80s এবং 90s আমরা ছিলাম ছোট্ট ছোট্ট এবং সিনেমা বানাতেন মহেশ ভট্ট। মহেশ ভট্ট, তার আগামীকাল জন্মদিন 20 সেপ্টেম্বর, সেই জন্য তার সেই কালো জয়ী সিনেমা একদম 90s শুরুর দিকে আসে কি, সেই সিনেমার গান তোমাকে আত্রেয় আর সৌমিক শুনিয়েছিল। আপাতত তাই মহেশ ভট্টের জন্মদিনটা ইন অ্যাডভান্স সেলিব্রেট করার জন্য একটু ফ্ল্যাশব্যাক ভাইবে তো যেতেই হবে। আশিকির গান যখন তোমাকে শুনিয়েই দিয়েছি,
0: FM রেনবোতে রেনবো ফ্ল্যাশব্যাক সং, রেনবো ফ্ল্যাশব্যাক সং।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
2: এই গানে আমরা কোন হিরোইন

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: বম্বে টকিজ, বম্বে টকিজ, বলিউডের সিনে ফান্ডা, বলিউডের সিনে ফান্ডা।
2: তুমি যদি ভেবে থাকো যে সঞ্জয় লীলা বনশালী আপাতত শুধুমাত্র লাভ অ্যান্ড ওয়ার নিয়েই ব্যস্ত রয়েছেন, তার আর কোনো দিকে মন নেই।

0: ইউ আর টোটালি রং। এবং তার সঙ্গে এস এস রাজামৌলির সিনেমা ভারানাসী, সেই সিনেমা নিয়েই মহেশবাবু, সাউথের সেই সুপারস্টার মহেশবাবু, তারা ব্যস্ত রয়েছেন, তাদের আর অন্যদিকে মন নেই। তাহলেও তুমি টোটালি রং, তার কারণ ইতিমধ্যে খবরাখবর বেরিয়ে পড়েছে, তবে এখন একটু গুনগুন গুনগুন লেভেলে রয়েছে, যে মহেশবাবুর সঙ্গে এবারে কিন্তু সঞ্জয় লীলা বনশালী কোলাবোরেট করতে চলেছেন। তার মানে সঞ্জয় লীলা বনশালী সিনেমায় আমরা হয়তো সামনের বছরই মোস্ট প্রবাবলি মহেশবাবুকে দেখতে পাবো।
1: সত্যি তাই, এবং এর আগে কিন্তু একটা গুঞ্জন শোনা গেছিল এরকম যে প্রথমে আল্লু অর্জুনকে নিয়ে, তারপর জুনিয়র এনটিআরকে নিয়ে, রামচরণের নাম নিয়ে, কিন্তু না, এখন শোনা যাচ্ছে যে ফাইনালি মহেশবাবুকে নিয়েই কিন্তু নতুন একটা সিনেমা শুটিং শুরু হতে চলেছে।
0: আচ্ছা, মহেশবাবুর মধ্যে না সৌমিক একটা নানা রকমের কম্বিনেশন ব্যাপার রয়েছে, মানে ওই যে মুখটা চকলেট বয় চকলেট বয় মতো, তিনি এখনও নিজেকে চেঞ্জ করে ওই কবির সিং মার্কা ভাইবে যাননি, কিংবা অ্যানিমালের রণবীর কাপুর মার্কা ভাইবে যাননি, কিন্তু ব্যাপারটা হচ্ছে রণবীর সিং তিনি যতই ধুরন্ধর হন না কেন, তাকে তো ধুরন্ধর এই ভদ্রলোকই বানিয়েছেন না, তো মহেশবাবুকে নিয়েও কি সঞ্জয়বাবু এই ধরনের কাণ্ডকারখানা করবেন? আমরা কি আবার একটা এরকম তারো মার্কা ডান্স নম্বর পাবো? লেটস সি।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: এই গানে আমরা কোন হিরোইনকে

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: Rainbow Review, Rainbow Review, Rainbow Review.
3: Hello, hi, নমস্কার। আমি আরজে উষশী, আবারও টুক করে এন্ট্রি নিয়ে নিয়েছি এই শোতে। আর হ্যাঁ, এই শোতে এই সময় যখন তোমার কাছে এসেছি, তার মানে একদম একটা নতুন, একদম নিউ রিলিজ মুভির রিভিউ দেবো তোমায়, সেটা বলা বাহুল্য মাত্র। হ্যাঁ, আর এখন যে ছবিটা নিয়ে আমি কথা বলবো, সেই ছবিটা হচ্ছে পাভেল পরিচালিত ডাক্তার কাকু, যে সিনেমায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋদ্ধি সেন ছাড়াও অনেকে। এই যে দুটো নাম আমি নিলাম, এই দুটো নামেরই দুজনেই চূড়ান্ত ভালো অভিনয় করেছেন। যেমন একদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তেমন ঋদ্ধি সেনও কিন্তু এক চুলো জমি ছাড়েননি। বাদবাকি অভিনেতা অভিনেত্রীরাও ঠিকঠাক, কিন্তু বস যেটা একদম ঝুলিয়ে একেবারে ঘেঁটে ঘ করে দিল, সেটা হলো এই সিনেমার ডায়লগ এবং চিত্রনাট্য। সিনেমাটাকে অকারণে টানা হলো, টান টান কোনো ব্যাপারই নেই, আর বড্ড বেশি এলোমেলো ড্রামা হয়ে গেল। আর যে বস্তা পচা ডায়লগগুলো শুনলাম, সেগুলো বস্তাতেও মানালো না। অতএব আমি আর যে উষশী পাভেলের এই ডাক্তার কাকু সিনেমাকে 7টা রেনবো কালারের মধ্যে দিলাম 3.5টি রেনবো কালার, বাকিটা না হয় তুমি ডিসাইড করো। টাটা।
2: রেনবো রিভিউ সিনেমার রিপোর্ট কার্ড, ওনলি অন 107 FM রেনবো, 107 FM রেনবো, রেনবো রিভিউ, রেনবো রিভিউ। FM রেনবোতে রেনবো নিউ টিউন, রেনবো নিউ টিউন।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। তাল সে তাল, তাল সে তাল, গানের গল্প, গানের গল্প।
1: ক্যাফে আনপ্লাগডে এসে কয়েকদিন আগেই অনুপম রায় বলে গেছেন যে অরিজিৎ সিং বিগত প্রায় 10 বছর মতন হলো তাকে আর স্টুডিওতে ডেকে পাওয়া যায় না, কারণ তিনি আর আসেন না। তাকে গান পাঠিয়ে দেওয়া হয়, তিনি গান রেকর্ড করে পাঠিয়ে দেন এবং তারপরে তিনি গানটা এমনভাবেই গেয়ে পাঠান যে আর বিশেষ কোনো সুযোগ থাকে না মিউজিক ডিরেক্টরদের কোনো চেঞ্জেস করতে বলা টলা আর ইত্যাদি, কারণ সেটা অরিজিৎ সিংয়ের এফার্ট এবং তার পেছনে না অ্যাকচুয়ালি গল্প থাকে। এগুলোকেই গানের গল্প বলে, সত্যিকারের গানের গল্প বলে। তার কারণ অরিজিৎ সিং রামায়ণের গান, রামায়ণের যে গান অলরেডি রিলিজ করে গেছে জয় জয় রাম, সেই গানটা নাকি 200 বার রিটেক করেছেন। ক্যান ইউ ইমাজিন সৌমিক?
2: এবং সত্যি তাই, মানে আমি যখন অনুপম রায়ের ওই কি বলবো শর্টসটা দেখেছিলাম, সেটা বলছে যেমন হেব্বি লেগেছিল যে বাব এটা তো সত্যি কথাই, যে মানে কখনো কোনো মিউজিক ডিরেক্টরকে এটা বলতে হয় না যে তুমি ওই কথাটা আরেকবার বলো বা ওই শ্যুটটা আরেকটু ভালোভাবে করো বা আরেকটু অন্যরকমভাবে করো, এরকম কোনো স্কোপই থাকে না। সেখানে অরিজিৎ সিং নিজে 200 বার রিটেক করেছেন, মানে এবং বলা হচ্ছে এরকম যে মানে তিনি গানটা গাওয়ার সময় এতটাই ভক্তি ভরে একটা মানে বিভোর হয়ে গেছিলেন, মানে কিছু অন্য কিছু তাকে বলাই যাচ্ছিল না, তিনি নিজে থেকেই 200 বার রিটেক করেছেন গানটা।
1: অরিজিৎ সিং আছেন, শ্রেয়া ঘোষাল আছেন এবং রামায়ণ আসতে চলেছে, সেই গান শোনাবো না কখনো হতে পারে?
0: এফএম রেনবোতে রেনবো নিউ টিউন।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: এই গানে আমরা কোন হিরোইনকে দেখতে

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: হিরো নাম্বার 1 স্পটলাইটে কে, স্পটলাইটে কে, স্পটলাইটে কে,
2: স্পটলাইট খুঁজতে গেলে কি সবসময় ওই বম্বে আর বাংলার মধ্যেই সীমিত থাকতে হবে? আচ্ছা ধরো তোমাকে যদি আজকে সৌমিকা রাত্রেও 107 FM রেইনবোর এই হটসিট থেকে উইকেন্ড ফিল্মি ফিভারে জিজ্ঞেস করে যে তেলেগু সিনেমায় কাকে কিং অফ অ্যাকশন কমেডিজ বলা হয়, বা মানুষজন তেলেগু সিনেমায় কাকে ভালোবেসে মাস মহারাজা নাম দিয়েছেন, তাহলে উত্তরটা কি তোমার জানা আছে?
3: উত্তরটা হলো আর কিছুই নয়, সেটা হচ্ছে রবি তেজা।
2: রবি তেজা, আজকে স্পটলাইটে রবি তেজাকে নিয়ে সৌমিক আত্রেয় বলবে। জানি আজকে হটকে শোনাচ্ছে ব্যাপারটা, বাট রবি তেজা তিনি বহুদিন ধরে অভিনয় করছেন, প্রচুর সিনেমা করেছেন, অ্যাক্টর, প্রডিউসার, কিন্তু তার বেশিরভাগ কাজ

0: ক্ষেত্রটাই তেলেগু সিনেমা, কিন্তু যত দিন এগোচ্ছে তত তো আমাদের সিনেমা প্যান ইন্ডিয়ার অ্যাপ্রোচটা বেড়ে যাচ্ছে। তার কারণ তেলেগু সিনেমা এখন বিভিন্ন ভাষায় রিলিজ হয়, হিন্দিতেও রিলিজ হয়, এবং ইরোমোডি রিলিজ হতে চলেছে, তাই ইরোমোডির ট্রেলার চলে এসেছে যেখানে আমরা রবি তেজাকে কিন্তু সত্যি একটা ভালো অভিনয় করবেন এরকম একটা আশা করা যাচ্ছে ট্রেলারটা দেখে।
1: সত্যি তাই, এবং শুধু ভালো অভিনয় শুধু নয়, মানে ওই মানে রবি তেজার তো আগে অনেক সিনেমা হয়েছে যেগুলো আমরা হিন্দি ডাবড মুভি আমরা হয়তো দেখেছি, কিন্তু ইরোমোডির ট্রেলারে যেটা দেখা যাচ্ছে যে একজন বাবা হিসেবে তার কর্তব্যটা ঠিক কীরকম একটু অন্য রকমভাবে পোর্টফোলিও করানো হয়েছে, এবং সেটা কিন্তু হিন্দিতেও রিলিজ হবে, তাই হলে গিয়ে আমরা সবাই দেখার জন্য এক্সাইটেড। এবং আমাদের মনে হয়েছে যে ট্রেলার দেখে ইরোমোডির জন্য বিশেষ করে রবি তেজাকে আজকের এই উইকেন্ড ফিল্মি ফেভারে হিরো নাম্বার ওয়ান করাই যায়।
0: যার কমিক টাইমিং, যার অ্যাকশন, সমস্ত কিছুই অনেকের জান নিয়ে নিয়েছেন ইতিমধ্যে, তিনি এবার একজন বিশুদ্ধ পাপা কিংবা বাবার রোলে আসছেন, তাই পাপা মেরি জানটা তো রবি তেজার জন্য আরেকবার বলাই।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ইয়াদে ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ফ্ল্যাশব্যাক ফিভার।
1: হ্যাঁ, ইয়াদেতে এখন তোমাকে যে সিনেমার কথা বলবো, সেই সিনেমা নিয়ে এক সময় তুমি এরকম দিন মানে কাটিয়েছো যে কলেজে যখন গেছিলে তোমার পাশের বন্ধুটি বলেছিল, কিরে পিঙ্ক দেখেছিস? তারপরে তখন বাসে করে যাচ্ছ, হঠাৎ করে একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, সে তোমাকে বলেছে, কিরে পিঙ্ক দেখেছিস? হ্যাঁ, আজকে হচ্ছে সেই পিঙ্ক সিনেমার প্রায় 10 বছর কমপ্লিট হয়ে গেছে। 16 সেপ্টেম্বর 2016 সালে রিলিজ করেছিল অমিতাভ বচ্চন, তাপসি পান্নুর সেই বিখ্যাত মুভি পিঙ্ক, যার পরিচালনায় ছিলেন অনিরুদ্ধ রায়চৌধুরী। এবং সেই সময় বাজেট মোটামুটি 30 কোটি টাকা ছিল এবং বক্স অফিস কালেকশন 157 কোটি টাকা ছিল,
2: মানে ভাবা যায় না। এবং সত্যিই পিঙ্কে অমিতাভ বচ্চন যা অভিনয় করেছিলেন, ওই কোর্টরুম ড্রামা, সেখানে অমিতাভ বচ্চন যে রোলটা করছেন, তার বাইপোলার ডিজিজ আছে, সমস্ত কিছু আছে সেখানে, ওই তাপসী এবং

0: আরও দুজন তাদেরকে ডিফেন্ড করা সমস্ত সমাজের বিরুদ্ধে গিয়ে, এবং এটা জোর গলায় বলা যে নো মেনসা নো, এই মেসেজটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও যথেষ্ট রেলেভেন্ট। আর রেলিভেন্সের কথা যদি বলতেই হয় তাহলে আরেকটু ফ্ল্যাশব্যাকে তোমাকে নিয়ে যাই, মানে 2009-17 সেপ্টেম্বর, ইয়েস হয়তো সেদিনটা বিশ্বকর্মা পুজো ছিল, যদি না আত্রেয়র ভুল হয়, কারণ 17 কিংবা 18-র মধ্যেই তো বিশ্বকর্মা পুজোটা হয়। এবং রিলিজ করে গিয়েছিল আকাশ আর মেঘনার প্রেমের কাহিনী, না না না না প্রেমের কাহিনী নয়, সিনেমাটার নাম ছিল দুজনে কিন্তু আর টপ টু বটম প্রেমের কাহিনী, সেই দুই কলেজ স্টুডেন্টের প্রেমের কাহিনী, একজন দেব আর একজন শ্রাবন্তী। মানে সৌমিক, আমাদের ছোটবেলায় দেব শ্রাবন্তী এই ক্রেজটা কি লেভেলে ছিল তুমি বলো?
1: মারাত্মক ছিল, এবং সত্যি আমার খুব ভালোভাবে মনে আছে, আমি আমার এক কাজিন আমরা হলে গিয়ে, মানে একটা সিঙ্গেল স্ক্রিনে, একটা মফস্বল এলাকার একটা সিঙ্গেল স্ক্রিনে গিয়ে এই দুজনে দেখতে গেছিলাম, এবং বাইরে তুমুল বৃষ্টি হচ্ছিল, এবং দুজনের ওই যে সিনগুলো যেখানে বৃষ্টির মধ্যে দেব আর শ্রাবন্তীর নাচ আর দারুণ দারুণ, এবং সেই সময় ওই আয়না মন ভাঙা আয়না,
0: হ্যাঁ
1: খুব পপুলার ছিল কিন্তু।
0: আর সত্যি সিঙ্গেল স্ক্রিনের কথা তুমি বললে, খুব ভালো করলে এই মুহূর্তে বলে, তার কারণ একটা সময় দেব শ্রাবন্তী শুভশ্রী জিত কোয়েল এদের জন্য না এই সিঙ্গেল স্ক্রিনগুলো অত্যন্ত পপুলার হয়েছিল, আবার নতুন করে বলা যেতে পারে রেজুভিনেট করেছিল। আচ্ছা, সেই দিনটার সঙ্গে, সেই জুটিগুলোর সঙ্গে আরেকবার নতুন করে দেখা করতে ইচ্ছে করে?

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: এই গানে আমরা কোন হিরোইনকে

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: রাত তো কম হলো না, 11:35, তাই রাত ভোর বিঞ্জ ওয়াচের লিস্টটা একটু বলে ফেলুক সৌমিকা রাত্রেও।
2: সিরিজ ফ্যাক্টরি, রাত ভোর বিঞ্জ ওয়াচ, সিরিজ ফ্যাক্টরি, সিরিজ ফ্যাক্টরি।
1: আচ্ছা, বিঞ্জ ওয়াচ ব্যাপারটা বা এই রাত্রির জেগে সিরিজ দেখা ব্যাপারটা বা সিরিজটা দেখে আর ছাড়তে পারছি না, একদিনেই পুরো সিজনটা দেখে ফেলতে হবে, সব এপিসোড দেখে ফেলতে হবে, এই ব্যাপারটা কি তোমাকে চুম্বকের মতো টানে সৌমিক?
3: হ্যাঁ, এই ব্যাপারটা একদম আমাকে চুম্বকের মতো টানে, কিন্তু পরের দিন সকালবেলা উঠে খুব মনে হয় যে না, এটা না একটু সন্ধ্যে থেকে শুরু করলে হয়তো বেটার হতো।
1: মানে তখন নিজেই এগুলো মনে মনে বক বক করো আর কি, চুম্বকের আকর্ষণে পড়ে। কিন্তু আপাতত চুম্বকের মতো ব্যাপারটা তোমাকে টানলে তুমি চুম্বকটাই দেখে ফেলতে পারো, তার কারণ অলরেডি সেটা রিলিজ করে গেছে 10 সেপ্টেম্বর। নীনা গুপ্তা এবং দেবেশ ভোজানির অভিনয়, এবং তাদের অভিনয় কিন্তু ইতিমধ্যে ক্লেমডও হয়েছে। ব্যাপারটার মধ্যে একটা ফিল গুড ভাইব রয়েছে, হাসির ব্যাপার রয়েছে। মানে ওই দুজন একটু বয়স্ক কাপল যারা মাঝ বয়সে আছে, তাদের মধ্যে যদি ডিভোর্সের খবরটা রটে যায়, তাহলে পাড়া প্রতিবেশী এবং আরও কয়েকটা ফ্যামিলি মিলে এসে কী কী অদ্ভুত কাণ্ড কারখানা ঘটাতে পারে, সেই সমস্ত কিছু নিয়ে আপাতত চুম্বকের প্রাইমারি স্ট্রাকচারটা। তো এই নিয়ে কিন্তু বেশ আলোচনা চলছে, বাট মিক্সড রিভিউ রয়েছে। তাই তোমার যদি জাস্ট এন্টারটেনমেন্টের জন্য চুম্বক দেখতে ইচ্ছে করে, তাহলে তুমি চুম্বক দেখতেই পারো। কারণ কারণ কারণ বলে রাখা ভালো, সেখানে কিন্তু প্রচুর গোলমালের গন্ধ রয়েছে।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। তুমি আসবে বলে নেক্সট উইকের ওয়াচ লিস্ট, তুমি আসবে বলে, তুমি আসবে বলে নেক্সট উইকের ওয়াচ লিস্ট।
1: অনেক কিছু রয়েছে লিস্টে। প্রথমেই ওয়ান, সেটা রিলিজ করছে 25 সেপ্টেম্বর, যার ট্রেলারের কথা আজকে বলেছে সৌমিক আত্রে তোমায়। এছাড়াও 25 সেপ্টেম্বর রিলিজ করছে লাভ লটারি। তাছাড়া প্যান ইন্ডিয়া নানা ভাষায় রিলিজ করছে দ্য প্যারাডাইস 24 সেপ্টেম্বর।
2: ডোন্ট বি শাই রিলিজ করছে 25 সেপ্টেম্বর। ভূতু আর ভূতু আয়া ভাগো সিনেমার কথা বললাম আমরা, সেটাও রিলিজ করছে 25 সেপ্টেম্বর। এবং অটোবি রিলিজ করছে 25 সেপ্টেম্বর।
1: বাংলা হিন্দি মিলিয়ে প্রচুর সিনেমা রয়েছে, তাই একদম শাই হয়েও না, কোনো লজ্জা পেও না, গিয়ে সিনেমাগুলো দেখে ফেলো, কিংবা ওই নিজে নিজেই দেখে নাও যেরকমভাবেই হোক। তাই শাই না হওয়ার জন্য ডোন্ট বি শাই-এর একটা গান শুনে নাও।
0: FM রেনবোতে রেনবো নিউ টিউন।

0: ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর ঝলক দিখলা যা ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর রিলিজের প্রথম খবর।
1: একজন মানুষ সেইভাবে খুব একটা বড় পর্দায় আসেন না ঠিকই, কিন্তু শুধুমাত্র ছোট পর্দা আর সিরিজ এবং ওটিটি প্ল্যাটফর্ম মিলিয়ে তিনি নিজের ফ্যান ফলোয়ার ক্রেজ এমন লেভেলে নিয়ে যান যে তার কোনো অভিনীত চরিত্রের টিজার এলে পর্যন্ত সেইটা নিয়ে যথেষ্ট আলোচনা হয়। ইয়েস ইয়েস ইয়েস, ওটিটি প্ল্যাটফর্মের অন্যতম আলোচিত অভিনেত্রী সন্দীপ্তা সেন, তার নতুন কাজ আসছে বীরাঙ্গনা পার্ট টু, মানে পুলিশ অফিসার চিত্রা বসুর রোলে তিনি আবার ফিরে এসেছেন এবং একটা নতুন লুকে এসেছেন, শাড়ি পরেই গোটা টিজারে হেভি মারপিট করেছেন।
2: সত্যি তাই, এবং সন্দীপ্তা সেন ছাড়াও নিরঞ্জন মণ্ডল, মানে আমাদের সবার প্রিয় লাফটার সেন রয়েছে, প্রতীক দত্ত রয়েছে, অনির্বাণ ভট্টাচার্য রয়েছে, শ্রেয়া ভট্টাচার্য রয়েছে, আদিত্য সেনগুপ্ত রয়েছে, অলোক কুমার সান্যাল রয়েছে, এবং নির্ঝর মিত্রের এই যে তোমার কি বলবো, এই যে ডিরেকশন, এই ডিরেকশনে যে এই বীরাঙ্গনার এত বড় একটা সাকসেসের পর যে আবার বীরাঙ্গনা টুতে ঠিক কী কী হতে চলেছে সেটা আমরা যখন সিনেমাটা রিলিজ করবে, মানে ওটিটি প্ল্যাটফর্মে যখন রিলিজ করবে তখনই আমরা বুঝতে পারবো। তবে হ্যাঁ, ট্রেলার দেখে যেটুকু যা মনে হয়েছে যে মানে এই যে সন্দীপ্তা সেনের একটা সবসময়, মানে সন্দীপ্তা সেনকে যেরকম লাগে একটা সুন্দর একটা বেশ ক্রাশ খাওয়া ফিগার, ক্রাশ খাওয়া একটা তার মুখের কি বলবো হাবভাব, এবং সেটা দেখে তো হেভি লাগে, এবং সেই জায়গায় একটা পুলিশের এরকম একটা অ্যাকশন রোলে অভিনয়, এটা কিন্তু সন্দীপ্তা সেনের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ তো বটেই।
1: আস্তে লেডিসের সময় থেকে আমার মনে হয় সেই ইন্ডিকেশনটা আমরা পেয়ে গেছিলাম, এবং এখন কিন্তু কভার্সে যথেষ্টভাবে মহিলারাও অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন, তাই তাদের জন্য এই গানটা হয়ে যাক।
3: শান্তি রূপেণ সংস্থিতা

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। বম্বে টকিজ, বম্বে টকিজ, বলিউডের সিনে ফান্ডা, বলিউডের সিনে ফান্ডা।
1: দিনটা ছিল সেই মানুষটার 110তম জন্মদিন, আর সেই দিনই অফিসিয়ালি রিলিজ করে গেল সেই খবর যে এবারে আলটিমেটলি ইন্ডিয়ান সিনেমায় এম এস সুব্বলক্ষ্মীর বায়োপিক আসতে চলেছে। হ্যাঁ, বলতে গিয়ে একটুখানি আটকে গেল আত্র, তার কারণ এম এস সুব্বলক্ষ্মীর কথা শুনলেই না আমার ওই চোখের সামনে যে ভিডিওগুলো দেখেছি ইউটিউবে, তিনি যখন গাইছেন তিনি এই লেভেলে নিয়ে গেছেন ভজন গাওয়াটাকে, যাতে তিনি ভারতরত্ন পর্যন্ত পেয়েছিলেন, এবং ওই কর্ণাটিক স্টাইলে ওইভাবে ভজন করা। এবং এম এস সুব্বলক্ষ্মী কিন্তু নিজে একবার মীরার চরিত্রে অভিনয়ও করেছিলেন, বহু পুরনো দিনের সিনেমা রয়েছে সেটা, সেটারও ক্লিপিংস আমরা দেখেছি ইউটিউবে। তিনি যখন গান সৌমিক তখন দেখলে মনে হয় না গান এবং তিনি আর কৃষ্ণের প্রতি তার যে ভালোবাসা সেটা কোথাও মিলেমিশে একাকার হয়ে গেছে। আমার খুব অবাক লাগছে আজকে রাধাষ্টমীর দিনকে বসে আমরা এম এস সুব্বলক্ষ্মীর বায়োপিকের কথাটা উইকেন্ড ফিল্মি ফিভারে বলতে পারছি।
2: সত্যিই তাই, এবং শুধু আমাদের যে গলা আটকাচ্ছে এরকম নয়, রশ্মিকা মান্ডানা যখন এই সিনেমার কথা বলেন, তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনার কেমন লাগছে, উনি বলেছিলেন যে আমার মনে হচ্ছে যে এই মঞ্চে দাঁড়িয়ে যেন ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আছি বা ঈশ্বরের কাছে দাঁড়িয়ে আছি। এবং তার জীবনটা নিয়ে একটা সিনেমা হচ্ছে, তার জীবনের যা যা তিনি করেছিলেন, তার যে নিয়মানুবর্তিতা বলো বা যতটা স্ট্রাগল তিনি করেছিলেন, এটা রশ্মিকার জন্য কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ।

0: সিনে কুইজ।
1: আজকে লাস্ট সিনে কুইজের সঠিক উত্তরদাতাদের নামগুলো বলি। প্রকাশ দে কৈখালী থেকে, রমা দত্ত বেলতলা রোড, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর, আভা লস্কর হাওড়া, নবকুমার দাস গাব্বেড়িয়া, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল, গোপাল সিনহা মধ্যমগ্রাম, শঙ্কর নন্দী ব্যারাকপুর, গণেশ ডোমজুর, শ্যামসুন্দর গাঙ্গুলি কৃষ্ণনগর, কবিতা দাস বাগাযতীন, রিন্টু নিউ আলিপুর, অভিষেক ঘোষ লেকটাউন, রিঙ্কু সাপুই বাউরিয়া, প্রবীণ চৌহান মধ্যপ্রদেশ, ত্রিপর্ণা নস্কর রঘুদেব বাটি, সুভাষ চক্রবর্তী উত্তর বাবালি। সুভাষ চক্রবর্তী আগের সিনেকুইজেও সঠিক উত্তর দিয়েছিলেন। শঙ্করচন্দ্র দে বারাসাত, সামিম মল্লিক কল্যাণী, সৌরভ মহাপাত্র মেটিয়াবুরুজ, স্বাতি কর্মকার রান্দুল রোড, মৌসুমী সরকার মধ্যমগ্রাম, তিতু জানা হাওড়া, অ্যান্ডি, অভিজিৎ সাঁতরা বজবজ, তন্ময় ভবানীপুর, ভারতী সিমলা, শ্রমণ দাস চন্দননগর, আবির জানা বারুইপুর এবং সুবীর সেন দেগঙ্গা।
2: উত্তরটা যে করিনা কাপুর হবে সেটা তুমি খুব ভালো করেই জানো। আরে 21 তারিখে জন্মদিন, ওই জন্য আজকে থেকে সৌমিকাত্র তোমাকে করিনা কাপুরের গান শুনিয়ে দিয়েছে। আর আপাতত চুপ কথা শোনার জন্য রেডি হয়ে যাও, সৌমিক শ্রেয়া ইজ রেডি। স্টে টিউন টু 107 FM রেনবো, উই ক্যান পুল মি ফিভার থেকে সৌমিকাত্র তোমায় বলছে টাটা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা।
1: জি, খড়ে খড়ে ক্যা দেখ রে আপ?
2: কমাল হ্যায়, উস চাঁদ কো ঘন্টো দেখতা রহা, উসনে এক বার ভি নহীঁ টোকা।
1: তো চাঁদ কো হি দেখিয়ে না।
2: মগর ও সাঁস নহীঁ লেতা।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে

107 FM Rainbow Day.

0: 107 FM রেইনবোতে আমরা প্রত্যেক সপ্তাহে তো অপেক্ষা করি যে এরকম একটা দিন যদি আমাদের থাকতো, যে দিনে আমরা আমাদের মনের কথাগুলো, আমাদের জমে থাকা কথাগুলো একটু শেয়ার করতে পারতাম। দেখবে অনেক সময় এরকম হয়, কিছু কথা সবসময় যে খুব একদম বেস্ট ফ্রেন্ড বা খুব কাছের বন্ধুকেও বলতে ইচ্ছে করে এরকমটা নয়। কিছু কিছু কথা থাকে ইচ্ছে করে এমন একটা জায়গায় বলতে, সেখানে জাজমেন্টের ভয় তো দূর কি বাদ, আমরা কোনো পরিচিত মানুষকে বলতে চাই না, আমরা এমন একটা জায়গায় বলতে চাই যেখান থেকে আমাদের অল্প কিছু সলিউশন যদি নাও হয়, সে যদি শুধু আমার কথাটা শোনে তাহলেই বোধহয় আমাদের অনেকটা শান্তি লাগে, আমাদের অনেকটা রিলিফ লাগে। 107 FM রেইনবোর সেই ম্যাজিক্যাল প্ল্যাটফর্মের নাম চুপ কথা।
1: আর এই চুপ কথায় তুমি যখন তোমার মনের জানলাগুলো খুলে দাও, জানি না এই রাতে তুমি কটা তাঁরা দেখতে পাবে সেখান থেকে। আকাশটা হয়তো কালো হয়ে থাকবে, হালকা চাঁদের আলো দেখতে পাবে, কিন্তু বিশ্বাস করো এই রাতে তোমার ঘরের জানলা দিয়ে আমরা, আমি আর জি শ্রেয়া এবং আর জি সৌমিক, আমরা দুজন তোমার ঘরের জানলায় একটু হলেও কিন্তু উঁকি মারব। কেমন করে? তুমি যদি 107 FM রেইনবোটা টিউন করে ফেলো তাহলে তুমি জুড়ে যাবে আমাদের সঙ্গে। আর এই রাতটায়, অর্থাৎ শনিবার আর রবিবারের এই রাত 12টা থেকে তোমার জন্যে, তোমার সঙ্গে, তোমার মনের জানলাগুলোর সব কটা জম ধরে থাকা যে চাবি, বা আমরা যে জানলায় ছিটকিনি লাগাই, হ্যাঁ সেটাও হতে পারে, সেই সব কিছু যতটাই জম পড়ে থাকুক না কেন, আমরা জানি না যে সেটা কতটা ছাড়িয়ে দিতে পারব, কিন্তু হ্যাঁ আমরা চেষ্টা করব একেবারে নতুনের মতো চকচকে না হলেও যাতে তুমি অন্তত কাজ চালাতে পারো। মানে ধরো তোমার ইচ্ছে হলো, খুব গুমোট লাগছে মনে হলো, তুমি জানলা খুলে ডানা মেলতে পারো না, তার জন্য তোমার সত্যিকারের দুটো ডানা নাই বা থাকতে পারে, কিন্তু মনের টানা তো আছে। আমরা চাই তুমি মনের টানায় ভর করে অনেক অনেক অনেকটা দূর উঠতে থাকো, আর উঠতে উঠতে এমন জায়গাতেই পৌঁছাও যেখান থেকে তুমি অন্তত নিচে তাকালে মাটিটা দেখতে পাও। কারণ আমরা এটাও জানি এমন উচ্চতাতেও যেন না পৌঁছাই যেখানে আমি মাটি দেখতে পাচ্ছি না, তাহলে আর সেই উচ্চতায় পৌঁছে কি লাভ। তুমি তোমার মনের জানলা দিয়ে নিশ্চিন্তে একদম আমাদের সঙ্গে জুড়ে যেতে পারো। 9903653992 এই নম্বরে তুমি আমাদের শুনতে থাকো, আমাদের সঙ্গে থাকো। আর যারা এক্ষুনি টিউন করলে তাদেরকে বলি, এমন তো অনেকেই আছো যারা হয়তো রেডিও সেটে শুনছো, আর যারা রেডিও সেটে শুনতে পারছো না তাদেরকে বলি দুটো অপশান আছে। একটা হলো যে কোনো একটা ব্রাউজারে গিয়ে তুমি যদি 107 FM রেইনবো কলকাতা লাইভ এটা লেখো তাহলে তুমি আমাদের শুনতে পাবে। এছাড়া নিউজ অন এয়ার অ্যাপ, এই অ্যাপটা যদি ডাউনলোড করো, নিউজ অন এয়ার এই অ্যাপটা ডাউনলোড করলে তুমি যে কোনো প্রান্ত থেকে একদম আমাদের সঙ্গে জুড়ে যেতে পারবে, এবং এই অ্যাপটা ডাউনলোড করলে তারপরেই তুমি আমাদেরকে শুনতে পারবে। আর তারপরেও যদি একটু অসুবিধা হয়, আমাদের নাম্বার তো রইল, আমাদেরকে জানাও কোনো অসুবিধা থাকলে, আমরা জানিয়ে দেবো তোমাদের কী করলে তার সুরাহা হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমার জীবনের যে কোনো রকমের সমস্যা নিয়ে তুমি আমাদের কাছে নিশ্চিন্তে ডানা মেলতে পারো। আমরা চেষ্টা করব তোমার সঙ্গে একসঙ্গে মিলে সেই সমস্যার সুরাহার কোনো রাস্তা আছে কি না

সেটা একটু খুঁজে দেখতে। জুড়ে থেকো আমাদের সঙ্গে এইভাবে সৌমিক আর শ্রেয়া, তোমার সঙ্গে, তোমার জন্যে 107 FM রেইনবোতে চুপ কথায়।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ঘড়ির কাঁটায় এখন রাত 12:21 হয়ে গিয়েছে। জানি তুমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলে, আর গোটা সপ্তাহে এই দিনটা তুমি অপেক্ষায় থাকো। কখন চুপ কথা শুরু হবে, কখন আমরা আসবো, কখন তোমাদের সঙ্গে গল্প করবো, আড্ডা দেবো, আর তোমরা তোমাদের মনের কথাগুলো আমাদের সঙ্গে নির্দ্বিধায় শেয়ার করবে। বিশ্বাস করো, এই অপেক্ষাটা না সারা সপ্তাহে আমাদেরও থাকে। এবং যেই সপ্তাহগুলো আসতে পারি না, খুব মন থেকে বলছি, জানি তোমরা কতটা মিস করো, আর তোমাদেরকেও ঠিক এতটাই মিস করি। 107 FM রেইনবোতে চুপ কথায় তোমার সঙ্গে রয়েছি আমি আরজে শ্রেয়া এবং আরজে সৌমিক।
2: সত্যি তাই শ্রেয়া, এবং আমরা যে সপ্তাহগুলো আসতে পারি না সেই সপ্তাহগুলোতে একটু মন খারাপ করেই, এবং বিশেষ করে যে সপ্তাহগুলো, বিশেষ করে দেখবে যে এই পুজোর আগের উইকেন্ডগুলো না একটু বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কারণ পুজোর আগে প্রত্যেকেই প্রায় হয়তো কিছু না কিছু উইকেন্ডে কিনতে বেরোচ্ছি বা প্ল্যানিং করতে অনেকটা সময় চলে যাচ্ছে। ঠিক এই সময়গুলো মানে সারাদিনটা ঠিক কেটে যায়, কিন্তু যখন উইকেন্ডের রাতগুলো আসে তখন মানে ওই যে আমরা সারাদিন ধরো মার্কেটিংয়ের ওই ভিড়, চেঁচামেচি, আলো ঝলমলে রাস্তা, প্রচুর মানুষজন, সমস্ত কিছুর মধ্যে মেতে থাকি, তখন হয়তো কোথাও গিয়ে মন খারাপগুলো একটু চাপা পড়ে যায়, বা নিজেদের ওই ব্যক্তিগত কথাগুলো নিয়ে আলাদা করে ভাবার খুব বেশি সময় তখন থাকে না। কিন্তু যখন আমরা ধরো মার্কেটিং শেষ করে আবার বাড়ি ফিরি, রাত্রেবেলা যখন শুই, খাওয়া দাওয়ার পর সারাদিনের রিক্যাপটা যখন হয়ে যায় কমপ্লিট, তারপরে আস্তে আস্তে আমাদের আবার মানে আমাদের নিজস্ব যে নিজস্বতা যেটা প্রত্যেকটা মানুষের থাকে, সেইটা আস্তে আস্তে বেরোতে শুরু করে। মানে কেন বলছি কথাটা, যে দেখবে যখন আমরা অনেকেই এরকম হয় যে প্রত্যেকটা মানুষ না অনেক সময় এরকম দেখা যায় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভূমিকায় অভিনয় করে। ধরো সে বাসে যাচ্ছে বা সে যখন ট্রেনে যাচ্ছে তখন সে একরকমভাবে থাকে, তো বাইরে থেকে যদি কেউ তাকে দেখে

0: খুব বেশি যে বুঝতে পারবে তার ভিতরে কি চলছে বা ঠিক মানুষটা কীরকম সেরকমটা নয়। আমরা সবাই এক ধরনের একটা মুখোশ পরে থাকি, কিন্তু দিনের শেষে রাতের শুরুতে যখন আমরা বিছানায় শুই, বিশেষ করে যখন আমরা একা থাকি, অন্ধকারে থাকি, সেই সময়টা তো আমাদের তখন আর কোনো অভিনয় করার জায়গা থাকে না, কাউকে কিছু দেখানোর জায়গা থাকে না। মানে আমি বিছানায় শুয়ে শুয়ে ফোন স্ক্রোল করছি, সেই ফেসটার কথাও বলছি না, ফোনটাও হয়তো পাশে উল্টে রাখা হয়েছে, ফোনের স্ক্রিনের আলোটাও হয়তো জ্বলছে না, ঠিক সেই মুহূর্তের আমি বা আমরাগুলোর কথা বলছি। ঠিক সেই সময় আমরা নিজেদেরকে খুঁজে পাই, সেই সময় আমরা নিজেদের কথাগুলো খুব বলতে ইচ্ছে করে, নিজেদের কথাগুলো নিয়ে ভাবতে ইচ্ছে করে। তখন যদি কোনো মন খারাপের কথা এসে ভিড় করে, তখন মনে হয় যে যদি এই কথাগুলো কাউকে বলতে পারতাম তাহলে হয়তো একটু ভালো লাগতো।
1: 9903652992 এই নম্বরে আমরা তোমাদের মেসেজের অপেক্ষায় বসে থাকি, এবং তোমরা যখন আমাদের মেসেজ করো, হ্যাঁ, তখন জাস্ট ওই হঠাৎ যখন খুব বৃষ্টি আসে, ঠিক যেমন হয় না ছাতা না থাকলে আমাদের ওই অনুভূতিটা হয়, কারণ ঝরঝর করে একদম হোয়াটসঅ্যাপ আর মেসেজগুলো আসতে থাকে, আর আমরা যেহেতু সেটার অপেক্ষায় থাকি আমাদের অপেক্ষাটাও সার্থক হয়। তুমি কি লিখেছ দেখি। হ্যালো দাদা ও দিদি, আমি প্রকাশ দে কৈখালী সর্দারপাড়া থেকে। আমি না পড়াশোনায় কিছুতেই মন বসাতে পারছি না, কারণ ফ্যামিলি প্রবলেম। আমি নিজেও একটা বড় শরীর খারাপ থেকে উঠেছি ফেব্রুয়ারিতে, আমার মাধ্যমিক পরীক্ষা কোনোভাবেই কনফিডেন্স পাচ্ছি না, মন বসাতে পারছি না, প্লিজ আমাকে বলে দাও আমি কি করব। ওকে, তুমি প্রকাশ। প্রকাশ এই বিষয়টা নিয়ে বেশ চিন্তিত রয়েছে।
0: তো প্রকাশের সিনেকুইজের তিনটে সঠিক উত্তর প্রকাশ দিয়েছে, এবং তাই প্রকাশের নামটা শুনেই মনে পড়ল যে, এবং ও একটা মেসেজ লিখেও ছিল যে দাদারা আরেকবার সিনেকুইজটা শোনাবে বা সঠিক উত্তরটা বলছো না কেন, এরকম একটা মেসেজও লিখেছিল। যাই হোক, সেটা মনে আছে। এখন প্রকাশের এক্স্যাক্টলি ফ্যামিলি প্রবলেমটা ঠিক কী সেটা তো আমরা বুঝতে পারলাম না, কিন্তু আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা খুব সম্ভবত বোধহয় ফেব্রুয়ারি মাসে, এটা সেপ্টেম্বর মাস, সামনে পুজো, তারপরে লক্ষ্মী পুজো, কালী পুজো, এই করতে করতে বছরটা শেষ হয়ে যাবে, আর তারপর ক্রিসমাস, ক্রিসমাসের পর বছরটা শেষ হয়ে গেলে তারপর নিউ ইয়ার, তারপর নিউ ইয়ার মানে জানুয়ারি মাস গেলেই মাধ্যমিক পরীক্ষা। এখন এই অবস্থাতে দাঁড়িয়ে মন বসাতে পারছি না এই কথাটা বলাটা খুব বেশি যে খুব ভালো একটা কথা এরকম তো নয় প্রকাশ। প্রথম কথা হচ্ছে যে তুমি এতদিন যা পড়েছ এখন সেটাকে রিভাইজ করার সময়, এখন তোমার টেস্ট পেপার সলভ করার সময়, এখন তোমার প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করার সময়। মন বসানোর ক্ষেত্রে তোমাকে বলতে পারি যেটা, সেটা হচ্ছে যে দেখো, আমরা প্রত্যেকেই তো যখন বিভিন্ন কাজ করি প্রত্যেকটা কাজেরই একটা উদ্দেশ্য থাকে। আমরা যখন আজকে সৌমিক এবং শ্রেয়া যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম আমাদের একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে চুপ কথায় আসা এবং সেখানে তোমাদের কথা শোনা এবং আমাদের কথাগুলো বলা এবং সেখানে তোমাদের পাশে থাকার একটা চেষ্টা করা, তার সঙ্গে কিছু ভালো ভালো গান, এই ছিল আজকে দুজনের আমাদের উদ্দেশ্য। এবার একটু ব্রডার অ্যাসপেক্টে দেখলে যে তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে উদ্দেশ্যটা ঠিক কী হওয়া উচিত। দেখবে যখন কোনো কিছুতে আমরা কোনো একটা পার্টিকুলার কাজে আমরা যদি মন বসাতে না পারি, আমরা যদি চেষ্টা করি যে সেই কাজটা আমরা কেন করছি বা সেই কাজটা আমরা কেন করব, এই কারণটা যদি আমরা খুঁজে বার করার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় সেই কাজের প্রতি একটা খুব বেশি ভালোবাসা না যদি তৈরি হয়ও, একটা উদ্দেশ্য যদি আমাদের তৈরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মন বসাতে অনেকটা বেশি সুবিধে হয়। তোমাকে জীবনে এগোতে হবে, তোমাকে জীবনে বড় হতে হবে, তোমার সব থেকে বড় কথা তোমার শখগুলোকে পূরণ করতে হবে, তোমার স্বপ্নগুলোকে, যেগুলো তুমি প্রত্যেক দিন রাতে শুয়ে শুয়ে দেখো, সেই স্বপ্নগুলোর কথা বলছি না, যে স্বপ্নগুলো মাঝে মাঝে ধরো তোমার পড়ার মধ্যে ভিড় করে আসে, মাঝে মাঝে ধরো তুমি একটা কিছু দেখলে তোমার সেটা কিনতে ইচ্ছে করে, তার জন্য তোমায় কি করতে হবে? তার জন্য তোমায় যেটা করতে হবে যে তোমাকে ভালো করে পড়াশুনো করতে হবে, নিজের একটা কেরিয়ার তৈরি করতে হবে, তোমাকে জীবনে আলটিমেটলি দাঁড়াতে হবে। সে তুমি যে রাস্তা দিয়েই যাও না কেন, যে কেরিয়ার প্রোগ্রেসই হোক না কেন, তোমাকে মোদ্দা কথা জীবনে দাঁড়াতে হবে, তোমাকে একটা পয়সা ইনকাম করতে হবে, এবং সেখান থেকে তুমি আস্তে আস্তে নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবে, নিজের সকাল্লাদগুলো পূরণ করতে পারবে, এবং সর্বোপরি একটা ভালো লাইফ লিড করতে পারবে। এই সমস্ত কিছু জুড়ে আছে কিছু বেসিক জিনিসের ওপর। সেই বেসিক জিনিসটার একটা জিনিস হলো তোমার সামনে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা। আমি বলছি না যে এই পরীক্ষাটায় যদি তোমার কোনোভাবে একটু নাম্বার কম আসে তাহলে তোমার জীবন শেষ, তাহলে তুমি জীবনে কিছু করতে পারবে না, এরকমটা নয়। কিন্তু তুমি যখনই একটা কোনো ভালো জায়গায় চান্স পাওয়ার চেষ্টা করবে, তোমার তো কিছু মার্কস দেখা হবে, সেই মার্কস দেখার একটা প্রথম স্টেপ হচ্ছে এই মাধ্যমিক পরীক্ষা। তো এই মাধ্যমিক পরীক্ষাটাকে তোমাকে ভালোভাবে পাস করতে গেলে ভালোভাবে একটু পড়াশোনাটা করতে হবে। তার কারণ দেখো, তুমি এতদিন পড়ে এসেছো, আজকে তোমার বিভিন্ন ফ্যামিলি প্রবলেম হোক বা অন্যান্য মানসিক প্রবলেম হোক না কেন, যে কারণেই হোক না কেন, সেগুলোকে যদি তুমি একটু ম্যানেজ করে একটু পড়াশুনোটাকে মন দিয়ে করতে পারো, তাহলে তুমি কিন্তু সামনে অনেক কিছুর সাক্ষী হতে পারবে। তোমার যে একটা ভালো জায়গায় মানে নিজের ইচ্ছে নিজের পয়সায় ঘুরতে যাওয়ার ইচ্ছে, সেইটা পূরণ হবে। তোমার একটা ধরো কি বলবো, একটা ভালো ফোন কেনার যদি ইচ্ছে থাকে সেটা পূরণ হবে। তোমার যদি একটা সুন্দর বাইক কেনার ইচ্ছে থাকে, বা তোমার যদি একটা সুন্দর গাড়ি কেনার ইচ্ছে থাকে, বা তোমার যদি মনে হয় যে তুমি তোমার মা বাবাকে নিয়ে বা ফ্যামিলিকে নিয়ে একটা সুন্দর জায়গায় বেশ কয়েকদিন ঘুরতে যাবে, সেটা হতে পারে বিদেশ, তার জন্য অনেকগুলো টাকা পয়সার দরকার, সেই সবগুলো কিন্তু সেই সব স্বপ্নগুলো তুমি কিন্তু পূরণ করতে পারবে। বা ধরো তোমার একটা খুব দামি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কেনার শখ রয়েছে, সেটাও তুমি পূরণ করতে পারবে। এই সমস্ত কিছু তুমি করতে পারবে যদি তুমি পড়াশোনাটা একটু মন দিয়ে করতে পারো। আর যদি বলো যে কনসেন্ট্রেশনের জন্য, কনসেন্ট্রেশনের জন্য তো তুমি ইউটিউব থেকে দেখতেই পারো, সেখানে তুমি মেডিটেশন করতে পারো। আর যেটা বললাম তোমাকে, একদিন যা পড়েছো সেই পড়াগুলোকে যদি একটু একটু করে রিভাইজ করে নিতে পারো, একটু লিখে লিখে প্র্যাকটিস করতে পারো, তাহলে দেখবে পড়াগুলোও মনে থাকছে। আর ঘড়ি ধরে যদি একটু টেস্ট পেপার সলভ করতে পারো, তাহলে দেখবে সময়ের মধ্যে কোশ্চেন পেপারটাও সলভ হয়ে গেল।
1: প্রকাশ, তুমি নিশ্চয়ই বিষয়টা ভাববে, এবং তোমাকে একদম ছোট্ট একটা জিনিস খালি অ্যাড করতে চাই, যেগুলো সৌমিক বললো, তুমি কিন্তু প্লিজ একবার মানে অন্তত একটা উপায় তো অ্যাপ্লাই করে দেখো, তারপরে আরও বাকিগুলোও করবে। কারণ অ্যাপ্লাই যতক্ষণ না করছো তুমি কিন্তু বুঝতে পারবে না। শুধু একটা ছোট্ট জিনিস অ্যাড করে দেখো, ফ্যামিলি প্রবলেম যে বিষয়টা বললে, এটা না প্রচুর মানুষ ফেস করে, এবং তুমি যতক্ষণ না পর্যন্ত তুমি যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছ, অন্য মানুষ সেটা কিন্তু ঠিক তোমার মতন করে বুঝতে পারবে না। তাই দিনের শেষে ধরো আজকে তুমি এই কারণে পরীক্ষায় মন দিতে পারোনি, পড়তে পারোনি, বিশ্বাস করো গোটা পৃথিবীর কেউ তোমার রেজাল্টটা দেখার পর জানতেই চাইবে না তোমার কী হয়েছিল। তুমি অসুস্থ ছিলে, বাড়িতে কে অসুস্থ ছিল, তোমার ফ্যামিলিতে কী চলছিল, কেউ জানতে চাইবে না। এবং ওই যে রেজাল্টটা একবার চেপে বেরিয়ে আসবে, আজীবন ওইটা দিয়েই কিন্তু তোমার ক্লাস টেনটা ওইটা দিয়েই তোমার বিচার করা হবে। এবং ওই রেজাল্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট, ক্লাস টেনের এক্সামের যে রেজাল্ট ওটা বহু জায়গায় চাকরি ক্ষেত্রে চাওয়া হয়, তাই জন্যে তোমাকে শুধু এই কথাটুকু আমি বললাম। তাই তোমার নিশ্চয়ই কিছু না কিছু প্রবলেম তো হচ্ছেই ফ্যামিলিতে, তুমি সেগুলোর থেকে ফ্যামিলি থেকে তো বেরিয়ে চলে আসো এটাও আমরা বলতে পারবো না, বা তোমার অন্য কোনো অপশন যদি থাকতো ওখান থেকে একটু বেরিয়ে গিয়ে পড়াশোনা করবে সেটাও হয়তো নেই, ওইখানেই তোমায় থাকতে হবে, ওখানে থেকেই করতে হবে। তাই তোমাকে একটু চুজ করতে হবে নিজের ভবিষ্যতের জন্য কোন স্টেপগুলো নিলে বেটার হয়। আর ফ্যামিলিতে যদি এমন কোনো পরিবেশ তৈরি হয় যেটার জন্য তুমি মানসিকভাবে অত্যন্ত সমস্যায় রয়েছো, তাহলে সৌমিক যেটা বলছিল না মেডিটেশন, মেডিটেশন না অনেকে নিজে নিজে করতে পারে।

0: না, তুমি দরকার হয় কারোর সাহায্য নাও, নিয়ে একটু করে দেখো। মেডিটেশন মানে কিন্তু একদম তুমি ধ্যানে বসে গেলে, ধ্যানে চলে গেলে এরকম ব্যাপার নয়। জাস্ট তোমার ওই বিষয়টাতে ওই মুহূর্তে কীভাবে তুমি মন দেবে সেটার একটা টেকনিক। এমন অনেক প্রফেশনাল আছেন যারা এটা হেল্প করেন, তুমি ফ্রিতেও হেল্প পাবে, কোনো অসুবিধা নেই, একটু চেষ্টা করো। আচ্ছা, আমাদেরকে শাওন একটা এত সুন্দর জিনিস পাঠিয়েছে। শাওন খুব সুন্দর একটা ছবি পাঠিয়েছে রাতের আকাশের।
1: আচ্ছা,
0: বলছে, শ্রেয়াদি, তুমি শুরুতেই আকাশের তারা দেখতে পাওয়ার কথা বললে, এখন কতগুলো তারা দেখা যাচ্ছে জানি না, তবে গত রোববার আকাশ পরিষ্কার দেখে চলে গিয়েছিলাম বাড়ির কাছে এক রেল ব্রিজের পাশে। জায়গাটা বেশ খোলামেলা হওয়ায় অনেকটা আকাশ দেখা যায়। সন্ধ্যা নামতেই আকাশ তারায় ভরে উঠল। সেই দেখে ক্যামেরা তাক করে ছবি তুললাম, ক্যামেরায় ধরা পড়ল আকাশগঙ্গার ছায়াপথ। ছবিটা দেখে মনে হলো বেশ ফুরফুরে হয়ে গেল। ছবিটা পাঠালাম, সুযোগ পেলে দেখো। শাওন, ছবিটা তো দেখলাম এবং তোমার মেসেজটাও পড়লাম। আসলে কি হয়, কিছু কিছু কথা না লিখে প্রকাশ করার দরকার পড়ে না। এই যে, এটাও শাওনের একটা অনুভূতি যেটা শাওন আমাদের সঙ্গে শেয়ার করলো, ওর ভালো লাগার একটা মুহূর্ত। যেমন ধরো, তোমরাও অনেক সময় এমন অনেক মুহূর্ত জীবনে হয়তো দেখতে পাও, অনেক কিছু শুনতে পাও, হয়তো সেটা সাক্ষী আর কেউ না, তোমার আশেপাশে কেউই নেই, কিন্তু তুমি জানো তুমি দেখলে তোমার ভালো লাগলো। ওই ভালো লাগাগুলোকে না যত্ন করে রেখে দিও, ঠিক যেমন করে সাউন্ড রেখেছে। না, সবসময় আমাদের কাছে ক্যামেরা থাকে না, সবসময় আমাদের সবটা মনেও থাকে না। আমরা অনেক সুর শুনি, আমাদের হয়তো মনে নেই, কিন্তু খুব ভালো লেগেছিল, এমন অনেক সময় হয়। তো এরকম কিছু সুর কিছু জায়গার সঙ্গে অদ্ভুতভাবে কানেক্ট করে, এবং আমরা পরবর্তীকালে যখন ওই সুরটা শুনছি, ওই গানটা শুনছি, ওই জায়গার কথা, ওই মানুষটার কথা, এগুলো ভীষণ মনে পড়ে। এবং শাওন যে ছবিটা পাঠিয়েছে, এরপর যখন ঠিক এরকম একটা আকাশ দেখবো শাওন, তোমার কথাটা খুব মনে পড়বে, একদম সত্যি। এবং আমি সৌমিককেও ছবিটা দেখাচ্ছি এখান থেকে, সৌমিক দেখতে পেয়েছে। হ্যাঁ, আকাশটা না একটু একদম উপর দিকটা একটু প্রুশিয়ান ব্লু, আর তার নিচে হালকা একটু পার্পল, আর তার নিচে স্কাই ব্লু, এবং একেবারে শেষে একটু ওই একটু ভিনালে হোয়াইট, মানে একটু একটু গোল্ডেন টাচ আছে হোয়াইটটার মধ্যে, এরকম রয়েছে। আর ঠিক তার নিচে একটু সবুজ সবুজ মাঠ, যেটুকুতে সূর্য অস্ত যাওয়ার সময় আলো পড়ে, ঠিক সেইটুকুই। আমি কেন এভাবে বলছি কথাগুলো, কারণ তোমরা খেয়াল করে দেখো এমন সুন্দর মুহূর্তের সাক্ষী তোমরা অনেকেই হয়েছ।
1: সত্যি তাই, মানে এরকম অনেক সময় যে মানে সবসময় আমাদের পকেট থেকে ক্যামেরা বের করে ছবিটা তুলতে পারি আমরা, সেটাও সবসময় সুযোগ হয় না। বা দেখবে শ্রেয়া, যখন আমরা রাস্তাঘাটে যাই, এমন অনেক মুহূর্ত থাকে যে মুহূর্তগুলো দেখে আমাদের খুব হয়তো আমরা অট্টহাসিতে মানে ফেটে পড়ি এরকমটা নয়, কিন্তু দেখবে ঠোঁটের কোনো একটা হালকা হাসি থাকে, একটা খুব একচিলতে হাসি টাইপের থাকে। এবং সেই ফিলিংসটা যে সবসময় আমরা কারোর সাথে শেয়ার করতে পারি এরকমটাও নয়, বা শেয়ার করতে চাই এরকমটাও নয়, সেইগুলো শুধু আমাদের নিজের থাকে। বা ধরো কিছুই না, ধরো ঘরের মধ্যে হঠাৎ একটা প্রজাপতি উড়ে এসে বসলো, প্রজাপতিটাকে ভীষণ সুন্দর দেখতে, এবার সেই প্রজাপতিটাকে দেখে তোমার মুখে একটা মানে হালকা হাসি এলো, এবার এই অনুভূতিটা তুমি কিভাবে প্রকাশ করবে? এটা তো প্রকাশ করার কিছু নয়, কিন্তু ওই যে মনের মধ্যে যে ওই এক সেকেন্ডের জন্য যে তোমার হালকা হাসিটা একটা প্রজাপতি এনে দিতে পারলো, এই অনুভূতিগুলোকে কিন্তু জীবনে কখনো ভুলে যেতে নেই। বা এই অনুভূতিগুলোকে যে আমরা মানে অনেকে এরকম থাকে যে কি আছে এরকমভাবে যদি না ভেবে আমরা সেই পার্টিকুলার মুহূর্তটাকে যদি চেরিশ করি, তাহলে আমাদের জীবনে কিন্তু অনেক বড় বড় সমস্যাগুলোকে আমরা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারি এই ছোট ছোট মুহূর্তগুলোকে সেলিব্রেট করে।
0: এক্স্যাক্টলি, আমরা আমাদের জীবনের অদ্ভুত কিছু সুন্দর মুহূর্তকে না ক্যামেরা বন্দি করতে না পারলেও মনের ফ্রেমে বন্দি করতে চাই, আর তার মধ্যে তোমাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমাদের কাছে ঠিক অতটা ইম্পর্ট্যান্ট। তোমরা আমাদের সঙ্গে থাকো, শুনতে থাকো 107 FM রেনবোতে চুপ কথা। আর যে শ্রেয়া এবং আর্যশৌমিকের সঙ্গে।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: 107 FM রেনবোতে চুপ কথায় তোমার সঙ্গে আমি আরজে শ্রেয়া এবং আরজে সৌমিক। আর ঘড়ির কাঁটা দেখতে দেখতে প্রায় একটা বাজতে চলল, আর ঠিক 10 মিনিট বাকি একটা বাজতে, এবং তোমাদের এই যে প্রচুর মেসেজ, প্রচুর কথা, প্রচুর গল্প, হ্যাঁ এই সব কিছু না আমাদের কাছে একেবারে সমুদ্রের ঢেউয়ের মতন করে যেমন এসে পড়ছে, চিন্তা নেই, আমরাও কিন্তু তরি নিয়ে হাজির তোমাদের এই সব সমুদ্রের ঢেউ গায়ে মাখতে। হ্যাঁ, তোমরা ভাববে যে তরি নিয়ে কেন, দেখো কোনো না কোনো একটা বাহানা তো চাই এই ঢেউগুলোকে ছুঁয়ে দেখার জন্য। ঠিক তোমাদের মেসেজও আমাদের কাছে একেবারেই তাই। 9903652992 এই নম্বরে আমরা তোমাদের মেসেজের অপেক্ষায় ছিলাম, এবং তোমাদের প্রচুর মেসেজ রয়েছে। শুধু একটা বিষয় একবার তোমাদের বলে দিই, তোমরা খুব ভালো করেই জানো আমাদের এই শোটা অর্থাৎ চুপ কথা, এই শোতে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলি যেগুলো নিয়ে তোমরা ভীষণভাবে আনকমফোর্ট ফিল করছো, কারোর সঙ্গে ডিসকাস করতে পারছো না, তোমরা আমাদেরকে সেগুলো জানাও এবং আমরা চেষ্টা করি কোনো না কোনোভাবে তোমাদের হেল্প করতে, বা জীবনের অন্য বিভিন্ন সমস্যা নিয়ে তোমরা আমাদের সাথে কথা বলো। তবে আমরা এখানে একটা বিষয় নিয়ে কথা না বলার চেষ্টা করি, সেটা হলো রোম্যান্টিক লাভ। তার একটাই কারণ, মানে এর মানে এটা নয় যে কোনো লাভ লাইফের সমস্যা নিয়ে কথা বলবো না, কিন্তু কোনো না কোনো বিষয়, এমন কোনো কিছু যে কাউকে প্রপোজ করতে চাই, করতে পারছি না, কি করে করব, এই ধরনের যে সমস্যাগুলো, এর সলিউশনের জন্য আমরা পুরো আলাদাভাবে একটা প্রোগ্রাম রাখি যেটার নাম লাভ জাংশন। সেই কথাগুলো কিন্তু তোমরা নিশ্চিন্তে ওখানে বলবে। চল এবার আমরা কি মেসেজ পড়বো? হ্যালো চুপ কথা, আমি স্কুলে একজন ম্যারিড টিচারকে আমার ভালো লাগে, কি করবো বুঝতে পারছি না, আমরা ফিমেল। ওকে, তুমি কিছু বলতে চাও?
1: না, যেহেতু তুমি এটা বলেই দিয়েছো তাই এটাই বলবো যে এখন আমরা আপাতত এই মেসেজের কোনো উত্তর দিচ্ছি না। এটাই বলবো যে মেসেজটা করেছে যে নেক্সট যে শুক্রবার আসবে সেই শুক্রবার এই একই নাম্বারে 9903652992 একবার মেসেজটা করো। আর মেসেজটা যখন পড়েই ফেললাম তাহলে একটা লাইন বলেই দাও।
0: না, একটা লাইন বলার বিষয় না, বিষয়টা হলো আমি না সম্পূর্ণ এটা রোম্যান্টিক লাভ থেকে অন্য একটা দিকে ফোকাস করতে চাই, কারণ যে কোনো কিছুরই তো দুটো পিঠ থাকে। তো এখানে যে লিখেছো এই কথাটা, সে স্কুলে পড়ে, অর্থাৎ আমি ধরেই নিচ্ছি সে একজন নাবালিকা, এবং এই বিষয়টা না স্কুল লাইফে প্রচুর আমি দেখেছি অনেক সময়তে স্টুডেন্টদের মধ্যে এই বিষয়টা হয়। তুমি এটা খেয়াল দেখেছো কিনা আমি জানি না, আমি কিন্তু এরকম অনেক ক্ষেত্রতে দেখতে পেয়েছি যে একজন টিচারের প্রতি এতটাই অনুরাগ যে সেটা না শুধু শিক্ষক ছাত্র সম্পর্কের মধ্যে থাকছে না। এবং এটা ও যে লিখছে না যে আমার টিচার একজন ফিমেল, আমিও একজন ফিমেল, আমরা এখানে ফোকাসটা এই বিষয়টাতে করছি না যে একটা মানুষ মেল ফিমেলদের সম্পর্ক বা দুজন ফিমেলের সম্পর্ক, এই বিষয় নিয়ে কথা বলছি না, কিন্তু আমি বলছি যেটা যখন অ্যাডলসেন্স পিরিয়ডে থাকে বা কিশোর কিশোরী অবস্থাতে থাকে, সেই সময়তে না মানুষ অনেক কিছুকেই রোম্যান্টিক লাভ ভেবে গুলিয়ে ফেলে। এবং আমি এরকম প্রচুর ঘটনা দেখেছি, এখনও দেখি, অনেকেই আমার কাছে আসে এবং এই কথাগুলো বলে যে আমার না আমার টিচারকে খুব ভালো লেগেছে, আমি ভাবতে পারছি না ওনাকে ছাড়া কিছু। আসলে কিছু জিনিস, ধরো তুমি শুনলে যে অমুক একটা হেলথ ড্রিঙ্কের সঙ্গে একটা ব্যাট ফ্রি দিচ্ছে, ক্রিকেটের ব্যাট কিংবা একটা র্যাকেট ফ্রি দিচ্ছে বা একটা স্কুল ব্যাগ, তুমি আদৌ ওই হেলথ ড্রিঙ্কটা পছন্দ করো না, কিন্তু একটা ক্রেজ। এবার তুমি এটা শুনলে, তুমি এসে আমায় বললে, আমি আরও চারজনকে বললাম স্কুলে, যাই হোক মানে বন্ধুদের মধ্যে আরও চারজনকে বললাম। তো এই বিষয়টা কি হয়, এখানে হয়তো আদৌ তার ওই হেলথ ড্রিঙ্কটা ভালো লাগছে না, কিন্তু ওটা না ওই লোক মুখে চলতে চলতে একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে যে শুনছে সে আমারও ভালো লাগে, একজনের থেকে আরেকজনের মধ্যে ওটা যাচ্ছে, এবং ওটার হয়তো

0: তবে কোনো ভিত্তি নেই, দু তিন দিন খাওয়ার পর সে হয়তো ওই হেলথ ড্রিঙ্কটা আর খাবে না। এগুলো কিন্তু আমি আমার একদম কল্পনা থেকে বলছি না, আমি একদম কিছু বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। এবার কি হচ্ছে, ব্যাগটা ফ্রি পাওয়া যাচ্ছিল, কয়েকদিন পাওয়া গেল, হয়ে গেল, তারপর কিন্তু আর ব্যাগটা নিয়ে অত ক্রেজ নেই। এই বিষয়টা আমি খুব দেখেছি অ্যাডোলেসেন্স পিরিয়ডে, মানুষ অনেক ক্ষেত্রতে না বুঝতে পারে না যে কোনটা ঠিক ভালোবাসা, কোনটা প্রেম, কোনটা রোম্যান্স, কোনটা অ্যাট্রাকশন, কোনটা ক্রাশ, কোনটা ইনফ্যাচুয়েশন, এগুলো বুঝতে পারে না। তাই সব কিছুকে না একটা সরলরেখার মধ্যে ফেলে দেয়, ফলে কি হয়, ওটা বক্ররেখা তৈরি হয়ে যায়। এবং আমার মনে হচ্ছে তোমার ক্ষেত্রেও এটাই হচ্ছে। তুমি হয়তো সেই মানুষটির প্রতি অনুরাগী, হতে পারে সে এত সুন্দর পড়ায় তোমার ভালো লাগে, হতে পারে পারে যে সে স্টুডেন্টদের সঙ্গে এত সুন্দর আচরণ করেন একজন টিচার হিসেবে, বা সে একজন টিচারের যেটুকু ধরো স্কুলে যেটুকু যা কাজ, তার থেকেও আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি যে তারা হয়তো ওই শুধু ক্লাসের পড়া, স্কুল এর মধ্যে সীমাবদ্ধ থাকে। খুব কম টিচার পাই আমরা যারা আমাদের মানসিক স্বাস্থ্যের খোঁজ খবর নেয়। নিশ্চয়ই এটাও হয়তো তিনি সেরকম একটা জায়গা তোমার মনে তৈরি করেছেন। এবার তাই তোমায় বলছি, এখন তোমার এটা মনে হচ্ছে এবং এই অনুভূতিটা আজীবন থাকবে, তোমার ওনার প্রতি খুব ভালো লাগা থাকবে, কিন্তু কিছুটা সময় পেরোবার পর তুমি বুঝতে পারবে সম্পর্কটাকে, মানে এই ভালো লাগাটাকে তুমি যে শিলমোহরটা দিতে চাইছো, যে স্ট্যাম্পটা দিতে চাইছো, বিষয়টা একেবারেই সেটা নয়। তাই এই বিষয়টা নিয়ে কথা বলা
1: সত্যি তাই, মানে এই বিষয় নিয়ে তুমি আমি জিজ্ঞেস করলে যে না, আমি আমার স্কুল লাইফে যখন ছিলাম তখন মানে সরাসরি এরকম কোনো অভিজ্ঞতার সম্মুখীন হইনি, বা ধরো আমাদের স্কুল লাইফের সময় তো সোশ্যাল মিডিয়া ছিল না, আমাদের স্কুল লাইফের সময় সেই সময় এত কিছু আমরা জানতেও পারতাম না, যদি না কারোর থেকে শুনতাম বা এরকম কিছু। তো সেখানে দাঁড়িয়ে এখন এই যে মেসেজটা যে করেছে, সে যে কথাটা বলছে, এইরকম ধরনের মেসেজ বা এইরকম ধরনের কথা আমি অন্তত আমার স্কুল লাইফে সেই সময় শুনিনি, হয়তো হয়েছে অন্য কোথাও বা সেটা হয়তো কানে আসেনি। তো যাই হোক, হ্যাঁ, যেরকম শ্রেয়া বললো যে সত্যি তাই, যে আমরা ওই একটা ব্যাট ফ্রি পাওয়ার জন্য যে ওই হেলথ ড্রিঙ্কটা কিনি, বা ধরো আমার মনে আছে এটা আমি নিজেও করতাম, আমি ছোটোবেলায় একটা পার্টিকুলার চুইনগাম কিনতাম এবং তার সঙ্গে একটা করে স্টিকার ফ্রি দিত, এবং আমি শুধু মানে চুইনগামটা যে খুব খেতে ভালোবাসতাম এরকমটা নয়, আমার সেই স্টিকারটা লাগবে। এবার স্টিকারটা না পেলে মানে চুইনগামটা না কিনলে তো স্টিকারটা পাওয়া যাবে না, তো স্বাভাবিকভাবেই প্রচুর চুইনগাম কিনতাম এবং সবসময় সেগুলো জোর করেও খেতাম, হয়তো ভালো লাগছে না তাও খাচ্ছি, অভ্যেস হয়ে গেছে এরকম একটা ব্যাপার, কিন্তু হ্যাঁ আমার ওই স্টিকারটা লাগবে। তো এইরকম একটা ব্যাপার ছোটবেলায় আমাদের থাকে, অনেকেরই থাকে। এবার ব্যাপারটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যেরকম শ্রেয়া বলল যে ভালো লাগা তৈরি হতেই পারে, তাতে কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু এই ভালো লাগাটা যে শুধুমাত্র একটা টিচার এবং স্টুডেন্টের মধ্যে যে সম্পর্ক থাকে তার মধ্যেই সীমাবদ্ধ আমরা রাখতে পারবো, সেটা আমরা বুঝতে পারবো হয়তো আর একটু বড় হলে। কারণ দেখো, প্রত্যেকটা মানুষের ম্যাচিউরিটি একরকম সময়ে আসে না, প্রত্যেকটা মানুষ সব কিছু যে একদম একটা নির্দিষ্ট ডেট মেনে বা একটা নির্দিষ্ট বয়স মেনে বুঝতে পারবে এরকমটা নয়, প্রত্যেকটা মানুষের ফেজ আলাদা জীবনের, প্রত্যেকটা মানুষের জীবনের বেড়ে ওঠাগুলো আলাদা, তাই সব কিছুই প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা আলাদা রকমভাবে তারা বুঝতে পারে। তো আমরা যখন আর একটু বড় হই আমরা বুঝতে পারি যে কোনটা কোন সম্পর্ক, কোনটা প্রফেশনাল সম্পর্ক, কোনটা পার্সোনাল সম্পর্ক, কোনটা মানে দাড়িটা আমরা কোথায় টানবো, এটা আমরা একটু বড় হলে বুঝতে পারি। তাই তোমায় বলবো যে তুমি একটু ভাবনা চিন্তা করো, ভালো লাগা থাকতেই পারে, তাতে কোনো অসুবিধা কিছু নেই, তবুও আরেকবার একটু চিন্তা ভাবনা করো, একটু নিজেকে সময় দাও, আমার মনে হয় সেক্ষেত্রে তুমি সবটা হয়তো ক্লিয়ারলি বুঝতে পারবে। আর যেটা তোমাকে একদম প্রথমে বললাম যে আরও ডিটেলে তুমি যদি জানতে চাও ব্যাপারগুলো নিয়ে, তাহলে তুমি অবশ্যই একবার আমাদের লাভ জাংশনে একবার মেসেজটা করো, যেহেতু সমস্যাটা লাভ জাংশন রিলেটেড, তাই তোমায় বলবো যে একবার লাভ জাংশনে মেসেজটা করো।
0: নদীটা আজও বই চলে আপন মনে, পাহাড়টা দূর থেকে তাকিয়ে থাকে চুপচাপ, গাছের পাতায় বিকেল এসে গল্প।

0: উপলক্ষে আর পাখিরা সব ঘরে পেরে আলো মাখা টানায়। বাতাসে তোমার নামটা ভেসে আসে হঠাৎ, আকাশ তখন আরও একটু নীল হয়ে যায়। এসব কিছুর মাঝে তোমার কথা ভীষণ মনে পড়ে। আমার যেহেতু 21 তারিখ থেকে পরীক্ষা রয়েছে 1 মাস, আমার একজন বান্ধবী আছে, তার সঙ্গে দেখা হবে না, তার উদ্দেশ্যেই কবিতাটা লিখলাম। চুপ কথায় জানি না আমার মেসেজটা পড়বে কি না, হয়তো এত মেসেজের ভিড়ে হারিয়ে যাবে, তবুও লিখলাম। আমি সংখ্যা, আচ্ছা, আমার 21 তারিখ পরীক্ষা, আমি যেটা লিখলাম, ChatGPT থেকে কপি করে পাঠিয়েছো কেন? হ্যাঁ, লাস্ট লাইনটা দেখেই তো বুঝে গেলাম, লেখা রয়েছে আমি যেটা লিখলাম, ঠিক আছে দেখো তোমার ভালো লাগে কি না। হ্যাঁ, আমরা কিন্তু বুঝে যাই, হ্যাঁ, কে কোথা থেকে কী কপি করছে। আচ্ছা, এনিওয়ে তুমি তোমার মনের কথাটা বলেছ, ঠিক আছে, কিন্তু আমাদের পাঠানোর সময় একটু পুরোটা একবার পড়ে পাঠাও, কারণ তোমার কনফার্মেশনটা আমাদের কাছে চলে এলে কেমন হবে বলো তো? তুমি যে ব্যাপারটা তৈরি করার জন্য হেল্প নিলে সেটা যদি আমরাই জেনে যাই তাহলে কেমন হবে? এনিওয়ে, আচ্ছা তুমি এটা কী লিখেছো? তো আমি সংখ্যা দেব কোষ, এটা কী, এটা তো তোমার নাম কি, মানে ও লিখেছে যে তবু আমি তবু লিখছি আমি সংখ্যা। এনিওয়ে, মানে ওর নামটা লিখে নিই এখানে। তুমি তোমার যে বান্ধবীর কথা বলছো সে, তার সঙ্গে তোমার দেখা হবে না, এটা তোমার একটু খারাপ লাগছে, তবে তোমার পরীক্ষার জন্য তোমাকে অল দ্য বেস্ট আমাদের দুজনের তরফ থেকে। এবং
1: খুব সম্ভবত এই মেসেজটা কালকে লাভ জাংশনে পড়েছি।
0: ওকে ওকে, আচ্ছা,
1: 21 তারিখ তো?
0: হ্যাঁ। ওকে, আচ্ছা, আমাদের প্রচুর কেয়ার করার মানুষজন তো আমাদের থাকেই, তার মধ্যে অনেকেই আমাদের, মানে প্রায় তোমরা সকলেই আমাদের কেয়ার করো বলি এটা করো। তো কেয়ার করার মানুষদের মধ্যে একজন হচ্ছে অ্যান্ডি, যে একটু স্পেশাল কেয়ার করে আবার আজকে সৌমিকের একটা নামও দিয়েছে, সৌমিক না সৌম, SOUM। এনিওয়ে, তুমি ডিনার করেছো কিনা এটা জানতে চেয়েছে, কারণ 3 ঘন্টা থাকতে হবে তো, এটা বলেছে। আর বলেছে শান্ত, শ্রেয়া, চুপ কথা, ওকে, কেমন আছি টেছি এসব জানতে চেয়েছে। আর অ্যান্ডি, তুমি একটা কাজ করবে প্লিজ, তোমার মেসেজটাকে একটুখানি তুমি যদি ওই লেখাগুলো একটু করেকশন করে পাঠাও তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। জানি যে ইংরেজি অক্ষরগুলোতে লিখতে গেলে একটু এদিক ওদিক হয়ে যায়, তাও তুমি একটু চেষ্টা করো প্লিজ, আমার মনে হয় তুমি পারবে। আর তুমি না পারলে কে পারবে? হ্যাঁ, অ্যান্ডি বলে কথা। হাই, চুপ কথা, আমি তোমাদের চুপ করে শুনছিলাম। চুপ কথা, একটা বিশেষত্ব আছে জানো, নামটা তোমাদের দেওয়াটা সার্থক হয়েছে। চুপ কথা মানে চুপ করে শোনা মনের কথা, তাই না? আচ্ছা, তোমাদের যে জন্য মেসেজটা পাঠাচ্ছি, ভালো থাকার জন্য কী কী করণীয়? না, আমি জানতে চাইছি নতুন কিছু, যে কথাটা মনে গেঁথে যাবে। এটা নয় যে আমার লাইফটা খারাপ চলছে, বাট এই যে টিন এজটা, 22 থেকে 30 এজটা খুব খারাপ, চলে গেলেও খারাপ, থাকলেও খারাপ লাগে। এই সময় মানুষ যে কী করবে তার প্যাশনটাই বুঝতে পারে না। দ্বিতীয়ত, তার ফ্যামিলিকে বাঁচাবে, বাঁচবে নাকি তার প্রফেশনটা বাঁচবে, নাকি তার হবিটাকে বাঁচবে, নাকি তার ভালো লাগার মানুষটাকে বাঁচবে, কোন দিকটা বেছে নেবে, এটা ছন্ন ছাড়া হয়ে গেছে। একটু হেল্প করলে খুব ভালো হতো। আমি রিসেন্টলি ওয়ার্ক ফ্রম হোম করছি আর সব কিছু নিয়ে চলা যায় না, যে কোনো একটা প্রফেশনকে বেছে নিতেই হবে, তা আমার পক্ষে কোনটা করণীয়? আর একটা তোমাদের গুড নিউজ দিই, আমি না লাস্ট 1 ইয়ার ধরে কিছু টাকা জমিয়ে জমিয়ে এই মাসের 23 তারিখে দার্জিলিং যাচ্ছি। ওয়াও, একাই যাচ্ছি, আলাদা মজা আছে যেন নিজের টাকায় যাওয়ার। আর কোথাও আর কোথায় কোথায় যাওয়া যায় যদি একটু গাইড করো ভালো লাগবে। ভালো থেকো, সাবধানে বাড়ি থেকো, সৌরভ মহাপাত্র, মেটিয়া ব্রিজ থেকে। সৌরভকে না ফার্স্টই আমার কংগ্রাচুলেশন জানাতে ইচ্ছে করছে। এটা না খুব খুব বড় একটা প্রাপ্তি, নিজের জন্য কিছু করার একটা খুব আনন্দ, এবং যে মানুষটা নিজের জন্য করতে পারে সেই আসলে অন্যদের জন্য করতে পারবে।
1: সত্যি তাই, তার কারণ একটা গান তো আছে এরকম, নিজেকে ভালোবাসো তুমি, এবার সৌমলতার একটা গান আছে, যাই হোক সেই গানে আমরা এখন যাচ্ছি না। সৌরভ যে কথাটা প্রথমে জানতে চেয়েছিল যে ভালো থাকতে গেলে কি করতে হবে, তাই তো?
0: Yes. মানে অনেকটা সলিউশন আর নিজের কাছেও আছে।
1: হ্যাঁ, এবার ভালো
0: বলছে যে তাও আর কি কিছু তোমরা অ্যাড করবে, এটাই ওর বক্তব্য।
1: আর অ্যাড করতে পারি বলতে দেখো, সেটা হচ্ছে যে ব্যালেন্সড একটা লাইফ লিড করতে হবে। তুমি যে অনেক কিছু বলেছো না, কোনটা চুজ করব কোনটা চুজ করব না, তার এক কথায় একটা উত্তর হচ্ছে একটা ব্যালেন্স লাইফ লিড করতে হবে। জীবনের সমস্ত ডিসিশন তুমি দিল দিয়ে ভাববে না, আর জীবনের সমস্ত ডিসিশন তুমি দিমাগ দিয়ে ভাববে না। কিছু ডিসিশন তুমি দিল দিয়ে ভাববে, হৃদয় দিয়ে ভাববে, মন দিয়ে ভাববে, আর কিছু ডিসিশন নেবে লজিক দিয়ে, মাথা দিয়ে, বুদ্ধি দিয়ে। এই দুটোর যদি তুমি একটা ব্যালেন্স করতে পারো, তাহলেই দেখবে তোমার ভালো থাকার জন্য আবার আলাদা করে কিছু খুঁজতে হবে না। আর জীবনে আমরা যদি এক্সপেকটেশনগুলোকে একটু লিমিটেশনের মধ্যে রাখি, এবং এক্সপেকটেশন মানে এক্সপেকটেশন করতে তো কোনো অসুবিধা নেই, আমরা আকাশ চুম্বী চিন্তা যা খুশি তাই করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু সেটাই যদি আমরা বাস্তব রূপ দিতে যাই, তখনই সমস্যাটা তৈরি হতে শুরু করে। তাই আমরা যদি আমাদের এক্সপেকটেশনগুলোকে একটু ভেবেচিন্তে রাখি, তাহলেই আমার মনে হয় যে ব্যালেন্সড লাইফটা লিড করতে সুবিধা হবে, আর আমার ভালো থাকার জন্য আলাদা করে নতুন করে কিছু খুঁজতে হবে না। আমার প্রত্যেক দিনের কাজ, আমার প্রত্যেক দিনের আয়না, আমার প্রত্যেক দিনে নিজেকে একটু একটু করে ভালোবাসা, যেরকম তুমি ভালোবেসেছো এক বছর ধরে টাকা জমিয়ে দার্জিলিং ঘুরতে যাবে, এই যে নিজের প্রতি একটা ভালোবাসা, নিজের প্রতি একটা কেয়ার করা, নিজের মনের খেয়াল রাখা, নিজের শখের খেয়াল রাখা, এইগুলোই তোমাকে ভালো থাকতে সাহায্য করবে। আর আলাদা করে কি বলবো,
0: আমার সৌরভের এই কথাগুলো শুনতে শুনতে ভাবতে ভাবতে একটা জিনিস মনে হলো, ও তো যেহেতু অনেকটাই নিজে অলরেডি অর্গানাইজ করে নিয়েছে, তোমায় একটা জিনিস বলি সৌরভ, এই যে তুমি বলছো যে কোনটাকে গুরুত্ব দেবো, যেটা সৌমিক কিছুটা বললো তোমায়, হবিকে গুরুত্ব দেব, নিজের মানুষকে দেব, না গার্লফ্রেন্ডকে দেব, কাকে দেব, এইগুলো না আমাদের ব্রেনে না আলাদা আলাদা ফোল্ডার থাকে। আসলে আমাদের বিভিন্ন কাজের জন্য আমরা বিভিন্ন সময় যে ফোল্ডারটা আমাদের প্রয়োজন সেটা ওপেন করি, করে কাজকর্ম সারি, আবার ফোল্ডারটা সেভ অ্যাজ করে রেখে দিই। সো আমার মনে হয় হবিটা না অপশন হিসেবে রেখোই না লাইফে, বাধ্যতামূলক করে দাও প্রতিদিন। এটা অনেকের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায় নিজের হবিটাকে মেনটেন করা, কিন্তু হবি তো, তুমি যদি তোমার একটা শখ না রাখো নিজের জন্যে, তাহলে তুমি তো আপছা হয়ে যাবে, তুমি তো একটা যন্ত্র হয়ে যাবে। তোমার তুমি যেখানে কাজ করো, তোমার কর্মক্ষেত্র তোমাকে যেই চাবি দিয়ে ঘুরিয়ে দিচ্ছে, তুমি ওই অনুযায়ী পারফর্ম করবে, এর বাইরে আর তুমি থাকলে না। তো ওখানে হয়তো তুমি অসাধারণ পারফর্ম করো, তোমাকে হয়তো এমন কিছু, তোমার পারফরমেন্সের জন্য হয়তো তুমি অনেক কিছু পাচ্ছ, তোমার কাজ খুব ভালো হচ্ছে, তোমার প্রমোশন হচ্ছে, সব হচ্ছে, তোমার ব্যক্তিগত জীবনে তুমি ফ্যামিলির দায়িত্ব নিচ্ছ, অনেক কিছু করছো, তুমি কোথায়? তুমি হারিয়ে যাচ্ছ। তো তাই গোটা জীবনে ধরো আজ তোমার যেটাই এজ হোক না কেন, এটা টিন এজ হচ্ছে আমাদের 13 থেকে 19 বা 20, এই পর্যন্ত টিন এজ, তারপরের সময়টা আর টিন এজ থাকে না, তখন আমরা অ্যাডাল্ট হয়ে যাই। এবার এই সময়টা একদম সত্যি কথা, এই 30-32 এই পর্যন্ত যে সময়টা, এটা তো আমাদের ক্যারিয়ার গড়ে তোলার সময়, এবং এই সময়টাতে না খুব ফোকাস না থাকলে অসুবিধা হয়। আর এই ফোকাসটা থাকবার জন্য তোমার নিজের ভালো লাগার যে শিকড়, যে মূল, সেখানে তোমায় একটু জল দিতেই হবে। তুমি যদি প্রতিটা দিন অন্তত ধরো একদম শুরুতে তুমি ভাবলে যে আজ থেকে আমি নিজের জন্য 15 মিনিট টাইম রাখবো, স্ক্রল করে না, একদম ইনস্টাগ্রাম ফেসবুক রিল স্ক্রল করে নয়, আমি সেই গল্পটা পড়বো যেটা পড়ে ক্লাস 2 তে খুব হেসেছিলাম, জানি গল্পটা মুখস্থ, এখনো মনে পড়লে হাসি পায়, কিন্তু আজকে না আমি ওই গল্পটা পড়বো। গল্পটা পড়তে তোমার 10 মিনিট লাগবে, 15 মিনিট লাগবেও না হয়তো, বা তোমার যদি অনেক দিনের পড়ার অভ্যাস চলে গিয়ে থাকে, ঠিক আছে, তোমার 15 মিনিট 20 মিনিট লাগলো, কিন্তু ওটাকে বাধ্যতামূলক করার চেষ্টা করো। তো প্রথমে তুমি এমন একটা কিছু, আমরা প্রচুর অডিও স্টোরি আছে আমাদের আশেপাশে, মানে আমরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পেয়ে যাবো, কিন্তু ওইটা শুনতে গিয়ে প্লিজ রিলস স্ক্রল করবে না, এটা কথা দাও আগে তুমি। তো যেটা করবে সেটা হলো তুমি একটা দেখবে আমাদের ওই নিউজ পেপারে রবিবার শনিবার করে ছোট ছোট গল্প থাকে, এরকম কিছু প্রচুর শর্ট স্টোরিজ পাবে তুমি, সেটাও কালেক্ট করে পড়তে পারো। তো তুমি ধরে নাও ওই প্রথম সেই হাসি পেয়েছিল, খুব পাগলা দাশু পড়েছিলে, কিছু একটা পড়েছিলে, ওই অনুভূতিটা আবার পাওয়ার জন্য তুমি একবার পড়লে, কোনো একদিন তোমার মনে হলো যে আচ্ছা আমার তো খুব ভালো লাগতো, আমার এরকম ড্রেস ডিজাইন করে করে আমি পড়তাম, আমি যখন কলেজে পড়তাম আমি তো আমি একদম হার্ট থ্রব ছিলাম, আমি সেন্সেশন ছিলাম, এরকম একটা ব্যাপার হয়তো তোমার ছিল। এখন তো আমি এখন একজন এরকম এরকম ব্যাপার হয়ে গেছে, আমার তো আর সেসব করা হয় না, আমার ধরো তুমি স্কুল টিচার, তোমার একটা নির্দিষ্ট ড্রেস কোড থাকে, এসব থাকে। কোনো একদিন, সেটা যে কোনো দিনই হোক, আমি বিশ্বাসই করি না তুমি কাজ থেকে ফিরে নিজের জন্য 15 মিনিট টাইম পাবে না, সেই টাইমটা প্রতিদিন ওই 15টা আস্তে আস্তে বাড়াতে থাকবে, আধ ঘন্টা থেকে এক ঘন্টায় নিজেও এনাফ, তার বেশি লাগবে। তারপর থেকে যেটা হবে, তুমি একবার নিজের পছন্দের কাজটা রোজ একটু করে করতে থাকলে না, একটা সময় পর ওটা তোমার প্রতিদিনের স্নান করা খাওয়া ঘুমের মতনই একটা পার্ট হবে, এবং প্রতিদিন নিজেকে ভালো লাগানোর ক্ষমতা তোমার তৈরি হয়ে যাবে, তখন আর এত আনঅর্গানাইজড ফিল হবেই না। এইটা করে দেখো, শুনলে মনে হচ্ছে আবার কেমন করে শুরু করব, ভুল করে শুরু করো, ভুল হবে কিন্তু করো, শুরুটা করো। 9903653992 এই নম্বরে তোমরা তোমাদের মেসেজ করতে থাকো আর আমরা পড়তে থাকি। সঞ্জয় চক্রবর্তী বলছে, আমি ফিজিওথেরাপিস্ট, আমার পেশেন্টের এত চাপ থাকে নিজের পরিবারকে সময় দিতে পারি না, নিজের 4 বছরের ছেলে আর বউকে নিয়ে ঘুরতে যেতে পারি না, অনেকদিন ছেলের পড়াশুনো অথবা খেলাধুলোর কিছুর মধ্যেই থাকতে পারছি না, অসুস্থ মানুষ ডাকলে না বলতে পারি না, কাজ আর ফ্যামিলি এই দুটোর মধ্যে কিভাবে সামঞ্জস্য করব একটু বলবে প্লিজ সঞ্জয়।
1: হ্যাঁ, মানে এই ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে খুব ইজি একটা ব্যাপার, সেটা হচ্ছে যে না, মানুষ তো ডাকবেই, অসুস্থ মানুষ ডাকবেই, তুমি তাদের সাহায্য করছো, তোমার প্রফেশনটাই সেরকম, এটা তো অত্যন্ত নোবেল একটা প্রফেশন, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু নিজের জন্য তুমি যদি একটু মানে মানে এই যে প্রফেশনটা যেটা তুমি পালন করছো সেটা যদি একটা পার্টিকুলার টাইম করে নাও, যে ধরো যেহেতু তোমার কাজটা একটু অন্য রকমের, আমি জানি না, আমি তোমাকে জাস্ট মানে কাল্পনিকভাবে বলতে পারি, ধরো তুমি সকাল 11টা থেকে শুরু করলে এবং রাত্রি 9টা অবধি বা রাত্রি 8টা অবধি, এইরকম একটা টাইম স্প্যান যদি তুমি পার্টিকুলার করে নাও, তার কারণ হচ্ছে আমি এরকম অনেক ফিজিওথেরাপিস্টকে চিনি যারা হয়তো সেই ভোরবেলা থেকে শুরু করে রাত্রি 12টা অবধিও কাজ করছেন, আমি সেই হিসাবে একটা ভেবে একটা টাইম স্প্যান তোমায় বললাম আর কি, যে যদি তুমি এইরকম একটা সময় পার্টিকুলার বার করে নাও এবং সেখানে প্রত্যেক দিন তুমি প্রত্যেকটা একটা তুমি একটা কাজ করতে পারো, তুমি একটা ডায়েরিতে লিখে নিতে পারো যে একটা কি বলবো একটা ক্যালেন্ডার অনুযায়ী বা একটা ডেট অনুযায়ী যে আজকে এই সময় এখানে যাওয়া বা এই সময় একে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, তারপর এখান থেকে এখানে যাওয়া, তুমি যদি একটা প্ল্যানার করে নিতে পারো তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে তোমার অনেক বেশি সুবিধা হবে, এবং সেক্ষেত্রে তুমি সকালেও বেশ কিছুটা সময় পেয়ে যাবে এবং রাত্রিবেলা 8টার পরও তুমি বেশ কিছুটা মানে রাত্রিবেলা 8টার পর থেকে যতক্ষণ না তুমি ঘুমাচ্ছ ততক্ষণও একটা সময় পেয়ে যাবে। তো তুমি যদি একটা টাইম ফ্রেম করে নিতে পারো সেক্ষেত্রে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়, তাহলে তোমার ফ্যামিলি লাইফ এবং প্রফেশনাল লাইফ দুটোই মেনটেন হবে, এবং তুমি বলবে যে আমাকে ফোন করলে 11টার পর করবেন, আবার 8টার মধ্যে করবেন, বা তুমি সেই রকমভাবেই পেশেন্টগুলোকে পরপর করে তুমি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারো, তাহলে সবটাই একসাথে ব্যালেন্স হবে। আদারওয়াইজ তুমি আমরা প্রত্যেকেই যে যে কাজ করি সেটা প্রত্যেক দিনই আমাদেরকে একটু একটু করে এগিয়ে নিয়ে যায়, আমাদেরকে এগোনোর সঙ্গে সঙ্গে সেটা আমাদের ইকোনমিকে অনেকটা হেল্প করে, ইকোনমিকে হেল্প করে মানে সেটা আমাদের দেশকে একটু একটু করে এগিয়ে নিয়ে যায়, আমরা সবাই তাই করি আর কি। তো সেই সব দিক ভেবেই বলছি যে সেক্ষেত্রেও তুমি যদি একটু ফ্যামিলির জন্য টাইম বের করতে পারো, তাহলে তুমি দেখবে যে তুমি যখন তোমার বাচ্চার সঙ্গে খানিকটা সময় কাটিয়ে, তার খেলাধুলার সঙ্গে, তার পড়াশোনার সঙ্গে খানিকটা সময় কাটিয়ে আবার যখন তুমি প্রফেশনে

0: যুক্ত হতে যাবে, দেখবে তোমার একটা অন্যরকম এনার্জি লাগছে, একটা অন্যরকম মানে তোমার ভালো লাগাটাও মেনটেন হচ্ছে, আবার তোমার কাজটাও খুব হাসি মুখে হচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় তুমি পেশেন্টদের আরও বেশি ভালোভাবে সাহায্য করতে পারবে।
1: সঞ্জয়, আমি একটা ছোট্ট জিনিস শুধু অ্যাড করব, আমাদের লাইফে তো এই কাজগুলো খুব ইম্পর্টেন্ট অবশ্যই, এবার অনেক সময় হয়তো অনেক আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া রয়েছে, এবার সেগুলো ক্যান্সেল করা যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না, তাই আমি বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু তোমার ইচ্ছে রয়েছে তোমার সন্তান তোমার স্ত্রী তাদের সঙ্গে সময় কাটানোর ঘোরার, তুমি একটা কাজ করো, এই সামনে যে মাসটা আসছে অক্টোবর মাস, সেই সময় কিছু দিন তুমি আগের থেকে একদম সেভ করে রাখো যেটা নিজেদের জন্যে রাখবে। তুমি ওই দিনটা ধরো অক্টোবর মাসের পুজোর সময়টা তোমরা কীভাবে কী কাটাতে চাও যেটা সেটা নিজের ব্যাপার, পুজোরটা তো বাধ্যতামূলক বলে আমার মনে হয়, কিন্তু তাছাড়াও কিছুটা সময় যেটা পুজোর বেশ কিছুটা পরে শেষের দিকে, সেরকম একটা সময়তে তুমি না ওই সময়টা একদম নিজের স্ত্রী এবং নিজের বাচ্চার জন্য একদম আলাদা করে সেভ করে রেখে দাও টাইমটা, এবং তুমি ঠিক করে রাখো যাই হোক না কেন ওই সময়টাতে কাউকে টাইম দেব না, ওই সময়টায় কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেব না, এবং যদি মনে করো কাছাকাছি কোথাও ঘুরতে যাবে সেটা টিকিট কেটেও রাখতে পারো, এই কাজটাও করতে পারো। এবং একটা জিনিস খুব দরকার, আমি জানি না তোমার স্ত্রী বা তোমার সন্তান এই জন্য তোমার কাছে কোনো অভিযোগ করে কি না, কিন্তু তুমি অ্যাকাউন্টেবল হয়েও ওই সময়টা পাওয়ার পর তুমি তাদের কাছে অন্তত তোমার এই খারাপ লাগাটা শেয়ার করো যে আমি চেয়েছিলাম কিন্তু করতে পারি না, এবার আমি চেষ্টা করেছি এবং এরপর আমি এইভাবে ভাববো, জানি না ওরা তোমায় কোনো অভিযোগ করেছে কি না। এবং আরও একটা বিষয়, তুমি অন্তত তারা হয়তো তোমার মনে হবে ওরা তো বলেনি, এটাও হতে পারে ওরা জিজ্ঞাসাই করলো না, বললো না, রাগও দেখালো না, এমনটাও হতে পারে, তুমি নিজের থেকে বলো একটু এই জিনিসটা একবার করার চেষ্টা করো, কারণ এটা খুব স্বাভাবিক, কিছু কাজ যে ক্ষেত্রগুলোতে আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ফেললে সেগুলো ক্যান্সেল করা যায় না এবং অ্যাডভান্স অ্যাপয়েন্টমেন্ট দিতে হয়, এটা তোমার হাতে নয়, কিন্তু তোমার হাতে যেটা সেটা তুমি একবার করো এবং করে অবশ্যই আমাদের জানাও, আমরা তোমার সঙ্গে আছি। চুপ কথা এই মুহূর্তে শ্রেয়া সৌমিক অপেক্ষায় রইল 9903653992 তোমার মেসেজের, আর 1:16 ঘড়ির কাঁটা বলছে, শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: শুনছো চুপ কথা, আর তোমার সঙ্গেই রয়েছি আমি, আরজে শ্রেয়া এবং আরজে সৌমিক। একটু আগে তোমায় যে গানটা শোনালাম লাকি আলী, গতকালই সম্ভবত তার জন্মদিন ছিল এবং আরও অনেকের জন্মদিনই ছিল। তো এই মানুষটির গানের মধ্যে প্রত্যেকের গানেই কিছু না কিছু তো বিশেষত্ব থাকে। এই মানুষটির গানটা না একটা অদ্ভুত, খুব একটা মানুষকে খুব রিল্যাক্স ফিল করায়, এটা আমার মনে হয়েছে। জানি না তুমি একমত হবে কি না, তবে তোমার যে কথা, যা কিছু বলার, সবটা তুমি নিশ্চিন্তে আমাদেরকে 9903653992 এই নাম্বারে বলতে পারো। তুমি বলছো, শ্রেয়াদি আপনি যে কথাটা বললেন, খুব সুন্দর কথাটা বললেন। আসলে জীবনের সবথেকে সুন্দরতম মুহূর্তগুলো বেশিরভাগ সময়ই ক্যামেরাতে ধরা হয়ে ওঠে না, অথচ পুরো মুহূর্তে যখনই সেই মুহূর্তটার কথা মনে পড়ে, আচ্ছা পর মুহূর্তে, তখনই মনে চলে আসে। তখন অনেক ব্যস্ততা এমনকি দুঃখের মধ্যে থাকলেও ঠোঁটের কোনায় একচিলতে হাসিটুকু চলে আসে। এটাই জীবন, এটাই জীবনের একটা পরম প্রাপ্তি। চুপ কথা শুনছি আর সৌমিকদা আর তোমার সাথে, খুব ভালো লাগছে। আমি অভিজিৎ বীরভূম থেকে, থ্যাংক ইউ অভিজিৎ আমাদের সঙ্গে থাকার জন্যে। 12:14 AM মিউজিকের নোটিফিকেশন দেখে সঙ্গে চা এবং, আচ্ছা চায়ের সঙ্গে আরও কিছু থাকবে নিশ্চয়ই, ডট ডট ডট ডট দেওয়া রয়েছে এবং তারপর লেখা রয়েছে, আচ্ছা এবং প্রিয় আরজে শ্রেয়া ম্যামের অপেক্ষায় ছিলাম, থ্যাংক ইউ, ভালো লাগলো চুপ কথা আজ, চুপ কথায় আজ আসার জন্য। না আপনাকেও আমার ভালো লাগে সৌমিকদা, ভালো থাকবেন আপনারা। জানি এই সং রিকোয়েস্টের প্রোগ্রাম নয় এটা, তাও একটা রিকোয়েস্ট করছি। তুমি খুব সুন্দর একটা গানের রিকোয়েস্ট করেছো, আমরা চেষ্টা করব বাজাতে। রূপঙ্কর বাগচি আমাদের, আচ্ছা তুমি রূপঙ্কর বাগচির গান শুনতে চাইছো, ওকে নিশ্চয়ই আমরা চেষ্টা করব। আচ্ছা আরও একটা প্রশ্ন তুমি করেছো, আচ্ছা হবি আর ড্রিমের মধ্যে ডিফারেন্স কী আছে? অফকোর্স ডিফারেন্স তো আছেই, প্রচুর ডিফারেন্স। মানে এটা একটা, কিছু ক্ষেত্রে তো আকাশ পাতাল ডিফারেন্স বলতেই পারি। তার কারণ আমরা নিজেদের শখ যেটা থাকে, শখকে তো আর আমরা সবসময় পেশাগত জায়গায় নিয়ে যেতে পারবো না, তাই শখটা শখের মতনই থাকে, আমরা সেটা পূরণ করার চেষ্টা করি। আর স্বপ্ন হচ্ছে সেটা যেটা আসলে চোখ বন্ধ করে নয়, চোখ খুলেই আমরা দেখি। চোখ খুলে যদি দেখতে পাই

0: তবেই তো সেটা সফল করার জন্য আমরা একটু একটু করে পিলার তৈরি করব। যেমন ধরো, তুমি একটা স্বপ্ন দেখলে, আমার ধারণা এটা তুমি মৃণাল, তো তুমি হয়তো একটা স্বপ্ন দেখলে, তোমার ইচ্ছে হয়েছে কোনো একদিন তুমি একজন মিউজিশিয়ান হবে অথবা তুমি একজন ভয়েস আর্টিস্ট হবে। হ্যাঁ, তোমরা আমাদের কথা শোনো, আমাদের কথা শুনতে ভালোবাসো, তাই হয়তো এটাই উদাহরণ দিচ্ছি। এবার এটার জন্যে তোমাকে যে পিলারগুলো গাঁথতে হবে সেটা হলো নিজের ভয়েসটা নিয়ে কাজ করা, সেটাকে যত্নে রাখা। যত্ন করার জন্য তোমার অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো মেনে চলতে হবে, যেগুলো আমরা করি। কারণ আজকে যে তোমরা বসে আমাদের শুনছো, আমরা যদি যত্নটা না করি, আমরা যদি সেই জায়গাটা না রাখতে পারি, তাহলে তোমাদের কাছ থেকে আমরা যেগুলো পাচ্ছি সেগুলো একমাত্র আমাদের ভয়েস দিয়ে, সেটা আমরা আর পাবো না এবং এই কাজটাও করতে পারবো না। তাই যতক্ষণ সেটা আছে, কারণ আমাদের তো একটা স্বপ্ন দেখেছিলাম একদিন যে হট সিটটা আসবো, এসে বসবো, তোমাদের সঙ্গে কানেক্ট করবো, এইভাবে জুড়ে যাব, এমনভাবে প্রোগ্রাম করব, এগুলো ভেবেছিলাম। এবং সেটার জন্য আমরা একটু একটু করে পিলার গাঁথার চেষ্টা করেছি, এখনও করছি, আজীবন করব, যতদিন কাজ করব, এই ভয়েস নিয়ে কাজ করার কথা ভাববো ততদিন করব। এবং এটার জন্য শুধুমাত্র এমন নয় যে গরম জল খেলাম, আইসক্রিম খেলাম না, অকারণে চিৎকার করলাম না, শুধু এগুলো নয়, এর সঙ্গে আরও কিছু জড়িয়ে রয়েছে। যেমন কিছু টেকনিক যেগুলো আমরা ফলো করার চেষ্টা করি, কিছু কিছু শব্দ, কিছু অক্ষর কোথায় আমরা জোর দিয়ে উচ্চারণ করব, কিভাবে কি উচ্চারণ করব, টেকনিকগুলো, ইনফ্যাক্ট আমাদেরকে কিছু নিয়ম নীতি মডিউলেশনস এই সব কিছুর উপর ফোকাস করতে হয়। কারণ আমি যখন তোমায় একটা কথা বলছি, কথাটা বলবার সময় আমি যদি পাঞ্চুয়েশন বা চিহ্নগুলোর প্রপার ব্যবহার না করে কথা বলি, তাহলে কি তোমার পক্ষে বোঝা সম্ভব? সম্ভব না। সো সেই জায়গাটা, ওই ছবিটা তোমাদের মনে আমাদের তৈরি করতে হয় ওই ভয়েস দিয়ে। এবার এই কাজটা করার জন্য, ড্রিমটাকে ফুলফিল করার ইচ্ছে আছে বলে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং চেষ্টা চালাতে চালাতেই চলতে থাকবে বিষয়টা। কারণ ভালোর তো কোনো শেষ হয় না, এই জন্যেই। আর যদি তুমি বলো শখের কথা, শখ কিন্তু অনেক কিছু। যেমন ধরো, আমার অনেক রকমের শখ আছে, সৌমিকের অনেক রকমের শখ আছে। তো সেরকমই ধরো, কারোর ভালো লাগে গল্পের বই পড়তে, কারোর ভালো লাগে ড্রেস ডিজাইন করতে, এরকম অনেক শখ আছে অনেক মানুষের। বা কারোর ভালো লাগে নিজের জিনিসপত্রগুলো খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখতে, যেমন সৌমিক রাখে। হ্যাঁ, তো এরকম ব্যাপার স্যাপার যেগুলো, সেই শখগুলো তুমি যদি একটু একটু করে সেগুলোতে ফোকাস না করো, একটা সময়তেই না সব কিছু হচপচ হয়ে যাবে। এই একটু আগে আমি কিছুক্ষণ আগে বলছিলাম না, হয়তো সেই সময়তেই তুমি প্রশ্নটা করেছো যে শখের কোনটা ইম্পর্টেন্ট বা দুটোর মধ্যে ডিফারেন্স কী। তাই তোমায় এই বিষয়টাই বলার চেষ্টা করলাম যে হ্যাঁ, দুটোর মধ্যে ডিফারেন্স কী। তুমি তোমার পেশাকে, পেশাতে ডেডলাইন থাকে, পেশাতে আমাদের টার্গেট, আমাদেরও টার্গেট আছে, আমরা ভালোবেসে কাজটা করি এটা সত্যি, কিন্তু টার্গেট থাকে আমাদের, সেই টার্গেটটা ফুলফিল করার জন্য আমি কিছু স্টেপ নিচ্ছি। আর আমার কাল বাড়ি ফেরবার পর আমার খুব ভালো লাগবে সকালবেলা আমি যখন গাছে জলটা দেবো, তারপরে একটা সময় পর গিয়ে দেখবো হ্যাঁ, কুড়িটা থেকে একটু ফুল বেরিয়েছে, পাতাগুলো বেশ সজীব হয়ে উঠে, ওটা আমার ভালো লাগবে দেখলে, তাই আমি ওটা করব। এইটা হচ্ছে তফাৎ। আর আমাদের কাছে প্রচুর প্রচুর মেসেজ রয়েছে। সৌমিক, তোমার এরকম কোনো শখ আছে?
1: দেখো, আমার প্রতিদিনকার শখ বলতে যেটা, সেটা হচ্ছে যে আমি প্রত্যেক দিন আয়নার সামনে দাঁড়িয়ে 5 মিনিট অন্তত, সেটা হতে পারে রাত্রিবেলা বা সেটা হতে পারে একদম সকালে ঘুম থেকে উঠে, নিজেকে কিছু প্রশ্ন করার যে আমি প্রত্যেক দিন যখন বাড়ি থেকে বেরোচ্ছি নির্দিষ্ট কাজে, আমার সেই কাজটা আমি কতখানি দিতে পারলাম। মানে আমার বলার বক্তব্য একটাই, সেটা হচ্ছে যে আমি আমার আজকের দিনটায় স্যাটিসফাই কিনা, এইটাকে একটু জাজ করা, এটা আমার একটা শখ। দ্বিতীয় শখ হচ্ছে যে প্রত্যেক দিন

0: সকালবেলা ঘুম থেকে ওঠার পর, চা খাওয়ার পর খানিকক্ষণ প্রকৃতির দিকে তাকিয়ে থাকা, সবুজের দিকে তাকিয়ে থাকা, এটা আমার একটা শখ, আমার ভালো লাগে। সেখানে যদি কিছু পাখির আওয়াজ আসে, সেখানে যদি কিছু পাখি দেখতে পাই, চেষ্টা করি দেখার, সব সময় দেখতে পাই এরকমটা নয়, কোনো সময় পাখির আওয়াজগুলো মানে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পাই, কোনো কোনো সময় পাখিরগুলোকে সামনাসামনি দেখতে পাই, এইটা একটা দেখা, এইটা একটা শখ বলতে পারো। আর বাকি আমি শখ হিসাবে বেশি কিছুকে রাখি না, আমি বেশিরভাগ জিনিসগুলোকেই মানে শখগুলোকেই স্বপ্ন স্বপ্নতে রূপান্তরিত করে ফেলেছি এবং সেই স্বপ্নগুলো পূরণ করার একটা গোল সেট করে ফেলেছি এবং সেটার একটা ডেডলাইনও সেট করে ফেলেছি যে আমার এই সময়ের মধ্যে এই স্বপ্নটা পূরণ করতে হবে। মানে আমার ধরো বেশ কিছু বড় বড় স্বপ্ন আছে, আমি সেই বড় বড় স্বপ্নগুলোকে একটু ছোট ছোট ভাবে ভেঙে নিয়েছি নিজের মতো করে, যে আমি ধরো আমি কি বলতে চাইছি, ধরো আমি আমার প্রথমে ধরো যদি এরকম কিছু স্বপ্ন ছিল যে আমি বিদেশের এই এই জায়গাগুলোতে ঘুরতে যাব, তো সেইটা আমি কিছু দিনের জন্য পোস্টপন করেছি যে আমি ঘুরতে যাব তার আগে আমাকে এই জায়গাগুলো দেখে নিতে হবে, বা আমি এই এই জায়গাগুলো যদি আগে ঘুরে ফেলতে পারি আর ওই জায়গাটা যদি একটু পরে ঘুরতে যাই, মানে বিদেশের কথা বলছি, যদি একটু পরে ঘুরতে যাই সেক্ষেত্রে আমার নিজের চাহিদাগুলো পূরণ করতে অনেক বেশি সুবিধা হবে, আমার নিজের ছোট ছোট স্বপ্নগুলোকে একত্র করে প্রত্যেক দিন আমার বাঁচতে অনেক বেশি সুবিধা হবে। আদারওয়াইজ এখন এরকম দেখা যায় যে এখন তো সবটাই বেশি সোশ্যাল মিডিয়া নির্ভর, আমি কোনো একটা পার্টিকুলার কাজ করে কতক্ষণে সেটা আমি সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাসে দেবো, কতক্ষণে আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দেবো, সেখানে কত লোক লাইক করলো, কত লোক লাভ রিয়্যাক্ট দিল, কত লোক কমেন্ট করলো, খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে সবার কাছে। তো যদি আমরা সেই জায়গাগুলোকে একটু মানে কি বলবো, বাদ দেওয়া তো যাবে না, সেই জায়গাগুলোকে যদি একটু আমরা সুন্দরভাবে মেনটেন করতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় যে ছোট ছোট স্টেপ নিতে নিতে আমরা অনেক বড় বড় স্বপ্নগুলোকে ছোট ছোট স্টেপের মাধ্যমে ভেঙে নিয়ে পূরণ করতে পারি। সেক্ষেত্রে আমার মনে হয় যে আমার যেরকম যে দুটো আমি ছোট শখের কথা বললাম, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে কিছুটা প্রকৃতির কে দেখা, কিছুটা গাছপালার দিকে তাকিয়ে থাকা, এটা আমার ভালো লাগে করতে, প্রত্যেক দিন ভালো লাগে। বা আরেকটা জিনিস লাস্ট বলে শেষ করব, সেটা ধরো আমি মানুষকে অবজার্ভ করতে খুব পছন্দ করি, মানে মানুষ এটা এটা এরকমভাবে ভাবার দরকার নেই যে অন্যের কথায় আড়ি পাচ্ছি, এরকমটা নয়, ধরো আমি ট্রেনে যাচ্ছি
1: না, কারণ অবজার্ভ করার আড়ি পাতার মধ্যে অনেক তফাৎ আছে।
0: হ্যাঁ মানে না, অনেকে শুনে মানে ভাবতে পারে আর কি, সেই জন্য বললাম যে মানে মানুষকে অবজার্ভ করি যে, এবং সেটা নিজের কল্পনার মধ্যে ভেবে নিই যে এই মানুষটা এখানে যাচ্ছে, এ মনে হয় এই কাজ করে, এ মনে হয় সকালে এই সময় বেরিয়েছে, বা এ মনে হয় যে এখান থেকে এসেছে। যেমন আজকে আমি শ্রেয়াকেও বললাম যে প্রত্যেক দিন মানে শ্রেয়ার সঙ্গে তো আমি বহু চুপ কথা করে ফেলেছি, তো বোঝা যায় ঠিক আছে, তো আমি শ্রেয়াকেও বললাম যে আজকে মনে হয় শ্রেয়া বাড়ি থেকে আসেনি, হতে পারে অনেকটা সকালে বেরিয়েছিল, বা হতে পারে অনেকটা কাজ করে তারপর সে আজকে চুপ কথায় এসেছে। এটা আমি অবজার্ভ করেছি, প্রথমে বলিনি, তারপরে ও বললো, তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ আমার অবজারভেশনটা ঠিক ছিল, তো বললো যে হ্যাঁ ঠিক ছিল। তো এই ছোট ছোট অবজারভেশনগুলো করতে ভালোই লাগে।
1: একদমই তাই, আর এটা খুব স্বাভাবিক, একসঙ্গে আমরা যখন কাজের মধ্যে দিয়ে হয়তো অনেকটা সময় কাটাই এবং সেটা করতে করতে যখন আমরা একে অপরকে বুঝতে শুরু করি, কাজগুলো সত্যি কিন্তু আরও সহজ হয়ে যায় আমাদের জন্য। একটা মেসেজ যেটা অরিত্র করেছে, তার আগে আমি একটা কবিতা পড়তে চাই যেটা আমাদেরকে একজন লিখে পাঠিয়েছে। আমি জানি না যে এটা তোমার আসল নাম না এই নামটা তুমি ইউজ করো এইভাবে, কবিতাটা একটু পড়ি, যদিও অনেকক্ষণ আগেই পাঠিয়েছে, বারবার আমি চাই না যে তুমি আমার লিখে পাঠাও কেন পড়ছো না। লিখেছে আমি, কবিতার নাম, শহরটা জালোয় ভরা, ঢাকের তালে মনও নাচে, হাজার মানুষের ভিড়ের মাঝে

0: আমি হাঁটি নিজের কাছে, কেউ নেই পাশে, তাতে কি আজ তো মনটাই সঙ্গী। পুচকার ঝাল, প্যান্ডেলের আলো আর হাসিটা একদম রঙিন। ভিড়ের মাঝে একানই আমি, নিজের আনন্দেই ভীষণ পূর্ণ। দুর্গাপুজোর এই চারটে দিন মনটা যেন সত্যিই শান্ত, মুক্ত আর সুন্দর। সংকীর্ণতা মণ্ডল এটা লিখে পাঠিয়েছে। আচ্ছা, আরেকটা মেসেজ যেটা অরিত্র লিখেছে হাওড়া থেকে, ও বলছে যে ওর অনেকটা বড় মেসেজ, ওর বক্তব্য যে আজকাল ওর মাঝে মাঝেই কিছু বিষয়ে মানে কাজকর্ম করতে গিয়ে যেন একটা অহেতুক ক্লান্তি বোধ হচ্ছে, যেটা ওর আগে হতো না। এবং তার সঙ্গে বলছে যে কিছু কিছু জিনিসও প্রায় ভুলে যাচ্ছে, এবং থেকে থেকে কেমন হাত পাটা একটু ওর এমন সেন্সেশন হচ্ছে যেমন অবশ ফিল হচ্ছে, এরকম হচ্ছে, বা মাঝে মাঝে অন্ধকার দেখছে, এই বিষয়গুলো হচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে ওর মুড সুইং হচ্ছে প্রচুর, এই বিষয়গুলো হচ্ছে। এবং ওর চিন্তিত এটা নিয়ে যে কাজকর্মের ফাঁকে বা পড়াশোনার ফাঁকে ওর যেই ভুলে যাওয়ার বিষয় হচ্ছে বা মন দিতে পারছে না, এই সবটা নিয়েও বেশ চিন্তিত। অনেকটা অনেক কিছু পরিবর্তন ওর শরীরে রিসেন্টলি ঘটছে, এই কথাটাও বলেছে অরিত্র।
1: অরিত্র, তোমাকে প্রথমে যেটা বলার সেটা হচ্ছে, তুমি আগে এটা চেক করো যে তোমার ঘুম ঠিক মতো হচ্ছে কিনা, উইচ ইজ মোস্ট মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের জীবনে, যেটা আমরা এখনকার দিনে 2026 দাঁড়িয়ে এই আমাদের এজ গ্রুপ বা নতুন জেনজি বলো বা এই সময়টার মধ্যে দিয়ে আমরা এই বয়সে যারা যারা রয়েছি তারা কিন্তু এটার প্রায় অনেকেই এটার ভুক্তভোগী, যে রাতে ঘুম হয় না ঠিক করে। এবং রাতে ঘুমটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, রাতে যদি ঠিক করে ঘুম না হয় তাহলে তুমি দেখবে যে সকালে ঘুম থেকে উঠে তোমার একটা ক্লান্তিভাব লাগবে, এবং তার ফলে যেটা হবে সেটা হচ্ছে তুমি কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারবে না, তোমার সারাদিন খুব দুর্বল লাগবে, উইক লাগবে, লেস এনার্জেটিক লাগবে, তোমার মনে হবে যে তুমি শুয়ে থাকি। এই একটা ব্যাপার হতে পারে যে তোমার ঘুম কম হচ্ছে কি না এটা একটু তুমি চেক করো, যদি সেটা হয়ে থাকে তাহলে ইমিডিয়েটলি তুমি সেটাকে বাড়ানোর অভ্যেস করো। এবার বাড়ানোর অভ্যেস বলতে এরকম নয় যে তুমি রাত্রির ধরো 12টার সময় ঘুমালে সকাল 12টার সময় ঘুম থেকে উঠছ, বা বেলা প্রায় 12:30টার সময় ঘুম থেকে উঠছ। যদি তুমি বেশি ঘুমিয়ে ফেলো তাহলেও কিন্তু এই একই জিনিস হবে, তখনও তোমার মনে হবে যে এই যে যে মানে এখন তোমার যে রকম মনে হচ্ছে তখন একই রকম হবে। তাই কম ঘুম বা বেশি ঘুম কোনোটাই কিন্তু কাম্য নয়, সঠিক পরিমাণ ঘুম, রাতে ঘুম, মানে ধরো একটা অ্যাপ্রক্স যদি বলা যায় যে ধরো 11টা থেকে সকাল 7টা পর্যন্ত একটা মোটামুটি, তো এরকম যদি একটা ঘুমানো যায় তাহলে একদম সঠিক ঘুমটা হয়, এবং তার ফলে কি হয় আমরা অনেক বেশি কাজে, যে কোনো কাজে অনেক বেশি এনার্জি পাই মানে। এবং সেই জিনিসটা তুমি বুঝতে পারবে যদি তুমি ধরো, উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে ধরো তুমি ট্রেন ধরতে যাচ্ছ এবং ট্রেন ধরার জন্য তোমাকে দৌড়াতে হচ্ছে, এইটুকু দৌড়াতে গিয়েই তুমি বুঝতে পারবে যে তুমি হাঁপিয়ে যাচ্ছ কি না। যদি হাঁপিয়ে না যাও তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, আর যদি হাঁপিয়ে যাও তার মানে মানে এই বয়সে যদি তুমি হাঁপিয়ে যাও তাহলে ডেফিনেটলি তোমার শরীরে কোনো সমস্যা আছে, এবং সেটাকে তোমাকে রেকগনাইজ করতে হবে। সেটা তুমি কোনো মেডিকেল হেল্প নিতে পারো বা সেটা তুমি কোনো ভালো চিকিৎসকের পরামর্শ নিতে পারো, কারণ এই বয়সে যদি তোমার পর্যাপ্ত ঘুম হয় এবং তারপরেও তুমি হাঁপিয়ে যাও, তুমি যদি লেস এনার্জেটিক ফিল করো তাহলে তোমার ডেফিনেটলি কোনো মেডিকেল হেল্প লাগবে। এবং তুমি যে বলছো হাত পা অবশ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে চোখে অন্ধকার দেখছো, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে তুমি এটা দেখো তো যে তুমি কি কোনো বিষয় নিয়ে একটু বেশি চিন্তা করছো। মানে হতে পারে এরকম অনেক সময় আমাদের হয় যে ধরো আমাদের লাইফে খুব বেশি প্রবলেম নেই, লাইফ ঠিকঠাকই চলছে, যেরকমটা চালাতে চেয়েছিলাম লাইফ সেরকমই চলছে, কিন্তু তবু আমাদের মাঝে মাঝে মনে হয় যে ধুর ভাল লাগছে না, ভাল লাগছে না। এই কথাটা আমরা বলতে বলতে বলতে বলতে বলতে বলতে না এক সময় না সত্যি এটা না আমরা বিশ্বাস করতে শুরু করি যে আমরা বোধহয় ভালো নেই, আমাদের বোধহয় কোনো কিছু করতে সত্যি ভালো লাগছে না। এইটা তুমি একবার চেক করো যে আদেও তোমার মধ্যে এই পরিবর্তনগুলো হচ্ছে কিনা, যে তুমি কোনো বিষয় নিয়ে একটু অত্যধিক চিন্তা করছো কিনা। কারণ দেখো,

0: চিন্তা করে তুমি কিছু করতে পারবে না। তোমার হাতে যেটুকু আছে, যেটা তোমার নিজের কাজ, সেটা তুমি করতে পারো। বাকিটা, সেই কাজের ফলাফলটা কি হবে, সেটা তো তোমার হাতে নেই। সুতরাং সেইটা নিয়ে আমার মনে হয় না যে খুব বেশি তুমি যদি চিন্তা করো তাহলে খুব বেশি একটা কোনো একটা মানে রেজাল্টটা খুব ভালো হবে। তাই তুমি তোমার কাজটা মন দিয়ে সঠিকভাবে করো, তাহলে বাকিটা যেটা আছে রেজাল্টের কথাটা, রেজাল্টটা টাইম দেখে নেবে, রেজাল্টটা সময় দেখে নেবে। রেজাল্ট নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই। আর তাতেও যদি এইগুলো আগে করে দেখো, যদি তাতেও তোমার মনে হয় যে একই রকম সমস্যা কিছু হচ্ছে, তাহলে হতে পারে তোমার কোনো ফিজিক্যাল প্রবলেম হচ্ছে, তার জন্য হয়তো তোমাকে একটা কোনো ডাক্তারের পরামর্শ নিতে হতে পারে, একবার একটা ডাক্তার দেখাতে হতে পারে। কারণ এরকম অনেক সময় হয় আমাদের শরীরে বিভিন্ন হয়তো ভিটামিন ডেফিসিয়েন্সির কারণে অনেক সময় আমাদের প্রবলেম হতে পারে। অনেক সময় ভিটামিন ডি এর অভাব যদি আমাদের শরীরে হয়, তাহলে অনেক সময় আমাদের লেস এনার্জেটিক লাগে, অনেক সময় এরকম সারাদিন মনে হয় ঘুম ঘুম পায়, এটা হতে পারে। তো যেহেতু এই বিষয়ে আমি এক্সপার্ট নই বা আমরা এক্সপার্ট নই, তাই এই বিষয়ে আমরা খুব বেশি ডিটেলে বলতে পারবো না। যেটুকু আমরা চলতি সমাজে নিজেদের এক্সপিরিয়েন্সে দেখেছি, নিজেদের জীবনে ঘটা অভিজ্ঞতায় দেখেছি, সেটুকু থেকেই তোমায় বলছি যে তুমি এই কাজগুলো করো, করে দেখো যে যদি কোনো চেঞ্জেস হয়, যদি হলো তাহলে তো ভালোই, মিটে গেল। যদি তাতেও না হয়, ধরো তুমি একদম প্রপার একদম 8 ঘন্টা 8.5 ঘন্টা ঘুমাচ্ছ, তুমি কাজে মন দিয়ে কাজ করার চেষ্টা করছো, কিন্তু তাতেও তোমার মনে হচ্ছে যে না, তাতেও আমার মনে হচ্ছে একটু শুলে ভালো হয়, একটু বসলে ভালো হয়, বেশি হাঁটতে ইচ্ছা করছে না। আরও একটা ব্যাপার তার সঙ্গে, সেটা হচ্ছে যে একটু তুমি যদি শরীরচর্চা করতে পারো এই সমস্ত কিছুর মাঝে, তাহলেও কিন্তু অনেকটা হেল্প হতে পারে। কারণ খুব একটা সিম্পল সায়েন্স, সেটা হচ্ছে যে তুমি শরীরকে পরিশ্রম করাবে, শরীরের ক্যালোরি বার্ন হবে, এবং শরীর তোমাকে ঘুমোতে সাহায্য করবে, এবং তুমি একটা খুব গাঢ় ঘুমে আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়বে। এবং যেহেতু তুমি খুব গাঢ় ঘুমে আচ্ছন্ন হয়ে গেলে, ঘুমিয়ে পড়লে, তার ফলে স্বাভাবিকভাবেই তুমি ঘুম থেকে উঠে খুব এনার্জেটিক ফিল করবে। তো তুমি একটু শরীরচর্চার দিকেও মন দিতে পারো। কারণ সবসময় আমরা তো অনেক কিছু খাবার খাই, সবটা যে আমাদের প্রত্যেক দিন নিজের যে কাজ, সেই কাজে যে সব ক্যালোরি বার্ন হয়ে যায়, সেটা তো নয়। তো আমরা একটু যদি শরীরচর্চা করে একটু ক্যালোরিটা বার্ন করতে পারি, তাতে যদি আমরা একটু টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়তে পারি, এই ঘুমানোর ফলে কি হবে, একটা ভালো ঘুম হয়। আর ভালো ঘুমের এফেক্ট কিন্তু অনেক বেশি।
1: যা কিছু সৌমিক বললো তুমি একটু ভেবে দেখো, তবে এই মুহূর্তে তুমি যে অবস্থাটা বলেছো, অনেক ডিটেলসে তুমি যা যা বললে, চেষ্টা করেছি সেটাকে এক ছোট করে প্রকাশ করবার, বলার। ইমিডিয়েট আমার তরফ থেকে মনে হয়, আমি যা দেখতে পেলাম, তোমার এই যে মাথা ঘোরার যে বিষয়টা এবং তার সঙ্গে কানেক্ট করছে অন্য জিনিসগুলো, এটা ভিটামিন B12-এর ঘাটতি হলে হয়। আমার খুব মনে হচ্ছে ভীষণভাবে যে তোমার বোধহয় এই বিষয়টা ঘটছে। এবং যদি তোমার মাসেলে কোথাও পেন হয়, সেটা অফকোর্স ভিটামিন ডি এর জন্য হতে পারে, কিন্তু সেগুলো বলেনি। নর্মালি যা সিমটমস দেখা যাচ্ছে, এটা ভিটামিন B12-এর ঘাটতিতে ঘটে থাকে। এবং নর্মালি এই ক্ষেত্রগুলোতে ডিম সেদ্ধ, ডিমের কুসুম, এই জিনিসটা খেতে বলা হয়। তোমাকে আমি এটা বলবো না যে তুমি ইমিডিয়েট এগুলো করো, তবে যদি তোমার ওই ডিম সেদ্ধ খেতে কোনো খুব একটা অসুবিধে না হয়, তুমি না প্রতিদিন একটা করে ডিম সেদ্ধ খাও, যদি না তোমার অন্য কোনোভাবে বারণ থাকে, এটা একটু করো। আর বাকি যে জিনিসগুলো, ঘুম খাওয়া, এগুলো করো। তার সঙ্গে ভিটামিন B12 রয়েছে, এরকম কিছু জিনিসপত্র খাও, শাকসবজি খাওয়ার চেষ্টা করো। যদি তুমি বলো ভেজিটেবল খাই না, প্লিজ এটা করো না, সেটা একটু করার চেষ্টা করো, ওটা দরকার। কারণ তোমার সমস্ত সিমটমসগুলো ভীষণভাবে মিলে যাচ্ছে। মানে ও না খুব মানসিক দিক নিয়ে অনেক কিছু হয়তো বলছে না, বা ওগুলো নিয়ে অতটা ফোকাসও করতে পারছে না, কারণ ভিটামিন B12 যাদের কম হয়, যেটা হয় অনেকক্ষণ বসে থাকার পর যে উঠে দাঁড়ালো দেখতে পাচ্ছে না কিছু।
0: আচ্ছা,
1: এইগুলো অনেক সময় ঘটে, এবং পুরো অন্ধকার দেখছে, এই ঘটনাগুলো ঘটে। তো এর সঙ্গে স্কিনের অনেক কিছু জড়িয়ে থাকে অনেক মানুষের। তাই তোমাকে বলবো, তুমি ইমিডিয়েট কোনো একজন

মেডিসিনের ডক্টর বা এরকম কারোর কাছে যাও, গিয়ে তুমি জাস্ট বলো যে আমার এই ব্যাপারগুলো হচ্ছে, আমার মনে হয় যে তোমাকে এই টেস্টগুলো করতে দেওয়া হবে, আর যেতে দেরি করো না, যতক্ষণ না যাচ্ছ দুটো করে ডিম সেদ্ধ খাও, বুঝেছ? পরের মেসেজে যাই, দেখি কে লিখেছে, কারণ অনেক মেসেজ জমছে। এবার আমি অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় পৌঁছে যাচ্ছি, দুটো বাজলে আমি অ্যাটেন্ডেন্স নেব, ঠিক আছে? এখন না, এখন কেউ পাঠাবে না অ্যাটেন্ডেন্স। আমি হৃদয়পুর থেকে অঙ্কুশ হালদার বলছি। অঙ্কুশ বলছে যে চুপ কথা, আমি তোমাদের একজন নিয়মিত শ্রোতা, আমি কিভাবে বুঝবো আমি স্বার্থপর কি না? আমার অঙ্কুশের প্রশ্নটা খুব ভালো লাগলো, কারণ খুব কম মানুষ আছে যারা নিজেদের নেগেটিভ সাইডগুলো নিয়ে কথা বলতে পারে, এবং যারা বলতে পারে তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে তাদের উন্নতিটা বেশ দ্রুত হয় অনেক ক্ষেত্রে। এমন নয় যে তার যারা বাকি লোকজনের উন্নতি হচ্ছে না, তা নয়, নিশ্চয়ই হয়, কিন্তু নিজের নেগেটিভিটি, নিজের ফল্ট এটা দেখতে পেলে তো খুব স্বাভাবিকভাবে সেটা কারেকশন করার একটা প্রবণতা তৈরি হয়। তো অঙ্কুশ, তুমি যে এই কথাটা বললে খুব ভালো লাগলো। ভিড়ের মধ্যে কিছু মানুষকে তো আমরা ওই কারণেই আলাদা করতে পারি, তাদের থট প্রসেসগুলোর জন্য। সো স্বার্থপরতা, মানে এটা একটা বেশ একটা আমব্রেলা টার্ম, মানে এটা একটা ছোটোখাটো শব্দ নয়, এর আন্ডারে অনেক কিছু পড়ে। ধরো এমন হচ্ছে কি না কখনো একটু দেখো, যে তুমি তোমার আশেপাশের কোনো মানুষের থেকে হেল্প নিচ্ছ, কেউ তোমায় হেল্প করছে, তার বিপদের সময় কি তুমি একইভাবে অ্যাক্টিভ? হতে পারে সেই সময় তোমার বাড়ির কেউ অসুস্থ আছে, এমন হতে পারে, হয়তো কোনো কারণেই তুমি পারছো না, কিন্তু সেটা ছাড়া সিম্পলি তোমার ভালো লাগছে না, বা আজকে তোমার অন্য কোনো এমন কোনো কিছু আছে যেটা হয়তো এন্টারটেইনিং, সেটা মিস করে তুমি যেতে চাইছো না, এমন কিছু কি তুমি করো? অর্থাৎ একটা মানুষের প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করার প্রবণতা কি তোমার মধ্যে আছে, বা এমন কোনো মানুষের মধ্যে আছে আশেপাশে? যদি থাকে, হ্যাঁ, এটা স্বার্থপরতার মধ্যে পড়ে। এবং ধরো কিছু মানুষ আছে যারা না বাউন্ডারিকে রেসপেক্ট করতে পারে না, অর্থাৎ একটা জায়গায় ধরো বেশ কিছু বন্ধুরা বসে আছে, আড্ডা দিচ্ছে, কোনো একটা বন্ধু হয়তো কোনো বিশেষ বিষয় নিয়ে তার বিরক্ত লাগে, তাকে হয়তো অন্যরা এক কোনো একটা বিষয় নিয়ে পার্টিকুলারলি হয়তো খুব খ্যাপায়। সাপোজ আমি একবার আমাদের চুপ কথা দিয়ে একজন লিখে পাঠিয়েছিল যে ও পেন্সিল হিল পড়তে খুব ভালোবাসে। পেন্সিল হিল পড়া মুখের কথা নয়, এটা যারা পড়ে তারা জানে, এবং সেটা প্রপারলি ও ক্যারি করে বলেই না ও ভালোবাসা করতে, ও ক্যারি করছে ওটাকে, তো ও সেটা করে এবং ও সবসময় তাই পড়ে বলে ওকে ওই গ্রুপের মধ্যে একজন বন্ধু এলেই বলে ওই যে এসে গেছে তাল গাছ, এরকম কথা। এটা না একবার দুবার তিনবার ঠিক আছে, তারপরও যখন কন্টিনিউ হচ্ছে, অর্থাৎ বুঝতে হবে তোমার মানে ওর ভালো লাগছে না, ও জানাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, মানে চোখে বুঝলাম, মানে কতবার একটা ইয়ার কি কতক্ষণ কতদিন কতবার হতে পারে। তো কিছু মানুষ যেটা করে, ইয়ারকির চাদরে অপমানটাকে মুড়িয়ে প্রেজেন্ট করে, যেটা খুব খুব আনহেলদি। এবং আমি ধরো আমি সৌমিককে যদি রোজই বলি কিছু একটা বিষয় নিয়ে, ওর তো খারাপ লাগবে, আমি মেনশন করলাম না কোনো কিছু, কারণ এরকম কিছু আমি এক্ষুনি সৌমিকের উদাহরণ দিয়ে ফেলেছি, ওটা এই মুহূর্তে সবচেয়ে সেফ মনে করছি বলে আমি দিয়ে ফেললাম। তা আমি একটা কিছু নিয়ে ওকে হয়তো রোজই বলে যাচ্ছি, রোজই বলে যাচ্ছি, একটা সময়ের পর গিয়ে ওটা ইয়ারকি আর থাকবে না। তো আমি যদি ওর হেয়ার স্টাইল নিয়ে, ওর চশমা নিয়ে আমি যদি ওখানে কিছু বলতে থাকি এবং একঘেয়ে ওটা বলেই যাই, তো একটা সময় একদিন পর গিয়ে ওই এবার আমায় অ্যাভয়েড করতে শুরু করবে যে আবার ওই এসছে, আবার ওটাই বলবে। এই জিনিসটা কি তুমি করছো? বাউন্ডারিকে রেসপেক্ট করছো না? বা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি ভীষণভাবে দেখেছি আমার সার্কেলের মধ্যে, খুব এটা এটাতে আমি একটু গর্বিত বোধই করছি, সেটা হলো আমরা আকাশবাণী কলকাতা FM রেনবো, আমরা কেউই কোনোভাবে নেশাজাত দ্রব্যকে সাপোর্ট করি না। তা আমি দেখেছি অনেক ক্ষেত্রে আমাদের সার্কেলের গুলোর মধ্যে তো অনেক রকমের মানুষ থাকে, ধরো কোনো একটা মানুষ সেই জিনিসগুলো সেবন করছে, যেমন সিগারেট বা এই ধরনের জিনিসপত্র হয়তো সেবন করছে। এবার যে মানুষটা সেটা করবে না, তা প্যাসিভ স্মোকিং করানোর তো প্রয়োজন নেই, মানে তার সামনে খাওয়া উচিত নয় যে মানুষটা

পছন্দ করছে না। এবং আমি দেখেছি আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে এরকম কোনো মানুষজন, আমি কোনোভাবেই নেশাকে গ্লোরিফাই করছি না, আমি বলছি সেটা তো একেবারেই অন্যায়। এবং আরও অন্যায় তুমি যদি কাউকে জোর করে প্যাসিভ স্মোকিংটা করাও, যে মানুষ পছন্দ করছে না তার সামনে বসে খেও না, আড়ালে যাও, দূরে যাও, তার দিকে কোনোভাবে ধোয়া না যায় এটা খেয়াল করো, এটা তার প্রতি তোমার রেসপেক্ট, সে কিন্তু বুঝবে। এবং আমি আজকে কথাটা বলছি, আমি বুঝতে পারি আমার বন্ধুদের এই জিনিসটা, এবং আমি দেখি যে ওরা আমার সামনে কখনো কেউ এই কাজটা করে না, এবং আড়াল মানে একেবারে লুকিয়ে করে, করলে কিন্তু আমি লুকিয়ে করাকেও সাপোর্ট করছি না, আনহেলদি অফকোর্স। কিন্তু এই যে বাউন্ডারি একটা তৈরি করা, এই বাউন্ডারিটা না খুব ইম্পর্ট্যান্ট। এবং আমি এমনও দেখেছি, ধরো এক একজন আছে না যে কথার মাঝখানে কিছু শব্দ প্রয়োগ করে যেগুলো হয়তো খুব একটা ভালো ভাষা নয়, সে কাউকে মিন করেই বলছে এমন না, তার হয়তো কথার প্রকৃতি এটা, এভাবেই কথা বলে। এবার কোনো একজন হয়তো সে না ওটা পছন্দ করে না, তাও ইচ্ছে করে তার সামনে বলা বারবার করে, এবং জানে যখন সে পছন্দ করছে না বা সে কমফর্ট ফিল করছে না, তার সামনে ইচ্ছে করে ওই শব্দগুলো বলা, এই অসম্মান করার প্রবণতা যদি কারোর থাকে তাহলে স্বার্থপর, কারণ সে বাউন্ডারিকে সম্মান করছে না। এবং এরকম ধরো কিছু, আমি যেমন ওই কিছু জিনিস বললাম না, যে দেওয়া নেওয়ার বিষয়গুলো, যে তুমি যখন দিচ্ছ তখন সে দিব্যি নিয়ে নিচ্ছে, তার টার্ন আসছে তখন সে করছে না। আরও আরও কিছু বিষয় আছে, যেমন ধরো আমাদের ডেইলি লাইফের প্রচুর জিনিসপত্র আছে যেখানে না আমরা মনে করি আমাদের বাড়ি, আমাদের পরিবার, পরিবারের মধ্যে আমাদের একটা বিষয় থাকে না, এখনও তো আমাদের ভারতীয় পরিবারগুলোতে অনেকটাই নারীদের ওপরেই ঘরের কাজ ছেড়ে দেওয়া হয়, এখনও যেন ঘরের কাজটা তাদের কাজ, এবং বাকি যখন কেউ কাজটা করছে তখন তারা এই শব্দটা বলে, আমি তো আমার মাকে হেল্প করি। ওয়াই? তুমি হেল্প করার কি, ওটা তোমার কাজ, ওটা বাড়ির কাজ, ওটা ঘরের কাজ, যখন তুমি বলছো যে ওটা হেল্প করছো তার মানে ওটা মার কাজ, আসলে কাজটা মার, এটা তুমি মার করে দিলে, তোমার ওটা কাজ নয়, তুমি হেল্প করছো, আমরা হেল্প করা তো ওটাকেই বলি, তাই না? তো সেই জন্য এই জায়গাগুলো যদি তুমি একটু দেখো তাহলে তুমি বুঝবে অঙ্কুশ তোমার মধ্যে এইগুলো কীভাবে কাজ করছে বা তোমার আশেপাশের মানুষগুলোর মধ্যে। কারণ যদি আমি আজকে বলি যে আজকে আমার মা রান্নাটা করছে, করে আমাকে খাবারটা দিয়ে দিচ্ছে যত্ন করে এবং আমি এখানে এসে খাচ্ছি, ওটা আমার মার কাজ নয়, আমার মা ভালোবেসে আমার জন্য করছে কাজটা, যে কোনো কারোর বাড়ির, মানে আজকে আমিও মাকে ওই কাজ, ওইটা আমারও দেওয়ার কথা, সকালবেলা উঠে আমার মা চা করছে মানে ওটা আমার মায়ের কাজ নয়। সো এটাই, আমি কোনো একদিন মাকে যদি একটা আলুর খোসা ছাড়িয়ে দিয়ে আমি একটা বিশাল কিছু করে ফেললাম, না, ওটা মায়ের কাজ নয়, মা ওই কাজের জন্য বহাল হয়নি ওখানে, কাজটা বাড়ির সকলের। তা কেউ কিছু করে, এটা আমার ভীষণভাবে, তুমি এই প্রশ্নটা করলে ভীষণ ভালো লাগলো অঙ্কুশ, তো কেউ কিছু করে কোনোদিন বাড়ির কাজ করে ভেবো না, মহান কাজ করে ফেলেছ। আর একটা জিনিস সৌমিক, আমি না দেখেছি প্যারেন্টসদেরকে, প্যারেন্টসরা খুব আনকনসিয়াসলি, কিছু ক্ষেত্রে কনসিয়াসলি স্বার্থপর তৈরি করে ফেলে বাচ্চাদের। সেটা কেমন হয় এই ক্ষেত্রগুলোতে আমি অনেক জায়গায় দেখেছি যে বাচ্চাটাকে আলাদা করে মার্ক করানো হচ্ছে, যে কোনো একজন বাড়িতে, ওই যেহেতু বললাম যে এখনও অনেক ফ্যামিলিতে নারীদের ওপরেই যেন বাড়ির কাজের একটা দায়িত্ব, তো এরকম অনেক সময়তে হয় যে ধরো বাড়ির সবাই বসে আছে, চা খেতে ইচ্ছে করেছে একজনের, বাড়ির ওই একজন যে যিনি রান্না করছেন কেন তাকে বলা হবে, যার চা খেতে ইচ্ছে সে উঠে চাটা করে আনো, বাকিদের জিজ্ঞাসা করো খাবে কি না, করে দিয়ে দাও, এটাই তো হওয়ার কথা। সো এই শিক্ষাগুলো দেওয়া দরকার, এই জন্যই বাচ্চাগুলো তখনই বলে ওঠে যে সে যদি মাকে করতে দেখে বলে মা আমি এটা খাবো, সে কিন্তু বলছে না মা আমি না রান্নাঘরে এই জিনিসটা করছি, এইটা কি আমরা এখন খেতে পারি, এটা কি আমাকে তুমি একটু শিখিয়ে দেবে, এটা হচ্ছে না, কারণ ওই শিক্ষাটা ওদের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এবং আরেকটা খুব ভয়ঙ্কর ব্যাপার যেটা আমি দেখতে, আমরা অনেক সময় অনেক কিছু হয় না যেগুলো আমরা কোনো কিছু অভিজ্ঞতা থেকে শিখি, তা একটা অভিজ্ঞতা আমার ভীষণভাবে হয়েছে,

0: আমি অনেক বাচ্চাদেরকে দেখতাম, যেহেতু আমার মেন্টাল হেলথ নিয়ে কাজ, তা আমি এরকম অনেক বাচ্চাকে দেখি, কারোর বাড়িতে গিয়েছি বা আমাদের বাড়িতে এসেছে বা কোনো বাচ্চার লেগেছে, ব্যথা লেগেছে, পড়ে গেছে, সে খুব কাঁদছে, চিৎকার করে কাঁদছে, ব্যথা লেগেছে, কী হয়েছে কী হয়েছে, আমাকে ব্যথা দিয়েছে, আমাকে ব্যথা দিয়েছে, কে, হয়তো একটা চেয়ার, একটা টেবিল কিছু বলছে এই ব্যথা দিয়েছে। তো তখন তার বাড়ির লোকজন বলছে, যাও ওই চেয়ারটাকে মেরে দিয়ে আসো, যাও টেবিলটাকে মেরে দিয়ে আসো, কে ব্যথা দিয়েছে, দরজার দরজাটাকে মেরে দাও। এটাই কিন্তু লার্ন করছে যে আমায় হার্ট করবে আমার তাকে হার্ট করতে হবে। অজান্তে মা বাবা রিভেঞ্জফুল তৈরি করছে অ্যাকচুয়ালি। এবং একটা সময় পর যখন তারা বড় হবে, মা বাবা কিছু বললে যখন বাচ্চা বলছে হ্যাঁ ঠিক আছে তুমি আমায় বলেছো তাই আমিও করেছি, এরকম মা বাবা ভুলেই গেছে যে মা বাবা শিখিয়েছিল এটা, এইটা ঘটে। তো এইভাবে না স্বার্থপরতাটা এইভাবে ছড়ায় ভীষণভাবে। তাই তুমি অঙ্কুশ, আমার মনে হয় যে তুমি এবার নিজের কাজগুলোর মধ্যে দিয়ে এবার হয়তো তুমি বুঝতে পারবে যে তোমার মধ্যে এগুলো আছে কি না, আর যদি কখনো এক বিন্দুও তুমি কিছু দেখতে পাও, তাহলে আমার মনে হয় যে তুমি সেই মানুষ যে নিজের শোধরানোর জন্য প্রস্তুত। আর আর অঙ্কুশ ছাড়া আরও কারোর যদি মনে হয়, ইভেন মানে আমি যে বলছি আমারও কোনো একদিন হতে পারে আমি হঠাৎ জানলাম যে এইটা স্বার্থপরতা, আমি হয়তো করেছি, মানে অনেক সময় তো করে থাকি, হয়তো নিশ্চয়ই করি, আমরা আমরা প্রত্যেকে কিছু না কিছু বিষয় নিয়ে স্বার্থপর হই, তো কিছু বিষয় তো হওয়া একটু দরকার হয় মাঝে মাঝে, কিন্তু কিছু ক্ষেত্র আছে যেখানে স্বার্থপরতা না তোমার মানসিকতার পরিচয় দেয়, তো সেই জায়গাটা একটু ক্লিয়ার রাখা খুব দরকার। ওই আমরা এখন না প্রচুর আমরা সোশ্যাল মিডিয়ার যুগে আছি বলে আমাদের কাছে স্পিরিচুয়াল বিষয়গুলো নিয়ে আমাদের কাছে অনেক স্কোপ রয়েছে জানবার। তো আমার কোথাও মনে হয় যে আমি মিলি, আমি আমি ওইগুলোতে খুব একটা স্পিরিচুয়ালিটি নিয়ে বলার লোক আমি খুব একটা নেই বা আমি অত দক্ষ নই এটা নিয়ে, কিন্তু আমি বলছি ওগুলো না অনেক বিষয় আমি দেখেছি সায়েন্টিফিক্যালি কারেক্ট। ওই যে কিছু বিষয় এরকম বলা হয় যে তুমি নিজের জন্য এটা ভাবো যে তুমি এই জিনিসটা অ্যাচিভ করে ফেলেছো, তুমি রোজ একবার করে বলো নিজেকে, হ্যাঁ ম্যানিফেস্ট করা যেগুলোকে বলে, তো তুমি ম্যানিফেস্ট করো যে তোমার এটা হয়ে গেছে, তুমি এটা পেয়ে গিয়েছো এবং তুমি সেটার জন্য থ্যাঙ্কফুল হয় ইউনিভার্সের কাছে। এটা সায়েন্টিফিক্যালি করেক্ট একটা মানুষ যদি করতে পারে, কারণ অ্যাকচুয়ালি আমাদের ব্রেন না আমরা যা ভাববো ব্রেন ওই ওটাকে ফলো করে। তা আমি যদি রোজ ভাবি যে চুপ কথা করতে এসে ভাবলাম ওই জিনিস আবার সৌমিক এসছে আজকে, উফ আমার ব্রেন ওটা লার্ন করে নিল, তাহলে তো আমার রোজই সৌমিক কোনো একদিন আমার সাথে ঝগড়া করলো হয় তো, আমি আবার বলছি সৌমিক খুব সেফ উদাহরণ তাই আমি সৌমিকের নাম ব্যবহার করছি, মানে ওর নাম উদাহরণ মানে ওর নামটা দিয়ে আমি উদাহরণ দিতে পারি সেফলি, কারণ ওর সঙ্গে আমার সেই সক্ষমতা আছে। তো এবার আমি হয়তো এসে বললাম ওই তো ঝগড়া করেছিল আবার আজকে ঝগড়া করবে আমার সাথে, আমি যদি এটা রোজ রিহার্স করি আমার ব্রেন জানবে সৌমিক ইকুয়াল টু ঝগড়া, সৌমিক কোনো একদিন একটা অসাধারণ কিছু বানিয়ে নিয়ে আমার জন্য এসেছে, আমার সেদিনও ঝগড়া মনে আছে, আমি ওটা খেতে খেতেও তিন চারবার ঢোক গিলছি, ও তো একটু পরেই তো ঝগড়া করবে, ব্যাপারটা এরকম নয়। তো সেই জন্যই সায়েন্টিফিক্যালি কারেক্ট, ওই কারণে আমরা যে থটটা রাখবো, যেই থটটাকে প্র্যাকটিস করবো, যে ভাবনাটাকে আমাদের গোটা পুরো আমাদের সিস্টেম ওটাকে ফলো করবে অ্যাকচুয়ালি।
1: না আর বিশেষ কিছু বলার এই বিষয়েতে নেই, শুধু একটাই ব্যাপার, মানে ব্যাপারটা একই মানে সিমিলারই কোথাও না কোথাও গিয়ে, সেটা হচ্ছে যে এরকমও যদি হয় যে তুমি দেখবে যে তুমি পার্টিকুলার কিছু মানুষের সঙ্গে বা পার্টিকুলার যারা ধরো তোমার বন্ধু তাদের সঙ্গে তুমি সবসময়তে তাদের সঙ্গে যোগাযোগ রাখছো না, যখনই তোমার কোনো দরকার পড়ছে, সেটা হতে পারে যে কোনো ধরনের দরকার হতে পারে, শুধু দরকারেই মানে তোমার নিজের দরকার, তখনই তুমি ফোন করছো তাকে, তাকে যেন তেন প্রকারেণ তার সঙ্গে দেখা করার চেষ্টা করছো, তার সঙ্গে কথা বলার চেষ্টা করছো। আবার যখন তোমার দরকারটা মিটে গেল, তারপর ধরো তাদেরও কখনো দরকার হলো, সেই সময় তুমি আনঅ্যাভেলেবেল, সেই সময় তোমার পাওয়া যাচ্ছে না, বা সেই সময় হতে পারে সেই সময় হয়তো তুমি তোমার খুব পছন্দের একটা সিনেমা দেখছো বা তোমার পছন্দের মানুষের সঙ্গে সময় কাটাচ্ছ, সেই সময় ধরো তারা তোমাকে ফোন করলো বা তারা তোমাকে মানে তাদের দরকার সেই সময়টা তোমাকে, বাট ইউ আর আনঅ্যাভেলেবল। যদি এরকম কিছু হয়ে থাকে তাহলেও বলা যেতে পারে যে তুমি স্বার্থপর, তুমি শুধু নিজেরটা ভাবো। এবং তুমি মানে অঙ্কুশ যে মেসেজটা আমাদেরকে করেছো, তুমি এই মেসেজটা আমাদেরকে জিজ্ঞেস করেছো, তার মানে এটুকু আমরা বুঝতেই পারি বা আমরা ধরতেই পারি যে তুমি একটা অত্যন্ত ভালো এবং বড় মনের মানুষ, যে নিজের নেগেটিভিটি নিয়ে কথা বলতে পারছো, বা এটা হতে না মানে হতেও পারে যেটা তোমার নেগেটিভিটি নয় বা তোমার মনে হয়েছে যে এই বিষয়টা নেগেটিভ এবং এটা নিয়ে কথা বলা দরকার, এবং তুমি আমাদের সঙ্গে এটা তুলে ধরেছো, এর জন্য আমরা মারাত্মকভাবে তোমার কাছে থ্যাঙ্কফুল। তো তোমার এটাই বলার যে যদি কখনো তোমারও এটা মনে হয় যে এই এতগুলো কথা যেগুলো শ্রেয়া বলল সেই সমস্ত কিছুর একটাও যদি তোমার মধ্যে থেকে থাকে কোনো সময়, তাহলে অসুবিধার কিছু নেই, সেটাকে রেক্টিফাই করে নাও, সেটাকে শুধরে নাও, তাহলেই দেখবে জীবনটা অনেক বেশি ভালোভাবে চলবে। আর যেরকম বললো, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা ভীষণ ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, তারা তাদের প্যারেন্টদের থেকে কি শিখছে, প্রত্যেক দিন কি শিখছে, ভীষণ ইম্পর্ট্যান্ট। সে যদি প্রত্যেক দিন শেখে এরকমই যে তোমার যখন দরকার হবে তুমি কিন্তু স্কুলে ওর থেকে ওই খাতাটা নিয়ে আসবে, যদি তুমি আগের দিন স্কুলে না গিয়ে থাকো, বাট ওই বন্ধুটা যে তোমার পাশে বসে, যে তোমাকে খাতা দিয়ে হেল্পটা করেছিল, যার থেকে তুমি নোটসটা টুকে নিয়েছিলে, তার একদিন দরকার, সেদিন আর তোমার খাতাটা পাওয়া যাচ্ছে না। সেদিন তুমি বলে দিচ্ছ যে না, আমার তো এই খাতাটা নেই, বা আমি তো এই খাতাটা ওকে দিয়েছি, বা এখন তো পাওয়া যাবে না, যে কোনো রকম অজুহাত খাড়া করছো। এই বিষয়গুলো কিন্তু রেক্টিফাই করার একদম ছোট থেকে ভীষণভাবে দরকার, তাহলেই আমার মনে হয় সব কিছু ঠিকঠাকই থাকবে।
0: প্রিয় চুপ কথা, কেমন আছো দাদা ও দিদি? অনেকদিন পর দিদির মিষ্টি গলাটা শুনে সত্যি খুব ভালো লাগলো, মনটা অনেকটা হালকা হয়ে গেল। জানি না কেন, কিছু কিছু জায়গা আর কিছু কিছু মানুষকে শুনলেই মনে হয় রূপকথার মতো এই চুপ কথাটাও তার মধ্যে কোথাও যেন একটা পরিবর্তন এসেছে। কিন্তু এই চুপ কথাটাই এখনও নিজের মতো করে আপন লাগে। কিছুদিন ধরে মনটা একদম ভালো নেই, মাঝে মাঝে মনে হয় 25 বছর বয়স হয়ে গেল অথচ এখনও নিজের একটা জায়গা তৈরি করতে পারলাম না। কাজ খুঁজছি, গ্রাফিক ডিজাইনের কাজও শিখছি, তবুও কোথাও সুযোগ পাচ্ছি না। নিজের ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা হচ্ছে আর কখনো কখনো নিজেকেই ব্যর্থ মনে হচ্ছে। কখনো মনে হয় নিজেকে শেষ করে দিলে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, আর কত অপেক্ষা করব। অপেক্ষা করতে করতে যেন সব কিছু শেষ হয়ে যাচ্ছে, সত্যি আর পারছি না। যাই হোক, তোমরা ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আমার নামটা বলো না, ঠিক আছে? তোমার নামটা বলবো না, তবে তুমি তো আমাদের খুব কাছের মানুষ, তাই তুমি এতদিন ধরে চুপ কথা শুনছো, তুমি আমাদের একজন, আমাদের পরিবারের একজন সদস্য, খুব গুরুত্বপূর্ণ একজন সদস্য, তাই তোমায় বলি, এই যে তুমি একটা কথা বলেছো না, কখনো কখনো মনে হয় নিজেকে শেষ করে দিলেই হয়তো সব ঠিক হয়ে যাবে। আমার মনে হয় না যে তুমি জীবন থেকে বিমুখ হয়ে, জীবনের থেকে বা জীবনকে এড়িয়ে গিয়ে তুমি কিছু করতে চাও, আমার মনে হয় না তুমি চাও। হয়তো আজ তুমি একটা ক্ষণিকের প্রচণ্ড কষ্ট বা ক্ষণিকের খারাপ লাগার থেকে সব এই কথাটা বলছো, তবে তোমার কাছ থেকে আমরা যে প্রতিবার কিছু না কিছু তোমার চেষ্টার কথা, তোমার একটু একটু করে প্রাপ্তির কথা, তোমার আপস অ্যান্ড ডাউনস, ব্যক্তিগত জীবন, পেশাগত জীবন নিয়ে আমরা যে কথাগুলো শুনে থাকি, সেগুলোতে দেখো এমন নয় একটা মানুষের সব সময় একই অবস্থা থাকবে। একটা মানুষ স্পোর্টিং বলে সে সব সময় একদম খুব স্পোর্টিং হয়ে থাকবে, না না একদম বলছি না, তবে তোমার এই মন খারাপ লাগার সময়টাতে আমরা আছি তোমার পাশে, তোমার জন্যে। তুমি যে আমাদের কাছে শেয়ার করেছ তোমার কষ্টের সময়টাতে, আমরা হাতটা বাড়ালাম তোমার দিকে ভার্চুয়ালি ঠিকই, কিন্তু আছি। তাই জন্যই তো তুমি আমাদেরকে বলেছ এই কথা। তবে তুমি যে বয়সটার কথা বললে না, এই বয়সটা এই মুহূর্তে দাঁড়িয়ে এখনকার সময়তে দাঁড়িয়ে

সত্যি বলছি, এটা সেই বয়সই না যেখানে তুমি ভাবছো বাবা এই সব শেষ, কি সবাই সব পেয়ে গেছে, মানে আমার তো কিছুই নেই। না, এই এই ব্যাপারটাই নয়, মানে বাবা এই বয়সে 25 বছর বয়সে দাঁড়িয়ে কি দারুণ একটা করিয়ার গড়েছে, কি দারুণ একটা জব করছে। আমি একদম বলছি তোমায়, তোমার কাছে এখনও শুনতে বেশি লাগতে পারে, এর সঙ্গে যদি 10 যোগ করো এমন অনেক মানুষ আছে এখনও করিয়ার গড়ছে, এবং এটা অনেকের কাছে একটা লং প্রসেস, কারণ অনেক কাজ আছে যেখানে প্রতিদিন তুমি নিজেকে যত প্রমাণ করবে, যত শিখবে, যত নিজেকে গ্রো করবে, তত তুমি ভালোভাবে তুমি পারফর্ম করতে পারবে, তত তুমি এগিয়ে যাবে। এরকম অনেক প্রফেশন আছে, তাই তোমায় বলবো হয়তো ক্ষণিকের কোনো একটা খারাপ লাগা, হয়তো এই মুহূর্তে তোমার কাছে জব নেই, তাই জানি এইরকম একটা বয়সে দাঁড়িয়ে যদি হাতে সেই ইকোনমিক্যালি সেই স্ট্রেংথ না থাকে, মনে হয় যে হ্যাঁ এই সব শেষ হয়ে গেল। হয় এটা, কারণ একবার যখন কেউ নিজের এক্সপেন্সটা নিজে জোগাড় করা শিখে যায়, তারপর হঠাৎ করে সেটা বন্ধ হয়ে গেলে সেটা খুব কষ্টকর হয়। তাই তোমায় বলবো, তোমার এই মুহূর্তে যদি জব না থেকে থাকে, তুমি যখন জব করছিলে, যেই কাজটার পেছনে, যে শখের পেছনে, যে জিনিসের পেছনে তুমি হয়তো 1000 স্পেন্ড করতে, এখন তুমি সেটার পেছনে 100 স্পেন্ড করো, আবার সময় ফিরবে, তুমি আবার 1000 স্পেন্ড করতে পারবে। তাই এটার জন্য তুমি ভেবো না তুমি আটকে গিয়েছো, মন খারাপ হচ্ছে, বুঝতে পারছি এই খারাপ লাগাটা হয়তো এখন কিছুটা সময় থাকবে, তবে তুমি চেষ্টা করেই চলেছো। তোমার চেষ্টার গল্প অনেক অনেকবার, মানে আমি জানি না যে কেউ গেস করে ফেলবে কি না, তুমি নাম বলতে চাও না, একদম আমিও বলবো না, আমরা দুজনেই তোমার নাম বলবো না, তুমি যে চেষ্টা ছাড়ছ না, এটাই জীবন, আসলে চলতে থাকাটা জীবন। তুমি বারবার এটা কিছু না কিছুভাবে যে করছো, এই চলতে থাকছো, এই চলতে থাকো, থেমো না। আর আজকে যেটার জন্য তোমার এত কষ্ট হচ্ছে, এত খারাপ লাগছে, এফোর্ট বিফলে যায় না, এফোর্ট থাকে, তুমি এফোর্টটা দাও। হ্যাঁ, চাইবো তুমি খুব তাড়াতাড়ি আরেকটা জব পাও, ইকোনমিক্যালি তুমি তাড়াতাড়ি স্টেবল হও, কারণ আমাদের তো শুধু পেশাগত জীবন না, ব্যক্তিগত জীবন, পরিবার, এই সবটা থাকে, সামনে পুজো, এরকম একটা সময় আমরা সকলেই চাই হাতে একটু টাকা পয়সা থাকুক, নিজের মতো করে খরচ করব, বন্ধুদের সাথে ঘুরবো, খাবো দাবো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এই পরিবার সবার জন্য একটু কিছু করব, ইচ্ছে থাকে। তাই তোমায় বলবো যে তুমি যদি অন্যান্যবার এমন কিছু করো, এই বছর কাছের মানুষরা বুঝবে তুমি ওই লেভেলটা মিট করলে না, কি আছে, অন্যভাবে করো, কিছু তো হবেই। আর যে সময়গুলো পাচ্ছ সেই সময়তে তুমি যেমন করে চেষ্টা করছো চালিয়ে যাও, আমার বিশ্বাস অন্তত নেক্সট মান্থের এন্ডে তোমার কাছ থেকে একটা মেসেজ পাবো যে আমি আবার আরেকটা জব অ্যাটলিস্ট জোগাড় করে ফেলেছি। আর একটা ব্যাপার কি হয়, ধরো তুমি যেটা শিখছো এখন, তুমি গ্রাফিক ডিজাইন শিখছো বললে, এটা শিখতে শিখতে এক্ষুনি তুমি জব পেয়ে যাবে এমন তো নয়, তাই ইনকাম তো করতে হবে, এটা শিখতে থাকো পাশে, তার সঙ্গে তোমার যোগ্যতা অনুসারে যে জবটা করা যায় একটু কষ্ট হবে, কিন্তু করো, এই এখন খাটবে না তো আর কখন খাটবে বলো, একটু খাটো, একটু খেটে নিয়ে তুমি হয়তো ফিজিক্যালি হয়তো অনেকটা তোমার লেবার দিতে হবে, সেক্ষেত্রে টায়ার্ডও হতে পারো, তবু আমার মনে হয় তুমি ওই গ্রাফিক ডিজাইনটা শিখতে শিখতে একটা জব চেষ্টা করো খুঁজতে, এবং তারপরে সে কিছুদিন চলার পর, প্রথম প্রথম খুব হেভি লাগে, কিছুদিন চলার পর তুমি প্যারালালি চালাতে শিখে যাবে, মানে ব্যাপারটা তোমার কন্ট্রোলে চলে আসবে। সো এটাই আমার মনে হয়। এবং আমরা এবার একটা কাজ করি সৌমিক, 2:13 অনেকে বলছে যে আমরা ইনস্টাগ্রামে আসছি না কেন, কখন আসবো দেখি, জানি না, এক্ষুনি বলতে পারছি না, তবে আসবো, নিশ্চয়ই আসবো। তোমরা এতবার মেসেজ, আমি আর সবার নামগুলো বলছি না, যারা যারা লিখছো, আসবো। আর 2:00 বেজে গেছে, 2:13 অ্যাটেন্ডেন্স দাও, যারা যারা 2:00 আগে পর্যন্ত মেসেজ পাঠিয়েছিলে, 15 মিনিট হয়ে প্রায় হতে চললো, তো যারা একদম প্রথম থেকে আছো, যাদের মেসেজ পড়া হয়নি, চটপট অ্যাটেন্ডেন্স দিয়ে ভালো, এই গানটা শুনে ফিরে আসবো, এবং ফিরে এসে আমরা তোমার মেসেজগুলো পড়বো। শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। আর আজকে হচ্ছে 28th September, আগামীকাল বলতে হচ্ছে সোমবারের কথা বলছি, 21st September, আর ওই দিন

0: আমাদের এমন একজনের বার্থডে আমাদের সকলেরই অনেকেরই ভীষণ প্রিয়, আমি জানি না সকলের কিনা, আমার তো ভীষণ প্রিয় একজন মানুষ, ওয়ান অ্যান্ড অনলি করিনা কাপুর, দ করিনা কাপুর আমার কাছে এরকমই। কারণ ছোটোবেলায় আমাদের অনেক কিছু তৈরি হয় না, চোখে অনেক ইমেজ আসে, তো আজও পর্যন্ত করিনা কাপুর বললে যা কিছু ইমেজ আসে, তা আমি বেশ আচ্ছাদন করি বিষয়টা, একদম ভীষণ রোম্যান্টিসাইজ করতে ভালোবাসি ওই মুভির ওই সব ক্লিপগুলো, ওই কথাগুলো, ওই ডায়লগুলো। সো আমার মতন এমন অনেকেই আছে, সৌমিক আছো?
1: মোটামুটি আছি, মানে
0: আচ্ছা ঠিক আছে, আমি মোটামুটির গল্প শুনবো না, একদম না, খুব বেশি বেশি করে থাকতে হবে তাহলে শুনবো। এনিওয়ে, সো তোমরা অনেকেই নিশ্চয়ই দাঁড়, আমার মতন এসি নট ফ্যান নট রেগুলেটর, তবে এক্ষেত্রে খুব যে শব্দটা বলতে ইচ্ছা করছে, অনুরাগী। সো একটু অনুরাগে অনুরাগে মিলে যাক, চুপ কথায় 9903653992 এই নম্বরে শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো।
2: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: ঠিক যেমনটা তোমার সাথে আমাদের সম্পর্ক। 107 FM রেনবোতে শুনছো চুপ কথা, আর তোমার সঙ্গে রয়েছি আমি আরজে শ্রেয়া এবং আরজে সৌমিক। ঘড়ির কাঁটা বলছে 2:26, আমাদের হাতে আর একদম বেশি সময় নেই। আমরা অবশ্যই তোমাদের মেসেজগুলো পড়বো আর চেষ্টা করছি তোমাদের রিকোয়েস্ট রাখতে। দিস ইজ আইসক্রিম, আচ্ছা কোনটা? ওকে ওকে, এটা অ্যাটেন্ডেন্স, এটাও হচ্ছে কাইন্ডস অফ অ্যাটেন্ডেন্স। প্রিয় চুপ কথা, আমার প্রিয় শ্রেয়াদি ও সৌমিকদা, আমি আইট কুষ্টিয়া বাংলাদেশ থেকে। শ্রেয়াদি, গত চুপ কথায় তুমি যখন আমার নামটা নিয়েছিলে তখন খুব ভালো লেগেছিল, শুনছিলাম। হ্যাঁ, আসলে ব্যাপারটা হয়েছে এমন, ও বোধহয় পরে বলেছিল যে নামটা বলতে না, ততক্ষণে বলে ফেলেছি। আমি মেসেজ দেখে নাম বুঝে যাই এখন, তো সেইটা এখানেও খেটে গিয়েছিল শুনছিলাম। কিন্তু হঠাৎ বিদ্যুৎ ও ইন্টারনেট চলে যাওয়ার কারণে SMS দিতে পারিনি। গত 3টে চুপ কথাই শুনেছি, কিন্তু কোনো না কোনো কারণে মেসেজ পাঠাতে পারিনি, কোনো না কোনো সমস্যায়। দিদি, একটা প্রশ্ন অনেক দিন ধরে জমিয়ে রেখেছি, পরবর্তী লাভ জাংশনে তুমি কবে আসবে? আচ্ছা ঠিক আছে, আমি দেখি কবে আসতে পারি, আসলে নিশ্চয়ই আমি একবার জানাবো। আকাশের কথা শুনে মনে পড়লো, ছোটবেলায় ঘুড়ি ওড়াতাম, প্রতিযোগিতা করতাম, কার ঘুড়ি মেঘের কত উপরে উঠতে পারে। রাতে লাইট আর ব্যাটারি লাগিয়ে ঘুড়ি উড়িয়েছি, সর্বশেষ ঘুড়ি উড়িয়েছিলাম করোনার সময়, এটা তখনকার ছবি। রাতে আকাশের দিকে তাকালে তারার অসংখ্য ঘুড়ি দেখা যেত। এখনকার ছেলেমেয়েরা মোবাইলে বেশি ব্যস্ত। আহা, সেই দিনগুলো। SMSটা বড় হওয়ার জন্য দুঃখিত, একটু দুঃখ পাওয়ার দরকার নেই। আইট ও একটা সুন্দর ছবি পাঠিয়েছে, এই সমস্ত ঘুড়ি ও বানাতো বা ওরা এইভাবে এই এই জিনিসগুলো খুব এনজয় করতো, ভালো লাগলো দেখে। আর তুমি যে আছো সেটা তো জানি আমরা। থ্যাংক ইউ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য, এইভাবে আমাদের প্রতি মুহূর্তে এত কিছু, এত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস মনে রাখার জন্য যেগুলো আমরাও নিজেদেরটা মনে রাখতে পারি না, এই জন্যই তোমরা এত এত প্রিয় আমাদের। হাই চুপ কথা, আমি রাত 3টে পর্যন্ত আছি। ওমির, ওকে ওকে, থ্যাংক ইউ, অ্যাটেন্ডেন্স দিয়েছে আমাদেরকে। ওকে, হাই দাদা ও দিদি, যতদিন যাচ্ছে তোমাদের আমি বড় ফ্যান হয়ে যাচ্ছি, থ্যাংক ইউ সলিউশনটা দেওয়ার জন্য। আমি অবশ্যই ট্রাই করবো, হবিটাকে প্রায়োরিটি দেব, দার্জিলিং থেকে ঘুরে এসে জানাবো, প্লিজ জানিও। অবশ্যই আমরা ওয়েট করছি তোমার এই গল্প শোনার জন্য। আমি শঙ্খ প্রেজেন্ট দিদি একটা আবদার করব, তোমরা আমাকে একবার তুই করে বলো প্লিজ, আমার এত রাত জাগার রুটিন নেই, পরীক্ষার আগে লাস্ট শুনে নিচ্ছি। সৌমিক ডাকেও থ্যাংকস মনে রাখার জন্য। আচ্ছা, তোমার মেসেজটা কি আমরা পড়েছি? আকাশের মেসেজ পড়েছিলে, নদী আজও বয়ে চলে আপন মনে। হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, পড়ে ফেলেছি। ওকে ওকে, আচ্ছা আমাদের কাছে একটা রিকোয়েস্ট করছে, আমরা যদি ওকে একবার তুই করে বলি, আমরা গানে গানে বলবো পরে।
1: হ্যাঁ, গানে গানে আমরা পরে বলবো, নিশ্চয়ই বলবো, চেষ্টা করবো।
0: ওকে ওকে, থ্যাংক ইউ।
1: তবে আমরা চেষ্টা করি সবাইকে তুমি করেই বলার, কারণ ব্যাপারটা কিছুই নয়, তুই করে বললে হ্যাঁ অনেকের এরকম আমরা ভাবি যে হয়তো আরও একটু বেশি আপন লাগে, কিন্তু সবাই তো সব জিনিসটা সমানভাবে নেয় না, তো আমাদের কোথাও না কোথাও গিয়ে একটা জেনারেলাইজ করতেই হয়, কোথাও না কোথাও গিয়ে একটা কমন ফ্যাক্টর বার করতেই হয়। সেই জন্যই আমরা তুমিটা ব্যবহার করি, আর যেখানে আমরা বুঝি যে যিনি আমাদের মেসেজ করেছেন তিনি হয়তো বয়সে আমাদের থেকে অনেকটা বড়, সেখানে আমরা যদি বুঝতে পারি চেষ্টা করি সেখানে আপনি করে বলার, বা আদারওয়াইজ আমরা সবসময় তুমি করেই বলি। কিন্তু তুমি যখন পার্টিকুলারলি রিকোয়েস্ট করলে যে তুই করে বলার, আমরা চেষ্টা করব কোনো সময় তোমাকে তুই করে সম্বোধন করার, আমাদেরও খুব ভালো লাগবে।
0: হ্যালো চুপ কথা, কেমন আছো? দাদা ভাই ও দিদি ভাই, তোমরা সবাই কেমন আছো বলো। আমি রূপান্তর দুর্গানগর থেকে লিখছি, আমি আবার চুপ কথাতে তোমাদের সাথে আড্ডা দিতে এসেছি কাজের চাপের জন্য। তোমাদের এই অনুষ্ঠানটাকে আমি খুব মিস করি। আজ আমি একটা কবিতা তোমাদের সাথে শেয়ার করতে চাই, পৃথিবীর সকল নারী জাতিকে আমার এই ছোট্ট কবিতাটা উৎসর্গ করতে চাই এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আচ্ছা, একদিন মা বলেছিল কবিতাটার নাম, তুই যখন বড় হবি তখন দেখবি জীবনের পথে অনেক কাছের মানুষ একে একে দূরে সরে যাবে, কেউ ব্যস্ততায় হারিয়ে যাবে, কেউ সময়ের সঙ্গে বদলে যাবে, কিন্তু পিছন ফিরে দেখবি তোর জন্য অপেক্ষায় আছে শুধু তোর মা, রূপান্তর লিখেছে, লেখাটা পড়ো প্লিজ, আমি আজ তোমাদের সাথেই আছি। থ্যাংক ইউ, মানে তুমি বোধহয় এটা বলতে চেয়েছো যে পৃথিবীর সেই সমস্ত মায়েদের জন্য যারা এইভাবে ভাবে, আমার মনে হয় ও হয়তো এটাই বলতে চেয়েছে। থ্যাংক ইউ, ভীষণ ভালো লাগলো। আচ্ছা দিদি আমারটা, আচ্ছা দিদি আমারটা শুধু এইটুকুই অ্যাটেন্ডেন্স দিয়েছে, মানে আমারটা পড়ো এটাই বলতে চেয়েছে। দিদি অনেক কিছু বলার আছে কিন্তু বলতে পারছি না, চেষ্টা করব পরে বলার। রাত তিনটে পর্যন্ত আছি, সাবধানে বাড়ি যেও, কিছু খেয়ে নিও। টু মাই, আচ্ছা আমাকে, বাও আমাকে একটা খুব সুন্দর একটা ফুল পাঠিয়েছে, এটা দেখতে কচুরিপানার মতন লাগছে বটে বাট আমার খুব ভালো লাগছে, পার্পল কালারের। লিখেছে মাই ফেভারিট এল্ডার সিস্টার শ্রেয়াদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমাদের মিনি লিসনার তনুশ্রী ঢাকুরিয়া থেকে। ওকে থ্যাংক ইউ। আমার নাম শান্তনু, হাওড়া থেকে। চুপ কথা খুব সুন্দর জানো তো, চুপ কথা আমার, আমরা 25 জন খুব কিউট ফ্রেন্ড আছি, বাট জানি না মাঝে মাঝে আমরা খুব হ্যাপি থাকি বাট আমরা খুব ওকে টেনশনেও থাকি, হ্যাপিও থাকে, তাই ও চাইছে যে ওরা সবাই খুশি থাক সবসময়। স্পেশালি আবার উপাদির কথা বলেছে, ওকে নিশ্চয়ই আমরাও এটা চাইবো। এবং তোমরা 25 জন কিউট ফ্রেন্ড, এটা সত্যিই ভাবা যায় না, এটা সত্যিই খুব বড় ব্যাপার, মানে একসঙ্গে এতজন, 25 জনের কথা মাথায় রাখা ভীষণ ভালো। তোমাদের এই 25 জন 25,000 বছর ধরে তোমাদের এমন বন্ধুত্ব থাকুক। তবে হ্যাঁ, অ্যাটেন্ডেন্সের কথা বললাম, একটু অ্যাটেন্ডেন্সটা দাও প্লিজ, যারা যারা এখনও দাওনি চট করে দিয়ে ফেলো, আর আমি চট করে তাদের মেসেজটা পড়ি। হ্যালো, এই সময়টা আসলে বিদায় দেওয়ার কথা বলতেই মন চায় না, মনে হয় শুনতেই থাকি, আমরা তো শ্রোতা। ওকে, তোমাদের মতো এত, আচ্ছা আমাদের মতন আমাদেরকে রিল্যাক্সে শুনতে চায় এবং আমাদেরকে সাবধানে বাড়ি যেতে বলেছে, অ্যান্ডি বাই বাই বলেছে, থ্যাংক ইউ। প্রিয় মিষ্টি সখী শ্রেয়া, প্রিয় বন্ধু সৌ, খুব ভালো লাগছে তোমাদের শুনতে, সবসময় ভালো লাগে, খুব সুন্দর গানও শোনাচ্ছ, তোমাদের ভালোবাসায় তোমাদের ডোরা ভালো আছে, যাই হয়ে যাক না কেন সবাই খুব ভালো থেকো, নিজেদের প্রতি যত্ন নিও, থ্যাংক ইউ জোড়া। আকাশ, হাই ডিয়ার চুপ কথা, আমি আকাশ বেহালা থেকে। হাই ডিয়ার এস স্কোয়ার, শ্রেয়াদি ও সৌমিকদা, তোমরা কেমন আছো, তোমাদের সকলকে শুভ বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা। আচ্ছা পোস্ট বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা,
1: থ্যাংক ইউ সো মাচ।
0: জানো তো চুপ কথা, গত সপ্তাহে মনে হয়েছিল জীবনটাকে শেষ করে দেবো, আমার প্রিয় বিহুদি আমাকে বকা দিয়েছিল। তারপর গত 18ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোয় অনেক অনেক বছর পর আবার ঘুরি ওড়ালাম, ভাইদের নিয়ে অনেক অনেক আনন্দ করলাম, গতকালও ঘুরি ওড়ালাম, আর গতকাল আবার প্রিয় বন্ধু দেশের বাড়ি থেকে ফিরল, আর আমি আর জয় দুজনে অনেক আনন্দ করলাম, এক দিদিভাইয়ের দোকানে আড্ডা দিলাম,

0: আম্পিদি, আমি আর জয় একসাথে আনন্দ করলাম, ভিডিও বানালাম, ফটো তুললাম, আর ডিনার সেরে এখন চুপ কথা শুনছি, ভালো লাগছে। তোমরা কিছু খেয়ে নিও, যত্ন নিও, তিনটে পর্যন্ত আছি। এক্স্যাক্টলি, মানে মানুষ শুধু সবসময় যে তার কষ্টের কথা, দুঃখের কথা বা সমস্যার কথা বলে তা না, আমরা সব কিছুর জন্যই একদম সবসময় রয়েছি তোমাদের জন্য। তোমাদের সুন্দর মুহূর্তগুলো এই যে তোমরা আমাদের সাথে শেয়ার করো, আমরা ফিল করতে পারি তোমরা আমাদেরকে কতটা কাছের ভাবো। হাই ম্যাডাম, আমি রাহুল ফ্রম পাশকুড়া। আমার একটা, আচ্ছা, একটা গানের রিকোয়েস্ট করেছ, আমরা চেষ্টা করবো এটা শোনাতে। আসলে ও আছে যে সেটা অ্যাটেন্ডেন্স দিয়েছে। হাই যোগ কথা, আমি সৌম্য চৌধুরী আন্দুল থেকে। আমাদের জমি যেখানে ছিল সেখানে পাঁচতলা ফ্ল্যাট আছে, আমরা দোতলায় থাকি, কিন্তু আমাদের প্রমোটার আমাদের সাথে বেইমানি করেছে, আমাদের পাওনাটা দেয়নি। আমাদের পাওনা ছিল 5 লাখ টাকা, সেটা দেয়নি, বেইমানি করেছে। এটা তো তুমি লিগালি এক্ষেত্রে তো দেখতে পারো, কারণ যখন আমি যতদূর জানি প্রমোটার যখন বাড়ি নেয় তখনই তো এই কন্ট্রাক্টগুলো হয়ে যায়, তাই না? সো আমার মনে হয়
1: এক্ষেত্রে, হ্যাঁ, এক্ষেত্রে একদমই পুরোপুরি লিগাল হেল্প নিতে হবে, এবং এক্ষেত্রে লোকাল থানায় তুমি একটা জিডিও করতে পারো, এবং তারপর তুমি কোনো অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে তোমরা, মানে তুমি এবং তোমার বাড়ির লোক মিলে যদি কেস করো, জানি না মানে যেরকম লিগাল প্রসেসগুলো আছে, লিগাল যে প্রসিডিওরগুলো আছে সেগুলো যদি পরপর ফলো করো, আমার মনে হয় সেক্ষেত্রে তুমি, তোমার যে সমস্যা হয়েছে, যে অনেকগুলো টাকা যেগুলো তোমার পাওনা ছিল, যেগুলো তুমি পাওনি বলে বলছো, তো সেগুলো পেতে পারো, সেগুলো উদ্ধার করতে সাহায্য করবে তোমাকে লিগাল প্রসেস।
0: চুপ কথা, আজ রাধা অষ্টমী পালন করলাম, ঘরটা আজ, মানে 19 তারিখে ছিল, ঘরটা আজ একটু বেশি আপন কারণ মামা আর বোন এসেছে। ঠাকুরের নাম গান, প্রসাদের গন্ধ, আপনজনের হাসি সব মিলিয়ে মনটা যেন একটু শান্ত। তবু মনের এক কোণে আবার সেই চাপা চিন্তা, সামনেই ক্যাম্পাস আর তারপরই গেট পরীক্ষা, ভক্তি আর দুশ্চিন্তা পাশাপাশি হাঁটছে। ঠাকুরের কাছে শুধু একটাই প্রার্থনা, যেটুকু পরিশ্রম করেছি সেটুকুর মর্যাদা দিও আর মনটা শক্ত রেখো। অব্রনীল লিখেছে ঠাকুরপুকুর থেকে। অব্রনীল, একটাই কথা আমার মনে হয় যে তোমার পরিশ্রমের মর্যাদা তুমি সবচেয়ে ভালো দিতে পারবে, আর যেমন তুমি পরিশ্রম করবে ঠিক তেমনভাবেই সবটা ঘটবে। আমরা অল দ্য বেস্ট জানাচ্ছি, তাই তো সৌমিক? অল দ্য বেস্ট জানিয়ে দিই আমরা,
1: একদম অল দ্য বেস্ট। এবং গেট পরীক্ষা খুব ইম্পর্টেন্ট একটা পরীক্ষা, তো সেই পরীক্ষার জন্য তোমাকে অল দ্য বেস্ট। তুমি জীবনে ঠিক যে যেভাবে এগোতে চাও সেই সেইভাবে এগিয়ে যাও, এটুকুই আমাদের উইশ, খুব ভালো হোক তোমার।
0: সুমিত সোনারপুর থেকে বলছে, প্রবলেম প্রবলেম প্রবলেম, সত্যি অনেকগুলো প্রবলেম চলছে লাইফে আমার, সেই কনফিডেন্সটা আগের মতন নেই, ও অনেক কিছুই করতে পারছে না, ও বলতে চাইছে একটা জিনিস লার্ন করছে তারপর ভুলে যাচ্ছে, বাট অনেক মানুষের আরও অনেক প্রবলেম আছে সেটাও ও স্বীকার করছে, এবং ও এর আপাতত, মানে এর থেকে অনেক বেটার আছে অনেক মানুষের অনেক প্রবলেমের থেকে, তাই এটাই করার চেষ্টা করে যাচ্ছে। আমরা যেন সাবধানে বাড়ি ফিরি, এবং বলেছে আর কি, বলেছে প্রেজেন্ট দিয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, মানে দুবার প্রেজেন্ট দিয়েছে বুঝেছ, একবার দুটোর সময়, একবার এক্ষুনি, থ্যাংক ইউ। প্রিয় চুপ কথা, কেমন আছো তোমরা? থিওরি এক্সাম থাকায় অনেকদিন পর এই উইকে তোমাদের শুনছি, পড়তে পড়তে বারবার ইচ্ছে হতো তোমাদেরকে শোনার, কিন্তু একবার শুরু করলে আর বন্ধ করতে পারবো না, এই ভয়ে শোনা হয়নি। প্র্যাকটিক্যালটা বাকি, জানি না কি হবে। আজ কিছুটা স্ট্রেস কাটাতে মায়ের জোরাজুরিতে বন্ধুদের সঙ্গে শপিংয়ে বেরিয়েছিলাম, কেন জানি না এখন এত ভিড়, নতুন জামা, পুজোর উচ্ছ্বাস আর মনকে নাড়া দেয় না, শুধু প্রত্যেক দিনের লড়াই, তার শেষে একটা স্ট্রেসলেস নাইট, একটা সুন্দর গান, সুন্দর স্মৃতি, প্রিয় ঘর, বিশাল আকাশ, চেনা গন্ধ, সাকসেস, কিছু সাপোর্ট, শান্তি দেয়। ভালো থেকো তোমরা, সঞ্চারী। সঞ্চারী, খুব গভীরতা না থাকলে এরকম কথাগুলো সত্যি।

0: সত্যি বলা যায় না। আর হ্যাঁ, তুমি যতদূর জানি যে তুমি নার্সিং ট্রেনিং করছো এবং তার সঙ্গে সঙ্গে তোমার কাজকর্মও চলছে, তাই একটাই কথা তোমায় বলবো, এত তাড়াতাড়ি বড় হয়ে যাও না। বিশ্বাস করো, এই পুজোর ভিড়, পুজোর আনন্দ, এগুলো হ্যাঁ অনেক সময় ভিড় ভাল লাগে না ঠিকই, কিন্তু কী বলো তো, এর মধ্যে না অনেকের অনেক ছোটোবেলার অবুঝ মনের অনেক গল্প লুকিয়ে আছে। এত তাড়াতাড়ি বড় হয়েও না, হ্যাঁ ভিড় ভালো নাই লাগতে পারে, তবে তুমি একটা খুব সুন্দর কথা বলেছো, দিনের শেষে একটা স্ট্রেসলেস নাইট, এটা নিজেকে উপহার দিতে পারা সত্যি খুব সুন্দর জিনিস। তুমি এমন করেই প্রতিটা রাত স্ট্রেসলেস থাকার চেষ্টা করো, চেষ্টা তো করতেই পারি। থেকো আমাদের সঙ্গে পরের চুপ কথাতেও। হাই ডিয়ার চুপ কথা, আচ্ছা তোমার মেসেজ তো পড়া হয়ে গেছে। দেখো আবার একটা রিকোয়েস্ট করি তোমাদেরকে, প্লিজ একবার যেগুলো পাঠিয়েছো সেগুলো আবার পাঠিও না। আমি কৃষ্ণনগর নদিয়া থেকে দীপজ্যোতি অধিকারী বলছি। দীপজ্যোতি তুমি কি এখন নেই জেগে? অ্যাটেন্ডেন্স দিলে না তো। এনিওয়ে, গত মঙ্গলবার আমার থার্ড কাউন্সেলিং ছিল। গত 5 বছর ধরে বাবা আর মার মধ্যে কোনো কথা হয় না। আমার বয়স 26, এখন আমার যে কোনো কাজ করার আগে বাবা মার পারমিশন নিতে হয়। আমার মামার বাড়ি, কাকার বাড়ি, মাসির বাড়ি, বন্ধুদের বাড়ি, সব জায়গায় যাওয়া বারণ। এমনকি বিকেলবেলা বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া বারণ। ছোটোবেলা থেকে আমার মনে এমন একটা ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে মেয়েদের সাথে মিশলেই আমি খারাপ হয়ে যাব। এমনকি এখনও আমার মেয়েদের সাথে কথা বলতে খুবই সমস্যা হয়। এর সাথে শতাব্দীর ব্যাপারটা তো আছেই। এখন আমি বেলঘরিয়াতে মেসে থাকি। আমার কাউন্সিলর আমাকে বলেছেন যে যত কম সম্ভব বাড়ি যেতে। গত সপ্তাহে 4 বছর পর অনেকগুলো পোর্ট্রেট ড্রয়িং করেছিলাম, তাই হয়তো একটু বেটার ছিলাম। ড্রয়িং বন্ধ করার পর আবারও সেই একই অবস্থা। ভেরি গুড, তাই না দীপজ্যোতি, যে আবার নতুন করে শুরু করেছে ড্রয়িং, সে আমরা শখের কথা বলছিলাম।
1: গতকাল লাভজাংশনে দীপজ্যোতি এই মেসেজটা করেছিল, সেখানে ও ড্রয়িং এর কথাটা অবশ্যই বলেনি, বাকি মোটামুটি একটা বলেছিল ওর সমস্যার কথা আর কি। সেগুলো খানিকটা যতটা পেরেছিলাম আমাদের পক্ষে সম্ভব যতটা ততটা অ্যাড্রেস করার চেষ্টা করেছিলাম, একদম শেষে মেসেজটা পেয়েছিলাম। তো দীপজ্যোতিকে এটাই বলবো যে কালকে যেরকম তোমায় বললাম, ঠিক যেরকমভাবে তোমার কাউন্সিলর তোমাকে পথ দেখাচ্ছেন, তুমি আপাতত সেই পথেই হাঁটো, বাকিটা তো তুমি বুঝতেই পারছো। এবং মাঝে মাঝে তুমি এই যে বলছো না যে 4 বছর পর তুমি ড্রয়িং করেছো, এটাকে এতটা টাইম স্প্যানের গ্যাপ দেওয়ার দরকার নেই। তোমার যে ছোটো ছোটো ভালো লাগাগুলো আছে সেগুলোকে মাঝে মাঝেই নার্চার করতে পারো, তাহলে তুমি দেখবে যে একটা সময় পর সেটা না করলে তোমার অদ্ভুত লাগবে। কিন্তু এরকম যেন কখনো না হয় যে কোনো কিছুর উপরেই তুমি খুব ডিপেন্ডেন্ট হয়ে গেলে, যে এরকম তো হতেও পারে যে ধরো তুমি প্রথম 1 মাস এরকম তোমার গেল যে তুমি প্রত্যেক দিন সন্ধেবেলা একটা কিছু পোট্রে করতে বসলে, একটা কিছু আঁকতে বসলে, একটা কিছু কিছু একটা করতে বসলে। এবার 1 মাস পর কোনো একটা ব্যস্ততার কারণে হয়তো দিন সাতেকের জন্য তুমি সেই পার্টিকুলার কাজটা করতে পারলে না, তুমি সেই নির্দিষ্ট কাজ যেটা তুমি গত 1 মাস ধরে করে এসেছো সেটাই বসতে পারলে না কোনো একটা নতুন ব্যস্ততার কারণে বা কোনো একটা ইম্পর্টেন্ট ব্যস্ততার কারণে। তার মানেই যে তোমার জীবনটা একদম শেষ হয়ে গেল বা তুমি আবার সেই একটা পুরনো তোমার মানে জগতে ফিরে গেছো যেখানে তোমার শুধুই স্ট্রেস ছিল, শুধুই ডিপ্রেশন ছিল, এরকম তো নয় ব্যাপারটা। হতেই পারে, আমরা অনেক সময় অনেক রকম অনেক কিছুই প্ল্যানিং করি, কিন্তু হতে পারে মাঝে মাঝে সেই প্ল্যানিং থেকে একটু হাটকে অন্য কিছু হলো বা সেই প্ল্যানিং থেকে আমরা সরে গিয়ে নতুন কিছু করার চেষ্টা করলাম বা আমরা সেই প্ল্যানিংয়ে একই রকমভাবে সেই ট্র্যাকে থাকতে পারলাম না। তার মানে এই নয় যে আমি কদিন আমার এই শখটা নিয়ে বসতে পারিনি বা আমি কদিন কোনো একটা কারণে আমি এই ব্যাপারটা নিয়ে চর্চা করতে পারিনি মানেই আমার জীবনটা খুব বাজে হয়ে গেল, আবার আমার জীবনটা শেষ হয়ে গেল, আমি জীবনে কী পেলাম কী পেলাম না এসব নিয়ে ভাবতে শুরু করলাম, এরকমটা কিন্তু নয়। লাইফ একটা প্রত্যেক দিন খুব আনপ্রেডিক্টেবল একটা বস্তু, একটা আনপ্রেডিক্টেবল সত্তা, আমরা প্রত্যেকেই কেউই জানি না যে আগামীকালটা আমাদের জন্য ঠিক কীরকমভাবে আসবে। আমরা প্ল্যানিং করতে পারি, আমরা প্ল্যানিং অনুযায়ী আমাদের কাজ করতে পারি, সব সময় যে সেই প্ল্যানিং অনুযায়ী রেজাল্টগুলো হবে বা সবসময় সেই প্ল্যানিং অনুযায়ী আমাদের জীবনটা চলবে, একই রকমভাবে সরল রেখায় চলবে, কোনোভাবে কোনো বাধা আসবে না, কোনো আমরা আঁকে বাঁকে অন্য কোনো পথে চলে যাব না, কোথাও কোনো ধাক্কা খাবো না, এরকমটা তো নয়। লাইফ লাইফের মতো চলে, আমরা আমাদের মতো একটা প্ল্যানিং করব এবং আমরা চেষ্টা করব যে আমরা প্রত্যেকে নিজেরা যে কাজটা করি সেই কাজটা সৎভাবে নিজের 100% দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা কাজে। তাহলেই আমাদের ডেলি যে কাজগুলো থাকে, তাহলেই দেখব ডেলি কাজগুলো করতে করতে আমাদের লাইফটা একটু ভালো হয়ে গেছে, একটু সুন্দর হয়ে উঠেছে।
0: দেখতে দেখতে 3 ঘন্টা পেরিয়ে গেল আবার এক সপ্তাহের অপেক্ষা। কে লিখেছ? গেস করতে পারছি, তবে তুমি নামটা না লিখলে তো বলতে পারছি না, তাই বললাম না। মৌরিমিল বাজার থেকে রেণুকা মুখার্জি, সুরজিৎ মুখার্জি, ওরা শুনছেন আমাদেরকে। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি শান্তনু, আমার ভালো থাকার পাসওয়ার্ড গঙ্গার ঘাট, বৃষ্টির দিনে বেলুড় মঠ, ট্রাই করতে পারেন, 3টে পর্যন্ত আছি। এই কথাটা লিখে পাঠিয়েছে মানে অনেকেরই, চেষ্টা করে দেখতেই পারো কেমন লাগে, নিশ্চয়ই ভালো লাগবে। হাই চুপ কথা আজ। আচ্ছা আচ্ছা, আবার ইনস্টা লাইভের কথা বলছে। আচ্ছা আমরা চেষ্টা করছি, চেষ্টা করছি। শঙ্খদীপ ঘোষ বলে যে ছেলেটা মেসেজ করলো, ওর উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। এটা শ্রেয়াদি আছে তাই বললাম, জানি এটা চুপ কথা সংক্রান্ত নয় আসলে। আচ্ছা আমরা না শঙ্খদীপের তো কোনো মেসেজ পাইনি, তাই না? শঙ্খদীপের কথা আমার খেয়াল আসছে না ঠিক, জানি না কিছু মিস করছি কিনা, তবে মনে হচ্ছে শঙ্খদীপের তো কোনো মেসেজ এখনও পর্যন্ত হাতে পাইনি।
1: না, খানিকক্ষণ আগে একজনের মেসেজ পড়লে, যেটা শঙ্খদীপ,
0: না পড়লাম কি,
1: শঙ্খ বলে একজনের পড়লে।
0: আচ্ছা
1: কি বলেছে?
0: ওকে, তাহলে আসলে সে নিজের প্রবলেমটা ডিটেইলে লেখেনি, ও সেটা লিখছে, তাই জন্যই আমি এটা পড়তে খুব একটা চাইছি না। কারণ একজন নিজে ধরো যে বিষয়টা জানালো না, এবার সেটা আরেকজন যদি বলে, তো সেক্ষেত্রে মানে তার পারমিশন ছাড়া পড়াটা ঠিক নয় বলে আমার মনে হয়, তাই জন্য সেটা পড়তে চাইছি না। তবে এখনও আমাদের কাছে কিছু মেসেজ তো রয়েছে। ডিয়ার চুপ কথা, ডিয়ার সৌমিকদা এবং শ্রেয়া, কয়েকদিন ধরে মায়ের ইলিশ মাছ খাওয়ার ইচ্ছে হয়েছিল, তো মা নিজের সেলাই করা উপার্জন থেকে বাবাকে বাজারে পাঠায়, কিন্তু বাবা মাছটা একটু নরম এনেছে, ঠিক চিনতে পারেনি। সেই নিয়ে বাবা ভার্সেস মা নন স্টপ দক্ষযজ্ঞ শুরু হয়ে গেছে, এবং বলে ও খুব হাসির ইমোজি দিয়েছে। এখন রেডিও চালিয়েছি দুজনকে চুপ করানোর জন্য, তোমাদের শুনছি, রিল্যাক্স লাগছে। তপময় ঢাকুরিয়া থেকে বলছে। আচ্ছা মানে ও এই মা বাবার এই ঝগড়াটা ওর মিষ্টি লাগছে, ও বেশ এনজয় করছে, এটাই আমাদেরকে বলতে চাইছে। আর তার সঙ্গে আমরা তো আছি, মানে আমাদেরকেও সঙ্গী করে নিয়েছে, বলছে যে দেখো আমার মা বাবা ঝগড়া করছে, তোমরাও আমাদের সঙ্গে থাকো। ডিওর চুপ কথা, আমি মানে মানুষ হচ্ছে ভালোবাসা দুঃখ, এখন বাড়ির ঝগড়াতেও আমাদের নিয়ে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, গিয়ে বলছে এই চুপ কর চুপ কর, শ্রেয়া দিয়া শ্রমিকদের শুনছে কিন্তু, এরকম একটা ব্যাপার। ডিওর চুপ কথা, আমি অনুষ্কা বলছি, আমার ছোটোবেলার ঘুড়ি ওনার একটা স্মৃতি শেয়ার করলাম, করেছিলাম। আচ্ছা তুমি যে স্মৃতিটা শেয়ার করেছিলে, তুমি বলছো যে আগে আজকের দিনে অনেক বড় করে আমার পাপা আর মা সেলিব্রেট করতো, এই বছরটা এই এই জিনিসগুলো সেলিব্রেট করতো, এবং শুধু খাওয়া দাওয়াই নয়, পাশের বাড়িতে রান্না পুজো হতো এবং মা সেখানেই পুজো দিয়ে দিত এবং আমরা প্রসাদ খেতাম, আমরা প্রসাদ খেতে যাই, অর্থাৎ এখনও হয়তো তোমরা যাও। সব থেকে বেশি আজ যেটা মিস করি সেটা হলো ঘুড়ি ওড়ানোটা, তবে আমি তখন শুধু লাটাই ধরতাম। তা আমাদের এরকম প্রচুর প্রচুর সুন্দর সুন্দর স্মৃতি থাকে। আর আশা করি অনুষ্কা, তুমি এই বছর যেটা করতে পারোনি, পরের বছর অবশ্যই করার চেষ্টা করো। আর আমাদের এই ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি জিনিসগুলোকে বাঁচিয়ে রাখার মধ্যে দিয়ে তো আমরা বেঁচে থাকি। আপাতত আমরা একটা সুন্দর গান শুনি, সেই গানটা শোনার পর ফিরছি, খুব বেশি সময় নেই। 9990365992 এই নম্বরে জুড়ে যাও আমাদের সাথে।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 107 FM রেইনবোতে চুপ কথায় আজকে তো অনেকগুলো মেসেজ তোমার পেয়েছি, অনেকগুলো মেসেজ তোমার পড়েছি। চেষ্টা করেছি সবসময় সৌমিকা শ্রেয়া মিলে যে যতগুলো ম্যাক্সিমাম মেসেজ আমরা পড়তে পারি, যতগুলো মেসেজ ম্যাক্সিমাম আমাদের থাকে আর কি, সেগুলো কভার করতে পারি। যদিও তার মধ্যেও কোনো মেসেজ যদি বাকি থেকে থাকে তাহলে কেউ দুঃখ পেও না, কষ্ট পেও না, কেউ এরকম কিছু ভেবো না যে সেটা খুব ইন্টেনশনালি করা হয়েছে, এরকমটা নয়। হয়তো অনেকগুলো ভিড়ের মাঝে হয়তো হারিয়ে গেছে, এরকম হতে পারে। আজকে যার মেসেজ পড়েছি, পরের সপ্তাহে হয়তো তার মেসেজটা কোনোভাবে মিস হয়ে গেল, সেটাও সম্ভব হতেই পারে। দুনিয়া সবই সম্ভব, তাই এরকম কিছু ভেবো না। সবাই খুব ভালো থেকো, মনকে খুব ভালো রেখো, আর মনের যা কিছু কষ্ট দুঃখ যা কিছু হবে সেটুকু তুলে রেখো পরের দিনের চুপ কথার জন্য, পরের শুক্রবার রাতে অর্থাৎ স্যাটারডে 12 AM এর জন্য, যে সময় আবার চুপ কথায় যারা হট সিটটা শেয়ার করবে তারা যেন তোমার প্রবলেমটাকে অ্যাড্রেস করতে পারে। এবং একই রকমভাবে তোমার মুখে এখন যে মিষ্টি হাসিটা রয়েছে সেই হাসিটাই যেন বজায় থাকে।
2: একদমই। আর তোমার সময়টা সুন্দর হোক, খারাপ ভালো সবটা মিলিয়ে তুমি লড়াই করার ক্ষমতা রাখো, এটাই আমরা চাইবো। অ্যাডভান্স গুড মর্নিং আজকের মতো, বাই বাই বলছে শ্রেয়া।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবো এ। আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গান নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: কিশোর কুমার কুদরত ফিল্মে।

সেনুনিগম এবং অলকা ইয়াগনিক। রিফিউজি ফিল্ম থেকে।

চট্টমা নেই প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন খেয়াল রাগ জৌনপুরী শিল্পী যুধাজিৎ রায় তবলায় সমীর নন্দী হারমোনিয়ামে সোমনাথ বর্ধন রাগ জৌনপুরী

জৌনপুরের আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন যুধাজিৎ রায়। তবলায় সমীর নন্দী, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন সেতার বাদন, শিল্পী সৌম্য আঢ্য, রাগ পরমেশ্বরী, তবলায় প্রদ্যুৎ পাল।

এতক্ষণ শুনলেন সেতারে রাগ পরমেশ্বরী, শিল্পী ছিলেন সৌম্য আঢ্য। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী নিয়ে আসছি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি

শুক্র শনি রবি ভোর ঠিক পাঁচটা থেকে। আজ 20 সেপ্টেম্বর রবিবারের চিরন্তনী সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো আমাদের জানাতে পারেন হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903659992। নাম্বারটা আরেকবার বলে দিই, 9903659992 এই নাম্বারে। আপনাদের বলেছিলাম যে আজকে একটা গল্প শোনাবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, কারণ যেহেতু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন আমরা পেরিয়ে এসেছি কিছুদিন আগে, সেপ্টেম্বরের 15 তারিখে, তাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প শোনানোর যে অনুরোধ আপনারা করেছিলেন সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকে সাজিয়েছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প দিয়ে চিরন্তনী। তারপর অবশ্যই কিছু কথা হবে সেই গল্প সম্বন্ধে বা বিভিন্ন রকম বিষয় সম্বন্ধে। যখন ভাবছিলাম কোন গল্পটা পড়বো, এত সুন্দর সুন্দর গল্প রয়েছে, তো ভাবতে ভাবতে মনে হলো আমাদের ছোটবেলায় আমাদের টেক্সট বুকে একটা গল্প ছিল শরৎচন্দ্রের, সেই পুরনো দিনের গল্পটাই ফিরিয়ে আনলাম, ছেলেবেলাকার স্মৃতি, স্কুলের মাস্টার মশাইদের স্মৃতি এবং তার সঙ্গে অবশ্যই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প। তবে এই মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান দিয়ে শুরু করছি আজকের চিরন্তনীর গানের পর্ব।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজ শরৎচন্দ্রের যে গল্পটি আপনাদেরকে শোনাব, সে গল্পটি হল আপনাদেরও খুব পরিচিত এবং জানা গল্প, একাদশী বৈরাগী। কালীদহ গ্রামটা ব্রাহ্মণ প্রধান স্থান। ইহার গোপাল মুখুর্জের ছেলে অপূর্ব ছেলেবেলা হইতেই ছেলেদের মোড়ল ছিল। এবার সে যখন বছর 5-6 কলকাতার মেসে থাকিয়া অনার্স সমেত বিএ পাশ করিয়া বাড়ি ফিরিয়া আসিল, তখন গ্রামের মধ্যে তাহার প্রসাদ প্রতিপত্তির আর অবধি রহিল না। গ্রামের মধ্যে জীর্ণ শীর্ণ একটা হাই স্কুল ছিল। তাহার সমবয়সীরা ইতিমধ্যেই ইহাতে পাঠ সাঙ্গ করিয়া সন্ধ্যান্নিক ছাড়িয়া দিয়া দশানা ছওয়ানা চুল ছাঁটিয়া বসিয়াছিল। কিন্তু কলিকাতা প্রত্যাগত এই গ্রাজুয়েট ছোকরার মাথার চুল সমান করিয়া তাহারই মাঝখানে একখণ্ড নধর টিকির সংস্থান দেখিয়া শুধু ছোকরা কেন, তাহাদের বাবাদের পর্যন্ত বিস্ময়ে তাক লাগিয়া গেল। শহরের সভা সমিতিতে যোগ দিয়া জ্ঞানী লোকেদের বক্তৃতা শুনিয়া অপূর্ব সনাতনী হিন্দুদের অনেক নিগূঢ় রহস্যের মর্মোদ্ভেদ করিয়া দেশে গিয়াছিল। এখন সঙ্গীদের মধ্যে ইহাই মুক্ত কণ্ঠে প্রচার করিতে লাগিল যে হিন্দু ধর্মের মত এমন সনাতন ধর্ম আর নাই, কারণ ইহার প্রত্যেক ব্যবস্থাই বিজ্ঞানসম্মত। ছেলেদের টিকি হইতে আরম্ভ করিয়া সন্ধ্যান্নিক একাদশী পূর্ণিমা গঙ্গা স্নানের ঘটায় বাড়ির মেয়েরাও হার মানিল। হিন্দু ধর্মের পুনরুদ্ধার, দেশোদ্ধার ইত্যাদির জল্পনা কল্পনায় যুবক মহলে একেবারে হই হই পড়িয়া গেল। বুড়োরা বলিতে লাগিল,
2: গোপাল মুখুজ্জের বরাত বটে, মা কমলারও যেমন সুদৃষ্টি সন্তান জন্মেছেও তেমনি, না হইলে আজকালকার কালে এতগুলো ইংরেজি ফাঁস পড়িয়াও এই বয়সে এমন ধর্মে মতিগতি কটা দেখা যায় বলো বলো।
1: সুতরাং দেশের মধ্যে অপূর্ব একটা অপূর্ব বস্তু হইয়া উঠিল। তাহার হিন্দু ধর্ম প্রচারিণী, ধূমপান নিবারণী ও দুর্নীতি দলনী এই তিনটি সভার আস্ফালনে গ্রামের চাষাভুষার দল পর্যন্ত সন্ত্রস্ত হইয়া উঠিল। পাঁচকড়ি তেওর তাড়ি খাইয়া তাহার স্ত্রীকে প্রহার করিয়াছিল শুনিতে পাইয়া অপূর্ব সদল বলে উপস্থিত হইয়া পাঁচকড়িকে এমন শাসন করিল, পরদিন পাঁচকড়ির স্ত্রী স্বামীকে লইয়া বাপের বাড়ি পালাইয়া গেল। ভগাকাওয়ারা অনেক রাত্রিতে বিল হইতে মাছ ধরিয়া বাড়ি ফিরিবার পথে গাঁজার ঝোঁকে নাকি বিদ্যাসুন্দরের মালিনীর গান গাহিয়া যাইতেছিল। অবিনাশের কানে যাওয়ায় সে তার নখ দিয়া রক্ত বাহির করিয়া তবে ছাড়িয়া দিল। দুর্গাডোমের 14-15 বছরের ছেলে বিড়ি খাইয়া মাঠে যাইতেছিল, অপূর্ব দলের লোকেদের চোখে পড়ায় সে তাহার পিঠের ওপর সেই জ্বলন্ত বিড়ি চাপিয়া ফসকা তুলিয়া দিল। এমনি করিয়া অপূর্বর হিন্দু ধর্ম প্রচারিণী দুর্নীতি দলনী সভা ভানুমতির আমগাছের মতো সত্য সত্যই ফুলে ফলে কালীদহ গ্রামটাকে একেবারে আচ্ছন্ন করিয়া ফেলিল।

0: এইবার গ্রামের মানসিক উন্নতির দিকে নজর দিতে গিয়া অপূর্বর চোখে পড়িল যে স্কুলের লাইব্রেরিতে শশীভূষণের দেড়খানা মানচিত্র ও বঙ্কিমের আড়াইখানা উপন্যাস ব্যতীত আর কিছুই নাই। এই দীনতার জন্য সে হেডমাস্টারকে অশেষ রূপে লাঞ্ছিত করিয়া অবশেষে নিজেই লাইব্রেরি গঠন করিতে কোমর বাঁধিয়া লাগিয়া গেল। তাহার সভাপতিত্বে চাঁদার খাতা, আইন কানুনের তালিকা এবং পুস্তকের লিস্ট তৈরি হইতে বিলম্ব হইল না। এতদিন ছেলেদের ধর্মপ্রচারের উৎসাহে গ্রামের লোকেরা কোনো মতে সহিয়াছিল, কিন্তু দু একদিনের মধ্যেই তাদের চাঁদা আদায়ের উৎপাতে গ্রামের ইতর ভদ্র গৃহস্থের কাছে এমনই ভয়াবহ হইয়া উঠিল যে খাতা বগলে ছেলে দেখিলেই তাহারা বাড়ির দরজা জানলা বন্ধ করিয়া ফেলিতে লাগিল। বেশ দেখা গেল গ্রামে ধর্মপ্রচার ও দুর্নীতি দলনের রাস্তা যতখানি চওড়া পাওয়া গিয়েছিল লাইব্রেরির জন্য অর্থ সংগ্রহের পথ তাহার শতাংশের একাংশও প্রশস্ত নয়। অপূর্ব কি করিবে ভাবিতেছিল এমন সময় ভারী সুরাহা চোখে পড়িল। স্কুলের অদূরে একটি পরিত্যক্ত পোড়া ভিটের প্রতি একদিন অপূর্বর দৃষ্টি আকৃষ্ট হইল। শোনা গেল ইহা একাদশী বৈরাগীর। অনুসন্ধান করিতে জানা গেল লোকটা কি একটা গর্হিত সামাজিক অপরাধ করায় গ্রামের ব্রাহ্মণেরা তাহার ধোপা নাপিত মুধি প্রবৃতি বন্ধ করিয়া বছর দশেক পূর্বে উদ্বাস্তু করিয়া নির্বাসিত করিয়াছেন। এখন সে ক্রোশ দুই উত্তরে বারুইপুর গ্রামে বাস করিতেছে। লোকটা নাকি টাকার কুমির, কিন্তু তাহার সাবেক নাম যে কি তাহা কেহই বলিতে পারে না। হাড়ি ফাটার ভয়ে বহুদিনের অব্যবহারে মানুষের স্মৃতি হইতে তা একেবারেই লুপ্ত হইয়া গেছে। তদবধি এই একাদশী নামেই বৈরাগী মহাশয় সুপ্রসিদ্ধ। অপূর্ব তাল ঠুকিয়া কহিল, টাকার কুমির, সামাজিক কদাচার, তবে তো এই বেটাই লাইব্রেরির অর্ধেক ভার বহন করিতে বাধ্য, না হইলে সেখানেও ধোপা নাপিত মুদি বন্ধ। বাড়িপুরের জমিদার তো দিদির মামা শ্বশুর। ছেলেরা মাতিয়া উঠিল এবং অবিলম্বে ডোনেশনের খাতায় বৈরাগীর নামের পেছনে একটা মস্ত অঙ্কপাত হইয়া গেল। একাদশীর কাছে টাকা আদায় করা হইবে, না হইলে অপূর্ব তাহার দিদির মামা শ্বশুরকে বলিয়া বারুইপুরেও ধোপা নাপিত বন্ধ করিবে। সংবাদ পাইয়া রসিক স্মৃতিরত্ন লাইব্রেরির মঙ্গলার্থে উপাযচক হইয়া পরামর্শ দিয়া গেলেন যে বেশ
1: একটু মোটা টাকা না দিলে এই মহাপাপী বেটা কালিদহে বাস্তু কি করিয়া রক্ষা করে দেখিতে হইবে, কারণ বাস না করিলে ওই বাস্তু ভিটার ওপর একাদশীর যে অত্যন্ত মমতা। এবং
0: স্মৃতিরত্নে তাহা অগোচর ছিল না, যেহেতু বছর দুই পূর্বে এই জমিটুকু খরিদ করিয়া নিজের বাগানের অঙ্গীভূত করিবার অভিপ্রায়ে সবিশেষ চেষ্টা করিয়াও তিনি সফল কাম হইতে পারেন নাই। তাহার প্রস্তাবে যখন একাদশী অত্যন্ত সাধী ব্যক্তির ন্যায় কানে আঙুল দিয়া বলিয়াছিল,
2: এমন অনুমতি করবেন না ঠাকুরমশাই, ওই এক ফোঁটা জমির বদলে ব্রাহ্মণের কাছে দাম, না না না না, আমি কিছুতেই নিতে পারবো না, ব্রাহ্মণের সেবায় লাগবে, এ আমার সাত পুরুষের ভাগ্য।
0: স্মৃতিরত্ন নিরতিশয় পুলকিত চিত্তে তাহার দেবদ্বিজে ভক্তিশ্রদ্ধার লক্ষ কোটি সুখ্যাতি করিয়া অসংখ্য আশীর্বাদ করার পরে একাদশী করজোরে সবিনয়ে নিবেদন করিয়াছিল,
2: কিন্তু এমনই পোড়া অদৃষ্ট ঠাকুরমশাই যে সাত পুরুষের ভিটে আমার কিছুতেই হাত ছাড়া করবার জো নেই। বাবা মরণকালে মাথায় দিব্যি দিয়ে বলে গিয়েছিল, খেতেও যদি না পাস বাবা, বাস্তু ঘিটে কখনো ছাড়িস নে,
0: ইত্যাদি ইত্যাদি। সেই আক্রোশ স্মৃতিরত্ন বিস্তৃত হন নাই। দিন পাঁচেক পরে একদিন সকালবেলা এই ছেলের দলটি দুই ক্রোশ পথ হাঁটিয়া একাদশীর সদরে আসিয়া উপস্থিত হইল। বাড়ির মাটির কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, দেখিলে মনে হয় লক্ষ্মীশ্রী আছে। অপূর্ব কিংবা তাহার দলের আর কেহ একাদশীকে পূর্বে কখনো দেখে নাই, সুতরাং চণ্ডীমণ্ডপে পা দিয়াই তাহাদের মন বিতৃষ্ণায় ভরিয়া গেল। এই লোক টাকার কুমিরই হোক আর হাঙরি হোক, লাইব্রেরির সম্বন্ধে যে পুঁটি মাছটির উপকারেও আসবে না তাহা নিঃসন্দেহ। একাদশীর পেশা তেজারত।

0: বয়স ষাটের উপর গিয়াছে, সমস্ত দেহ যেমন শীর্ণ তেমনি শুষ্ক, কণ্ঠ ভরা তুলসীর মালা, দাড়িগোপ কামানো, মুখখানার প্রতি চাহিলে মনে হয় যে কোথাও ইহার লেশমাত্র রসকষ আছে। ইক্ষু যেমন নিজের রস কলের পেছনে বাহির করিয়া দিয়া অবশেষে নিজেই ইন্ধন হইয়া তাকে জ্বালাইয়া শুষ্ক করে, এ ব্যক্তি যেন তেমনি মনুষ্যকে পুরাইয়া শুষ্ক করিয়া নিজের সমস্ত মনুষ্যত্বকে নিংড়াইয়া বিসর্জন দিয়া মহাজন হইয়া বসিয়া আছে। তাহার শুধু চেহারা দেখিয়াই অপূর্ব মনে মনে দমিয়া গেল। চণ্ডীমণ্ডপের ওপর ঢালা বিছানা, মাঝখানে একাদশী বিরাজ করিতেছে, তাহার সম্মুখে একটি কাঠের হাত বাক্স, আর একপাশে থাক দিয়া হিসেবের খাতাপত্র। একজন বৃদ্ধ কোচের গোমস্তা খালি গায়ে পৈতার গোছা ঝুলাইয়া স্লেটের ওপর সুদের হিসাব করিতেছেন, এবং সম্মুখে পার্শ্বে বারান্দার খুঁটির আড়ালে নানা বয়সের নানা অবস্থার স্ত্রী পুরুষ ম্লান মুখে বসিয়া আছে। কেহ ঋণ গ্রহণ করিতে আসিয়াছে, কেহ সুদ দিতে, কেহ বা শুধু সময় ভিক্ষা করিতেই আসিয়াছে। কিন্তু ঋণ পরিশোধের জন্য কেহ যে বসিয়াছিল তাহা কাহারও মুখ দেখিয়া মনে হইল না। অকস্মাৎ কয়েকজন অপরিচিত ভদ্র সন্তান দেখিয়া একাদশী বিস্ময়াপন্ন হইয়া চাহিল। গোমস্তা স্লেটখানা রাখিয়া দিয়া কহিল,
1: কোত্থেকে আসছেন?
0: অপূর্ব কহিল, কালিদহ থেকে।
1: মশাই আপনারা?
0: আমরা সবাই ব্রাহ্মণ। ব্রাহ্মণ শুনে একাদশীর সসম্ভ্রমে দাঁড়াইয়া ঘাড় ঝুঁকাইয়া প্রণাম করিল, কহিল,
2: বসতে আজ্ঞা হোক।
0: সকলে উপবেশন করিলে একাদশী নিজেও বসিল। গোমস্তা প্রশ্ন করিল,
1: আপনাদের কি প্রয়োজন?
0: অপূর্ব লাইব্রেরির উপকারিতা সম্বন্ধে সামান্য একটু ভূমিকা করিয়া চাঁদার কথা পাড়িতে গিয়া দেখিল একাদশী ঘাড় আর একদিকে ফিরিয়া গিয়াছে। সে খুঁটির আড়ালের স্ত্রীলোকটিকে সম্বোধন করিয়া কহিতেছে,
2: তুমি কি খেপে গেলে হারুর মা? সুত্ত হয়েছে কুল্লে সাত টাকা দুয়ানা, যদি দুয়ানা ছাড়ি করে দেবে তার চেয়ে আমার গলায় পা দিয়ে জিভ বের করে মেরে ফেল না কেন?
0: তাহার পরে উভয় এমন ধস্তাধস্তি শুরু করিয়া দিল যেন এই দুয়ানা পয়সার উপরেই তাহাদের জীবন নির্ভর করিতেছে। কিন্তু হারুর মাও যেমন স্থির সংকল্প, একাদশীও তেমনি অটল। দেরি হইতেছে দেখিয়া অপূর্ব উভয়ের বাগবিতণ্ডার মাঝখানেই বলিয়া উঠিল, আমাদের লাইব্রেরির কথাটা। একাদশী মুখ ফেরিয়া বলিল,
2: আগে এই যে শুনি।
1: হ্যাঁ রে নফর,
2: তুই কি আমার মাথায় পা দিয়ে ডুবুতে চাস রে? সেই দু টাকা এখনো শোধ দিলি নে, আবার এক টাকা চাইতে এসেছিস কোন লজ্জায়? শুনি বলি, সুত্রুত কিছু এনেছিস?
0: নফর ট্যাঁক খুঁড়িয়া একানা পয়সা বাহির করিতেই একাদশী চোখ রাঙাইয়া কহিল,
2: তিন মাস হয়ে গেল না রে, আর দুটো পয়সা কই?
0: নফর হাত জোর করিয়া বলিল,
3: আর নেই কর্তা, ধারার পর কাছে কত হাতে পায়ে পয়সা চারটি ধার করে আনছি, বাকি দুটো পয়সা আসছে হাট বাড়ি দিয়ে যাব।
0: একাদশী গলা বাড়াইয়া দেখিয়া বলিল,
2: দেখি তোর ওদিকের ট্যাঙ্কটা।
0: নফর বাঁদিকের ট্যাঙ্কটা দেখাইয়া অভিমান ভরে কহিল,
3: দুটো পয়সার জন্য মিছে কথা কইছি কর্তা? যে পয়সা এনেও তোমাদের ঠকায় তার মুখে পোকা পড়ুক এই বলে দিলু।
0: একাদশী তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া কহিল,
2: তুই চারটে পয়সা ধার করে আনতে পারলি, আর দুটো এমনি ধার করতে পারলি নে?
0: নফর রাগিয়া কহিল,
2: মাইরি দিলাসা দিলুম কর্তা, মুখে পোকা পড়ুক।
0: অপূর্ব ঘা ঝুলিয়া যাইতেছিল, সে আর সহ্য করিতে না পারিয়া বলিয়া উঠিল,
4: আচ্ছা লোক তো তুমি মশাই।
0: একাদশী একবার চাহিয়া দেখিল মাত্র, কোনো কথা কহিল না, পরাণ বাগদি সম্মুখের উঠান দিয়া যাইতেছিল। একাদশী হাত নাড়িয়া ডাকিয়া কহিল,
2: এই পরাণ, এদিকে এদিকে এদিকে, এই নফরার কাঁচাটা একবার খুলে দেখতো রে বাবা, এই পয়সা দুটো বাঁধা আছে কিনা।
0: পরাণ উঠিয়া আসিতেই নফর রাগ করিয়া তাহার কাঁচার খুঁটে বাঁধা পয়সা দুটো খুলিয়া একাদশীর সম্মুখে ছুঁড়িয়া ফেলিয়া দিল। একাদশীর এই বেয়াদপিতে কিছুমাত্র রাগ করিল না, গম্ভীর মুখে পয়সা ছটা বাক্সে তুলিয়া রাখিয়া গোমস্তাকে কহিল,
2: ঘোষাল মশাই, নফরার নামে সুদ আদায় জমা করে নেন। তা হ্যাঁ রে, একটা টাকা আবার কি করবি রে?
0: নফর কহিল,
1: আবশ্যক না হলে কি আর এসেছি মশাই?
0: একাদশী কহিল,

ডাক্তারখানায় নিয়ে যা না, গোটা টাকা নিয়ে গেলেই তো আবার নয় ছয় করে ফেলবি রে। তারপরে অনেক ঘষামাজা করিয়া নফর মোড়ল বারো আনা পয়সা কর্জ করিয়া প্রস্থান করিল। দেখুন, সেই সময় এক টাকা, পঁচিশ পয়সা, পঞ্চাশ পয়সা, বারো আনা, দু পয়সা, সেগুলোরও কীরকম দাম ছিল। এবং তার থেকেও বড় কথা হচ্ছে সেই যে সামাজিক প্রেক্ষাপটে এই গল্প

0: সামাজিক প্রেক্ষাপটটা কিন্তু আমাদের বুঝতে হবে। এখনকার এই শহুরে সভ্যতার মধ্যে দাঁড়িয়ে এই গল্পটা শুনছি বটে, কিন্তু ফিরে যাচ্ছি সেই পুরনো দিনের সেই সামাজিক প্রেক্ষাপটে। গল্পটা যেহেতু একটু বড়, তাই টানা একটু পড়বার চেষ্টা করি, না হলে আপনাদের যে বার্তা সেগুলো পড়া হয়তো সম্ভব হবে না। তাহলে আরেকটু এগিয়ে নিয়ে যাই গল্পটাকে। বেলা বাড়িয়া উঠিতেছিল। অপূর্বর সঙ্গী অনাথ চাঁদার খাতাটা একাদশীর সম্মুখে নিক্ষেপ করিয়া বলিল,
1: যা দেবেন দিয়ে দিন মশাই, আমরা দেরি করতে পারি না।
0: একাদশী খাতাটা তুলিয়া লইয়া প্রায় 15 মিনিট ধরিয়া আগাগোড়া তন্ন তন্ন করিয়া নিরীক্ষণ করিয়া শেষে একটা নিঃশ্বাস ফেলিয়া খাতাটা ফিরাইয়া দিয়া বলিল,
2: আমি বুড়ো মানুষ, আমার কাছে আবার চাঁদা কেন?
0: অপূর্ব কোনো মতে রাগ সামলাইয়া কহিল,
1: বুড়ো মানুষ টাকা দেবেন না তো কি ছোট ছেলে টাকা দেবে? তারা পাবে কোথায় শুনি?
0: বুড়ো সে কথার উত্তর না দিয়া কহিল,
2: স্কুল তো হয়েছে 20-25 বছর, কই এতদিন তো কেউ লাইব্রেরির কথা তোলেনি বাপু। তা যাক, এ তো আর মন্দ কাজ নয়, আমাদের ছেলেপুলে বই পড়ুক আর নাই পড়ুক, আমাদের গায়ের 5টা ছেলেপুলে পড়বে, তাই না? হ্যাঁ, কি বলো কি বলো ঘোষাল মশাই?
0: ঘোষাল ঘাড় নাড়িয়া কি যে বলিল বোঝা গেল না। একাদশী কহিল,
2: তা বেশ, চাঁদা দেব আমি, একদিন এসে নিয়ে যাবেন চারানা পয়সা। হ্যাঁ, কি বলো ঘোষাল, এরকম আর ভালো দেখায় না, এত দূর থেকে ছেলেরা এসে ধরেছে, যা হোক একটু নাম ডাক আছে বলেই তো, আর তো লোক আছে কই, তাদের কাছে তো চাইতে যায় না, কি বলো?
0: ক্রোধে অপূর্বর মুখ দিয়া কথা বাহির হইল না। অনাথ কহিল,
1: এই চারানার জন্য আমরা এত দূর এসেছি, তো আবার আরেকদিন এসে নিয়ে যেতে হবে।
0: একাদশী মুখে একটা শব্দ করিয়া মাথা নাড়িয়া নাড়িয়া বলিতে লাগিল,
2: দেখলেন তো অবস্থা, 6টা পয়সা হকের সুদ আদায় করবার জন্য ব্যাটাদের কাছে কি ছেঁচড়া ফোনাই না করতে হয়। তা এই পাটটা বিক্রি না হয়ে গেলে তো আর চাঁদা দেবার সুবিধে?
0: অপূর্ব রাগে ঠোঁট কাঁপিতে লাগিল, বলিল,
1: সুবিধে হবে এখানেও ধোপা নাপিত বন্ধ হলে, ব্যাটা পিছাস সর্বাঙ্গে ছিটে ফোটা কেটে জাত হারিয়ে বষ্টম হয়েছে নাচ্ছা।
0: বিপিন উঠিয়া দাঁড়াইয়া একটি আঙুল তুলিয়া শাসাইয়া কহিল,
1: বড়ইপুরে রাখালদাস বাবু আমাদের কুটুম্ব, মনে থাকে যেন বৈরাগী।
0: বুড়া বৈরাগী এই অভাবনীয় কাণ্ডে হতবুদ্ধি হইয়া চাহিয়া রহিল। বিদেশি ছেলেদের অকস্মাত এত ক্রোধের হেতু সে কিছুতেই বুঝিতে পারিল না। অপূর্ব বলিল,
1: গরিবের রক্ত শুষে সুদ খাওয়া তোমার বার করব, তবে ছাড়ব।
0: নফর তো কেন বসিয়াছিল, তাহার কাছায় বাঁধা পয়সা দুটো আদায় করবার রাগে মনে মনে ফুলিতেছিল। সে কইলে,
3: যা কইলেন কথা তা ঠিক, বৈরাগী তো নয় যেন পিসেচ, চোখে দেখলেন তো মোর পয়সা দুটো কেমন করে আদায় করলো।
0: বুড়োর লাঞ্ছনায় উপস্থিত সকলেই মনে মনে নির্মল আনন্দ উপভোগ করিতে লাগিল। তাহাদের মুখের ভাব লক্ষ্য করিয়া বিপিন উৎসাহিত হইয়া চোখ টিপিয়া কহিয়া উঠিল,
1: তোমরা তো ভেতরের খবর জানো না, আমাদের গায়ের লোক আমরা সব জানি। কি গা বুড়ো, আমাদের গায়ে কেন তোমার ঘো ধোপা নাপিত সব বন্ধ হয়েছিল বলবো?
0: খবরটা পুরাতন, সবাই জানিত। একাদশী সদ্গোপের ছেলে, জাত বৈষ্ণব নয়, তার একমাত্র বৈমাত্রীয় ভগিনী প্রলোভনে পড়িয়া কুলের বাহির হইয়া গেলে একাদশী অনেক দুঃখে অনেক অনুসন্ধানে তাহাকে ঘরে ফিরাইয়া আনে। কিন্তু এই কদাচারে গ্রামের লোক বিস্মিত এবং অতিশয় ক্রুদ্ধ হইয়া ওঠে। তথাপি একাদশী মা বাপ মরা এই বইমাত্র ছোট বোনটিকে কিছুতেই পরিত্যাগ করিতে পারে নাই। সংসারে তাহার আর কেহ ছিল না, ইহাকেই সে শিশুকাল হইতে কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছিল, তাহার ঘটা করিয়া বিবাহ দিয়াছিল। আবার অল্প বয়সে বিধবা হইয়া গেলে দাদার ঘরেই সে আদর যত্নে ফিরিয়া আসিয়াছিল। বয়স এবং বুদ্ধির দোষে এই ভগিনীর এত বড় পদস্খলনে বৃদ্ধ কাঁদিয়া ভাসাইয়াছিল। আহার নিদ্রা ত্যাগ করিয়া গ্রামে গ্রামে শহরে শহরে ঘুরিয়া অবশেষে যখন তাহার সন্ধান পাইয়া তাহাকে ঘরে ফিরাইয়া আনিল, তখন গ্রামের লোকের নিষ্ঠুর অনুশাসন মাথায় তুলিয়া লইয়া তাহার এই লজ্জিতা একান্ত অনুতপ্তা দুর্ভাগিনী ভগিনীটিকে আবার গৃহের বাহির করিয়া দিয়া নিজে প্রায়শ্চ

0: নিমিত্ত করিয়া যাতে উঠিতে একাদশী কোনো মতেই রাজি হইতে পারিল না। অতঃপর গ্রামে তাহার ধোপা নাপিত মুদি সব বন্ধ হইয়া গেল। একাদশী নিরুপায় হইয়া ভেক লইয়া বৈষ্ণব হইয়া এই বাড়িপুরে পলাইয়া আসিল। কথাটা সবাই জানিত, তথাপি আর একজনের মুখ হইতে আর একজনের কলঙ্ক কাহিনীর মাধুর্যটা উপভোগ করিবার জন্য সবাই উদ্গ্রীব হইয়া উঠিল। কিন্তু একাদশী লজ্জায় ভয়ে একেবারে জড়সড় হইয়া গেল। তাহার নিজের জন্য নয়, ছোট বোনটির জন্য। প্রথম যৌবনের অপরাধ গৌরীর বুকের মধ্যে গভীর ক্ষতের সৃষ্টি করিয়াছিল, আজিও যে তাহা তেমনই আছে। তিলার্থ শুষ্ক হয় নাই, বৃদ্ধ তাহা ভালোরূপেই জানিত। পাছে বিন্দুমাত্র ইঙ্গিত তাহার কানে গিয়া সেই ব্যথা আলোড়িত করিয়া তোলে, এই আশঙ্কায় একাদশী বিবর্ণ মুখে নিঃশব্দে চাহিয়া রহিল। তাহার এই সকরুণ দৃষ্টির নীরব মিনতি আর কাহারও চোখে পড়িল না। কিন্তু অপূর্ব হঠাৎ এটা অনুভব করিয়া বিস্ময়ে অবাক হইয়া গেল। বিপিন বলিতে লাগিল,
1: আমরা কি ভিখারি যে দুকোষ পথ হেঁটে এই রৌদ্রে চার গন্ডা পয়সা ভিক্ষে করতে এসেছি? তাও আবার আজ নয়, কবে ওর ঘাতকের পাট বিক্রি হবে সেই খবর নিয়ে আমাদের আর একদিন হাঁটতে হবে, তবে যদি বাবুর দয়া হয়। কিন্তু লোকের রক্ত শুষের সুদ খাও বুড়ো, মনে করেছ জোঁকের গায়ে জোঁক বসে না? আমি এখানেও না তোমার হাঁড়ি হাল করি, তবে আমার নাম বিপিন ভট্টাচার্য নয়। ছোট জাতের পয়সা হয়েছে বলে চোখে চোখে আর দেখতে পাও না? চলো হে অপূর্ব, আমরা যাই, তারপর যা একদিন জানি যেটা করা যাবে।
0: বলিয়া সে অপূর্বর হাত ধরিয়া টান দিল। বেলা ১১টা বাজিয়া গিয়াছে। বিশেষত এতটা পথ হাঁটিয়া আসিয়া অপূর্বর অত্যন্ত পিপাসা বোধ হওয়ায় কিছুক্ষণ পূর্বে চাকরটাকে সে জল আনিতে বলিয়া দিয়াছিল। তাহারপর কলহ বিবাদে সে কথা মনে ছিল না, কিন্তু তাহার তৃষ্ণার জল এক হাতে আর অন্য হাতে রেকাবিতে গুটি কয়েক বাতাসা লইয়া একটি সাতাশ আটাশ বছরের বিধবা মেয়ে পাশের দরজা ঠেলিয়া ভিতরে প্রবেশ করিতে তাহার জল চাওয়ার কথা স্মরণ হয়। গৌরীকে ছোট জাতের মেয়ে বলিয়া মনে হয় না, পরনে গরদের কাপড়, স্নানের পরে বোধ করি এই মাত্র আহ্নিক করিতে বসিয়াছিল। ব্রাহ্মণ জল চাইছে শুনিয়া চাকরির কাছে সে নিজেই আহ্নিক ফেলিয়া ছুটিয়া আসিয়াছে। কহিল, আপনাদের কে জল চেয়েছিলেন যেন? বিপিন কহিল,
1: পাটের শাড়ি পরে এলি বুঝি তোমার হাতে জল খাবো আমরা? অপূর্ব, ইনি সেই বিদ্যে ধরি হে।
0: চোখের নিমেষে মেয়েটির হাত থেকে বাতাসার রেকাপটা ঝনাত করিয়া নিচে পড়িয়া গেল। সে অসীম লজ্জা চোখে দেখে অপূর্ব নিজেই লজ্জায় মরিয়া গেল। সক্রোধে বিপিনের গায়ে একটা কনুয়ের গুঁতো দিয়া বলিল, এসব কি ভাতরাবি হচ্ছে, কাণ্ড কেন নেই? বিপিন পাড়া গায়ের মানুষ, কলহের মুখে অপমান করিতে নরনারী ভেদাভেদ জ্ঞান বিবর্জিত নিরপেক্ষ বীর পুরুষ। সে অপূর্বে খোঁচা খাইয়া আরো নিষ্ঠুর হইয়া উঠিল, চোখ রাঙাইয়া হাঁকিয়া কহিল, কেন মিছা কথা বলছি নাকি? ওর এত বড় সাহস যে বামুনের ছেলের জন্য জল আনে? আমি হাটে হাড়ি ভেঙে দিতে পারি জানো। অপূর্ব বুঝিল আর তর্ক নয়, অপমানের মাত্রা তাহাতে বাড়িবে বই কমিবে না। কহিল, আমি আনতে বলেছিলাম বিপুন, তুমি না জেনে অনর্থক ঝগড়া করো না, চলো আমরা এখান থেকে যাই। গৌরী রেকাবিটা কুড়াইয়া লইয়া কারো প্রতি দৃষ্টিপাত না করিয়া নিঃশব্দে দরজার আড়ালে গিয়া দাঁড়াইল। তথা হইতে কহিল, দাদা, এরা যে কিসে চাঁদা দিতে এসেছিলেন তুমি দিয়েছ? একাদশী এতক্ষণ পর্যন্ত বিউভলের ন্যায় বসিয়াছিল। ভগিনীর আহ্বানে চকিত হইয়া কহিল, না, এই যে দি দিদি। অপূর্বর প্রতি চাহিয়া হাত জোর করিয়া কহিল, বাবুমশাই, আমি গরিব মানুষ, চারা নাই আমার পক্ষে ঢের, দয়া করে নিন। বিপিন পুনরায় কি একটা কড়া জবাব দিতে উদ্যত হইয়াছিল, অপূর্বর ইঙ্গিতে তাহাকে নিষেধ করিল। কিন্তু এত কাণ্ডের পর সেই চারানার প্রস্তাব তাহার নিজের অত্যন্ত ঘৃণাবোধ হইতে লাগিল। আত্মসম্বরণ করিয়া বলিল, থাক বৈরাগী, তোমায় আর কিছু দিতে হবে না। একাদশী বুঝিল ইহার আগের কথা, একটি নিঃশ্বাস ফেলিয়া কহিল, কলিকাল, বাগে পেলে কেউ কি আর ঘর ভাঙতে ছাড়ে? দাও ঘোষাল মশাই, পাঁচ গন্ডা পয়সাই খাতায় খরচ লেখো, কি আর করব বলো। বলিয়া বৈরাগী পুনরায় একটা দীর্ঘশ্বাস মোচন করিল। তার মুখ দেখিয়া অপূর্বর এবারে হাসি পায়।